রাজপুরুষেরা বলিলেন, মহারাজ, ওরূপ দুরাচারের সহিত এরূপ ব্যবহার করা আমাদের বিবেচনায় ভালো হয় নাই। ইহাতে উহার আস্পর্ধা আরও বাড়িবে এবং মনে করিবে আপনি উহার তোষামোদ করিলেন। ফিলিপ শুনিয়া ঈষৎ হাস্য করিয়া মৌনাবলম্বন করিলেন। কিছুদিন পরে চারিদিক হইতে সংবাদ আসিতে লাগিল, আর্কেডিয়াস এতকাল রাজার বিষম শত্রু ছিল, এক্ষণে তাহার যারপর নাই হিতৈষী হইয়াছে। সর্বত্র সর্ববিধ লোকের নিকট সে রাজার গুণানুবাদ ও প্রশংসা কীর্তন করে এবং আন্তরিক ভক্তি সহকারে রাজার উল্লেখ করিয়া মুক্ত কণ্ঠে বলিতে থাকে, মাসিডনের অধীশ্বর ফিলিপের তুল্য অমায়িক, নিরহংকার, উন্নতচিত্ত, উদারচরিত পুরুষ কস্মিন কালেও কাহারও নয়নগোচর হইয়াছে আমার এরূপ বোধ হয় না। আমি যে সবিশেষ না জানিয়া এতকাল তাহার কুৎসা কীর্তন করিয়াছিলাম, তাহা নিতান্ত নির্বোধ ও যারপর নাই অভদ্রের কার্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া ফিলিপ পার্শ্ববর্তী রাজপুরুষবর্গের দিকে দৃষ্টি সঞ্চারণ পূর্বক সহাস্যবদনে বলিলেন, এখন বলো দেখি, আমি তোমাদের অপেক্ষা নিপুণতর চিকিৎসক কিনা?

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া।

প্রথম আলো। এই অনুষ্ঠানে শুনলেন ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্ন। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। পুদুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পশ্চিমবঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডি আজ আদালতে পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পাঁচ দেশে ছদিনের সফরে রওনা দিচ্ছেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় গতকাল সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর ওপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের ওপরে হ্রাস টানার কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগেও

0: পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় গতকাল সর্দার ধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর ওপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের ওপরে রাশ টানার কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগেও যুদ্ধ বা যে কোনো বড় সমস্যার সময় দেশবাসী সরকারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ দায়িত্ব পালন করেছেন। করোনা অতিমারি যদি এই দশক এই শতকের সবচেয়ে বড় সংকট হয়ে থাকে, তাহলে বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ আবহ এই দশকের অন্যতম বড় সংকট বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিও সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়া, আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব, পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়া ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা হ্যায়। আজ জরুরত হ্যায় কি হাম সব মিলকর আপনা দায়িত্ব নিভায়, দেশ কে সংসাধনো পর পড়নে ওয়ালে বোঝ কো কম করে।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজির সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটার শিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত 3 দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এরও বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুতও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান যে 2026 সালের খরিফ মরশুমের জন্য দেশের সারের মজুত 51% বেশি রয়েছে। এই বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার ওপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা ও কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে এবং এর ফলে স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবের জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানালে প্রস্তাবে প্রথমে সমঝোতা স্মারক এবং পরবর্তী 30 দিনের আলোচনার একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শর্তগুলি গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করায় ব্রেন্ট ক্রুডের দাম 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $105 উপর উঠে যায়, যদিও পরে সামান্য কমে আসে। সৌদি আরামকো কর্মকর্তারা সতর্ক করেছেন যে এই সংঘাতের ফলে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংক্রান্ত বিপদ তৈরি হয়েছে। তারা বলেছেন, হরমুজ প্রণালীর অবরোধ এখনই শেষ না হলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার 2027 সালের আগে পুরোপুরি স্থিতিশীল নাও হতে পারে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নেবে, এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি গতকাল ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে

0: সংসদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুর পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের সাক্ষ্য সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রীকে আগামীকাল বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তরের এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতে সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে ইডি। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময়ে নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত 1লা মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15ই মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন তিনি। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সালে সেখানে যান। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়ের প্রথম সফর। ভারত থেকে 43 বছর পরেই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিও মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। মর্গান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সৌরশক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে, যা 2024 সালের মার্চে 38 গিগাওয়াট থেকে গত বছরে 74 গিগাওয়াটে পৌঁছেছে। দেশে সৌরকোষের ধারণ ক্ষমতাও 9 গিগাওয়াট থেকে বেড়ে 25 গিগাওয়াট হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ধর্মশালায় গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। জবাবে ব্যাট করতে নেমে অক্ষর পটেল এবং ডেভিড মিলারের অর্ধশতরানের উপর ভর করে দিল্লি 19 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে গুজরাত টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এলপিজির সরবরাহ নিরবচ্ছিন্ন। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। পুদুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হল, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন এই মহাজীবন, আর শুনবেন উপেন্দ্র।

0: চন্দ্রকিশোর রায়চৌধুরীর জীবন কথা।
1: কামোদারঞ্জন রায় নামে তিনি বিশেষ পরিচিত নন, তার পরিচয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নামে। কামোদারঞ্জনের বাবা কালীনাথ রায় ছিলেন আরবি, ফার্সি এবং সংস্কৃতে সুপণ্ডিত। তার আট সন্তানের মধ্যে তৃতীয় কামোদারঞ্জনের জন্ম 1863 সালের 10ই মে বাংলাদেশের কিশোরগঞ্জের মসুয়া গ্রামে। 5 বছরেরও কম বয়সে তার বাবার এক পুত্র সন্তানহীন আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী দত্তক নেন কামোদারঞ্জনকে। কামোদারঞ্জনের নতুন নামকরণ হয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পড়াশুনোয় ভালো হলেও তাতে তেমন আগ্রহ ছিল না, বরং ঝোঁক ছিল বাঁশি, বেহালা এবং সঙ্গীতের প্রতি। বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাশ করে কলকাতায় এসে উপেন্দ্রকিশোর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। বিএ পাশ করে ছবি আঁকা শিখতে শুরু করেন। ওই সময়ই ব্রাহ্ম সমাজের সদস্য হন। 1886 সালে তার বিয়ে হয় ব্রাহ্ম সমাজের বিশিষ্ট সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে বিধুমুখীর সঙ্গে। তাদের 3 ছেলে 3 মেয়ের মধ্যে পরবর্তীকালে সুকুমার রায় এবং সুখলতা রাওয়ের নাম উল্লেখযোগ্য। তরুণ বয়সেই উপেন্দ্রকিশোরের সাহিত্য চর্চায় হাতেখড়ি ঘটে এবং তৎকালীন শিশু কিশোর পত্রিকা সখা, বালক, সাথী, সখা ও সাথী, মুকুল ইত্যাদির সঙ্গে যুক্ত হন। 1883 সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় তার প্রথম লেখা ছাপা হয়। ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনাসহ শিশু কিশোর সাহিত্যের প্রায় সবকটি শাখায় বিচরণ করেছেন তিনি। নিজের লেখা বইয়ে নিজেরই আঁকার সচিত্র উপস্থাপন উপেন্দ্রকিশোরের প্রকাশনার এক বিশেষ বৈশিষ্ট্য। ছবি আঁকায় বরাবর পাশ্চাত্য রীতির তেল রং এবং কালিও কলমের ব্যবহার করে এসেছেন, জল রঙেও দক্ষতা ছিল। তার সম্পাদনায় 1913 সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা সন্দেশ প্রথম প্রকাশিত হয়। এখনও পত্রিকাটি শিশুমহলে সমান জনপ্রিয়। উপেন্দ্রকিশোর শিশু কিশোরদের জন্য বহু বই লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, মহাভারতের গল্প, ছোট্ট রামায়ণ, টুনটুনির বই এবং গোপীগায়ন, বাঘাবাইন। উপেন্দ্রকিশোরের প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হয়, কিন্তু বইটির মুদ্রণ নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন তিনি। 1885 সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশ নিজের খরচায় আমদানি করেন কলকাতায়। সেই সঙ্গে 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়াবাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামের নতুন ছাপাখানা খোলেন। সেখানকার একটি ঘরে উপেন্দ্রকিশোর নিজের আঁকার স্টুডিও খোলেন এবং হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালান। 1911 সালে তিনি তার বড় ছেলে বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়কে বিলাতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। 1915 সালের 20শে ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে প্রয়াত হন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
0: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী, এখন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে

জ্বালানি সরবরাহে বিঘ্নিত হওয়ায় জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডেইলি সান এই খবর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রবিবার দেশের জনগণকে পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। এই অঞ্চলে হাতেকোনা কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম, যারা ঘরোয়া উপভোক্তাদের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ায়নি কিংবা সরবরাহে কোনো নিয়ন্ত্রণ আরোপ করেনি। পরিসংখ্যান সংযোজনের জন্য বাংলাদেশে হামে মৃতের সংখ্যা বেড়ে 409 দাঁড়িয়েছে। ডেইলি স্টার এই খবর জানিয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আগে নথিভুক্ত না হওয়া কয়েকজনের মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত করে পরিসংখ্যান সংশোধন করায় রবিবার হাম এবং হামের মতো উপসর্গজনিত কারণে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর ফলে বাংলাদেশে হামে মৃতের মোট সংখ্যা বেড়ে 409 দাঁড়িয়েছে। রবিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় বাংলাদেশে হামে মোট 11টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর DGHS এই ধরনের 46টি মৃত্যুর ঘটনা তালিকায় যুক্ত করেছে, যা আগে নথিবদ্ধ করা হয়নি। এর ফলে বাংলাদেশে হামে মৃতের সংখ্যা বেড়ে 409 দাঁড়িয়েছে। শনিবার বাংলাদেশের ঢাকায় গণমিছিলে ডাক দিয়েছে জামাতের নেতৃত্বাধীন জোট। ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর জানিয়েছে, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট টানা 3 শনিবার ঢাকায় গণমিছিলে কর্মসূচির কথা ঘোষণা করেছে। বাংলাদেশের সংসদে বিরোধী দল জামাতে ইসলামী এখন জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পথে নেমেছে। শুল্ক কাঠামোতে পরিবর্তন সত্ত্বেও চীনের হাতছাড়া হওয়া মার্কিন পোশাকের বাজারে অংশ দখল করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান এবং শিল্প বিশেষজ্ঞদের মতে শুল্কজনিত কারণে চীনে তৈরি পোশাকের মার্কিন বাজারে রপ্তানি বিশেষভাবে কমে যাওয়ায় বাংলাদেশ সেই হাতছাড়া হওয়া বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করতে ব্যর্থ হয়েছে। চীনের হাতছাড়া হওয়া ব্যবসার বড় অংশ এখন ভিয়েতনাম এবং কম্বোডিয়ার দখলে চলে গেছে। পূর্ব লন্ডনের 4টি বড় বা এলাকায় 80 জন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই প্রথম আলো এই খবর জানিয়েছে, সম্প্রতি ব্রিটেনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের মূলত বাংলাদেশি অধ্যুষিত 4টি বোরো এবং এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত 80 জন ব্রিটেনের নাগরিক কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে 4টি বোরোতেই বাংলাদেশের বংশোদ্ভূত প্রার্থীরা নির্দল প্রার্থী হিসেবে কিংবা বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক মঞ্চের মাধ্যমে নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। নিউএজ এই খবর জানিয়েছে, বাংলাদেশের ঘন বসতিপূর্ণ রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবথেকে খারাপ বায়ুর গুণমানের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সোমবার সকাল 10:20 ঢাকার বায়ুর গুণমান সূচক AQI রেকর্ড করা হয়েছে 174, 153, 147 এবং 145 স্কোর নিয়ে। এই তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, উজবেকিস্তানের তাসখান্দ এবং ভিয়েতনামের হ্যানয়। শুনলেন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন কৃষক বন্ধুদের জন্য

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কুমড়ো জাতীয় ফসলের ফলের মাছি নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
1: দেখুন, কুমড়ো জাতীয় ফসল বলতে সাধারণত লাউ, কুমড়ো, ঝিঙে, শশা, এইগুলোর মধ্যে প্রায়শই কৃষকরা দেখতে পায় কিরকম ছোট ছোট লাউ, কুমড়ো, ঝিঙে ছোট অবস্থায় হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিসের জন্য হয় অনেক সময় বোঝা যায় না, কিন্তু যদি ফলের মাছির জন্য হয়, বোঝার জন্য কৃষকদেরকে আমরা বলি যে সমস্ত ফলগুলো হলুদ কালচে বাদামি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো সংগ্রহ করে কোনো ছুরি বা ব্লেডে করে প্রথমে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যদি দেখা যায় ওর ভিতর ঠিক কৃমি, আমাদের মানুষের ক্ষেত্রে মলের সাথে যেরকম ছোট ছোট কুঁচো কৃমি বেরোয়, ওই ধরনের কোনো কি যদি কৃমির মতো আমরা দেখতে পাই, তাহলে এটা বলবো যে ফলের মাছির আক্রমণে হচ্ছে। এবং এই ফলের মাছি সাধারণত কি করে, মাছিটা দেখতে দেখবেন যে আমাদের বাড়িতে বা ঘরে যে আমরা মাছি দেখতে পাই তার চেয়ে সাইজে একটু বড় এবং ডানায় দেখবেন হলুদ কালো ছোপ ছোপ দাগ থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো এদের পিছনে স্ত্রী মাছির ক্ষেত্রে একটা হুল থাকে, আমাদের পোকামাকড়ের ভাষায় এটাকে সার্সি বলে। এই হুল দিয়ে সাধারণত যে ফলগুলো আছে ছোট নরম চামড়া থাকার জন্য তাদের শরীরের ডিমগুলো ঢুকিয়ে দেয়, এবং যে জায়গাটা দিয়ে ঢুকিয়ে দিল একটা ছোট্ট গর্ত মতো হয়। অনেক সময় ধুলো বালি রাস্তার পড়লে বা জল বৃষ্টি পড়লে ওই জায়গা থেকে একটু রস কালচে বাদামি বেরোয় এবং অংশটা একটু নিচু হয়ে বসে যায়। এবং যদি এইরকম ভাবে যে ডিমটা ঢোকালো, চার পাঁচ দিন পরে সেই ডিম ফুটে ছোট কৃমির মতো অংশ বেরোয়। তারা কি বলে, ওই ফলের মধ্যে বেরোবার পরে ফলের ভিতরে যে শ্বাস আছে সেটা ক্রমশ খাচ্ছে এবং মলত্যাগ করছে, যার ফলে একটা দ্বিতীয় শ্রেণীর ছত্রাক মানে ফাঙ্গাসের ফলে একটা দ্বিতীয় শ্রেণীর আক্রমণ তৈরি হয় বা ফাঙ্গাস গ্রো করে, সেই জায়গাটা কালচে বাদামি হয়ে যায় এবং একদিকটা দেখবেন নিচু হয়ে যায় বলছিলাম, ফলে বোঁটাটা কি হয় লুস মতো হয়ে অনেক সময় ঝরে পড়ে, অথবা সেই ফলটা আর সাধারণত বড় ফলে পরিণত হতে পারে না। এইটা হচ্ছে ফলের মাছির আক্রমণ এবং লক্ষণ। আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, না সাধারণত এই যে মাছি, এই মাছিটা যখন ডিমটা ঢুকিয়ে দিচ্ছে যাতে ডিম ঢোকাতে না পারে, প্রথমেই যখন কৃষকদের আমরা বলতে পারি যে ছোট ছোট ফল মটরশুঁটি বা মার্বেল গুলি যখন সাদা সাদা গুলির মতো হচ্ছে, সেই সময় তারা একটা বোরনযুক্ত কোনো অনুখাদ্য স্প্রে করা অথবা নিমের কোনো ফর্মুলেশন বাজারজাত যা আছে সেটা কোনো স্প্রে করা, এবং কার্বোসালফন 25 EC এই ধরনের কোনো ইনসেকটিসাইড কীটনাশক স্প্রে করা। কারণটা কি হচ্ছে, এই ডিম যদি দেখেন গায়ের স্কিন দিয়ে ভেতরে ঢুকে যায় বা ঢোকাতে গেলে বোরন স্প্রে করলে খুব মসৃণ হয়ে যায়, ফলে তারা হুলটা দিয়ে যে ডিমটা ঢোকাবার চেষ্টা করছিল তারা পারবে না। এবং কিছু কীটনাশক যদি থাকে, মানে দু একটা ডিম যদি ফলের ওপরেও থাকে, নিমের ওষুধ তাদের হ্যাচাবিলিটিটা বন্ধ করে দেয়, মানে ডিমটা ফুটে কীড়াটা বেরোতে দেয় না, বন্ধাত্ব এনে দেয়। ঠিক সেইভাবেই কার্বোসালফন ওষুধটাও কিন্তু ডিমের বন্ধাত্ব এনে দেয়, যার ফলে প্রথমতই ডিমটাকে আমরা নষ্ট করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কৃমি বলছিলাম ফলের মধ্যে থাকে, কৃমি সত্যটা 5-6 দিন থাকার পরে যখনই পুত্তলি, এই পুত্তলিটা দেখতে ফলের মাছির ঠিক সাদা মুড়ির দানার মতো, এরা কি করে হুলটা ফুটিয়ে যে জায়গা দিয়ে ডিমটা ভেতরে ঢোকায় পূর্ণাঙ্গ মাছি, ঠিক সেই গর্ত দিয়েই পুত্তলি হবার আগের অবস্থায় কীড়া কি করে না এসে বাইরে চলে আসে, মাটিতে পড়ে। ফলের মাছির কীড়াটা সাধারণত পুত্তলিটা মাটিতে হয়, সেই জন্য কৃষকদের মাঝে মাঝে বলতে হয় বা দরকার কৃষকদের গোড়ার মাটি উল্টে রোদ খাওয়ানো, অথবা যে মাঝে মাঝে মাটি উল্টে নিমজাত কোনো খোল বা কীটনাশক দেয়া, যার ফলে পুত্তলি অবস্থাটাকেও কিন্তু নষ্ট করে দেয়া সম্ভব হয়। এরপরে আরেকটা হচ্ছে পূর্ণাঙ্গ যে মাছিটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারজাত ফ্রুট ফ্লাইয়ের প্রচুর ফেরোমন ট্র্যাপ বা যৌন আকর্ষক পাওয়া যায়। এছাড়াও কৃষকদেরকে আমরা যে জলের বোতল ব্যবহার করি সেক্ষেত্রে

0: এক লিটার বা হাফ লিটারের বোতলে তিনটে গর্ত কেটে ঝুলিয়ে দেবার কথা বলি, সেই জলের ভিতরে গুড় গোলা জল অথবা সাবান জল রেখে দিতে হয়। কেন, মাছির একটা পোকার ধর্ম, তারা ঘুরবে কাছাকাছি ওই গুড় গোলা জলের গন্ধে, এবং জল দেখে পোকার এটাই ইচ্ছা ডানাটা ধোবে, যাই জল দেখে ডানাটা ধুতে যাবে, ভিজে যাবে, ফলে মাছিটা আকৃষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। এই কতগুলো পদ্ধতির মাধ্যমে আমরা যদি পূর্ণাঙ্গ, তার ডিম পাড়া বা ভিতরের পুত্তলিটা যেটা যখন বাইরে আসে, মাটি উল্টে রোদ খাওয়ানো, এই কতগুলো পদ্ধতির সাথে কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কুমড়ো জাতীয় ফসলের মাছিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়, সম্পূর্ণ বড় ফল পাওয়া যায়। কেন, মাছি হয়ে যাওয়ার পরে ফলে কিন্তু বাইরে থেকে কীটনাশক দিলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
1: এতক্ষণ শুনলেন কুমড়ো জাতীয় ফসলের ফলের মাছি নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা আজ সারাদিনে শুনবেন সেই সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। আকাশবাণী মৈত্রীতে ভারতীয় সময়ে প্রথম অধিবেশনে সকাল 7:05 লোকগীতি, 7:15 আসন বেরিয়ে যান ভারতে, গন্তব্য পোড়া মাতলা মন্দির নবদ্বীপ, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 8:30 ঐতিহাসিক শহরের কথা সাইগান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, 8:45 কথায় গানে গল্পের আড়ালে বাস্তবের রূপকার, এ বিষয়ে একটি কথিকা বলেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, রাগ চারুকেশী, তবলা সৌমেন নন্দী, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়, 10:30 রামধনু, প্রথমে আধুনিক মধুছন্দা ভট্টাচার্য, পরে লোকগীতি সুশান্ত দাস, 11:00 গ্রামীণ মহিলাদের জন্য লোকায়ত কৃষি সংস্কৃতি, এ বিষয়ে ডক্টর মোনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী, 12:30 বেতার নাটক ক্যামেলিয়া, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ মুনমুন ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, মন নিয়ে, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে শুনবেন মানসিক স্থিতি রক্ষায় রবীন্দ্রসঙ্গীতের প্রভাব, আলোচনায় ডক্টর ডিপি দত্ত রায়। বিকেল 4:35 অন্বেষা বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান, জাতীয় উন্নয়নে উদ্ভাবনের গুরুত্ব, মোহিত রায় অরণ্য সংস্করণ বিষয়ে অধ্যাপক তপন কুমার মিশ্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রানা, 6:20 ক্ষেত খামারের কথা ভুট্টা চাষ, এই বিষয়ে ডক্টর কৃষ্ণেন্দু রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবস, আলোচনায় ডক্টর অরিন্দম চক্রবর্তী, 7:00 যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 7:45 কবি কণ্ঠে কবি সৌভিক ঘোষ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষ্যদীপা সরকার, শুনবেন দ্বিতীয় পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বাদে, 8:15 এক মাটি এক সুর লোকশিল্পী আকাশ লীনা আমিনের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, 9:15 কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, রবীন্দ্র ভারতী মিউজিয়াম সম্পর্কে বলবেন

শ্রেয়া দত্ত রায়, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ প্রসেনজিৎ সেনগুপ্ত, তবলায় সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11 হারানো দিনের গান উপস্থাপনায় দীপান্বিতা দাস, রাত 12 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অমর।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। প্রায় 1000 বছরেরও বেশি সময়ের ইতিহাস ধারাকে ধরে নিয়ে চলেছে নবদ্বীপ জেলার নবদ্বীপ শহরটি। 1159 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজা বল্লাল সেন এবং লক্ষ্মণ সেনের রাজত্বে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 16 শতাব্দীর আগে গঙ্গা নদী প্রবাহিত হতো নবদ্বীপের পশ্চিম দিক দিয়ে, যা এখন পূর্ব দিকে সরে গিয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর বহু লীলাগাথার সাক্ষী এই নবদ্বীপ। প্রাচীনকাল থেকে এই নবদ্বীপে ঘটেছে বহু আশ্চর্যজনক ঘটনা। সেরকমই একটি স্থান হল পোড়ামাতলা। নবদ্বীপের পোড়ামাতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্দির। এই মন্দিরে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে না। এই মন্দিরের পরিবেশ খুবই অদ্ভুত ধরনের। যেহেতু সূর্যের আলো এখানে প্রবেশ করে না, তাই মন্দিরটি খুবই রহস্যময় বলে মনে করা হয়। প্রাচীন এই মন্দিরের সৃষ্টি নিয়ে রয়েছে বহু পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনী। এখানে বাসুদেব সার্বভৌম সাধনা করেছিলেন। তিনি এখানে একটি করে মোমবাতি জ্বালাতেন। এই স্থানে মহাপ্রভুর অন্নপ্রাশন হয়েছিল বলে মনে করা হয়। প্রিয়দত্ত নামের এক তন্ত্র সাধক এবং সিদ্ধ সন্ন্যাসী বাস করতেন এই নবদ্বীপে। তিনি একসময় এইখানে এক বনের মধ্যে দেবী কালিকাকে স্থাপন করেছিলেন এক ঘটের মধ্যে। এই ঘটেই তিনি নিষ্ঠা ভরে পুজো করতেন যথানিয়মে। তিনি মারা গেলে পুজোর দায়িত্ব পেয়েছিলেন নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম। তিনি বন থেকে দেবীর ঘরটিকে এনে একটি বটগাছের নিচে পুনঃস্থাপন করেন, কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড অগ্নিকাণ্ডে পুড়ে যায় সেই গাছটি। সেই থেকে দেবী হয়ে গেলেন পোড়ামা ভবানী। এরপর নবদ্বীপের বাজারে প্রাচীন একটি বটগাছের গোড়ায় ছোট্ট একটি মন্দির স্থাপিত হল। সেই কালিকা মাতা ঘট এবং চলতে থাকে আগের মতোই নিষ্ঠাভরে নিত্য পুজো। প্রাচীন এই মন্দিরের সৃষ্টি নিয়ে অন্য একটি কাহিনীও প্রচলিত আছে। ধাত্রীগ্রাম এবং বিল্লুগ্রামের দুজন সাধক এখানে এসে কঠোর তপস্যা শুরু করেন। তারা বাগদেবী সরস্বতীর আশীর্বাদ পায়। এই ঘটনার কিছুদিন পরে তিনি ব্রাহ্মণ ও 9 ঘর চাষি নিয়ে রাজা কাশীনাথ এখানে এসে বসবাস শুরু করেন। এখানে তিনি আগুন লাগিয়ে জঙ্গল পুড়িয়ে দেন, তারপর এখানে বসতি স্থাপন করেন। সেই আগুনে ভস্মীভূত হয় দেবী স্থান সহ বটগাছটিও। এরপর থেকে দেবী এখানে পোড়ামা নামে সুপ্রতিষ্ঠিত। নদিয়া কাহিনী বইটিতে পাওয়া যায় আরও একটি অন্য কথা। তান্ত্রিক পৌরানন্দগিরি পরমহংস গ্রামের প্রান্তে ঘটের প্রতিষ্ঠা করেন। তিনি বেদ বেদান্ত ও তন্ত্রশাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত এবং তন্ত্র সাধনায় সিদ্ধ ছিলেন। কথিত আছে, এই সন্ন্যাসী নবদ্বীপের একটি ব্রাহ্মণ কুমারের সেবায় সন্তুষ্ট হয়ে তাকে দীক্ষা দেন, কিন্তু দীক্ষা দিতে গিয়ে ভুল হয়ে যাওয়ায় তাকে সিদ্ধ মন্ত্র বলে ফেলেন। ভুলবশত মন্ত্র প্রকাশ হয়ে যাওয়ায় সন্ন্যাসী ভেঙে পড়েন। তখন তিনি তার শিষ্যকে বটবৃক্ষ মূলে স্থাপিত ঘটে মা দক্ষিণাকালীর পুজো করার উপদেশ দিয়ে চিরকালের জন্য নবদ্বীপ ত্যাগ করেন। তখন থেকেই দেবীকে নবদ্বীপবাসীরা পুজো করে আসছে। তার কিছুকাল পরেই ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ডে সেই বটবৃক্ষ পুড়ে যায়। তারপর থেকে এই জায়গার নাম হয় পোড়ামা বটতলা, বা দেবীর নাম হয় পোড়ামা। অনেকে

আবার বলেন, সম্রাট হুসেন শাহের আমলে যখন নবদ্বীপে বহু মন্দির ধ্বংস করা হয়েছিল, তখন হুসেন শাহের সেনারা এখানকার একটি জাগ্রত মন্দির, শক্তি মন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। সেই মন্দিরে দেবী হলেন এই পোড়ামা। আবার এও শোনা যায়, কালাপাহাড় পোড়ামা মন্দির পুড়িয়ে দিয়েছিলেন, তবে এই কিংবদন্তি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই পোড়ামাতলা মন্দিরের কাছেই রয়েছে আরও দুটো মন্দির, মা ভবতারিণী মায়ের মন্দির এবং ভবতারণ শিবের মন্দির। 1825 খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার অনেকে মনে করেন রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেন। 200 বছরের প্রাচীন মন্দিরে 350 বছরের পুরনো এই মা ভবতারিণী মূর্তি, নদিয়ার সিংহাসনে তখন কৃষ্ণনগর রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব, ধর্মপ্রাণ রাজা রাঘব তার রাজত্বের শেষ পর্বে নবদ্বীপে গঙ্গার ধারে শিব এবং গণেশের জোড়া মন্দির সহ মূর্তি প্রতিষ্ঠার কাজ শুরু করেন। 1659 খ্রিস্টাব্দে গণেশ মূর্তি প্রতিষ্ঠার অল্পকালের মধ্যেই মারা গেলেন রাঘব। পাশে প্রকাণ্ড শিব মন্দিরে কাজ তখনও শুরু হয়নি, অসম্পূর্ণ সেই কাজ শেষ করলেন তার পুত্র রুদ্র রায়। পিতার নাম অনুসারে সেই শিবের নাম রাখা হয় রাঘবেশ্বর। এরপর কেটে যায় প্রায় 100 বছর। 1760 সালে নবদ্বীপে গঙ্গার ভাঙন দেখা যায়। তখন গঙ্গা শহরে দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে বইত। সেই ভাঙনের ফলে ওই জোড়া মন্দির নদীর গর্ভে যাওয়ার উপক্রম হয়। তখন কৃষ্ণনগরে রাজত্ব করছিলেন প্রতাপশালী রাজা কৃষ্ণচন্দ্র। তিনি তৎক্ষণাৎ নদী থেকে বিগ্রহ দুটি সরিয়ে আনার ব্যবস্থা করেন। নগরের মধ্যে স্থানান্তরিত করা হয় বিগ্রহ দুটিকে। নতুন করে পুজো শুরু হওয়ার আগে উঠল আপত্তি। স্থানান্তরণের কারণে বিশালাকার দুই বিগ্রহ বহু মানুষের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে, তাই শোধন না করে পুজো করা যাবে না ওই বিগ্রহে। পণ্ডিতেরা বিধান দেন, 12 বছর মাটির নিচে পুঁতে রাখলে নাকি দেবত্ব ফিরে পাবে গণেশ এবং শিব মূর্তি। তাই ওই সময় ওই দুটি মূর্তিকে পুঁতে রাখা হয় মাটির তলায়। কিন্তু 12 বছর কেটে গেলেও মাটির নিচ থেকে তোলা হয়নি ওই দুটি বিগ্রহকে। বহু বছর কেটে যাওয়ার পর সেই মূর্তিদ্বয়ের খোঁজ পায় রাজা কৃষ্ণচন্দ্রের পপৌত্র গিরিশচন্দ্রের আমোদে। 1802 সালে মাত্র 16 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন। তারই উৎসাহে মাটির নিচ থেকে তোলা হয়েছিল মূর্তি দুটিকে। মাটি তোলা থেকে মূর্তির তোলা পর্যন্ত গণেশের সুর ভেঙে যায়, অঙ্গহানি হয়ে যাওয়ায় ওই গণেশের মূর্তি পূজার অযোগ্য বলে বিবেচিত হয়। রাজার ইচ্ছে, পণ্ডিতের পরামর্শে এক শিল্পী সেই ভাঙা গণেশ মূর্তি থেকে তৈরি করলেন মহারাজ গিরিশচন্দ্রের আরাধ্য দেবী আনন্দময়ী মূর্তি। তার নামকরণ হল ভবতারিণী। এখানে ভক্তরা বটগাছটি প্রদক্ষিণ করে ঢিল মেটে দেন। নবদ্বীপ অথবা কৃষ্ণনগরে নেমে অটোতে যাওয়া যায় নবদ্বীপ ঘাট। ঘাট পেরিয়ে কিছুটা এগোলেই পোড়ামা মন্দির। ভক্তদের বিশ্বাস, দেবী অত্যন্ত জাগ্রত, তার কাছে প্রার্থনা করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা। নবদ্বীপ বেড়াতে এলে পোড়ামা দর্শন না করে কেউ কিন্তু ঘরে ফেরেন না। তাহলে যদি নবদ্বীপ যান, নবদ্বীপ যাওয়াটা তো খুব অসুবিধে কিছু নেই, সকালবেলা গিয়ে ঘুরে আবার রাতে ফিরে আসা যায়। নবদ্বীপ যদি যান তাহলে অবশ্যই পোড়ামা মন্দির দর্শন করবেন। আসুন বেরিয়ে যান ভারতে। এই পর্যন্তই শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায়

0: হিমন্ত বিশ্ব শর্মা, তার সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে আসামে এনডিএ তৃতীয় সরকার। সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসাবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নেওগাঁও। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগ্রবর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তারা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেওগাঁও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82টি আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল, পি ভেনমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লগাতার অস্থির পরিস্থিতিও সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়া আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব, পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়া ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা আজ জরুরত হ্যায়, কি হাম সব মিলকর আপনা দায়িত্ব নিভায়, দেশ কে সংসাধনো পর পড়নে ওয়ালে বোঝ কো কম করে।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল

0: নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোন এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এর বেশি সিলিন্ডার বুকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुने, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হার দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অফিস কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যে নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএল এ ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এ ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এর পরেই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

কেমন আছেন সবাই? আজকে সকালের আড্ডায় আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকালের আড্ডায় আমরা একটু বেড়াতে যাওয়ার কথা বলবো। পর্যটন মানেই কাশ্মীর ভ্রমণের স্বপ্ন তো মানুষজন দেখেন, তো বন্দে ভারতে এখন যাওয়া যাবে মূল কাশ্মীর ভূখণ্ডে, সে গল্প। আর কথায় বলে শেখার বা জানার কোনো বয়স হয় না। 71 বছরের এক বৃদ্ধ পরীক্ষা দিলেন জয়েন্ট এন্ট্রান্স টেস্টের, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের। আর রাঁচির 7 বছর বয়সী ইশাঙ্ক সিং সমুদ্রের উত্তাল ঢেউকে সঙ্গী করে ভারত শ্রীলঙ্কার মধ্যে থাকা যে পক প্রণালী, সেই প্রণালী সাঁতরে পার করেছে। এসব গল্প তো হবেই, কিন্তু সবার শুরুতে আজকে যা জীবন কথা বলবো, তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার কথা যখনই বলি তখনই একটা ছায়াছবির কথা মনে হয়, আর মনে শুধু হয় না, আপনাদেরও মনে হয়। সেই গান, যে গান আমাদের চিরকাল, যতদিন বাঙালি থাকবে, যতদিন আমাদের মন থাকবে, মনন থাকবে, ততদিন সেই গানও আমাদের মধ্যে থেকে যাবে। সেই গান দিয়েই শুরু হোক আজ সকালের আড্ডা।

আধুনিক বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তিনি একাধারে লেখক, সুরকার, চিত্রকর, প্রকাশক, সফল উদ্যোগপতি। তিনি হাফটন পদ্ধতি ও রঙিন ব্লকের সূচনা করে বাংলার মুদ্রণ শিল্পে এক বিপ্লব এনেছিলেন। তাই বাংলা তথা সমগ্র ভারতের ছাপাখানার ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাম চিরকাল স্মরণীয় থাকবে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1863 সালে আজকের দিনে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে বনেদি রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নাম কামোদারঞ্জন রায়। পিতা ছিলেন কালীনাথ রায়, যিনি পাণ্ডিত্যের জন্য মুন্সী শ্যামসুন্দর নামে পরিচিত ছিলেন। শ্যামসুন্দরের দ্বিতীয় পুত্র ছিলেন কামোদারঞ্জন রায়। মাত্র 5 বছর বয়সে শ্যামসুন্দরের নিকট আত্মীয় নিঃসন্তান জমিদার হরিকিশোর রায়চৌধুরী

কামোদারঞ্জন রায়কে দত্তক নেওয়া এবং তার নাম বদল হয়, তখন থেকেই কামোদারঞ্জন রায় হয়ে গেলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আধুনিক বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছেন তিনি। পড়াশোনার জন্য মশুয়া ছেড়ে কলকাতা এলেন, সেই সূত্রে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে তার ভালো যোগাযোগ গড়ে উঠেছিল। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক, শিবনাথ শাস্ত্রী সম্পাদিত মুকুল প্রভৃতি পত্রিকা ছোটদের জন্য প্রকাশিত হতো। এইসব পত্রিকা উপেন্দ্র কিশোরকে শিশু সাহিত্যের সৃষ্টিতে উদ্বুদ্ধ করেছিল। তিনি এই সকল পত্রিকা নিয়মিত লিখতেন। উপেন্দ্র কিশোরের লেখা প্রথম দুটি বই ছেলেদের রামায়ণ এবং মহাভারত যোগীন্দ্রনাথ সরকারের ছাপাখানা থেকে প্রকাশ পেয়েছিল। তবে এই সমস্ত বইয়ের ছবি উপেন্দ্র কিশোরের পছন্দ হয়নি। তিনি ছোটদের উপযোগী বই প্রকাশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। বিলেত থেকে ছোটদের বই এবং মুদ্রণের উন্নত সরঞ্জাম আনিয়ে নিজেই বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে উন্নত হাফটোন ব্লক তৈরি করেছিলেন। তারপর নিজের বাড়িকে ছাপাখানা বানিয়ে শুরু করেছিলেন বই ছাপানোর কাজ। তার হাত ধরেই বাংলা তথা ভারতের মুদ্রণ শিল্পে বিপ্লব এসেছিল। শিশুদের উপযোগী বই প্রকাশ করার কাজে উপেন্দ্র কিশোর বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সে সময় শিশুদের বইয়ের কোনো ছবি থাকত না। অন্যদিকে ইউরোপে ছোটদের বই প্রকাশিত হতো নানান ছবিতে শোভিত হয়ে। বাংলা ভাষায় ছোটদের বই প্রকাশের ক্ষেত্রে সেরকম সৌন্দর্যের অভাব তাকে পীড়া দিয়েছিল বলে এক প্রকাশনাকে আকর্ষণীয় করে তুলতে তিনি নিজেই উদ্যোগী হয়েছিলেন। তার এই উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছিল আরেকজন শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার। চিত্রশিল্পী ও লেখক হওয়ার দরুন ছাপাখানা এবং প্রকাশনা সম্পর্কে তার জ্ঞান ছিল। উপেন্দ্র কিশোর দীর্ঘকাল ছবি মুদ্রণের উন্নত মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বেশ কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। বড় ছেলে সুকুমার রায়কে আধুনিক ছাপাখানার কলাকৌশল শেখার জন্য বিলেতে পাঠিয়েছিলেন এবং নিজে বাড়িতে বসে মুদ্রণ সম্পর্কে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফটোগ্রাফিতে মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত করে বই এবং পত্রিকাকে আরও চিত্তাকর্ষক করে তুলেছিলেন। পুত্র সুকুমার রায়কে আধুনিক ছাপাখানার কলাকৌশল শেখানোর জন্য 1911 সালে তিনি ইংল্যান্ডে পাঠান। ইউভেন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠার পর শিশু সাহিত্যের নতুন দরজা খুলে যায়। উপেন্দ্র কিশোর তার নিজের প্রকাশনা থেকে শিশুদের বই একে একে প্রকাশ করতে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য বই হল ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, টুনটুনির বই আর আমাদের সকলের প্রিয় গুপি গাইন বাঘা বাইন।

0: আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝায় হাড়ি হাড়ি, মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়। মিহিদানা পুলি পিঠে জিবে গজা, মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি। ও রে
1: 1913 সালের এপ্রিল মাসে প্রকাশ পায় শিশুদের মাসিক পত্রিকা সন্দেশ। এই পত্রিকায় উপেন্দ্রকিশোর শুধু নিজে লিখলেন না, পত্রিকাকে ঘিরে তৈরি হল নতুন নতুন লেখক গোষ্ঠী, যারা পরবর্তীকালে বাংলা শিশু সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে। 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে মারা যান উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এরপর তার বড় ছেলে সুকুমার রায় ইউএন রায় অ্যান্ড সন্সকে এগিয়ে নিয়ে যান। উপেন্দ্রকিশোর কেবলমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে ছাপাখানা করেননি, তার লক্ষ্য ছিল শিশুদের রঙিন ছবিযুক্ত আকর্ষণীয় বই হাতে তুলে দেওয়া। সেই কাজে তিনি সারা দেশের পথিকৃৎ বলা যায়। আজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে জানাই আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে প্রণতি।
2: এক যে ছিল রাজা,
3: বাহ এইভাবেই গাও,
2: এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ,
3: রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
3: পরিবর্তন জগতের ধর্ম। জাগতিক অন্যান্য বিষয়ের মতোই গানের জগতেও বিভিন্ন সময়ে এসেছে পরিবর্তন এবং বিবর্তন। একসময় লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের চালচিত্র পাল্টে ভারতীয় সঙ্গীত জগতে আসে রক, জ্যাজ, ডিস্কো, রক অ্যান্ড রোল ইত্যাদি। এর পরবর্তীতে ফিউশন মিউজিক। মূলত ভারতীয় চলচ্চিত্রের হাত ধরেই এই ফিউশন মিউজিক জগতে আসে। রাজা যেমন সাম্রাজ্য গঠন করেন, তেমনি রাহুল দেব বর্মন ভারতীয় সঙ্গীত ধারায় নিয়ে আসেন ফিউশন মিউজিক। আবার রাজার যেমন যোগ্য উত্তরসূরি দরকার, ঠিক তেমনি রাহুল দেব বর্মন পরবর্তী সময় ফিউশন মিউজিককে আরও জনপ্রিয় করার জন্য আমরা পেয়ে গেলাম আরও একজনকে, তিনি বাপ্পি লাহিড়ী। আজ হারানো দিনের গানে সময়ের কাঁটা পেছনে ঘুরিয়ে আমরা চলে যাব বাংলা গানের সেই ফিউশন যুগে, যেখানে আর ডি বর্মনের উত্তরসূরি হিসেবে আমরা পেয়ে যাব বা পেয়ে গেছিলাম বাপ্পি লাহিড়ীকে। কথায় গানে গল্পে আপনাদের সঙ্গে থাকবেন দীপান্বিতা। এখন দুটো গান আপনাদের শোনাব, দুটোই প্রেমের গান আর ভালোবাসার গান। প্রথম গানটি শিল্পী আশা ভোঁসলে, পরের গানটি কিশোর কুমার।

0: আকাশবাণী মৈত্রীতে আপনারা শুনছেন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। এখন দৃষ্টিকোণ, আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় এই অনুষ্ঠানে আজ শুনবেন কথায় গানে জীবন দেবতা।
1: ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়েও দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ। আর তাঁর এই বৃহত্তর জীবনবোধের ক্ষেত্রে এই অন্তরের আমি ধরা দেয় জীবন দেবতা রূপে। তার সৃষ্টিতে আমরা বারবার দেখি এই জীবন দেবতার সন্ধান। অন্তরতমের সঙ্গে কবি একযোগে যুক্ত করলেন বিশ্ব।

এই জীবন দেবতারূপী সত্তাটি নানা সময়ে নানানভাবে ধরা দিয়েছে তাঁর সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্যেই মিলে মিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণী তার স্পর্শ।

রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা, কহিন নয়ন জলে সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে, চিরদিন দিল ফাঁকি। খেলা করিয়াছ নিশিদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা দিলে পুনঃ সেই পরিচিত মুখে।

মাঠে। জীবন দেবতাকে নিজের আলোয় চিনে কিংবা তার কাছে বারবার নিজেকে সমর্পণ করার মধ্যে দিয়েই কবি সৃষ্টি করেছেন একের পর এক গান কবিতা। কবিতার মধ্যে দিয়েই তিনি বলেন, অন্তর মাঝে বসিয়ে অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ, মিশায়ে আপন সুরে। সর্বশক্তিমান জীবন দেবতার চরণ ধুলার পরেই মাথা নত করেছেন রবীন্দ্রনাথ, কামনা করেছেন পরম শান্তি।

এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ, আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় এই অনুষ্ঠানটি।

0: আমরা সবাই যাচ্ছি।
1: পর্যটক মাত্রই কাশ্মীর ভ্রমণে স্বপ্ন দেখেন, বাঙালি তো বটেই। সেই ভূস্বর্গ ভ্রমণ এবার আরও সহজ হল। বৃহস্পতিবার সুউচ্চ পাহাড়, গভীর জঙ্গল আর দীর্ঘ সুড়ঙ্গ ডিঙিয়ে ছুটল জম্মু কাশ্মীর উপত্যকার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সবুজ পতাকা নাড়িয়ে ভারতের অন্যতম দ্রুতগতির ট্রেন যাত্রার শুভারম্ভ করেন। এক ট্রেন পথে বৈষ্ণদেবী, অনন্তনাগ, উধমপুর পৌঁছে যাওয়া যাবে, আর শেষে পৌঁছে যাওয়া যাবে শ্রীনগরেও। জম্মু তাওয়াই স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস, এরপরেই মূল ভূখণ্ড কাশ্মীরে ছুট দেবে বন্দে ভারত। রেল সূত্রে জানা গিয়েছে, উধমপুর দিয়ে বৈষ্ণদেবী, কাটরা, বানিহাল, অনন্তনাগ হয়ে শ্রীনগর পৌঁছবে এই ট্রেন। অর্থাৎ বৈষ্ণদেবী যাত্রা কিন্তু এখন আরও সহজ হয়ে গেল। এবার থেকে ট্রেনে চেপেই বৈষ্ণদেবী যেতে পারবেন তীর্থযাত্রীরা। রেল আধিকারিকরা বলছেন, ভারতীয় রেলে জম্মু কাশ্মীরের এই রেল রুট কার্যত বিপ্লব, আর এই বিপ্লবের সাক্ষী হতে আপনাদের একবার যেতেই হবে চেনাব রেল ব্রিজ দিয়ে এই বন্দে ভারত এক্সপ্রেস। আর যদি বেড়াতে যান তাহলে সত্যি সত্যি আমাদের সকালের আড্ডার এই অনুষ্ঠানের গল্পগুলো বলা কিন্তু সার্থক হবে।

আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে

0: আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস: আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। সর্বনিম্ন ও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ শতকরা ৮৮%, সর্বনিম্ন ৫৪%, বৃষ্টি হয়নি। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। কথায় বলে না যে শেখার বা জানার কোনো বয়স নেই, এই কথাটি আবার প্রমাণ করলেন ৭১ বছর বয়সের এক বৃদ্ধ। যে বয়সে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে, ধৈর্য কমতে থাকে, ঠিক সেই বয়সেই তার অদম্য ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে জীবনে এক নতুন ইতিহাস তৈরি করলেন। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET 2026-এর পরীক্ষা। এই পরীক্ষায় তরুণ পরীক্ষার্থীরাই পরীক্ষা দেয় সারা দেশ জুড়ে। যুবক যুবতীদের সঙ্গে লখনৌয়ের ৭১ বছর বয়সী এক বৃদ্ধ এই পরীক্ষায় বসলেন। তিনি মায়ের ইচ্ছে পূরণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ৭১ বছর বয়সী অশোক বাহার, তার প্রয়াত মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে, আর সেই ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণের লক্ষ্যে নিট ইউজি পরীক্ষায় বসেন তিনি। তিনি বলেন, মায়ের ইচ্ছে পূরণ করতেই এই সিদ্ধান্ত। কয়েক দশক ধরে মনের মধ্যে এই আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাচ্ছিল, তাই তিনি সিদ্ধান্ত নেন মায়ের কথা ভেবে এবার পরীক্ষাটি দিতেই হবে। অশোক আরও জানান, তিনি বছরের পর বছর চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, এই বিষয়ে তার জ্ঞান রয়েছে, কিন্তু রোগের ওষুধ লেখার জন্য প্রয়োজনীয় ডাক্তারি সার্টিফিকেট তার নেই। তিনি স্পষ্ট করে বলেন, এই বয়সে এসে তার এই প্রচেষ্টার মূল লক্ষ্য হল পেশাগতভাবে ডাক্তারিতে প্রবেশ করা এবং অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছেটা পূরণ করার। তার এই ৭১ বছর বয়সে এসে এমন সিদ্ধান্তকে উৎসাহিত করার জন্য তিনি তার পরিবারকে কৃতিত্ব দেন। তিনি জানান, তার স্ত্রী একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন আত্মীয় চিকিৎসক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। এই বয়সেই এই লক্ষ্য অর্জনে তাকে অনুপ্রাণিত করেছেন তারাই। সত্যি সত্যি দেখুন, এই রকম অনুপ্রেরণা কিন্তু আমাদের জন্যেও দরকার, যে কোনো একটা সময় একজন খুব দামি কথা বলেছিলেন জানেন, যে জীবনে কোনোটাই ফেলা যায় না। এই আমরা যদি ৩ মাস বা ৪ মাস কোথাও একটা ফাঁকা সময় পাই, ধরুন আপনি ঘোড়ায় চড়া শিখে নিলেন, ঘোড়ায় চড়া হয়তো কাজে লাগবে না এখনই, কিন্তু কোনো একটা সময় তো কাজে লাগতেই পারে। তো এইরকমভাবে কিছু না কিছু যেদিন শিখেই নেওয়া যায় আমাদের এই বয়সে এসেও। আর ৭১ বছর বয়সে যে ডাক্তারি পরীক্ষা দেওয়া যায় এবং সেখান থেকে ডাক্তার হওয়া যায়, হয়তো কম বয়সে নয়, এই বয়সে এসে, এটাও তো তার একটা আনন্দ। আমাদের সকালের আড্ডায় এই রকম কিছু খবর, যে খবরগুলো আপনাদের এবং আমাদের সকলকেই সত্যি সত্যি অনুপ্রাণিত করে। এরপরে চলে যাই অন্য একটি অনুষ্ঠানে, জানা অজানা বিজ্ঞানের কথিকার পুনঃপ্রচার আমরা শুনব এখন।

0: जाना और जाना।
1: জানাও জানায় দুই পর্বের ধারাবাহিক পরিযায়ীর পিছু পিছু, লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। পরিযায়ী পাখিদের পিছু পিছু ঘুরে গত পর্বে আমরা জানলাম পাখিদের মহাসড়কের কথা। সেই সঙ্গে আমরা এও জেনেছি কি কি কারণে এই উড়ানপথ ধ্বংস হচ্ছে, যার ফলস্বরূপ কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা, হ্যাবিটেট বা বাসস্থানের ধ্বংস, অবক্ষয় এবং বিখণ্ডিত হওয়ার জন্য পরিযায়ী পাখিদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের প্রজনন স্থল, বিরামভূমি এবং শীতকালীন আস্তানা, কৃষি।

এবং নগরায়নের প্রসারের কারণে হারিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে। বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার কারণে বিপন্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল, অভাব ঘটছে পরিযায়ী পাখিদের জন্য প্রয়োজনীয় খাবারের। এর ফলে ওই বাস্তুতন্ত্রে বাড়ছে শক্তির ব্যয়, যা পরিশেষে জনসংখ্যার হ্রাস করে বিলুপ্তির ঝুঁকি তৈরি করে। তথ্য বলছে, গত দুই দশকে পরিযায়ী পাখিদের নানান প্রজাতির জনসংখ্যার 49% হ্রাস পেয়েছে। পরিযায়ী পাখির সংখ্যা আসলে গোনা হয় কিভাবে? বিজ্ঞানীরা একাধিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার করেন। ফ্লাইওয়ের যেখানে যেখানে বিরামস্থল আছে সেই জায়গাগুলোতে গিয়ে সরাসরি গণনা করা হয়। বাসা বাঁধার মরশুমে বাসা বা ডিম গুনে জনসংখ্যার আন্দাজ নেওয়া হয়। আবার নির্দিষ্ট জায়গায় পাখিদের চোখে দেখে কিংবা কানে তাদের ডাক শুনে নথিভুক্ত করা হয়। আবার কিছু পাখির পায়ে রিং পরিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সেই পাখি আবার দেখা গেলে বোঝা যায় সে কত পথ পেরিয়ে এসেছে বা কতদিন বেঁচে আছে। অন্যদিকে রাডার বা স্যাটেলাইট ট্র্যাকার ব্যবহার করে কোন দিক থেকে কত বড় ঝাঁ করে যাচ্ছে তার খতিয়ান নেওয়া হয়। এছাড়া আছে আপনার আমার মতো পাখি প্রেমীদের জন্য বার্ড ট্র্যাকিং অ্যাপ। আমাদের মতো সাধারণ মানুষ যে যে পাখি দেখেন তা ওই অ্যাপে নথিভুক্ত করলে সেই তথ্য বিজ্ঞানীদের কাজে লাগে। তাই শুধু বিজ্ঞানীরা নন, আপনার পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ। 2006 সালের কথা, জাতীয় সংঘের পরিবেশ কর্মসূচির অধীনে দুটি আন্তর্জাতিক সংস্থা কনভেনশন অন মাইগ্রেটারি স্পিসিস বা সিএমএস এবং আফ্রিকান ইউরেশিয়ান মাইগ্রেটারি ওয়াটারবার্ড এগ্রিমেন্ট বা AEWA, এরা চালু করল বিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রথম উদযাপন হয়েছিল কেনিয়ার ওলে আরে নিপ্লো বন্যপ্রাণী সংরক্ষণাগারে। 2018 সাল থেকে এই দিনটি বছরে দুবার পালন করা শুরু হয়, মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। 2026 সালে এই দিন দুটি 9ই মে এবং 10ই অক্টোবর। এবছরের থিম এভরি বার্ড কাউন্টস ইউর অবজারভেশন ম্যাটার, অর্থাৎ প্রতিটি পাখি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আপনার পর্যবেক্ষণ। এই থিম সাধারণ মানুষের, আপনার, আমার পাখি পর্যবেক্ষণের ইচ্ছেকে বিজ্ঞানের কাজে লাগানোর আহ্বান জানাচ্ছে। একটি সচেতনতার দিন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পরিযায়ী পাখি কোনো সীমানা মানে না। সাঁতরাগাছি ঝিলে যে হাঁসটি শীত কাটায় সে হয়তো জন্মেছে কাজাখাস্তানে, সুন্দরবনের তরুশির সে যে ফ্যালকন বসে থাকে নভেম্বরে সে হয়তো গত গ্রীষ্মে ছিল সাইবেরিয়ার পাথুরে পাহাড়ে। কোনো একটি দেশ একা এই পাখিদের রক্ষা করতে পারবে না। ফ্লাইওয়ে যেমন ভাগ করা, দায়িত্ব তেমনি ভাগ করা। কিন্তু এই দায়িত্ব পালন করতে হলে সবার প্রথমে চাই তথ্য। পরিযায়ী পাখিদের নির্দিষ্ট একটি দল এখন কোথায় আছে, তাদের সংখ্যা কত, বছর বছর এই সংখ্যা কমছে না বাড়ছে, কোন জলাভূমিতে কখন কোন প্রজাতি আসে, এই তথ্যগুলি জরুরি। কারণ তথ্য ছাড়া নীতি তৈরি হয় না, সংরক্ষণ কর্মসূচিও তৈরি করা যায় না। বিশ্বের হাজারো বিজ্ঞানী একা এই তথ্য সংগ্রহ করতে পারবেন না, তাদের দরকার আমাদের সাধারণ মানুষের সাহায্য। এই ভাবনাটাকেই বলা হয় কমিউনিটি সায়েন্স বা সিটিজেন সায়েন্স, বাংলায় নাগরিক বিজ্ঞান। আপনি যখন আপনার গ্রামে বসে একটা পরিযায়ী পাখি দেখলেন এবং সেটা আপনার স্মার্টফোনে ডাউনলোড করা নির্দিষ্ট একটি অ্যাপে নথিভুক্ত করলেন, আপনিও বিজ্ঞানী হয়ে গেলেন। কারণ আপনার সেই পর্যবেক্ষণটি হয়তো সংরক্ষিত হল কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির বৈশ্বিক তথ্য ভাণ্ডারে। সেখান থেকে বিশ্বের যে কোনো গবেষক পরিযান বিষয়ক যে কোনো বিশ্লেষণের জন্য নির্ভর করবেন আপনার নথিভুক্ত করা তথ্যটির উপর। পশ্চিমবঙ্গে এই ক্ষেত্রে একটি অসাধারণ উদাহরণ, কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির ই বার্ড নামের বৈজ্ঞানিক অ্যাপের তথ্য বলছে যে পরিযায়ীর পাখি সংক্রান্ত তথ্য নথিভুক্তিতে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম শীর্ষ রাজ্য। কলকাতা নিজেই ভারতের সবচেয়ে বেশি পাখি পর্যবেক্ষণ করা শহরগুলির একটি। এই রাজ্যের পাখি প্রেমীরা যে তথ্য সংগ্রহ করেন তা সরাসরি সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ের বৈশ্বিক পর্যবেক্ষণ তথ্যে যোগ হয়। এবছর বিশ্ব পরিযায়ী পাখি দিবসের আরও একটি বিশেষ তাৎপর্য আছে। 2026 সাল হল আন্তর্জাতিক জলপাখি শুমারি। 1966 সাল থেকে প্রতি বছর জানুয়ারিতে সারা বিশ্বে স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট জলাভূমিতে গিয়ে জলচারী পাখি গণনা করে আসছেন। ছয় দশকের এই অক্লান্ত প্রচেষ্টা আমাদের দিয়েছে পাখির দীর্ঘমেয়াদী পরিসংখ্যান। পরিযায়ীর পিছু পিছু জানা অজানায় শুনলেন দুই পর্বের ধারাবাহিক, লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা

এপ্রিল ভোর চারটে যাত্রা শুরু করেছে দিশাঙ্ক। দুপুর 1:50 মধ্যে গন্তব্যে পৌঁছতে সফল হয়েছে রাঁচির এই 7 বছর বয়সী বালক। মাত্র 9:50 এই দূরত্ব পাড়ি দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুততম সাঁতারুর রেকর্ড করেছে ইশাঙ্ক সিং। তার এই রেকর্ড দেশের নানা জায়গায় মানুষের নজর কেড়েছে, অনেকেই তার কঠোর পরিশ্রম এবং অদম্য মনোবলের প্রশংসা করছে। আমরা সত্যি সত্যি তাকে অনেক ভালোবাসা জানাই আমাদের আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে। আকাশবাণী মৈত্রীর পথ চলা আজকে আমাদের শেষ করতে হবে, কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালোবাসায়, ভালো লাগায়। আর প্রতিদিন আমাদের এই সকালের আড্ডার অনুষ্ঠান হয় সকাল 7:35 থেকে সকাল 8:30 ভারতীয় সময়। এই সময়ে টুকু আপনাদের জন্যে এবং আপনাদের জন্যে আমরাও থাকি, আপনারাও থাকেন। এই ভালোবাসাটুকুই থাক, এই ভালো লাগাটুকু থাক। এই ভালোবাসা আর ভালো লাগা নিয়ে সকালের আড্ডা এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান। আকাশবাণী মৈত্রী
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর সাইগন, এই নিয়ে বলছেন শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।

সেদিন সাইগনের প্রেসিডেন্সিয়াল প্যালেসের ছাদে উত্তোলিত হল কমিউনিস্ট পতাকা। শহরটির নাম বদলে রাখা হল হোচিমিন সিটি। দীর্ঘযুদ্ধের পর ভিয়েতনাম আবার এক হল ঠিকই, তবে তার মূল্য ছিল লক্ষ লক্ষ প্রাণ। উত্তর দক্ষিণের ভেদাভেদ ভুলে ভিয়েতনাম হয়ে গেল এক প্রাণ। কিন্তু বহু সংগ্রামের সাক্ষী সাইগন পরিবর্তিত হল হোচিমিন সিটিতে। উঁচু পাহাড়, সমতল উপত্যকা, বিস্তৃত নদী, দীর্ঘ উপকূলীয় অঞ্চল, এইসব বৈচিত্র্যময় ভূপ্রকৃতি নিয়ে গড়ে উঠেছে একটি দেশ যার দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং গতিশীল অর্থনীতি রয়েছে। উপদ্বীপের পূর্ব অংশে অবস্থিত, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ, চীন, লাওস ও কম্বোডিয়ার সঙ্গে স্থল সীমান্ত এবং দক্ষিণ চীন সাগরের সঙ্গে দীর্ঘ উপকূলরেখা ভাগ করে নিয়েছে দেশটি, যেখানে চীনা শাসন, ফরাসি উপনিবেশবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের দীর্ঘ অধ্যায় রয়েছে। হাজার হাজার বছরের বিস্তৃত ইতিহাসের রোমন্থনে বুঁদ হয়ে থাকা দেশ।

ভিয়েতনাম, আর এই ভিয়েতনামেরই দক্ষিণ অংশের একসময়ের রাজধানী সাইগন। কথায় বলে নামই কি বা এসে যায়, একই নাম যখন তিন তিনবার পরিবর্তিত হয়, নামটি নিয়ে যখন পণ্ডিতদের নিরন্তর গবেষণা চলে, তখন সেই নাম বা সেই নামের শহরের গুরুত্ব থাকবে, সেটাই স্বাভাবিক। সাইগনের অর্থ সাই থেকে এসেছে, যার অর্থ কাঠ, এবং গন, যার অর্থ তুলা কাঠের গাছ। মিস্টার হুইন তিনকুয়ার বই অনুসারে অর্থটি তুলা কাঠের জ্বালানি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে পণ্ডিত ট্রুংভিন কি পরামর্শ দেন যে সাইগন নামটি খেমার শব্দ প্রেই নোকরের একটি ধ্বনিগত অনুবাদ, যেখানে প্রেই অর্থ বন এবং নোকর অর্থ শহর। সুতরাং প্রেই নোকরকে বনের মধ্যে শহর হিসেবে অনুবাদ করা যেতে পারে। ফরাসি পণ্ডিত লুই ম্যালোরেট আবার প্রস্তাব দিয়েছিলেন যে সাইগনের অর্থ তাই নগন শব্দ থেকে এসেছে, যার অর্থ পশ্চিম থেকে শ্রদ্ধাঞ্জলি। চীনাদের তাই নগন উচ্চারণের ফলে সাইগন তৈরি হয়েছিল, অর্থাৎ ফরাসি উপনিবেশ প্রাচ্যের প্যারিস সাইগনের নাম নিয়ে কাটা ছেঁড়া কম হয়নি। এই সাইগনের শুরুটা কেমন ছিল, একদম শুরু থেকেই করা যাক শুরুয়াত। 1700 দশকের শুরুতে সাইগন ছিল একটি ছোট্ট মাছ ধরার গ্রাম, যেখানে খমের ও ভিয়েত সম্প্রদায়ের মানুষ বসবাস করত। খমের জনগোষ্ঠী মূলত কম্বোডিয়ার আদিবাসী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন জাতিগোষ্ঠী। আনুমানিক প্রথম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে দক্ষিণ ভিয়েতনামের বিস্তীর্ণ অঞ্চল খমের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় এই অঞ্চল বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, যেখানে ভারতীয় ও চীনা প্রভাব ছিল। নবম থেকে 1500 শতাব্দীর মধ্যে শক্তিশালী খমের সাম্রাজ্য দক্ষিণ ভিয়েতনামের বড় অংশ নিয়ন্ত্রণ করত, যার মধ্যে বর্তমান সাইগনও ছিল। এই সময় খমেররা মেকং নদীর বদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে এবং কৃষিকাজ ও মৎস্য শিকার করে জীবনযাপন করত। 1658 সালের পর থেকে ভিয়েতনামে গুয়েন রাজবংশ দক্ষিণে সম্প্রসারণ শুরু করে। 1698 সালে ভিয়েতনামী সেনাপতি গিয়া দিনহয়ের নেতৃত্বে সাইগনে ভিয়েতনামীদের আনুষ্ঠানিক বসতি স্থাপন শুরু হয়। ধীরে ধীরে খমেরদের প্রভাব কমে যায় এবং তাদের অনেকেই স্থানীয় ভিয়েতনামী সংস্কৃতির সঙ্গে মিশে যায় বা সীমান্তবর্তী কম্বোডিয়ায় ফিরে যায়। ভিয়েতনামের ইতিহাসে চীনের প্রভাব ও সাম্রাজ্য বিস্তারের শুরুটা ছিল এক বীরগাথার মতো, যেখানে প্রতিরোধ, সংগ্রাম ও দীর্ঘ শাসনের গল্প জড়িয়ে আছে। আসলে সাইগনের দেওয়ালে কান পাতলেই শোনা যায় ইতিহাসের ইতিহাস। এবারের ইতিহাসটা খ্রিস্টপূর্ব 214 অব্দ থেকে। তখনকার ভিয়েতনাম ঔ লাক নামে পরিচিত ছিল, যেখানে স্থানীয় লাকভিয়েত জনগোষ্ঠী বসবাস করত। ঠিক সেই সময় চীনে কিন সাম্রাজ্যের সম্রাট ছিন শি হুয়াং তার সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখছিলেন। দক্ষিণে এক বিশাল ভূমি, যেখানে ছিল উর্বর জমি, নদী ও সমুদ্র বন্দর। সম্রাটের চোখ সেখানে পড়ল। তিনি তার সেনাপতি ঝাওতোকে পাঠালেন এই অঞ্চলে চীনা শাসন প্রতিষ্ঠার জন্য। ঝাওতো প্রবল শক্তি নিয়ে আক্রমণ করলেন। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, এমনটাই ছিল ভিয়েতনামীদের মনোভাব। তারা ছিলেন দৃঢ়চেতা। স্থানীয় রাজা থুক ফান প্রথমে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত পরাজিত হলেন। এইভাবে উত্তর ভিয়েতনাম চীনের দখলে চলে যায়, আর উত্তর ভিয়েতনামের নাম রাখা হয় ভিয়েত। এরপর প্রায় 1000 বছর খ্রিস্টপূর্বাব্দ 111 থেকে 939 খ্রিস্টাব্দ ধরে চীন ভিয়েতনাম শাসন করে। অন্যদিকে হান সাম্রাজ্য এখানে সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারা নতুন শাসন ব্যবস্থা, লেখনি, কনফুসিয়াসবাদ ও চীনা সংস্কৃতি ভিয়েতনামীদের উপর চাপিয়ে দেয়। কিন্তু ভিয়েতনামের জনগণ কখনোই চীনের শাসন মেনে নেয়নি। 40 খ্রিস্টাব্দে দুই বোন চুং চাক ও চুং নি বিশাল এক বাহিনী গড়ে তোলেন। তারা স্থানীয় রাজ্যগুলো একত্রিত করে চীনা সেনাদের হটিয়ে দেন এবং নিজেরাই রানী হন। যদিও কয়েক বছরের মধ্যেই চীনারা ফের ফিরে আসে, তবে এই বিদ্রোহ ভিয়েতনামের জাতীয়তাবাদী চেতনার প্রতীক হয়ে ওঠে। এরপর চীনা শাসন চলতেই থাকে, আর ভিয়েতনামবাসীর মনে পরাধীনতার আগুন জ্বলতেই থাকে, তাই ভিয়েতনামের বিদ্রোহ থেমে থাকেনি। অবশেষে 939 সালে এক ভিয়েতনাম নেতা নক কুয়ান চীনের দক্ষিণে হান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি নদীর ভেতর কৌশলী যুদ্ধের মাধ্যমে তিনি চীনা নৌবাহিনীকে পরাজিত করেন এবং ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন।

আসলে শত বিপদেও শত্রুর আক্রমণের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু রাখা, দেশমাতৃকার স্বাধীনতা রক্ষার জন্য আত্মত্যাগ ও অদম্য সংগ্রামের বীরগাথা নিয়েই ভিয়েতনাম। চীনের প্রবেশ ভিয়েতনামে হয়েছিল আগ্রাসনের মাধ্যমে, কিন্তু একে প্রতিরোধ করেছিল স্থানীয় সাহসী বীর ও জনগণ। এই ইতিহাসের কারণেই আজও ভিয়েতনামে জাতীয়তাবাদ চীনের আধিপত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। আর এই ভিয়েতনামেরই দক্ষিণ অংশের রাজধানী ছিল সাইগন।

রাজধানী হওয়ার আগেই সাইগন কিন্তু তার ভৌগোলিক রাজনৈতিক গুরুত্বের কারণে ভিয়েতনামের বুকে একটা জায়গা করে নিয়েছিল। শুরুতে শহরটি ছিল শান্ত ও উন্নতিশীল, তবে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে যুদ্ধের ছায়া ফেলতে লাগল। সাইগনের রাস্তায় তখনও জীবন স্বাভাবিক ছিল। বিশ্ববিদ্যালয়ের দোকানপাট, ক্যাফেগুলোতে মানুষ স্বপ্ন দেখছিল এক সুন্দর ভবিষ্যতের, কিন্তু গভীরে যুদ্ধের আগুন জ্বলছিল। উত্তরের কমিউনিস্ট নেতা হোচিমিন দক্ষিণকে এক করলেন, আর ওদিকে আমেরিকারও সেন দৃষ্টি ছিল। তারা চাইছিল কমিউনিজম ঠেকাতে, ফলে গেরিলা যুদ্ধ শুরু হল, অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধ, যা সংগঠিত হয়েছিল 1955 থেকে 1975 পর্যন্ত। 1960-এর দশকে যুদ্ধ ভয়াবহ রূপ নিল। আমেরিকা লাখ লাখ সৈন্য পাঠাল দক্ষিণ ভিয়েতনামের সাহায্যে। সাইগন তখন সামরিক ঘাঁটিতে পরিণত হল। রাস্তায় ট্যাঙ্ক চলত, হেলিকপ্টারের গর্জন শোনা যেত আকাশে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগল। 1968 সালে টেট আক্রমণ নামে এক বড় হামলা চালাল উত্তর ভিয়েতনামের বাহিনী ও গেরিলা সংগঠন ভিয়েতকং। সাইগনের রাস্তায় তখন ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ, যুদ্ধ ক্রমশই আমেরিকার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। 1973 সালে আমেরিকা যুদ্ধ থেকে সরে আসতে লাগল, দক্ষিণ ভিয়েতনাম একা হয়ে পড়ল। 1975 সালে 30 এপ্রিল উত্তর ভিয়েতনামের বাহিনী সাইগনে প্রবেশ করল, শহরের পতন নিশ্চিত হলো।

মার্কিন রাষ্ট্রদূত সহ হাজার হাজার মানুষ হেলিকপ্টার করে পালিয়ে গেল। স্বাধীন হল ভিয়েতনাম। রাষ্ট্রপতি হোচিমিন ১৯৪৫ সালে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্মদানকারী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। ১৯৪৬ সালের আগস্টের মধ্যে কেন্দ্র দক্ষিণ বিভাগ সাইগন গিয়া দিনের নতুন নাম হিসেবে হোচিমিন অর্থাৎ জাতির নেতার নাম ব্যবহার করার প্রস্তাব দেয়। বিপ্লবী বাহিনীর ৫৭ জন দক্ষিণাঞ্চলীয় নাগরিক জাতীয় পরিষদ এবং সরকারের কাছে একটি আবেদন জমা দেন। দক্ষিণাঞ্চলীয়দের লড়াই, আত্মত্যাগ এবং স্বদেশে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে সাইগনের নাম পরিবর্তন করে হোচিমিন সিটি করা হোক, এটাই ছিল তাদের আবেদন। তারপর তো সবটাই জানা। আসলে একটা দেশের মধ্যে একটা শহর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হিসেবে শুধুমাত্র ভৌগোলিক বা রাজনৈতিক কারণ থাকে না, তার সঙ্গে শিল্প, সংস্কৃতি, ভাস্কর্য, ঐতিহ্য সবকিছু অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে। সাইগনের ক্ষেত্র তাই হয়েছিল। আগেই বলেছি, ফরাসিরা এখানে উপনিবেশ করার ফলে শিল্প, স্থাপত্য, পরিকাঠামো, শিক্ষা, বাণিজ্য এসব ক্ষেত্রেই সাইগন ছিল অন্যান্য শহর থেকে অনেকটা এগিয়ে। সাইগন ছিল এক আশ্চর্যের শহর যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে মিশেছিল। সাইগনের নটরডাম ক্যাথেড্রালে রয়েছে ইউরোপের ছোঁয়া। লাল ইটের তৈরি সুউচ্চ দুটি মিনার স্থাপত্য শিল্পের বিস্ময়। ফরাসি ঔপনিবেশিক আমলে তৈরি এই ক্যাথেড্রাল শুধু ধর্মীয় স্থান ছিল না, এটি ছিল সাইগনের ইউরোপীয় সংস্কৃতির প্রতীক। পাশেই আরেকটি বিস্ময়কর ভবন, সাইগন সেন্ট্রাল পোস্ট অফিস, যার স্থপতি ছিলেন বিখ্যাত গুস্তাভ আইফেল, যিনি আইফেল টাওয়ারের নকশাকার। হলুদ রঙের এই ভবনের ছাদে ইউরোপীয় কারুকাজ আর ভেতরে বিশাল গম্বুজ, যা শুধু ডাকঘর নয়, একটি ঐতিহাসিক শিল্পকর্মও বটে। স্বাধীনতার প্রাসাদ, দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, একসময় এখান থেকেই পরিচালিত হতো পুরো দেশের প্রশাসন। যুদ্ধের দিনগুলোতে এই ভবনের ছাদে নামত মার্কিন হেলিকপ্টার। যুদ্ধের পর সাইগনের নাম বদলে হল হোচিমিন সিটি। শহরের কেন্দ্রে তৈরি হল হোচিমিনের বিশাল ভাস্কর্য, যা শুধু একটা ভাস্কর্য নয়, ইতিহাসের সাক্ষীও বটে। তাই তো বিখ্যাত ঔপন্যাসিক গ্রাহাম গ্রিন থেকে শুরু করে মার্গারেট ডুরাস, টিম ও'ব্রায়েন, বাউনিয়ান প্রত্যেকের রচনায়

সাইগন শহরের ঐতিহাসিক স্থান, যুদ্ধের স্মৃতি এবং ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যের বর্ণনা রয়েছে। একসময় যুদ্ধবিধ্বস্ত সাইগন বর্তমানে আজ হোচিমিন সিটি, যা ভিয়েতনামের সবচেয়ে বড় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর। এটি বর্তমানের আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে, তবে এখনও ইতিহাস ও ঐতিহ্যের চিহ্ন বহন করে চলেছে নিরন্তর। গগনচুম্বী অট্টালিকা, বিলাসবহুল হোটেল, ব্যস্ত মার্কেট এবং চমৎকার রাস্তার খাবারের দোকান। দিনের বেলা রাস্তাগুলো গাড়ির ব্যস্ততায় ভরে থাকলেও রাতে শহরটা আলোকসজ্জায় আলাদা সৌন্দর্য। বিটেক্সকো ফাইন্যান্সিয়াল টাওয়ার থেকে শহরটির অপূর্ব দৃশ্য দেখা যায়, যেখানে পুরনো ঔপনিবেশিক ভবন আর নতুন স্কাইস্ক্র্যাপার একসঙ্গে দাঁড়িয়ে আছে। একদিকে শহর জুড়ে ফরাসি ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন নোট্রদাম ক্যাথেড্রাল ও সেন্ট্রাল পোস্ট অফিস, যা অতীতের স্মৃতি আজও বহন করে চলেছে। অন্যদিকে বেনথ্যা মার্কেট ও নগুইয়েন উয়ে ওয়াকিং স্ট্রিটের মতো জায়গাগুলো শহরের প্রাণকেন্দ্র, যেখানে স্থানীয় ও পর্যটকরা কেনাকাটা ও বিনোদনে ব্যস্ত থাকে। সাইগনের ঐতিহাসিক গভীরতা ও আধুনিক নগরায়নের এই মেলবন্ধন শহরটিকে অনন্য করে তুলেছে, যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে কিন্তু তার প্রাণবন্ত চরিত্র অটুট রেখেছে। তবে হোচিমিন সিটির অন্তরে এখনও সাইগনের বেহালা বেজেই চলেছে, যেখানে ধ্বনিত হচ্ছে, "এই শহর জানে আমার গোপন সবকিছু।"

শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ছিল সাইগন। এই নিয়ে বললেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। আজ শুনবেন কথিকা, গল্পের আড়ালে বাস্তবের রূপকার, উপেন্দ্র কিশোর। বলছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।
1: উনিশ শতকের ব্রিটিশ চিত্রশিল্পী রজার এলিয়ট ফ্রাই ভিশন অ্যান্ড ডিজাইন বইতে বলেছিলেন, শিল্পের ইতিহাস যে বিষয়টি নিঃসন্দেহে স্পষ্ট করে তা হল মহান শিল্প সবসময় সমষ্টিগত। নিঃসন্দেহে অত্যন্ত ব্যক্তিগত ভঙ্গিতে প্রকাশিত হলেও তা মূলত সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও আদর্শেরই বহিঃপ্রকাশ। বস্তুত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সাহিত্য পড়তে গিয়ে এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং সমষ্টিগত সমাজ বাস্তবতাকেই আমরা যেন খুঁজে পাই। রামায়ণ, মহাভারত বা পুরাণের গল্পের পাশাপাশি রূপকথা, লোকগল্প, জীবজন্তু বিষয়ক নানা ধরনের লেখাপত্রের মধ্যে দিয়ে শিশু মনকে উপেন্দ্রকিশোর এক অন্য জগতে নিয়ে গেলেও রূপকে ইঙ্গিতে তা আসলে যেন বাস্তবতারই প্রতিচ্ছবি। সেই ছবিটিকে আমরা কয়েকটি বিন্দুতে খোঁজার চেষ্টা করব। সবলের অত্যাচারের বিরুদ্ধে দুর্বল যে ধৈর্য ধরে এবং বুদ্ধি করে প্রয়োজন মতো অনিবার্য আঘাত করে, তার ছবি টুনটুনি আর বিড়ালের কথাই রয়েছে। টুনটুনি তার সন্তানদের বিড়ালের হাত থেকে রক্ষা করতে প্রণাম হই মহারানী বলে তোষামোদ করে, কিন্তু সন্তানেরা যখন উড়তে শেখে সেই টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি

কে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনি, বলেই সে ফুড়ুক করে উড়ে পালাল। বিড়াল বা দুষ্টু লোককে হারানোর আনন্দে শিশু মন অনাবিল আনন্দে ভাসলেও এ তো সবলের বিরুদ্ধে দুর্বলের রুখে দাঁড়ানোর গল্প। ক্ষমতার বিরুদ্ধে বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, তার প্রতিবিম্ব টুনটুনি আর নাপিতের কথা গল্পে রয়েছে। বিড়াল এখানে মহারানী অর্থাৎ ক্ষমতার প্রতিনিধি, আর আছে স্বয়ং রাজা। বিচারের আশায় রাজা ইঁদুর, বিড়াল, লাঠি, সাগর, হাতিসহ নানাজনের কাছে গিয়েও লাভ হয় না টুনটুনির। শেষমেশ মশা অর্থাৎ সমাজে একেবারে ব্রাত্যজনের কাছে মেলে সাহায্য। ক্ষমতা যাকে তুচ্ছ জ্ঞান করে, তারাই একদিন ভিত নড়িয়ে দেয় স্বৈরতন্ত্রের। এটাই যেন উপেন্দ্র কিশোর পুরো গল্পটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন। একদা যারা টুনটুনিকে টুনি বলে হেয় করত, তারাই এখন তুমি টুনি দাদা বলে সম্মান জানায়। সবল দুর্বলের দ্বন্দ্বের ছায়াপাত দেখা যায় নরহরিদাস গল্পেও। হারিয়ে যাওয়া ছাগলছানা সেখানে ধূর্ত শেয়ালকে কিভাবে বোকা বানায় তা দেখা যায়। শুধুমাত্র সাহস আর বুদ্ধিতে ভর করেই ছাগল অর্থাৎ ক্ষমতাহীন নাকানি চোবানি খাওয়ায় প্রবল প্রতাপশালীর প্রতিনিধি বাঘ ও শেয়ালকে। ঔপনিবেশিক শাসনে ক্ষমতাবানের লোলুপ দৃষ্টির উদাহরণ বাঘের রাঁধুনি গল্পটি। এখানে বাঘ ক্ষমতাবানের প্রতীক, আর রাঁধুনি মেয়েটি রুখে দাঁড়ানোর প্রতীক। লোলুপ মানসিকতার বিরুদ্ধে এ যেন এক সামাজিক প্রতিরোধের গল্প। আবার চাষির ছেলের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে রাজকন্যাকে লাভের গল্প ঘ্যাঘাসুর। আপাতভাবে বোকা চরিত্রও যে আত্মবিশ্বাসের জোরে অনেক কিছু করতে পারে, শিশুর কাছে এই বার্তা দিয়ে গল্পটিকে অন্য পরতে নিয়ে যান উপেন্দ্র কিশোর। প্রাবন্ধিক অজিত দত্ত বলেছিলেন, ছোটদের বই এমন হতে হবে যা তাদের পড়ে ভালো লাগবে, আর যা পড়ে তাদের মনের ভালো বৃত্তিগুলোতে খানিকটা সাড়া জাগাবে। ছোটদের মনের এই ভালো বৃত্তিগুলির অন্যতম পশু পাখিদের প্রতি তাদের দরদ। উপেন্দ্র কিশোর তাতেই নাড়া দেন এক অন্ধ শীলের কথা গল্পটি লিখে। তাই নিষ্ঠুরেরা যখন প্রভুভক্ত শীলের চোখ নষ্ট করে দেয়, শিশু মন ডুকরে ওঠে। আসলে শিশু সাহিত্যের একটি প্রধান উপলক্ষ যা পাঠান্তে শিশু মনের উপর অজান্তে একটা ছাপ তৈরি হয়, আর তা ভবিষ্যতে তার রুচিকে নিয়ন্ত্রণ করে। উপেন্দ্র কিশোর সচেতনভাবেই বোধহয় এই সূত্রে 19 শতকের বাংলার জমিদারি ব্যবস্থার ছায়ায় মজনতালী সরকার গল্পটি লিখেছিলেন। সেখানে গোয়ালাদের বিড়ালকে ছল করে মৃত্যুমুখে ঠেলে দিয়ে নিজে গোয়ালাদের বাড়ি গিয়ে পুষ্ট হয়ে ওঠে জেলেদের বিড়াল, নাম নেয় মজনতালী সরকার। বনে গিয়ে বাঘিনীকে পর্যন্ত বলে, এইও খাজনা দে। বাঘিনী তার শাসন মেনেও নেয়। পরে দুর্বিপাকে মৃত্যুমুখেও নিজের অহংবোধ না ছেড়ে ছোট জানোয়ারদের ব্যঙ্গ করে এই মজনতালী সরকার। বস্তুত এই গল্প চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার শ্রেণীর কর আদায়ের নির্যাতন সম্পর্কে সচেতন করার কাহিনী। ম্যাক্সিম গোর্কি তাঁর অন থিমস প্রবন্ধে বলেছিলেন, শিশু সাহিত্যের লেখকদের সহজ, আকর্ষণীয় এবং অর্থপূর্ণ লেখা লিখতে হবে। এই প্রসঙ্গে উপেন্দ্র কিশোরের সেকালের কথা বইটি আমরা পড়তে পারি। এখানে মূলত প্রাগৈতিহাসিক প্রাণীদের বিবরণ রয়েছে। মনে রাখা দরকার, পাশ্চাত্যে বিভিন্ন প্রাণীর অতীত নিয়ে ততদিনে আলোচনা শুরু হয়েছে। ডারউইন লিখে ফেলেছেন অন দি অরিজিন অব স্পিসিস। উপেন্দ্র কিশোর প্রাণীজগতের সেই অপার রহস্য বাঙালি শিশুর কাছে হাজির করলেন, আর সেটা করলেন সহজ, আকর্ষণীয়, অর্থপূর্ণ কথনভঙ্গির মধ্যে দিয়েই। যেমন প্লেসিওসোর বা প্লিসিয়াস বিলুপ্ত সামুদ্রিক প্রাণীটির বর্ণনায় উপেন্দ্র কিশোর বলছেন, এ জন্তুটা নিতান্তই অদ্ভুত ছিল। গোসাপের মুখ, কুমিরের দাঁত, সাপের গলা, তিমির ডানা। কেহ কেহ বলিয়াছেন যে ইহার চেহারা দেখিলে হঠাৎ মনে হয় যেন একটা সাপের গায়ে একটা কচ্ছপ গাঁথিয়া গিয়াছে। এইভাবে লোকসমাজে যা প্রচলিত উপাদান তাই তুলে এনেছেন উপেন্দ্র কিশোর, আর এটা সম্ভব হয়েছিল গ্রাম জীবন নিয়ে তাঁর অপরিসীম শ্রদ্ধার জন্য। সেটা আরও বেশি টের পাওয়া যায় বঙ্গভঙ্গ স্বদেশিকতার জাগরণ পর্বে। এই সূত্রেই তথাকথিত অশিক্ষিত পল্লীবাসীর সঙ্গে শিক্ষিত শহরবাসীর ভেদ দূর করতে পারলেই যে দেশের উন্নতি সম্ভব, এই ধারণা উপেন্দ্র কিশোর তৈরি করতে চাইলেন। ফলে উঠে এলো ঠান দিদির বিক্রম, ভট্টাচার্যীয় চোরের মতো সৃষ্টি। এই সূত্রে আমরা মনে করতে পারি উপেন্দ্র কিশোরের ভ্রাতুষ্পুত্রী লীলা মজুমদারের একটি বক্তব্য। তিনি বলেছিলেন, দেশের সংস্কৃতি মানেই দেশের গান, গল্প, শিল্পকর্ম।
উপেন্দ্রকিশোর জানতেন রামায়ণ মহাভারত সম্বন্ধে জ্ঞান না থাকে।

0: নিজের দেশকে চিনতে কেউ আরম্ভও করতে পারে না। এই প্রসঙ্গে উপেন্দ্রকিশোরের পুরাণের গল্প, মহাভারতের কথা, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারতের কথা না বললে তাঁর সাহিত্য কীর্তির প্রতি যথাযথ সম্মান জানানো হয় না। মনে রাখা দরকার, 19 শতকে শিশু সাহিত্যের আদিপর্বে লেখকদের মূল উদ্দিষ্ট পাঠকগোষ্ঠী ছিল অল্প সংখ্যক মেয়ে এবং বেশিরভাগ ছেলে শিশুরা। কিন্তু শিশু বা বালক বালিকা কাদের বলবো তা নিয়ে একটা সময় পর্যন্ত বাঙালি সাহিত্যিকদের মনে সঙ্গত কারণেই ধোঁয়াশা ছিল। এমন এক প্রেক্ষিতেই উপেন্দ্রকিশোর বলছেন ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত। বস্তুত এখানে ছেলে শুধু ছেলে নয়, বালক বালিকা উভয়ের কথাই বলা হচ্ছে। আর তাদের জন্যই পুরাণ কথাতেও উপেন্দ্রকিশোর আনলেন যুক্তিবোধ। তাই বলছেন, সাধারণ মানুষের চক্ষু আছে, তথাপি তাহারা অন্ধের ন্যায় কাজ করে। ধর্ম অধর্মের কথা, পাপ পুণ্যের কথা তাহাদিগকে না বলিয়া দিলে তাহারা কেমন করিয়া বুঝিবে? পুরাণ কথাকে বাস্তবসম্মত যুক্তি দিয়ে শিশুমনের বিস্ময়ের উত্তর দেওয়ার চেষ্টাও করেছেন উপেন্দ্রকিশোর। এই যুক্তিবোধ থেকেই পৌরাণিক চরিত্রদের যেন ঘরের মানুষ করে তোলেন তিনি। সঙ্গী হয় তাঁর কথনভঙ্গি। তাই অগস্ত চোঁচো করে সাগর পান করে, শকুন্তলা হয়ে ওঠে খুকি, পরীক্ষিতের বুড়ো মন্ত্রী দাড়ি চুলকাইতে থাকে। খাপছাড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সহজ কথায় লিখতে মোরে কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে। উপেন্দ্রকিশোর এই সহজ কথার মানুষ, যে কথা সহজ কিন্তু আদতে ছড়িয়ে ছিটিয়ে থাকে বাস্তবতার নানা রঙে।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা, গল্পের আড়ালে বাস্তবের রূপকার, উপেন্দ্রকিশোর। বললেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন শুনবেন চারুকেশী রাগে সেতার বাদন, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী। শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে চারুকেশী রাগে পণ্ডিত সৌমিত্র লাহিড়ির সেতার।

শাস্ত্রীয় সঙ্গীতের আসর এই পর্যন্তই। আজ শুনলেন চারুকেশী রাগে পণ্ডিত সৌমিত্র লাহিড়ীর সেতার বাদন। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান মনে।

আপনাদের সকলের খুব প্রিয় অনুষ্ঠান মনের মতো গান অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু হৈমন্তী রায়। আজকে মনের মতো গান অনুষ্ঠান কোন ধরনের গান নিয়ে, মনের মতো গানের বিষয়টি কি বলছি, মানুষ যত আধুনিক হয়েছে ততই যেন বারবার ফিরে যেতে চেয়েছে প্রকৃতির কাছে। শহুরে জীবনে জানলার বাইরে এক টুকরো আকাশ, কিংবা রেলগাড়িতে যেতে যেতে দূরের নয়াঞ্জলি, বারান্দায় যেটুকু দক্ষিণা বাতাস ছুঁয়ে যায় আমাদের, বা বর্ষার দুপুরে টুপটাপ বৃষ্টির সুর, কিংবা ভোরের পাখির ডাক, অথবা গোধূলির সূর্যের মায়াময় রূপ, সাঁঝের আকাশে এক ফালি চাঁদ, এসবই তো আমাদের মনের খুব খুব চেনা আশ্রয়, তাই না? তাহলে নিশ্চয়ই বোঝা গেল, হ্যাঁ, আজকের মনের মতো গান অনুষ্ঠান সেই সব গান নিয়ে যেখানে প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে মিশে রয়েছে সুরের মাধুর্যে। প্রথম গান রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে।

আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। গ্রাম বাংলার রূপ বহুবার বহুভাবে নানান কবির কলমে ধরা দিয়েছে, সেই নরম কোমল নিবিড় সবুজ সৌন্দর্যের বুকে রাঙা মাটির পথ। আহা, আমার মন ভুলাই রে। তাহলে আবারও রবীন্দ্রনাথের গান, এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, বন্ধুদের জন্য।

আমাদের নাগরিক জীবনের ভ্যাপসা গরম, কংক্রিটের জঙ্গল, বড় বড় ইমারতে মোড়া এই যে দুনিয়া, কখনো কখনো বড় ক্লান্ত লাগে। কবির ভাষায় মন যেন ছটফটিয়ে বলে, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। তাহলে এবারের গানে অরণ্য বা বন, তার কথা নিশ্চয়ই রয়েছে। রইল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই বিখ্যাত গান, মনের মতো গান অনুষ্ঠানে।

0: ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম পৃথিবীর তিন ভাগই নাকি জল। জল তারও তো নানা রূপ, কোথাও সে নদী, কখনো পুকুর, খাল, বিল, ঝিল, এমন কত কি, তাই না? আবার বিশাল অতল সাগর, মহাসাগর। আচ্ছা, সমুদ্র বেশি টানে নাকি পাহাড়? বেড়াতে যাওয়ার সুযোগ এলে কোথায় বেশি যান? আমার অবশ্য দুটি বড্ড পছন্দের। তাহলে এবার কোন গান, আর সেই গানে প্রকৃতির কোন রূপ ধরা আছে বলুন দেখি, শুনেই দেখুন না ভালো লাগে কিনা।
1: নিধা পমগা মগা।

চাঁদের বুড়ির গল্প মানেই আমাদের শৈশব। আবার যৌবনে যখন পা দিলাম তখন এই চাঁদের দিকে তাকিয়েই কত প্রেমিকার মুখ যে ভেসে উঠেছে, কতবার প্রেমিকের মনের ক্যানভাসে। আচ্ছা, চাঁদ নিয়ে কত গান, কত কবিতা, তাই না? জ্যোৎস্নার রূপের কি কোনো তুলনা হয়? তাহলে এবার চাঁদের কথা গানে গানে, এবারও মান্নাদে, মান্নাদের কণ্ঠে এই গান বন্ধুদের জন্য।

মেঘ পড়ল, যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি, যাবি। মেঘের ডাক, মেঘের রূপ

মেঘের নানান নানান বৈচিত্র্যময় হঠাৎ করে আকাশ ঘিরে চলে আসা। মেঘের রং দেখে অনেকে বুঝতে পারেন, তার গড়ন দেখে অনেকে বুঝতে পারেন আজ আকাশের বুক চিরে বৃষ্টি নামবে কিনা। ছোটবেলায় মনে আছে মেঘেদের ওই আকার দেখে মনে হতো আকাশে কত কত পশু, কত নানান নানান মজার মজার জিনিস বোধহয় আকাশের মধ্যে রয়েছে, আর মেঘ দেখে মনে হতো যেন তুলো, আর ওই তুলোর ওপর দিয়ে বোধহয় হেঁটে যাওয়া যায়। তবে যখন উড়োজাহাজে করে মেঘের ভেতর দিয়ে পাড়ি দেওয়া হলো, তখন বোঝা গেল না, সে তো তুলোর মতো নয়, সে কেমন হাওয়ার মতো, ধোঁয়ার মতো, তাই না? এই যে মেঘ, সেই মেঘ নিয়ে কবিগুরুর এই গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে বন্ধুদের জন্য।

রয়েছে মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন মনের মতো গান অনুষ্ঠানটি। আচ্ছা, এই যে মনের মতো গান অনুষ্ঠান প্রতিদিন শোনা যাচ্ছে ভারতীয় সময় ঠিক 9:30 থেকে, সেই অনুষ্ঠান কেমন লাগছে জানান আমাদের। আমাদের জানাতে পারেন তিনটি উপায়ে, চিঠি লিখতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন, কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনার মতামত জানাতেই পারেন আমাদের। চিঠি পাঠানোর ঠিকানা বলে দিই, মনের মতো গান আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল আইডি হল maitribondhu23@gmail.com, মৈত্রীবন্ধু MAITRBENDHU23, maitribondhu23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হল আকাশবাণী মৈত্রী। একটু খেয়াল রাখবেন, আকাশবাণী এই বাণীতে যে স্পেলিং রয়েছে, যে বানানটি রয়েছে, সেখানে কিন্তু ভি নেই, রয়েছে বি, আকাশবাণী মৈত্রী। তাহলে আর কি, অনুষ্ঠান যেমন শুনতে হবে তেমন জানাতে হবে কেমন লাগছে মৈত্রীর অনুষ্ঠান, আমরা কিন্তু সব সময় অপেক্ষায় থাকি। আচ্ছা, আজকে মনের মতো গান কোন বিষয় নিয়ে? হ্যাঁ, হচ্ছে প্রকৃতি নিয়ে গল্প। এবং ওই যে বললাম না কিছুক্ষণ আগে নদীর কথা, নদীর চলার পথে কত যে গল্প লুকিয়ে থাকে, তাই না? উৎস থেকে মোহনা পর্যন্ত তার যে কত বৈচিত্র্য। নদী নিয়ে পরপর দুটি গানের পর আবার ফিরে আসছি গল্পে। প্রথম গান ভূপেন হাজারিকার কণ্ঠে, বোঝা গেল নিশ্চয়ই কোন গানের কথা বলছি, এবং তার পরে হেমন্ত মুখোপাধ্যায়। তাহলে ভূপেন হাজারিকার কণ্ঠের সেই বিখ্যাত গান আপনাদের জন্য।

শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীল আকাশের নিচে ছায়াছবির গানটি। চলছে গল্প প্রকৃতি নিয়ে। প্রকৃতি যেখানে বিষয় সেখানে ফুল থাকবে না, তাও আবার হয় নাকি? তাই এই গান মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। দেখুন তো এই গান কেমন লাগে আপনাদের।

শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির গান মনের মতো গান অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এবারে আশা ভোঁসলে।

প্রকৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত তার বদলে যাওয়া, আর সেই বদলের নামই ঋতু। সারা বছরে এই নানান ঋতুর আসা যাওয়া, এক এক ঋতুতে প্রকৃতির এক এক রূপ। কখনো কালবৈশাখীর উন্মাদনা, কখনো শিউলি ঝরা শরৎ সকাল। প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে নিজেকে লিখে চলে। বাংলা গানও প্রকৃতিকে কিন্তু শুধু দেখেনি, অনুভব করেছে, কখনো নদীর মতো শান্ত হয়ে বা বর্ষার মতো অস্থির। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান মনের মতো গান অনুষ্ঠানে মৈত্রী প্রচার তরঙ্গে।

এই যে প্রকৃতি আমাদের চারপাশে, এ তার রূপে যে শুধু আমাদের মন ভরায় তা কিন্তু নয়। প্রকৃতি তো আমাদের আশ্রয়ও দেয়। আর আমাদের এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলে যাই, এই বিশ্বে আমাদের মতো বাকি পশু পাখিরও কিন্তু এটি বাসভূমি। তাই পরিবেশ ঠিক রাখতে, আমাদেরও ভালো থাকতে, প্রত্যেকের ভালো থাকাটা ভীষণভাবে জরুরি। কিন্তু আমরা মানুষেরা অনেক ক্ষেত্রেই কিন্তু একটু স্বার্থপর হয়ে যাই, তাই না? নিজেদের কথাটা ভাবি ঠিকই, কিন্তু এই যে জঙ্গল কেটে ফেলা, গাছপালা সব নষ্ট করে দেওয়া, এই যে সভ্যতার চাকা যখন গড়গড়িয়ে চলতে শুরু করল, তার সঙ্গে সঙ্গে প্রকৃতির ওপর আমরা অনেক কিছু অত্যাচার করে ফেললাম, এবং তার ফল আমরা যেমন ভুগছি, তেমন বাকি যে জীব জগৎ তারাও কিন্তু একইভাবে ভুগছে। যদিও এক্ষেত্রে দোষটা ওই আমরাই করি। তো যাই হোক, পশু পাখির কথা যখন উঠলই, তখন পাখিদের গান আশা ভোঁসলের কণ্ঠে।

বেশ রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আমিও কত সুন্দর সুন্দর গান শুনছি বলুন দেখি, কিন্তু না, ঘড়ির কাঁটাটি বলছে সময় একদম হাতে নেই। তাই আজকের মতো মনের মতো গান তো শেষ করতেই হবে। ওই যে শুরুতে আকাশ ভরা সূর্য তারা, সেই আকাশের গান শুনিয়েছিলাম, রবীন্দ্রনাথের গান। যেতে যেতে রইল কিশোর কুমারের কণ্ঠে আকাশ নিয়ে গান, নীল নীল আকাশে।

মনের মতো গান অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই আধুনিক গান, শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু অনুষ্ঠানটি। এতক্ষণ শুনলেন মধু ছন্দা ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান, এবারে লোকগীতি, শিল্পী সুশান্ত দাশ।

0: রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। রামধনু অনুষ্ঠানে আজ শুনলেন প্রথমে আধুনিক গান, শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য, তারপরে শুনলেন সুশান্ত দাসের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো লোকায়ত কৃষি সংস্কৃতি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: বন্ধুরা, এই যে আমাদের কৃষি সংস্কৃতি, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে কৃষির কিন্তু একটি সংস্কৃতি আছে বলেই আমার বিশ্বাস। আমি মনে হয় এটা আপনাদের সকলেরই বিশ্বাস। লাঙল, জোয়াল, বলদ, মই এবং কোদালের মতন সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করেই তো মূলত আমাদের যে প্রথাগত চাষাবাদ সেটি হয়। কিন্তু তার সঙ্গে আবার কোথাও কোথাও মিশে থাকছে নানান লৌকিক বিশ্বাস ও আচার। চাষ শুরুর আগে পুজো, ফসলের উর্বরতা ও মঙ্গল কামনায় বিভিন্ন লৌকিক দেবদেবীর পুজো এবং ব্রত, এসব কিছু রয়েছে। তার সঙ্গে কি কোথাও বিজ্ঞান মিশে রয়েছে? কি এই লোকায়ত কৃষি সংস্কৃতি? কিভাবেই বা তা আমাদের দৈনন্দিন দিনযাপনের সঙ্গে মিলে রয়েছে, কিভাবে তা আমাদের দিক সূচিত করে, এই সব কিছু নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অত্যন্ত গুণী একজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই জানতে চাইব যে লোকায়ত, এই লোকায়ত কথাটি বলতে আমরা কি বুঝছি?
1: লোকায়ত হল লোক সম্বন্ধীয়, লিঙ্গ, ভাষা, ধর্ম, জীবিকা, ভৌগোলিক সীমা, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি যে কোনো একটি বিষয়ের স্বার্থে ঐক্যবদ্ধ একদল মানুষকে আমরা বলি থাকি লোক। এবার এই লোক শব্দটি মূলত লোকসংস্কৃতি নামক বিদ্যা শৃঙ্খলার সাথে জড়িত। এই একটি লোকের যে সামগ্রিক সংহত জীবনচর্যা এবং মানুষচর্যা তাকেই আমরা লোকসংস্কৃতি বলি। সহজ কথায় বলতে গেলে আদিমকাল থেকে গোষ্ঠীবদ্ধ মানুষ তার যে সামগ্রিক কৃতি যা জীবনযাপনের পরতে পরতে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছিল তাকেই আমরা লোকসংস্কৃতি বলবো। কিন্তু সেই কৃতি এবং কৃষ্টি কিন্তু ওই গোষ্ঠীর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গৃহীত, লালিত এবং পরিবাহিত হতে হবে, তবেই সেটা ঐতিহ্যে পরিণত হবে এবং লোকসংস্কৃতির অঙ্গীভূত হবে।
0: বেশ, তার মানে এই লোকায়ত সংস্কৃতি যেটি একটি প্রজন্মের পর থেকে আরেকটি প্রজন্ম সেটিকে বয়ে নিয়ে চলেছে, মানে একটি গোষ্ঠীর লোক যদি আমরা ধরে নিই তারা এটিকে ধারণ করে চলেছে, তাই তো? তাহলে এই লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি?
1: দেখুন, জীবনের কৃতি ও কৃষ্টিকে তো একটি শৃঙ্খলার মধ্যে বাঁধা খুব কঠিন কাজ, কিন্তু আমরা লোকসংস্কৃতির স্বরূপ বিশ্লেষণ করার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা একটা শ্রেণীবিভাগ করে থাকি। কিন্তু এটা মনে রাখতে হবে, এই শ্রেণীবিভাগটি কিন্তু খুব শক্ত বা কঠিন কিছু নয়, মানে একের সাথে আরেকটা মাঝে মাঝে মিলেমিশে একাকার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে লোকসংস্কৃতি সাধারণত দু রকমের হয়, বস্তুধর্মী এবং ভাবধর্মী। খুব সহজ ব্যাপার, বস্তুধর্মী লোকসংস্কৃতি হলো যে উপাদানগুলিকে আমরা স্পর্শ করতে পারি, সেগুলি হলো বস্তুধর্মী লোকসংস্কৃতি। যেমন ধরুন লোকশিল্প, লোকস্থাপত্য, লোকতৈজস, লোকযন্ত্র, লোকায়ুধ, লোকবাদ্য, মুখোশ, এগুলো হলো সমস্ত বস্তুধর্মী। আবার কিছু কিছু লোকসংস্কৃতি আছে যেগুলো শুধুই অনুভব করা যায়, যেগুলোকে কিন্তু স্পর্শ করা যায় না, সেগুলোকে আমরা বলি ভাবধর্মী লোকসংস্কৃতি। যেমন ধরুন লোকাচার, লোকসংস্কার, লোকসাহিত্য, অঙ্গভাষা, লোকজ্ঞান, লোকমনস্তত্ব, এইগুলোকে আমরা বলে থাকি ভাবধর্মী লোকসংস্কৃতি। কিন্তু খুব আধুনিক কালে যেটা হচ্ছে সেটা হলো লোকসংস্কৃতির কয়েকটি শাখায় আলোচিত হচ্ছে। যেমন ধরুন বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি, অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি, এইরকম কতগুলো ভাগে শাখায় বিভক্ত করে লোকসংস্কৃতি আলোচিত হচ্ছে। খুব সহজে যদি বলা যায়, লোকায়ত সমাজ তার নিজস্ব লোকভাষায় মৌখিক প্রবাহে যে সমস্ত ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, গীতিকা, গান, নাটক এসব তৈরি করে, সেগুলো যখন শ্রুতি ও স্মৃতি বাহিত হয়ে ঐতিহ্যের অনুবর্তনে আরেকটা প্রজন্মে প্রবাহিত হয়, তখন আমরা তাকে বলি বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি। ঠিক এইভাবেই কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি চলেছে এগিয়ে। যেমন ধরুন আমাদের তো ভাষার আগে অঙ্গভঙ্গি ছিল মূল সম্পদ, সেই সময় আমাদের নানা রকম অঙ্গভঙ্গিগুলো তৈরি হয়েছিল। আজও কিন্তু লোকায়ত সমাজে বিভিন্ন অঙ্গভঙ্গি রয়েছে, বিভিন্ন ইশারা, নৃত্য বা লোকনৃত্য বা লোকনাট্যের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, শ্রম লাঘব করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি, এইগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো সেগুলোকেই আমরা বলি অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি। অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি বহু প্রাচীনকাল থেকে আসছে, কিন্তু আজও থেকে গেছে লোকায়ত সমাজে। আবার যখন লোকশিল্প নিয়ে আলোচিত হচ্ছে, তখন সেটা লোকশিল্প কেন্দ্রিক লোকসংস্কৃতি। আবার লোকায়ত সমাজে বিভিন্ন আচার উৎসব রয়েছে, আচার পালিত হচ্ছে, আচারকে কেন্দ্র করে রীতিনীতি চালু হচ্ছে, সেই রীতিনীতিগুলোর উপরে চলে আসছে নানা রকম লোক উৎসব, সেই লোক উৎসবগুলোকে আমরা বলে থাকি যে লোক আচার ও লোক উৎসব কেন্দ্রিক লোকসংস্কৃতি। এইভাবে কিন্তু খুব আধুনিক কালে লোকসংস্কৃতির শ্রেণী বিভাজন করা হচ্ছে।
0: আচ্ছা, আপনি এই উৎসব পার্বণ এই সমস্ত কথা বললেন, তো এই উৎসব পার্বণ দু একটি সম্পর্কে যদি একটু বলেন। আমাদের বাংলায় যেগুলো খুবই প্রচলিত, তার কৃষি তাৎপর্য এবং পাশাপাশি তার বৈজ্ঞানিক তাৎপর্য দুটোই যদি একটু শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরেন।
1: দেখুন, সারা বাংলাতেই নবান্ন এই উৎসবটি ভীষণভাবে জনপ্রিয়। এই যে নবান্ন উৎসব, এটি আসলে আমরা কৃষির ভাষায় বলতে পারি এটি হচ্ছে একটি পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল। যখন কবি বলছেন না, নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভুবনে ভুবনে, ঠিক এইভাবেই যখন নতুন ধান উঠছে কৃষকের গৃহে, তখন সেই নতুন ধান, নতুন ফসল, নতুন গুড় দিয়ে হচ্ছে নবান্ন উৎসব। এইভাবে নবান্ন উৎসবের একটা বৈজ্ঞানিক ভূমিকা কিন্তু রয়েছে। নতুন উৎপাদিত ফসল সেই সময়ের অ্যাগ্রোক্লাইমেটিক নেচারে কিভাবে মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত করছে, সেটা লোকায়ত সমাজ অতি প্রাচীনকাল থেকেই কিন্তু জানতো, এবং সেই জন্য তারা ওই নবান্নের মধ্যে দিয়ে সেটা ঘোষণা করছে যে এই ফসলগুলি এখন খাওয়া প্রয়োজন।
0: ঠিক, এবং আমরা বলে থাকি যেই মরশুমে যেসব

0: যেটি
1: হ্যাঁ,
0: পাওয়া যায় সেটি খেলে
1: একটি
0: ভালো
1: প্রবাদ
0: বা
1: আছে, 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল।
0: ঠিক ঠিক,
1: এটি একটি বৈজ্ঞানিক প্রবাদ আমি বলবো,
0: হ্যাঁ
1: কেননা সময়ের ফল, সময়ের সবজি, সময়ের চাল যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা অনেক কঠিন রোগ থেকে নিজেদের বাঁচাতে পারি।
0: আচ্ছা, এ তো নবান্নের কথা হলো, এরকম যদি আরো দু একটি পার্বণের কথা বলেন।
1: পশ্চিম সীমান্ত বঙ্গে যেমন একটি রয়েছে বাঁধনা পরব, বাঁধনা পরবকে আমরা বলতে পারি একটি থ্যাংকস গিভিং ফেস্টিভ্যাল।
0: আচ্ছা
1: সারা বছর ধরে গরু কৃষকের প্রয়োজনে লাগে,
0: ঠিক,
1: সেই গরুকে এই উৎসবের মধ্যে দিয়ে যেন একটি প্রতীকী ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই উৎসবে গরুকে স্বাস্থ্য চর্চা করা হয়, তাকে যত্ন করা হয়, এবং এই যত্নের মধ্যে দিয়ে বৈজ্ঞানিকভাবে দেখুন, গরুর তো নানা রকম রোগ সারা বছর হয়, নানা রকম ফুট অ্যান্ড মাউথ ডিজিজ তার মধ্যে হয় হতে পারে, বা অন্যান্য রোগও হয়, সেই সমস্ত কিছু থেকে সারা বছর যত্ন তাকে করা হয় না, হয়তো করলে খুবই ভালো, কিন্তু যদি আমরা নাও করতে পারি, লোকায়ত সমাজ কিন্তু একটা প্রতীকী উৎসবের প্রচলন করে দিয়েছে,
0: মানে মনে করিয়ে দেওয়া,
1: মনে করিয়ে দেওয়া যে আমাদের কৃষকের বন্ধু হচ্ছে গরু, সে তোমার পরিবারেরই সামগ্রী, তুমি
0: ঠিক,
1: যেভাবে তোমার শিশুকে, তোমার পরিবারকে যত্ন করছো, সেভাবেই তোমার গবাদি পশুকে, তোমার গরুকে লালন করো, যত্ন করো, এবং তার থাকার জায়গাটি, গোয়াল ঘর, সেটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠিক করে গোবর দিয়ে লেপন করা, ধূপ ধুনো জ্বালানো, এইগুলো করে বাঁধনা উৎসবের মধ্যে দিয়ে সেটাকে যেন লোকায়ত সমাজ প্রকাশ করছে সমস্ত জনজাতির কাছে।
0: হ্যাঁ, ডক্টর বন্দ্যোপাধ্যায়, আরো একটি পার্বণ নল পার্বণ সম্ভবত, সেইটি সম্পর্কে যদি একটু আমাদের বলেন।
1: দেখুন, এই এই উৎসব মূলত কৃষি উৎসব, লোকায়ত সমাজে বেশ কয়েক ধরনের আছে। হ্যাঁ, এখন এই এই নল সংক্রান্তির যে উৎসবটি, এটি হচ্ছে মূলত ফসলকালীন উৎসব। লোকায়ত সমাজ কৃষি ভূমিকে, কৃষি জমিকে তার মা বলে মনে করে,
0: একদম,
1: এবং ধান যখন মায়ের থেকে উৎপন্ন হয়, তখন সে তার তার আত্মীয়ের মতনই, ধান যেন তার পরিবারের আত্মীয়ের মতনই,
0: সন্তানের মতো, খানিকটা
1: সন্তানের মতনই।
0: ঠিক,
1: এই যে সময়টা নল সংক্রান্তির যে উৎসবটি হয়, এই নল সংক্রান্তির উৎসবে এই সময় আশ্বিন মাসে মাঠে ফসল রয়েছে, এবং এই মাঠের ফসলের, এগ্রিকালচারের ভাষায় তাকে বলা হয়, ধানের এই সময় চলে বুটিং স্টেজ বা মিল্কিং স্টেজ, অর্থাৎ ধানের, ধান গর্ভবতী হয়েছে এবং তার বুকে দুধ জমেছে। এই সময় ধান গাছকে সাদ ভক্ষণ করানো হয়, এবং এই এই উৎসবটিতে, নল সংক্রান্তির উৎসবটির আরেকটি নামই হচ্ছে ধানের সাদভক্ষণ উৎসব।
0: সেটি
1: ঠিক
0: কিভাবে করা
1: মানুষকে,
0: হয়?
1: মানুষকে যেমন সাদভক্ষণ করানো হয়, সেইভাবেই করানো হয়। আমি একটু একটু প্রক্রিয়াটি বলি। এই সময় কি করা হয়, চাষি পরিবার আশ্বিন সংক্রান্তির আগের দিন একটি নল গাছ কেটে আনেন, নিম, কালমেঘ, তুলসী সহ আরো 10টি ভেষজ ছোট ছোট করে কেটে মেশানো হয় আতপ চাল এবং শুকনো চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, একটু মনে রাখুন, নিম, কালমেঘ, তুলসী, এগুলো প্রত্যেকটি কিন্তু অ্যান্টিসেপ্টিক। এই মিশ্রণটিকে একটি বড় পাতায় মুড়িয়ে নল গাছে পাট দিয়ে বাঁধা হয়। এখানে পুরো যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, প্রতিটি কিন্তু খুব সহজলভ্য লোকায়ত সমাজে, এবং বায়ো ফ্রেন্ডলি। আমি এগুলো মনে করে দিচ্ছি এই কারণে, কারণ পরে আমি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেব। তিনি যিনি বাঁধেন, তিনি কিন্তু কোনো কথা বলেন না। আপনারা মনে রাখুন, আমাদের যখন সার্জারি হয়, ধরুন একটা সিজারিয়ান বেবি হচ্ছে, সেই সময় কিন্তু মুখে ডাক্তার কিন্তু কথা বলে না, তার মুখটা ঢাকা থাকে। সারা রাত এই এই বাঁধার কাজটি চলতে থাকে, এবং ভোরে সূর্য ওঠার আগে এই বাঁধার কাজটা শেষ হয়ে যায়। তখন এই যে মিশ্রণটা যেটা তৈরি করা হলো, সেই নল গাছটিকে কি করা হয়, ঈশান কোণে পুঁতে দেওয়া হয়। ঈশান কোণ মানে, সেটা মনে রাখুন, ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। এবার আমাদের বাংলায় কিন্তু মূলত দক্ষিণ পশ্চিম কোণ থেকে বায়ু উত্তর পূর্ব কোণে যাচ্ছে, ঠিক আছে? এইটি যখন কোণে, ঈশান কোণে পোতা হয়, তখন একটি কথা বলা হয়, বলা হয়, নল পড়ল ভুয়ে, যা শুনি তুই উত্তর দুয়ে, অর্থাৎ উত্তর দুয়ারে চলে যাও। শনি শব্দটি লোকায়ত সমাজে ব্যবহৃত হয় নেগেটিভিটির অর্থে, অর্থাৎ যা কিছু রোগ পোকা শত্রু সব কিছু এই অ্যান্টিসেপটিকগুলোর মধ্যে দিয়ে ওই দিকে হাওয়া যাবে, সেই দিকে এই স্বাস্থ্যকর বায়ুর সাথে উড়ে চলে যাবে।

0: বেশ,
1: এই প্রচেষ্টার মধ্য দিয়েই এই এটি ফসলকালীন উৎসব,
0: হুম
1: ফসলকে
0: হুম
1: রক্ষা করার জন্য এই নল সংক্রান্তিতে সাত ভক্ষণের মতন একটা উৎসব পালন করা হয়।
0: হুম
1: এই আচারগুলো কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক, আমরা যদি বিশ্লেষণ করে দেখতে পারি।
0: বাহ, আর এরকম আরো এক দু একটি দুটি যদি আমাদেরকে বলেন।
1: আরেকটি বলি, সেটি হচ্ছে ফসলোত্তর উৎসব। আমি
0: হুম
1: বলেছিলাম
0: হুম
1: না যে অনেকগুলো অনেক ধরনের উৎসব
0: ঠিক
1: হয়,
0: ঠিক
1: ফসলোত্তর উৎসব একটি আছে, সেটি হলো আউনি বাউনি উৎসব।
0: হ্যাঁ, আউনি পাউনি
1: এটি হয় মকর সংক্রান্তির দিন।
0: মানে যে সময়টা আমরা পিঠে পুলি উৎসব
1: হ্যাঁ,
0: করি।
1: একদম একদম একদম।
0: ঠিক,
1: এবার দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার যে লোকায়ত মানুষ, তারা
0: হুম
1: কি করে, গৃহলক্ষ্মীকে এই সময় তাদের নতুন উৎপন্ন ধান, মানে ধান গাছ শুধু তুলে এনে সেই ধান গাছের অলংকার বানিয়ে গৃহলক্ষ্মীকে সেই অলংকার দিয়ে অলঙ্কৃত করে,
0: হুম হুম
1: যার অর্থ হলো আউনি, মা এসেছেন, তাকে অলঙ্কৃত করে সাজিয়ে পূজা করা হচ্ছে,
0: আবাহন করা হচ্ছে।
1: আবাহন করা হচ্ছে। এই যে আমার গৃহলক্ষ্মী আসলে ধান্যলক্ষ্মী, ধান আমার কাছে লক্ষ্মী, এইটা তাকে পূজার্চনার মধ্যে দিয়ে আমরা একটি ফোক টার্ম ব্যবহার করি যে ইমিটেটিভ ম্যাজিক, অনুকরণাত্মক জাদুর মধ্যে দিয়ে তার পূজা করা হয়, তাকে বন্দনা করা হয়। অর্থাৎ ধান আমার গৃহে আসুক, আমি এটা চাইছি। এই যে আশান্বিত হয়ে এই যে থ্যাংকস গিভিং অনুষ্ঠান, এটা ফসলোত্তর অনুষ্ঠানই একমাত্র করতে পারে এই ধরনের থ্যাংকস গিভিং, মানে কৃষকের প্রতি বছরই এরকম ধান হোক। এবার যখন ধান দিয়ে তাকে আনা হচ্ছে, তিনি আউনি কিন্তু লক্ষ্মী তো চঞ্চল, তিনি চলে যান, সেই জন্য তাকে ওই ধান গাছের অলংকার দিয়ে ঘরে আমি সারা বছর বেঁধে রাখব, যেন আমার ফসলের সমৃদ্ধি এরকম চলতে থাকে। সেই জন্য তাকে বলা হয় বাউনি, অর্থাৎ তাকে আমি বন্ধনে আবৃত করে রাখব।
0: মানে আমরা যে এখন এই ম্যানিফেস্ট স্টেশনের কথা বলছি, কোথাও যেন এটাও এখানে নিহিত রয়েছে।
1: একদম একদম একদম ঠিক বলেছেন, মানে কৃষকের যে আকাঙ্ক্ষা সেইটা যেন এই উৎসবের মধ্যে দিয়ে ফুটে উঠছে, সারা বছর আমার গৃহে এই রকমই সমৃদ্ধ থাক।
0: তো আপনি যে পার্বণগুলির কথা বললেন, তার মধ্যে গরুর কথা এলো, তার মধ্যে ফসলের কথা এলো, এবং কৃষি সংস্কৃতির সঙ্গে যে সমস্ত বিষয়গুলি জড়িয়ে রয়েছে, যেমন পশুপালন, পোলট্রি, মৎস্য চাষ, এই সমস্ত বিষয়গুলো তো জড়িয়ে রয়েছে। তাহলে এই যে লোকায়ত কৃষি সংস্কৃতি, তার কি মূল বিষয়বস্তু এগুলোই?
1: একদম, কৃষি সংস্কৃতি বলতে আমরা বৃহত্তর কৃষিকেও নেব, অর্থাৎ পশুপালন, মুরগি পালন, শুকর পালন, এইগুলো কিন্তু, মৎস্য চাষ, এগুলো সমস্তই কৃষি সংস্কৃতির অঙ্গীভূত। এবং এগুলোর সঙ্গে যে অনুষ্ঠান উৎসব, যে লোর, যে কৃতিগুলো গড়ে উঠেছে, সেই কৃতি ও কৃষ্টি, সেগুলোও কিন্তু আমাদের কৃষকের কৃষি জীবনের পরতে পরতে জড়িত।
0: বেশ, আর আমরা তো কুটির শিল্প আমাদের একটি অন্যতম উজ্জ্বল দিক, পশ্চিমবঙ্গের ক্ষেত্র তো অবশ্যই, ভারতবর্ষের ক্ষেত্র বিভিন্ন রকমের কুটির শিল্প রয়েছে, হস্তশিল্প রয়েছে, সেইগুলো কি আমাদের লোকসংস্কৃতিকে বা লোকশিল্পকে কোথাও এগিয়ে নিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম?
1: আমি একটু সহজভাবে ব্যাপারটাকে বলি।
0: হুম,
1: শিল্প শব্দটি দুটি অর্থেই ব্যবহৃত হয়, কিন্তু কুটির শিল্প বলতে আমরা বোঝাই কটেজ ইন্ডাস্ট্রি, আর লোকশিল্প বলতে আমরা বোঝাই ফোক আর্ট। আর্ট আর ইন্ডাস্ট্রি কিন্তু আলাদা। সেই জন্য আর্ট বলতে আমি কবির ভাষায় বলি, আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই। তো একটি সৃজনশীলতা কিন্তু থাকবে, আর্টের মধ্যে একটা সৃজনশীলতা থাকবে। যেমন ইট শিল্প, বিড়ি শিল্পকে আপনি ইন্ডাস্ট্রি বলতে পারেন,
0: ঠিক,
1: কিন্তু এটা ফোক আর্ট নয়। ফোক আর্ট কিন্তু সবসময়ই শিল্পীর সৃজনশীলতায় থাকবে,
0: তাহলে
1: সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতেই পারে।
0: কুটির শিল্প কোনো কোনো ক্ষেত্রে সেটা লোকশিল্পের অঙ্গ হয়ে উঠতে পারে, কিন্তু সব সময় নয়।
1: একদম,
0: খুব সুন্দর করে বললেন আপনি। এবারে যদি আমরা এই বিষয়ের দিকে আর একটু প্রবেশ করতে চাই, যে আমাদের আজকের বিষয় হচ্ছে লোকায়ত কৃষি সংস্কৃতি, কিন্তু লোকায়ত কি সেটা মোটামুটি আমরা জানলাম, কৃষি সংস্কৃতি এই পুরো বিষয়টির সম্পর্কে যদি আরো বিস্তারিত আলোকপাত করেন।
1: দেখুন, বাংলার অধিকাংশ মানুষই কিন্তু কৃষিজীবী, প্রায় 70% মানুষ কৃষিজীবী। এখন বাংলার কৃষি সংস্কৃতি বলতে আমি যেটাকে ধরি, সেটা হচ্ছে মানুষের কৃষিকে কেন্দ্র করে যে

0: কৃতি ও কৃষ্টি, তার যে লোর, তার জীবনের যে প্রতিদিনের পারিপাট্য, সেইটাকেই আমরা কৃষি সংস্কৃতি বলি। ঠিক একইভাবে মানে কৃষি সংস্কৃতিকে লোকসংস্কৃতির মতো করেই আমরা দুটি ভাগে বিভক্ত করে থাকি, বস্তুধর্মী কৃষি সংস্কৃতি
1: এবং
0: ভাবধর্মী কৃষি সংস্কৃতি। সেক্ষেত্রে ভাবধর্মী কৃষি সংস্কৃতির ক্ষেত্রে আসছে যেগুলো, যেমন কৃষি জ্ঞান। দেখুন, খনার বচন প্রচলিত আছে বাংলার সমাজে, খনার বচনের প্রায় 60% হচ্ছে কৃষি বচন। সেই কৃষি বচন কিন্তু মূলত আমরা জানি যে খনা হচ্ছেন দ্বাদশ শতকের একজন বিদুষী নারী, তার কৃষি বচনগুলো আজও কিন্তু
1: ভীষণভাবে সত্যি এবং প্রত্যেকটি বচনের সঙ্গে বৈজ্ঞানিক একটি লিংক বা একটি যোগাযোগ রয়েছে।
0: হ্যাঁ, যেমন ধরুন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ। হ্যাঁ, তো ধন্য রাজার পুণ্যদেশ মানে কি? রাজ্য সুফসলা হলো।
1: ঠিক,
0: এবার মাঘের শেষে যদি হালকা করে বৃষ্টি হয়, তাহলে তো অবশ্যই ধান জমি গোড়া একটু জল জমে থাকবে এবং কৃষককে কষ্ট করতে হবে না, সেচ দিতে হবে না, এবং অপূর্ব ধান উৎপাদন হবে, প্রচুর পরিমাণে ধান কৃষকের ঘরে উঠবে। এই যে কথাগুলো, একটা জিনিস দেখুন, তখনকার দিনে তো কোনো ল্যাবরেটরি ছিল না। কৃষকরা যে ল্যাবরেটরিতে গবেষণা করত, সেটাকে আমরা বলতে পারি ওপেন এয়ার মিডো।
1: ঠিক,
0: অর্থাৎ মাঠে দাঁড়িয়ে তারা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, অর্থাৎ একবার ভুল হলো, আবার সেটা
1: পরেরবার অন্যরকম কিছু চেষ্টা করে,
0: এইভাবে তারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তারা এত সঠিক বৈজ্ঞানিক বচন নির্ণয় করতে পেরেছে, যেটা খনা করতে পেরেছেন। এইগুলোকেই কিন্তু আমরা কৃষি লোক জ্ঞান বলে থাকি। এছাড়া ভাবধর্মীর মধ্যে রয়েছে কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকবিশ্বাস, যেমন ধরুন আমাদের একটি প্রবাদ আছে, পূর্ণিমা আমায় যে ধরে হাল তার দুঃখ চিরটাকা। অর্থাৎ কৃষক কিন্তু, এখনো কৃষকরা পূর্ণিমা এবং অমাবস্যায় কখনো হাল ধরে না, তার কারণ একটাই আমার মনে হয়, এটাও একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, অক্লান্ত পরিশ্রম 15 দিন করার পর, 15 দিন অন্তর অন্তর অমাবস্যা এবং পূর্ণিমা আসছে, কৃষকের তো একটু
1: রেস্ট দরকার।
0: সেই যে রেস্ট, সেই যে রিলিফ, সেইটাকেও কিন্তু একটা বচন দিয়ে, একটা ট্যাবু দিয়ে, একটা নিষেধ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে,
1: একটি দিনকে নির্দিষ্ট করে দিয়ে,
0: একদম 15 দিন অন্তর অন্তর সে একটু রেস্টে যাবে। এবং এ প্রসঙ্গে একটা খুব মজার প্রবাদ আছে, কুড়ে চাষা অমাবস্যা খোঁজে, কারণ চাষা যে চাষা কুড়ে হবে সে তো অমাবস্যাই খুঁজবে, সেদিন কাজ করতে হবে না।
1: এবং আমরা যারা দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি, আমরা একটি দিন নির্দিষ্ট করি, রবিবারটিকে ছুটির দিন হিসেবে নির্দিষ্ট করে নিই, কিন্তু মাঠে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তো এরকম কোনো নির্দিষ্ট দিন হয় না, তাই বোধ হয় এরকম একটি বচনের মধ্যে দিয়ে একটি দিন নির্দিষ্ট করে দেওয়া হলো, যাতে কৃষকও বিশ্রাম পায় এবং সেই সঙ্গে সঙ্গে মাঠের যাবতীয় পরিবেশও যেন সেই দিনকে বিশ্রাম পায়।
0: এইগুলোকে আমরা বলতে পারি যে কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকবিশ্বাস। এবার কিছু লোকাচারও রয়েছে, কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকাচার রয়েছে, যেমন গৃহদেবতাকে আগে নিবেদন করে তবে ফসল খাওয়া হয়। যেমন আম উৎপাদন হয়েছে, কাঁচা আম আগে গৃহদেবতাকে নিবেদন করা হলো, এই ধরনের আচারকে বলা হয় আম বারুনি।
1: ঠিক, এবার এই যে নীল পূজোর সময়ে অনেকেই আছেন, আগে আমটা দেন, শিবের মাথায় দেন, তারপরে কিন্তু আম খাওয়া শুরু করেন, তার আগে কিন্তু খান না।
0: হ্যাঁ, সেটাকেই আমরা বলে থাকি আম বারুনি।
1: হ্যাঁ,
0: এবার এই এই ধরনের কিছু আচার উৎসব আছে, উৎসবের কথা তো আমি আগেই অনেকগুলো বললাম, কৃষি উৎসবগুলো রয়েছে। একটা খুব মজার ব্যাপার আছে, কৃষি ভাষা, কৃষি ভাষা কিরকম, কৃষক মনে করেন যে মাঘ মাসে হচ্ছে নতুন কৃষি বর্ষ শুরু হয়।
1: আচ্ছা,
0: এবার সেই জন্য কৃষি বর্ষের শুরুতে জমির মালিক এবং যে ভূমিহীন কৃষক তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, কতটা পরিমাণ ফসল পাবে, সেটাকে লোকভাষায় বলা হয়, কৃষি ভাষায় বলা হয় মাঘ মাস করা। এবার এখন বর্তমানে বৈজ্ঞানিক নানা রকম প্রথা চালু হওয়ার ফলে হয়তো মাঘ মাসে নতুন বর্ষ শুরু হয় না, কিন্তু তবু যখনই চুক্তি করা হয় তখনই দেখা যায় পশ্চিম সীমান্ত বাংলায় বলা হয় মাঘ মাস করা হচ্ছে,
1: মানে ওটা
0: মাঘ মাস করা একটা সিম্বলিক লোকভাষা,
1: একটা টার্ম হয়ে গেছে,
0: ভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে।
1: বেশ, আজকের এই অনুষ্ঠানটি একেবারে একটি অন্যরকম অনুষ্ঠান হলো, কৃষি নিয়ে তো নানান রকম কথা আমরা নানান সময়ে শুনি, কিন্তু

0: গ্রাম বাংলায় যে নানান রকম লোকায়ত রীতিনীতি রয়েছে, উৎসব রয়েছে, পার্বণ রয়েছে, কখনো কখনো আমরা সেগুলো শুনেছি, কিছুটা আবার শুনিও নি, কিন্তু তার পেছনেও যে বিশদ কারণ রয়েছে, বৈজ্ঞানিক ভিত্তি কিছুটা রয়েছে, আমাদের ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেটা হয়তো সেভাবে সবসময় আমরা বুঝে উঠতে পারি না বা ভেবে উঠতে পারি না। আজকের এই অনুষ্ঠান, এই লোকায়ত কৃষি সংস্কৃতি এই বিষয়ে যখন আমরা কথা বললাম, আমি তো অনেক কিছু আজকে শুনলাম এবং জানলাম, আমার বন্ধুরাও নিশ্চয়ই জানা অজানা অনেক তথ্য আজকের এই অনুষ্ঠানে পেলেন। আমাদের সঙ্গে আজকে এতক্ষণ ধরে স্টুডিওতে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে এসে এত সুন্দর করে পুরো বিষয়টি তুলে ধরবার জন্য,
1: ধন্যবাদ।
0: আর শ্রোতা বন্ধুরা, সেই সঙ্গে বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
3: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি মৈত্রীবন্ধু mitribandhu23@gmail.com mitribandhu mitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, mitribandhu23@gmail.com mitribandhu mitribandhu23@gmail.com।
4: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপে বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitribandhu@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

রমগীতিতে প্রথমেই শুনবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। গানের সুর দিয়েছেন বাসবী গোস্বামী, গানের কথা শ্যামাপ্রসাদ ঘোষের।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের গান পল্লবী ঘটকের কণ্ঠে, গানের কথা অজয় মুখোপাধ্যায়ের, সুর দিয়েছেন উদয় কুমার দাশ।

এবারের শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, গানের কথা শ্যামল সেনগুপ্তর, সুর দিয়েছেন সুনীল দেব।

পরের শিল্পী সুস্মিতা গোস্বামী, গানের সুর জয়দেব সেনের, কথা রীতা সিংহ রায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী মনোময় ভট্টাচার্য, গানের কথা ও সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আজকের রম্যগীতির শেষ গান সঞ্জীব ঘোষের কণ্ঠে, গানের কথা অরুণ ইন্দুর, সুর দিয়েছেন সুনীল কুমার দেব।

এতক্ষণ শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা, সঙ্গে থাকবেন প্রিয়াশা চক্রবর্তী।

দেখো, বাংলা সাহিত্যকে জানতে হলে বা বলা ভালো বাংলাকে জানতে হলে বারবার আমাদের রহস্যের মুখোমুখি হতে হয়। সে রহস্য এ রহস্য নয় যে সেখানে একজন গোয়েন্দা থাকতে হবে, সে কিছু একটা খুঁজে বার করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের বাংলা সাহিত্যে এমন অজস্র লেখক লেখিকা, অজস্র মানুষ রয়েছেন যাদের লেখাই আমাদের কাছে আজও রহস্য, এবং শুধু লেখা নয়, গোটা মানুষটাই আমাদের কাছে রহস্য। যেমন যেমন আজ আমি তোমার সঙ্গে যার কথা বলবো তিনি আমাদের কাছে রহস্য। এই যে জীবনানন্দ দাস একদিন বলে গিয়েছিলেন যে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর মুখ দেখিতে চাহি না আর। সত্যিই তো, মানে এটা তো শুধু প্রকৃতির জন্য তিনি লিখেছেন এমনটা নয়, এটা তো গোটা বাংলার এই মানুষের জন্য, যারা বাংলার এই যে মাটিকে তাদের শিল্প, তাদের সংস্কৃতি, তাদের লেখনী এবং বলা ভালো যে তাদের মেধা, এই সমস্তটা দিয়ে নতুন করে গড়তে শিখিয়েছিলেন। আর এই রহস্যের মুখোমুখি যখন আমরা হই, তখন একটা ব্যাপার খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে কোথায় শুরু আর কোথায় শেষ। আর সেই রহস্যের সন্ধানে আমাদের আজকের গল্পের শীর্ষ চরিত্র কামদারঞ্জন, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আজ তার জন্মদিন, তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েই আমাদের আজকের অল্প অল্প গল্প কথা। তোমার সঙ্গে অল্প অল্প গল্প কথায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। এবার এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বললাম, আজ তার জন্মদিন, কিন্তু

তার এই যে বহুমুখী প্রতিভা, মানে তিনি অঙ্ক করতে যেমন ভীষণ রকম ভালোবাসতেন, ঠিক তেমন অসাধারণ ছবি আঁকতেন। আবার এই যে অসাধারণ ছবি আঁকতে আঁকতে তিনি কিন্তু গানের প্রতি বা বলা ভালো বাদ্যযন্ত্রের প্রতি অসম্ভব আগ্রহী ছিলেন। তিনি দারুণ বেহালা বাজাতেন। এই যে একটা মানুষ বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে তার দৃষ্টান্ত রেখে গেছে, তার একটা করে নজির রেখে গেছে, সেটাই বা কজন পারে বলো। আর এই যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে নিয়ে যখন গল্প আমরা শুরু করব, তখন গল্পটা তো আজ থেকে শুরু করলে একেবারেই হবে না। এই গল্পের শুরুটা সেই 1600 সাল বা তার আগের সময়কার কথা। সেই সময় নদিয়ার চাকদা থেকে এক যুবক পূর্ব বাংলায় এসেছিলেন। তার নাম ছিল রামসুন্দর দেব এবং তার পদবী, এই যে দেব পদবীটা আগে ছিল দেও, বাংলায় আসার পর সেই পদবী পাল্টে হলো দেব। সেই বংশেরই একজন উত্তরসূরি ছিলেন লোকনাথ রায়, লোকে যাকে চিনত এক তন্ত্র সাধক হিসেবে। তিনি এগুলো নিয়ে থাকতেই ভালোবাসতেন এবং শোনা যায় যে তার কাছে এমন কিছু জিনিসপত্র ছিল যেগুলো দেখে সাধারণ মানুষজন ভয় পেত, মানে এমনটা কথিত আছে আর কি। অথচ সেই লোকনাথ রায়েরই নাতি, অর্থাৎ তার ছেলের যে ছেলে, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় উপেন্দ্রকিশোর। মানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ঠাকুরদা যিনি তন্ত্র সাধনা করতেন, যার এসব সাহিত্য বা বলা ভালো যে সংসার, সাহিত্য, সমাজ এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না। আর উল্টো দিকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হয়েছিলেন ঠিক তার উল্টো, মানে তার সবসময় এই যে মানুষকে কী করে ভালো রাখবেন, কীভাবে হাসাবেন, কার জন্য ঠিক কতটুকু করা যায়, সমস্তটা করেছেন। তো দুটো মানুষ পুরোপুরি উল্টো দিকে। এবার উপেন্দ্রকিশোরের রায়চৌধুরীর নাম আমি প্রথমেই বললাম যে কামোদারঞ্জন, মানে আমাদের আজকের গল্পের শীর্ষ চরিত্র কামোদারঞ্জন। তো তোমরা যদি আজকে যুববাণী কলকাতার অল্প অল্প গল্পকথার পোস্টার দেখো তাহলেও খানিকটা আন্দাজ করতে পারবে। তো এই যে কামোদারঞ্জন, মানে উপেন্দ্রকিশোরের প্রথমে নাম ছিল কিন্তু কামোদারঞ্জন, মানে জন্মের পর তার আসল নাম তাই ছিল। 5 বছর বয়সে জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন এবং তখন কামোদারঞ্জন হয়ে ওঠেন উপেন্দ্রকিশোর। তার ভাই যে লীলা মজুমদার ঠিকই লিখেছিলেন যে জমিদার আসলে ঘরে একটা সিংহের বাচ্চা নিয়ে এসেছেন, পোষ মানা যার হাতে ছিল না। একেবারেই তাই, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কখনো কিন্তু কারোর কথায় ওঠা বসা করেননি, মানে তার যখন যেমনভাবে মনে হয়েছে তিনি তেমনভাবেই চলেছেন এবং বলাই বাহুল্য তিনি কিন্তু সঠিক পথেই চলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোটোবেলার কথাটা যখন বললাম তখন আমাদের ছোটোবেলার কথাটাও তো বলতে হয়, মানে আমাদের ছোটোবেলা মানে সেই যে একদম যখন প্রথম প্রথম গল্পের বই পড়তে শেখা, তখন বোধহয় আমার তোমার সবার গল্পের বইয়ের হাতে খড়ি ওই টুনটুনির গল্পের বইয়ের হাতে, মানে হাত থেকে আর কি। ওখানে ওই যে অদ্ভুত অদ্ভুত টুনটুনি অদ্ভুত অদ্ভুত গল্প বলতো, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাতো, সেগুলোই তো আমার তোমার সবার ভালো লাগা। আর সেই সমস্তটা নিয়ে আর কি আমাদের আজকের অল্প অল্প গল্প কথা। তাই প্রথম গানটা অবশ্যই একটা মজার গানই থাকবে খরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনে আমরা তারপর আজকের আড্ডায় ফিরে আসি। চলো

ফিরে এলাম আমারও অল্প অল্প গল্প কথায়। আজ তোমার সঙ্গে কথা বলছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে, কারণ আজ তাঁর জন্মদিন। আর তাঁর জন্মদিনে তাঁকে নিয়ে অজস্র অজস্র মজার গল্প যেমন উঠে আসবে, তেমন মানে তার সঙ্গে সঙ্গে তিনি যে আমাদেরকে এই যে এত আনন্দ দিয়েছেন, ছোটদের জন্য এত কিছু লিখেছেন, মানে তিনি কিভাবে যে শুরু করলেন সেটাও তো বলার কথা। তো যখন উপেন্দ্র কিশোর একদম ছোট ছিলেন, তখন স্কুলে পড়ার সময় মানে পড়াশোনা করার থেকে তিনি বেহালা বাজাতেই বেশি ভালোবাসতেন, আমি একটু আগে বলছিলাম তোমায়। তো খুব স্বাভাবিক, স্কুলের মাস্টারমশাইরা ভাবলেন যে না, এই ছেলের দ্বারা তো পড়াশোনা হবে না, এ ছেলে বোধহয় গোল্লায় গেল। কিন্তু ম্যাজিকটা হতো প্রত্যেকবার পরীক্ষার সময়। সারা বছর অন্যের পড়া শুনে শুনে তার পড়া তৈরি হয়ে যেত। তুমি ভাবো তো, একজন কি প্রখর মেধাবী হলে এমনটা হয়। আর তার সঙ্গে ছবি আঁকা, সেটা তো অবশ্যই রূপকথা। এবং যখন তিনি কলেজে পড়ছেন, মানে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছেন, তখন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সহপাঠী ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, মানে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। তো আশুতোষ মুখোপাধ্যায় চমৎকার নোটস তৈরি করতেন, এবং তার জন্য খুব স্বাভাবিক বাকি ক্লাসের স্টুডেন্টরা তাকে খুব জ্বালাতন করত। এবং যখন তার নিজের দরকার হতো, তখন তিনি সেই নোটস পেতেন না, নোটস সবসময় সবার হাতে হাতে ঘুরত। তো মানে সবসময় যেটা হতো, কোনো ইম্পর্টেন্ট নোটসের খাতা যদি হতো, তখন আশুতোষ সবসময় উপেন্দ্র কিশোরের কাছে সেই নোটের খাতাটা রেখে দিতেন। তার কারণ হচ্ছে, সবাই কি জানতো যে উপেন্দ্র কিশোর তো, ও তো পড়াশোনা করে না, কারণ ও তো সারাদিন গান করে, বেহালা বাজায়, ছবি আঁকে। তো ওর কাছে নোটসের খাতা থাকলে কেউ স্বাভাবিকভাবে নোটসের খাতা চাইবে না। আমাদের যেরকম হতো ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ, আর এমনি ব্যাপার ছিল। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সবসময় সেই খাতা যত্ন করে রেখে দিতেন, কিন্তু কখনো সেই খাতা খুলে নোটস পড়ে পরীক্ষা দিতে যাননি। মানে বলা হয় যে তিনি ওই যে সবসময় ওই যে বাকিরা যেরমটা পড়ছে, স্যার যখন এসে পড়াচ্ছেন সেটা যে শুনতেন, সেটাই মনে রাখতেন, এবং পরীক্ষার সময় সেটাই মোটামুটি চর্চা করে পরীক্ষা দিতে চলে যেতেন। আর ছবি আঁকার কথা যে তোমায় বলছিলাম, সেটাও একটু বলি। ছবি আঁকাটা হচ্ছে একদম সত্যি সত্যি

রূপকথা, মানে যে রূপকথার গল্পগুলো তিনি লিখেছেন, ছেলেদের রামায়ণ বলো, মহাভারত বলো, টুনটুনের বই বলো, বা গোপী গাইন বাঘামাইন বলো, যাই বলো না কেন, ঠিক অমনি রূপকথাই ছিল। তো যখন তিনি স্কুলে পড়তেন, তখন তো স্বাভাবিকভাবে ব্রিটিশ আমল, তো একদিন এক অফিসার স্কুল পরিদর্শনে এসেছেন। ক্লাসে সবাই, মানে সব ছাত্রছাত্রীরা খুব মানে ভয়ে জড়োসড়ো আর কি। আর অন্যদিকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উঠেও দাঁড়াননি এবং কিছু বলেননি, মাথা নিচু করে ওই যে সাহেব যখন ঘরে ঢুকেছেন, সেই সাহেবের হাঁটা চলা কথাবার্তার মধ্যে তিনি সাহেবের স্কেচ এঁকে ফেলেছিলেন। তো যখন এমনি সবার সঙ্গে ওই সাহেব কথা বলছেন, তখন উপেন্দ্র কিশোরের সামনে এসে দেখছেন যে সে মাথা নিচু করে কিছু একটা আঁকি বুকি কাটছে। খুব স্বাভাবিক সন্দেহ জাগে, ক্লাসে যারা মাস্টার মশাই ছিলেন তারা স্বাভাবিকভাবে ভাবেন যে আবার এই ছেলেটা কিছু একটা দুষ্টুমি করছে। তো তখন হঠাৎ করে দেখা যায় যে তিনি ওই সাহেবের ছবি আঁকছেন। সেই ছবি পেয়ে সাহেব তো খুব স্বাভাবিকভাবে এক ফোঁটাও রেগে যাননি, বরং তিনি তার পেট চাপড়ে বলেছিলেন যে এ চর্চা কখনো ছেড়ো না। আর এই চর্চা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সত্যি কোনো দিন ছাড়েননি। তো কলকাতায় এসে এই যে প্রেসিডেন্সি কলেজের কথা যখন বললাম, তো এই সময় মানে একটা সংগঠন তৈরি হয়, যে সংগঠনের মূল মানে মানুষ ছিলেন গগনচন্দ্র হোম। এবার গগনচন্দ্র হোম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভীষণ ভালো বন্ধু। মানে পুরনো নিয়ম ভেঙে বেরোনোর যে সাহস, যে লড়াই তিনি করেছেন, সেই সমস্তটার অনুপ্রেরণা তিনি কিন্তু ওই গগনচন্দ্র হোমের কাছ থেকেই পেয়েছিলেন। মানে সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার করতে হবে, এবং এই কারণেই কিন্তু তার তিনি যখন মানে বিভিন্ন কাজ করেছেন, মানে ধরো বাংলার ছাপাখানার জন্য যখন তিনি ওই মুদ্রণ শিল্পে প্রচণ্ডভাবে পড়াশোনা করতে শুরু করলেন, যখন তিনি বিহালাটা নিয়ে এগোতে শুরু করলেন, তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বাধা পেয়েছেন। খুব স্বাভাবিক ব্যাপার, বাধা পেতে পেতে এগিয়েছেন। কিন্তু এই সময় খুব ওই যে হয় না যে যার থেকে আমরা সবসময় শিখতে পারি, তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সবসময় শিখেছিলেন এই গগনচন্দ্র হোমের কাছ থেকে। আর মানে আমরা তো জানি যে আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বললে আমাদের মনে কী পড়ে, যে তিনি আমাদেরকে অসাধারণ রূপকথা উপহার দিয়েছেন, তিনি গোপী গাইন বাঘামাইন উপহার দিয়েছেন, কিন্তু তার বাইরেও একটা অন্য উপেন্দ্র কিশোর লুকিয়ে আছেন, যিনি শুধুমাত্র সাহিত্যিক বা লেখক নয়, তার সঙ্গে অজস্র শব্দ জুড়ে যায়। আসবো সে গল্পে। এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে গল্প, মানে যে বন্ধুত্ব, সেই গল্পটাও তোমায় বলবো। কিন্তু যখন আমি গোপী গাইন বাঘামাইনের কথা বলেছি এতবার, তখন সেখান থেকে একটা গান তো অবশ্যই তোমার জন্য থাকবে অনুপ ঘোষালের কণ্ঠে।

আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে দিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি।

ঠিক এমন অসাধারণ অসাধারণ লেখা, অসাধারণ অসাধারণ আর কি কি আর বলি, যে রূপকথার গল্প, ছোট ছোট কবিতা তিনি আমাদের সবসময় উপহার দিয়ে গেছেন। আর তার সঙ্গে এই যে গানে যাওয়ার আগে তোমায় বললাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব, তাও ছিল দেখার মতো। রবীন্দ্রনাথ তাঁর চেয়ে 2 বছরের বড় ছিলেন এবং জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির যে মাঘোৎসব হয় সেই মাঘোৎসবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বেহালা বাজাতেন আর রবীন্দ্রনাথ ঠাকুর গান গাইতেন। কি অপূর্ব সে দৃশ্য ভাবতো, আজ বসে যদি আমরা ভাবি তাহলে কি অদ্ভুত ভালো লাগে। এবং মানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁদের এই যে জন্মদিনটা সেটাও কিন্তু একদম পরপর, মানে প্রত্যেক বছরে এরকম 2-3 দিনের ভাড়াকেই পড়ে আর কি। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় আমাদের মনে হয় যে যেসব মানুষরা ধরো নিজেদের যা লক্ষ্য তা যখন পূরণ করতে পারেন, সমস্ত কিছু যখন ফুলফিল করতে পারেন, তখন হয়তো বাকিদেরকে কিছুটা সময় সাপোর্ট করা থেকে বা তাদের সঙ্গে কথা বলা থেকে একটু অন্যরকমভাবে কথা বলেন, মনে হয় না যে আমি সব জানি, এমন একটা ব্যাপার চলে আসে। কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মধ্যে কোনো দিন তার বিন্দুমাত্র দেখা যায়নি, না তো তার ছিল গর্ব, না তো তার ছিল অহংকার, কোনো কিছুই ছিল না। আর এই যে আমি বলছিলাম যে যখন তিনি এই ছাপাখানার দিকে একদম মন দেন আর কি, তো আজকে এই যে আমরা রঙিন বই খাতা পড়ি বা ছোটদের ক্ষেত্রে খুব হয় যে খুব সুন্দর সুন্দর ফুল ফল আঁকা থাকলে ওরা পড়তে ভালোবাসে, সুন্দর সুন্দর ছাপা দেখলে আমাদের কিনতে ইচ্ছে করে, তো তার যে ভিত্তিপ্রস্তর সেইটা কিন্তু স্থাপন করেছিলেন এই মানুষটি, মানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। মোটামুটি 1895 সাল নাগাদ তিনি বিলেত থেকে মেশিন আনিয়ে নিজের বাড়িতে তৈরি করেছিলেন ইউরায়ান সন্স। এবং সেই যে সময়টা, সেই সময় একটা ছোট্ট স্নানঘরকে তিনি বানিয়ে ফেলেছিলেন তার ডার্ক রুম। সারা দিন সেখানে দিন নেই রাত নেই, আলো আর রাসায়নিক নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এবং সেখানে শুধুমাত্র মানে যখন একটু একটু করে না সেই ব্যবসাটা বড় হতে থাকলো, তখন কিন্তু তার প্রয়োজন পড়েছিল যে একটা বড় জায়গা দরকার, তো সেইটা যখন প্রয়োজন পড়ে তারপরেও অনেকগুলো বছর তিনি কিন্তু ওই একটা ছোট্ট ঘরে দিনের পর দিন রাতের পর রাত গবেষণা করেছেন। তারপর ওই 1901 নাগাদ তিনি চলে আসেন 22 নম্বর সুকিয়া স্রোতের বাড়িতে, সেইখানে বাড়ির একতলার সামনের অংশে অফিস বানান, প্রেস ছবি বানানোর নানা রকম রাসায়নিক সেখানে থাকতো, মাঝখানে উঠোন, আর একদম যে বাড়ির পশ্চিম দিকটা সেইখানটা করেছিলেন ফটোগ্রাফি ডার্ক রুম আর উপরে যাবার সিঁড়ি, তো এরকম মোটামুটি বানানো ছিল। আর ছাদের উত্তর দিকটাতে

ছিল হচ্ছে কাছের ছাদওয়ালা স্টুডিও। একদম বৃষ্টির দিনে বা রাত্রেবেলা যখন ছবির কাজ তিনি করতেন, তার জন্য কিন্তু আনানো হয়েছিল বড় বড় সেই আর্ক ল্যাম্প। এবং সেই বাড়িতে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিবনাথ শাস্ত্রী কে না আসতেন, নানান সময় নানানজন এসেছেন আর কি সেখানে। এমনকি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই বাড়িতে এসেছেন। এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছেলে সুবিমল রায়ের স্মৃতিচারণায় একটা ছোট্ট বর্ণনা পাওয়া যায়, সেটা হচ্ছে তিনি লিখছেন, রবীন্দ্রনাথের বয়স তখন 40 বা 41 বছর হবে। বাবা তাকে আগে থেকেই চিনতেন। রবীন্দ্রনাথের তখন কালো চুল, কালো দাড়ি, তিনি বাবার সঙ্গে কথা বলছিলেন আর আমি অনেক দূরে দাঁড়িয়ে একটু দেখেছিলাম। তিনি বাবার বেহালা বাজানো শুনতে বড়ই ভালোবাসতেন। ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেহালা বাজানো শুনতে ভালোবাসতেন, তেমন কিন্তু ছোটদের, মানে তাদের উপেন্দ্র জেঠু বা উপেন্দ্র দাদু ছিলেন ভীষণ প্রিয় একজন মানুষ। কারণ ছোটদের প্রতি উপেন্দ্রকিশোর বরাবরই ছিলেন উদার, এবং ছোটদের জন্য যাবতীয় যা কিছু, যাবতীয় যা খুশির রসদ, সেটা তিনি সবসময় দিয়ে এসেছেন আর কি। এবং তারপরে এই যে 1901-এ এরকম একটা বড় মাপের যে তিনি তার বাড়িতেই তৈরি করতে পারলেন একটা পাবলিশিং হাউস, তারপরে আস্তে আস্তে তার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে ছোটদের জন্য একটা ম্যাগাজিন বানাতে হবে, এবং আমাদের মানে সেই চিরপরিচিত সন্দেশ পত্রিকা তখন কিন্তু তিনি বানান, সেটা হচ্ছে 1913 সাল। এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রথম থেকে ভাবনাটা এরকম ছিল যে এমন একটা পত্রিকা হবে যেখানে কোনো মাস্টার মশাই থাকবে না, শুধু থাকবে আনন্দ, শুধু থাকবে অজানাকে জেনা। মানে সেখানে যে ছোটদেরকে এসে ভীষণ পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে, এমনটা একদম হবে না। আর এই পত্রিকার মানে একদম শুরুর পরেই তার মনে হয়েছিল যে রামায়ণ এবং মহাভারতকে সহজ করে বোঝানোর জন্য ছোটদের জন্য আরও একবার করে তিনি লিখতে পারেন, সেই জন্যই কিন্তু তিনি তৈরি করলেন ছোটদের জন্য রামায়ণ আর মহাভারত। আর তার এটাও কোথাও না কোথাও গিয়ে মনে হতো যে এই দুটো তো সেই মহাকাব্য, তো এই মহাকাব্য জানলে কোনো মানুষ কখনো একা বোধ করে না। কিন্তু ওই যে জীবনে ছন্দ পতন তো আসেই বলো, যে কোনো মানুষ তার কাজের মধ্যে দিয়ে সবসময় আমাদের কাছে শ্রেষ্ঠ হয়ে থাকেন, উপেন্দ্রকিশোরও তাই ছিলেন। তবে খুব বেশি দিন আমরা তাকে পাইনি আর কি, অনেকটা কম বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু যতটুকু সময় তিনি আমাদেরকে দিয়েছেন তা আমাদের সারা জীবনের রসদ, আমাদের আপামর বাঙালির সারা জীবনের রসদ। আর তিনি তো এইটা শিখিয়েছেন না সবসময় যে শুধুমাত্র একজন লেখক হয়ে বা একজন মুদ্রণ বিশারদ হয়ে নয়, শিকড়ের টানকে আশ্রয় করে মেচে থাকতে হবে, এবং অবশ্যই সঠিক পথে, মানে কোনো রকম জাত ধর্ম বর্ণ এগুলো কোথাও কখনো তার কাছে গুরুত্ব পায়নি। তিনি সবসময় মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখেছিলেন বা ভাবতে পেরেছিলেন, সেজন্য বোধহয় আমরা আজও তার লেখা থেকে যতটা খুশি হই, যতটা আনন্দ হই, ততটা তাকে দেখে শিখতে পারি, জানতে পারি। তবে ঘড়ির কাঁটা আজ আমায় বলছে যে এবার আমাকে টাটা বলতে হবে, কারণ অনেকটা সময় হয়ে গেছে গল্প করতে করতে। অল্প অল্প তো গল্প কোনো দিনই করি না, অল্প অল্প গল্প কথা এসে অনেকটা গল্প করি। আজও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে নিয়েই আমরা কথা বলছিলাম যে আমাদের আজকের শীর্ষ চরিত্র ছিল কামোদারঞ্জন। তোমার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আর যেতে যেতে অবশ্যই একটা কথা বলার, সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলো না, জানাতে পারো কমেন্ট করে যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে আজকের যে অল্প অল্প গল্পকথার পোস্টার আছে সেই পোস্টারের কমেন্ট বক্সে কমেন্ট করে।

0: এতক্ষণ শুনলেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা। সঙ্গে ছিলেন প্রিয়াশা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক ক্যামেলিয়া।
1: এর কি নাম?
2: ভারী মিষ্টি নাম উষাই, ক্যামেলিয়া।
1: ক্যামেলিয়া, হঠাৎ ঝলক দিয়ে উঠলো আরেকটি নাম।

শুরু হচ্ছে নাটক ক্যামিলিয়া। রবীন্দ্র কবিতা অবলম্বনে বেতার নাট্যরূপ রচনা করেছেন মুনমুন ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস।

Camellia. কমলা নামটা দেখেছি, তার খাতার উপরেই লেখা। এই ট্রামে সে চলেছে তার ভাইকে নিয়ে। তার কোলের উপরে বই খাতা, বুঝলাম সে কলেজে যাচ্ছে। আমি একই গাড়িতে চলেছি তারই পেছনের বেঞ্চিতে। আমার এখান থেকে তার মুখের একপাশে নিটোল রেখাটি স্পষ্ট দেখা যাচ্ছে, এক স্বতন্ত্র সৌন্দর্যের আভাস। খোঁপার ঠিক নিচটিতে তার নরম চুলগুলি ছড়িয়ে পড়েছে ঘাড়ের উপরে। কি রমণীয় মাধুর্য তার, যতটুকু দেখা যাচ্ছে কেবলই মনে হচ্ছে অপূর্ব, সত্যি অপূর্ব। কমলার দেখা পাই মাঝে মাঝেই, তবু আজকাল সময়ের হিসেব করেই বেরোই। সেই হিসেব অবশ্য আমার কাজের সঙ্গে মেলে না, তবুও মেলে ওই কমলার বেরোবার সময়ের সঙ্গেই মেলে, তাই দেখা হয় এখন প্রায় রোজই। যত দেখি তত ভাবি, কমলা কমল নির্মল, বুদ্ধিদীপ্ত সুদর্শনা তন্নী, শরতের রৌদ্রজ্জ্বল আকাশের মতো ঝকঝকে। ওর সাজে পোশাকে কোথাও এতটুকু অপরিমিতি নেই। সুকুমার কপাল থেকে চুল টেনে ওপরে তোলা, নিখুঁত ভুরুর ঠিক নিচে টানা দুটি উজ্জ্বল কালো চোখের নিঃসংকোচ চাহনি, দিনের প্রথম আলোর মতোই সে স্বচ্ছ স্পষ্ট। সব মিলে তাকে করে তুলেছে যেন আরো আকর্ষণীয়, অসাধারণ।

0: আমাদের সম্বন্ধ সেখানেই। কেবলই ভাবি কেমন করে হবে কমলার সঙ্গে আমার প্রত্যক্ষ সম্বন্ধের সেতু বন্ধন, কেমন করে কবে হবে।
1: দাদাবাবু, তুমি কি তাকে রেখে ঘুমিয়ে পড়লে নাকি গো? একেবারে চুপচাপ
0: ঘুম ঘুম আর কোথায়, কেবলই ভাবছি আর ভাবছি। আচ্ছা, পথের মধ্যে কোনোদিন কমলার হঠাৎ কোনো বিপদ দেখা দিলে কেমন হয়? না না না, তেমন কোনো বিপদ বা সংকট নয় যাতে সে বিপন্ন হয়ে পড়ে, না, এমন তো যে কোনো দিনই হতে পারে। এই যেমন রাস্তার মধ্যে হঠাৎ কোনো উৎপাত, কোনো গুন্ডার অসহ্য স্পর্ধা বা কোনো দুর্বিনীত যুবকের অসংযত আচরণ, উদ্ধত ব্যবহার। যদি যদি কমলা কখনো এমন বিপদে পড়ে, আমি সেই মুহূর্তে আমার জীবন বিপন্ন করেও তাকে বিপদমুক্ত করতে পারি। সেই সূত্র ধরেই হয়তো কমলার সঙ্গে আমার একটা প্রত্যক্ষ সম্বন্ধ হতে পারে।

0: আজ অনেকক্ষণ ট্রাম স্টপে দাঁড়িয়ে আছি, অথচ কমল আর দেখা নেই কেন? ওকে আগেই চলে গেছে।
1: ওই তো,
0: ওই তো কমল আসছে। বাহ, পরনে হালকা কচি পাতা রঙের সবুজ তাঁতের শাড়ি, টকটকে লাল পাড়, সকালের এই আলোয় আর ওর ওই সবুজ শাড়িতে কি স্নিগ্ধ, কি প্রাণোচ্ছল দেখাচ্ছে ওকে। সবুজ প্রাণের ছোঁয়া যেন ওর সমস্ত তনু মনে। আরে আরে, এই ট্রামটা এসে পড়লো দেখছি।

0: বাবা, আজ দেখছি ট্রামে অসম্ভব ভিড়। কেমন করে উঠি? অথচ না উঠলেও তো নয়, কলেজে দেরি হয়ে যাবে, কি করি? না, একটু কষ্ট করে উঠেই পড়ি।
1: আরে কমলের ভিড়ের মধ্যে উঠে পড়ল। আমি তো ওরই অনুগামী। আচ্ছা কন্ডাক্টর,
2: ও মশাই, একটু সরে দাঁড়ান না। পা দিয়ে একেবারে পাটা পেশাই করে ফেললেন যে মশাই। মরে গেলাম, মরে গেলাম।
3: ও দাদা, আরে ও দাদা, এই দাদা একেবারে ফুলের ঘায়ে উঠছে গেলেন। আপনি আর কি করবেন বলুন।
4: সত্যি দাদা, কি বলো বলুন তো। আরে পা দুটো তো আর পকেটে পুরে নিয়ে যাওয়া যায় না।
2: তাই বলে আপনি আমাকে, আপনি আমার পাটাকে এমনি করে?
4: আচ্ছা মশাই, এটা কি আমার ইচ্ছাকৃত? হ্যাঁ বলুন তো। আরে বলছি লেগে গেছে।
3: হ্যাঁ দাদা বলছি, যখন লেগে গেছে তখন আর কি করা যায়।
4: আচ্ছা আপনারাই বলুন তো, নিজের পা রাখার জায়গা যখন নেই, হ্যাঁ তখন সেটা অন্যের উপরে একটু একটু চাপাতে হবে বই কি? তা এতে এত রাগ করছেন কেন দাদা? আরে আমার পা, আপনার পা, সকলের পাই তো এখন ওই একটা শিকলে মাদা দাদা। আর সেই চাপ সহ্য করে চলেছেন মুখ বুঝে। আর এই সামান্য চাপটুকু
2: কি বললেন? সামান্য? এটা সামান্য হলো না,
4: হয় অসামান্যই হলো দাদা। তবে এতক্ষণেও কি আপনার যন্ত্রণা একটু প্রশমিত হয়নি নাকি? বাড়ি ফিরে গিন্নির হাতে বাঘে সেবাটুকু তো জমা রইল। যান যান।
1: না ভিড় দেখছি কমেই বাড়ছে। আরে এই যে রীতিমতো ঠেলাঠেলি, কিন্তু এই ভিড়ে কমলা, কমলা কোথায় গেল? আরে মদের হচ্ছে না তো, দেখি একটু কষ্ট করে এগিয়ে যাই, দেখি একটু। না অনেকটা এগিয়ে আসতে পেরেছি। ওই তো কমলাকে দেখা যাচ্ছে, কিন্তু ওর পাশের লোকটাকে? না না না, ভালো করে দেখতেই হচ্ছে। কি কি বাবা, এই যে দেখে একটা আধা ইংরেজ। একেবারে কমলার পাশে বসে? দাঁড়াও তোমায় মজা দেখাচ্ছি, বসবার আর কোনো জায়গা পাওনি বুঝি? ঠেলা ঠেলিতে একেবারে কমলার পাশটিতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে টুপিটা মাথা থেকে দিয়ে উড়িয়ে ঘাড় ধরে নামিয়ে দি একেবারে রাস্তায়। হাত দুটো তো আমার নিষ্পেষ করছে। সাহেবটা ট্রামে বসে কি করছে? একটা মোটা লম্বা চুরুট ধরাচ্ছে। ও আবার আরামে ধোঁয়া ছাড়ছে। কমলারই মুখের ওপরে কি অদ্ভুত সাহস, একজন ভদ্রমহিলার পাশে বসে নির্দ্বিধায় ধোঁয়া উড়িয়ে চলেছে। সামান্য সম্ভ্রমটুকুও নেই। না না না, আর তো চুপ করে থাকা যায় না। না জানি কমলার কত অসুবিধাই হচ্ছে, একটা কিছু করতেই হয়, কেউ এখনো কিছু বলছে না। যাই আমি কাছে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, এই যে শুনুন, ওই চুরুট ফেলুন, ফেলুন চুরুট। কি হলো, কথাটা কানে যাচ্ছে না বুঝি? চুরুটটা ফেলুন, ফেলুন, ফেলুন বলছি।
3: মিন মি?
1: ইয়েস আই মিন ইউ। ট্রামের মধ্যে একজন ভদ্রমহিলার পাশে বসে দিব্যি চুরুটটা নিয়ে যাওয়া হচ্ছে, লজ্জা করছে না?
3: হোয়াটস রং?
1: হোয়াটস রং? এত বড় স্পর্ধা, একজন ভদ্রমহিলার পাশে বসে সমানে ধোঁয়া উড়িয়ে যাওয়া হচ্ছে, আবার বলে কিনা হোয়াটস রং? দাঁড়াও দেখাচ্ছি তোমার, দাঁড়াও দেখাচ্ছি। এই এই নাও তোমার চুরুট।
3: হোয়াট আর ইউ ডুইং?
1: হোয়াট আর ইউ ডুইং? এই যে দেখো কি করছি, এই চুরুট তোমার ছুঁড়ে ফেলে দিলাম ওই রাস্তায়, দেখে এবার কি করতে পারো। আচ্ছা আবার ঘুরে চোখ পাকিয়ে কটকট করে আমার দিকে তাকানো হচ্ছে। কমলা এখনো কিছু বলছে না কেন? আশ্চর্য। এই যে বড্ড বাড় বেড়েছে না, দেখাচ্ছি এবার। হ্যাঁ এই যে, এই
2: আরে দেখুন দেখুন, সাহেবটা টাম থেকে কিরকম বুঝেছে, কত ধানে কত চাল।
1: বোধ হয় সাহেব পুঙ্গব আমাকে চিনতে পেরেছে।
5: শুভ শুভ। আরে এই যে ব্রাদার, হ্যাঁ
1: মোহনলাল,
6: কি দারুণ একটা গোল দেখলাম আজ।
1: তুমি ছেলে মাঠে?
6: আরে হ্যাঁ, স্প্লেন্ডিড, মার্ভেলাস।
1: বাড়াচ্ছো?
6: না না না, এই গোল ভাবাই যায় না। ওই রকম একটা মিডফিল্ড থেকে বলটা কাটিয়ে নিয়ে এসে কি করে কি গোলটা করলে ভায়া, চমৎকার চমৎকার। সত্যি তোমার খেলা আজ সকলকে মুগ্ধ করেছে। অবশ্য আজ আমি প্রথম থেকেই দেখলাম যে তুমি খুব ফর্মে ছিলে আজ। ক্যাপ্টেন বলে কথা, কত দায়িত্ব বলতো ভাই। হ্যাঁ, মাঠে আজ সবাই তো তোমাকে নিয়ে একেবারে হই হই করছে। ওই দেখো সব এসে গেছে, এবার ভক্তদের ভিড় সামলাও।
1: তুমি যেও না। হ্যাঁ দাঁড়া এক মিনিট, এক মিনিট, এক মিনিট, তুমি যেও না মোহনলাল। হ্যাঁ কি ভাই?
6: প্লিজ শুভদা, আমাকে একটা কাইন্ডলি দেবেন।
1: আচ্ছা আচ্ছা, সবাইকে দেবো।
6: আচ্ছা ঠিক আছে।
1: এই যে আপনার নতুন ডায়রি।
6: আরে আমার জন্য নয় ভাইয়া, ওই বোনের জন্য।
1: আচ্ছা দাও,
6: তবে আমি এখন চলি ব্রাদার। হ্যাঁ নাও তোমার ওই অটোগ্রাফের ভিড় সামলাম।
1: শোনো, একদিন সময় করে এসো, জমি আড্ডা দেওয়া যাবে।

0: আমার চোখ কিন্তু কমলারই দিকে, কোনো মন্তব্যে কানে যাচ্ছে না আমার। কিন্তু কি কমলার মুখটা ক্রমে এমন লাল হয়ে উঠছে কেন? চোখের সামনে বইটা খোলা, অথচ স্পষ্ট দেখা যাচ্ছে রাগে উত্তেজনায় সংকোচে বেচারে হাত দুটো যেন থরথর করে কাঁপছে। সামান্য আর চোখেও একবার তাকাচ্ছেন না এই বীর পুরুষটার দিকে।
1: কেন,
0: শুধু ওই কেন নির্বিকার? ওর অসুবিধের কথা ভেবেই তো আমি, আর সকলে তো আমাকে সাপোর্টও করছে, কিন্তু ওরই কোনো প্রতিক্রিয়া নেই। আচ্ছা, এ কি শুধুই ওর সংকোচ, লজ্জা, একটা নিরুচ্চার কৃতজ্ঞতা বোধ? না না না না, তবে কি অন্যাসিকতা, অহংকার? না, হয়তো হতে পারে সবই ওর উদাসীনতা।

0: কিছু লোকে করে না, জানি না, জানি না কিছু, জানি না আমি ওর কিছুই তো জানি না, ও যে আমার সম্পূর্ণ অপরিচিতা।
1: বেশ হয়েছে, খুব ভালো হয়েছে।
2: আজ একটা কাজের মতো কাজ করেছেন দাদা,
1: উচিত শিক্ষা পেয়েছে সাহেব। আমরাও যে কিছু করতে পারি ও এতটা ভাবতেই পারেনি।
2: আজ খুব সঞ্জেছে বেটা সাহেব।
3: না, এর মধ্যে আর বসে থাকা যায় না। কি বিচ্ছিরি পরিস্থিতি, মনে হচ্ছে সকলের উৎসুক দৃষ্টি যেন আমারই দিকে। বসে থাকতে ভীষণ অস্বস্তি লাগছে। না, নেমেই যাই এক্ষুনি, একেবারে ভালো লাগছে না। একটু বাঁধুন না।
0: আরে, এ কি হলো? কমলা ছোটা থেকে একেবারে অজায়গায় নেমে পড়লো। সে কি, ও একটা ট্যাক্সিতে উঠছে? সত্যি সত্যি ও যে একাই চলে গেল ট্যাক্সি নিয়ে। বোকার মধ্যে কি কাণ্ড করে বসলাম আমি। এমনি করে ওই মেয়ের সঙ্গে সম্বন্ধের সেতু বন্ধন? আসলে ভাগ্যটাই তো আমার, আমার খোলা জলের ডোবা। আজ বড় আনমনা হয়ে পড়েছে, কন্ডাক্টর কখন থেকে টিকিট চেয়েছে শুনতেই পাইনি। আজও কমলাকে দেখছি না, কতক্ষণ অপেক্ষা করার পরে তো ট্রামটায় উঠলাম। দুটো দিন পার হয়ে গেল, তার দেখা নেই, অথচ সেই মুখখানে যে চোখের সামনে ভেসে উঠছে বারবার। এই দুদিন কেবল তারই কথা ভেবে চলেছি সারাক্ষণ। আচ্ছা, কি এমন অপরাধ হলো আমার? এমন অপরাধ এই পথে ত্যাগ করলো? ট্রামের এই ভিড়ের মধ্যে বসে মনে হচ্ছে আমি চলেছি যেন জনহীন একটা ট্রামে একা।

0: মা, ও মা,
1: মা একটুবার দেখে যাও না মা।
0: দাঁড়া দাঁড়া, কি
1: আমার আজকে সাজটা ঠিক আছে কিনা? একটু বেশি লাগছে না তো? বেশি হলে কিন্তু আমার ভারী খারাপ লাগে। ও মা শোনো, হ্যাঁ তোমার জির জন্য ডাকা, মনে আছে আজ আমাদের কলেজের ফাংশন?
2: হ্যাঁ হ্যাঁ মনে আছে, এবার বল কি বলবি, অনেক কাজ পড়ে আছে।
1: শোনো না, জানো আজ ফাংশনের পরে গরমে ছুটি পড়ে যাচ্ছে তো?
2: হ্যাঁ তা তো জানি,
1: বুঝতেই পারছো ফিরতে আমার হয়তো একটু দেরি হতে পারে, তুমি চিন্তা করো না কিন্তু, বুঝলে?
2: হ্যাঁ।
1: ওরে বাবা, অনেকটা দেরি হয়ে গেছে, আজ তাড়াতাড়ি যাবার কথা ছিল। না আর কথা নয়, এবারে আমি আসি, কেমন?
2: আচ্ছা আচ্ছা তুমি এসো, সময় দৌড়ো, দৌড়িও না, সাবধানে যাবে, সাবধানে।
1: শোনো, ভালো করে বলে যাচ্ছে কিন্তু,
2: বলো বলো শুনছি।
1: দেরি হতে পারে, চিন্তা করবে না একদম।
2: আচ্ছা আচ্ছা তুমি এগো।
3: এই ট্রাম স্টপে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, অথচ কমলাকে তো দেখতে পেলাম না। আজ নিয়ে 3 দিন হয়ে গেল তার দেখা নেই, কোথায় গেল, কি হলো তার? এই কদিন ধরে যে ওই একটা মুখই পথে খুঁজে ফিরেছি বারবার। না, যে ট্রামটা আসছে ওটাতেই উঠে পড়ি, কে জানি আর কি কোনোদিনই তার দেখা পাব না। আরে ওই রিক্সাটি করে মেয়েটি কে যাচ্ছে? কমলা, কমলাই তো, এতদিনে দেবী দর্শন হলো তবু, মনে হচ্ছে যেন কতদিন কতদিন পরে দেখলাম ওকে। কমলা যেন আজ বিশেষ সাজে, কিন্তু কিন্তু ট্রাম ছেড়ে এখন রিক্সা করে যাচ্ছে কেন? ও তবে কি ট্রামের সেই ঘটনার পর থেকেই ওর এই সিদ্ধান্ত? নিশ্চয়ই তাই, মনে হচ্ছে ট্রামটা যেন আজ বড্ড তাড়াতাড়ি চলছে, হয়তো ওকে আর দেখাই যাচ্ছে না। তবে এখন বুঝতে পারছি আমি সেদিন ওই আবেগের ঝোঁকে একেবারে গোয়ার মতো একটা কাণ্ড।

করেছি, কমলার সামনেই বড্ড ভুল করে ফেলেছি। সেদিনের সেই বীরত্ব আজ ঠাট্টার মতো বিঁধছে আমাকে। কত বড় ভুল করে বসলাম আমি কমলারই সামনে। না না না না না, এই ভুল আমাকে শোধরাতেই হবে, নইলে তো আমার শান্তি হবে না। আর আর ভাবতে পারছি না, বড্ড বড্ড অশান্ত লাগছে নিজেকে, কি যে করি।

0: ওমা, মা গো মা, ও মা শুনছো?
1: বাবা কি হয়েছে কি বল না, তোর সামনেই তো আছি। এখন এত বড় হয়েছিস, কলেজে পড়ছিস, তো ওই ছেলে মানুষ মামা করে গেল না? বল বল কি হয়েছে? আরে ওকে যে বড্ড খুশি খুশি দেখাচ্ছে কমলা, কলেজের ফাংশনে বুঝি খুব সকালে মিলে আনন্দ করেছিস।
0: হ্যাঁ জানো মা, আজ কলেজে না দারুণ একটা মজা হয়েছে। আজ আমাকে জোর করে ধরে গান গাইয়েছে।
2: আচ্ছা,
0: আমি কিছুতেই গাইবো না আর ওরাও ছাড়বে না। যত বলছি আমার কোনো প্রস্তুতিই নেই, তবু ওরা নাচোর শেষে হারতেই হলো একজনের কাছে। জানো মা, আজ গান গাইলাম।
1: তুই সত্যি গান গাইলি মা? তুই ছোটবেলা থেকে যে কত ভালো গান করিস তুই নিজেই জানিস না, কিন্তু ওই যে তোমার ওই একা একা আপন মনে গান করা, সম্পূর্ণ নিজের খেয়ালে, অন্যের কথায় কখনো গান করো তুমি? তাহলে সবাই কি বললো?
0: শুনে তো সবাই খুব খুশি।
1: আচ্ছা,
0: একমাত্র আমি বাদ দিয়ে সকলের ভালো লেগেছে, খুব প্রশংসা করেছে সবাই।
1: আচ্ছা
0: জানো মা,
1: হ্যাঁ বল।
0: সকলের প্রশংসা শুনে না আমার কেমন লজ্জা করছে।
1: লজ্জা কি আছে?
0: আচ্ছা সে তো না হয় হলো। কাল থেকে আমাদের কলেজে ছুটি পড়ে গেছে।
1: হ্যাঁ তা তো গেল।
0: আমাদের টিকিট কাটা, রিজার্ভেশন সব রেডি, কিন্তু অতএব তাড়াতাড়ি গোছগাছ করে নিও, কেমন? তোমার মনমতো জায়গাতে যাওয়া হচ্ছে, বুঝলে?
1: বা এরই মধ্যে টিকিট কাটা, রিজার্ভেশন সব করে ফেলেছিস?
0: হ্যাঁ
1: সত্যি কমলা, তুই আমার ছেলে ছেলে, তুই আমার মেয়ে নোস। তুই পরে ঘরে চলে গেলে আমি যে কি করবো না, আমি এখন থেকে তাই ভাবি।
0: কি আবার করবে, দেখো কিচ্ছু হবে না। কারো বিহয় নাকি দিন থেমে থাকে মা? থাকে না। আমি কি সত্যি সত্যি পর হয়ে যাবো নাকি? আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে আসছি, তুমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে এসো।
1: আচ্ছা আচ্ছা,
0: তোমার সঙ্গে আজ আমার অনেক কথা আছে মা।
1: আচ্ছা।

এবারে বড্ড গরম পড়েছে, চারপাশে সমস্ত যেন জ্বলছে। খবর পেয়েছি কমলারা গরমের ছুটিতে দার্জিলিং যায়, অর্থাৎ কমলা এখন কলকাতার সমস্ত উত্তাপের বাইরে। কিন্তু আমি যে কতদিন দেখিনি ওকে, কমলাকে না দেখলে মনে হয় ও যেন এসে বসেছে আমার দুচোখের মাঝখানে। ও যে আমার স্বপ্ন দেখার প্রথম আলো, আমার একান্ত ভালো লাগার। কিছু ভালো লাগছে না, কোনো কাজে মন বসাতে পারছি না, কিন্তু কিন্তু বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমার। কেন কেন এই অস্থিরতা, কার জন্য, কিসের জন্য? কোনো সম্বন্ধই গড়ে তুলতে পারিনি যার সঙ্গে, তার জন্য, তারই জন্য আমার এমন শূন্যতা। কিন্তু কিন্তু আমার প্রতি ওর ওই নীরব উদাসীনতা, সেও তো দেখেছি, আমি বারবার দেখেছি। তবু কেন আমি মনকে শান্ত করতে পারছি না, কেন বোঝাতে পারছি না নিজেকে, ও যে আমার চাওয়ার অনেক অনেক দূরের, বহু দূরের। না, পারছি না আর, এই কলকাতা আমাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে কলকাতা। কিন্তু কোথায় যাব, কোথায় কোথায় কোথায়? দার্জিলিং।

0: না? আরে আরে কি সৌভাগ্য আমার, দার্জিলিং এ কাকে সামনে দেখছি আমি? আরে আমার ব্রাদার যে, আরে ভাবতেই পারছি না ভাই এই দার্জিলিং এ এসে তোমাকে দেখতে পাবো। কি ভালোই যে লাগছে, বলো বলো তুমি কেমন আছো? ভালো তো? আরে মাঠের খবর কি? এবারে তুমি বাইরে কোথায় খেলতে যাচ্ছ? এখানে কবে এসেছো তুমি?
1: আমি গতকাল।
0: আচ্ছা
1: মোহনলাল তুমি কেমন আছো? হঠাৎ দার্জিলিং এ কে?

0: মধুচন্দ্রিমা নাকি?
1: আরে না ভাই না, ওসব কোনো চন্দ্রিমাই নয়। দার্জিলিং এর হাওয়ায় আমার এই দুর্বল পাকযন্ত্রের একটু নিরাময়, বুঝলে না? আরে তোমাকে সামনে পেয়েও আমার সর্বপ্রধান কর্তব্যটাই যে এখনো করা হয়নি।
0: কি হলো?
1: আরে এই এদিকে এদিকে এদিকে, আরে পেছনে লুকোচ্ছিস কেন? হ্যাঁ দেখ কাকে সামনে পেয়েছিস, এই হচ্ছে তোর সেই ফুটবল ক্যাপ্টেন। আবার লজ্জা কি, ও নিজেই যা লাজুক। আরে আয় আয় আলাপ করিয়ে দি আয়। শুভ, এই হচ্ছে আমার বোন তনুকা।
0: নমস্কার।
2: নমস্কার।
1: তোমার গ্রেট ভক্ত, একেবারে একনিষ্ঠ বলতে পারো। আরে কবে থেকেই তো আমাকে ধরেছে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিতেই হবে, তোমার পরিচয় তো জানা। আরে তুমি তো সনাম ধন্য ভাই। নে তনুকা, এবার ওর সঙ্গে আলাপ করে ধন্য হ।
2: ইস, দেখেছেন দাদাটা এমন করে বলছে আপনার সামনে? আসলে কি জানেন তো, দাদা ঘটা করে আমার কথা বলে চলেছে, কিন্তু ও নিজেই যে আপনার একজন ভীষণ ভক্ত।
0: হ্যাঁ আমি জানি।
2: আপনার সঙ্গে পরিচয় না থাকলেও দাদার মুখে শুনে শুনে আপনি আমার ভীষণ চেনা হয়ে গিয়েছেন।
0: ও তাই বুঝি।
2: হুম, তো তবে আপনাকে যে আজ এত সামনাসামনি পাবো তাও আবার এইরকম পরিবেশে, এ কিন্তু আমি ভাবতেই পারিনি। তারপর তারপর দেখুন, আপনি কি সাধারণ ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলছেন, আলাপ করছেন? শুভদা, শুভদা রিয়েলি রিয়েলি ওয়াট দ্য গ্রেট।
0: আমি গ্রেট? কই, কমলা তো কোনোদিন আমাকে, না না না না না, আপনি এমন করে কেন বলছেন?
2: আপনি আপনি একদম অসাধারণ।
0: প্লিজ আপনি বারবার এমন করে বলবেন না, আমার শুনতে খারাপ লাগে।
1: এবার কিন্তু ব্রাদার আমি তোমাদের কথার মাঝখানে ঢুকছি। আরে ও তো আমার বোন নাকি? হ্যাঁ, আরে তুমি তখন থেকে ওকে আপনি আপনি করে বলে চলেছ, এখন থেকে তুমি ওকে তুমি বলবে। হ্যাঁ,
2: আমার মনের কথাটা দাদাই বলে দিল। আর আর আপনি নয়, তুমি।
0: মোহনলাল, তোমাদের সঙ্গে এখানে দেখা ভালোই লাগলো, চলি তাহলে এখন। কেমন
1: চলি মানে, কোথায় যাবে এখন আমাদেরকে ছেড়ে? আরে কতদিন পর তোমায় পেলাম বলো তো। হ্যাঁ চলো চলো আমাদের সঙ্গে, একা এসেছো নিশ্চয়ই। হ্যাঁ কে? আরে আরে চুপ করে আছো যে।
0: আসলে মোহনলাল, আমি আজ হঠাৎই ফিরবো মনস্থ করছি, তারই ব্যবস্থা করতে যাচ্ছি।
1: সে কি ভাই, এত দূর কষ্ট করে এসে একদিনই চলে যাবে? আরে তাই কি হয়, এতদিন পর যখন তোমায় পেয়েছি আর কোনো আপত্তি শুনছি না। ফিরে তনুকা, তুই যে কিছু বলছিস না, আরে আলাপ করবার জন্য তো লাফাচ্ছিলি, আর এখন
2: বাইরে। আমি আবার কি বলবো দাদা, ওকে সঙ্গে পাওয়া সে তো আমাদের সৌভাগ্য।
1: সে তো বটে।
0: চলো কোথায় যেতে হবে?
2: চলুন চলুন, তাড়াতাড়ি চলুন।

0: আচ্ছা মানুষ তো আপনি, সকাল থেকে একেবারে দেখাইনি।
1: না
0: কোথায় গিয়েছিলেন? আর বাইরেই তো দাঁড়িয়ে আছেন কেন? ভোরবেলা কত করে বললাম আমাদের সঙ্গে সানরাইজ দেখতে চলুন, গেলেন না তো। অথচ ফিরে এসে দেখি আপনি উধাও। কখন থেকে আপনার জন্য বসে আছি, জল খাবারটা পর্যন্ত খাওয়া হয়নি।
1: সে কি আমার জন্য তোমরা এখনো না খেয়ে বসে আছো? ছি ছি ছি ছি, এ তো ভারী অন্যায়।
0: অন্যায় যখন, সেটা না করলেই হয় মশাই। আর একটাও কথা নয়, হাত মুখ ধুয়ে নিন, আমি এক্ষুনি খাবার পাঠিয়ে দিচ্ছি।
1: মেয়েটিকে দেখে মনে হয় ও আচ্ছা কমলা, সে এক নারী।

0: হ্যাঁ, সম্পূর্ণ এক নারী। কেবলই ভাবছি, এত দূর এসেছিলাম সে তো শুধু কমলারই জন্যে। ওরা এবারে আসবে না। ভাগ্যিস ওদের বাংলোটির কাছে গিয়েছিলাম, তাই তো জানতে পারলাম। যখন থেকে শুনেছি কানে ওই একটা কথাই বাজছে, এবারে তারা আসবে না। এখানে আমার ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না।
1: বাবা, কি অত বাবা হচ্ছে মশাই?
0: ও কিছু না, এমনি
1: কিছু না বললেই হলো। বলবেন না তাই বলুন, চলুন সামনে থেকে একটু বেরিয়ে আসি। আজকের ওয়েদারটা প্লেজেন্ট তাই না শুভদা?
0: হ্যাঁ প্লেজেন্ট, কিন্তু আমার যে একটু বেরোতে ইচ্ছে করছে না তনুকা। তার চেয়ে বসো না, তোমাদের এই লনটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গরম কফি খেতে খেতে এখানে বসে কথা বলি।
1: অগত্যা, আচ্ছা আপনি এখানে বসুন, আমি আমি এক্ষুনি আসছি।
0: সামনে আমার সেই দিনকার সেই ভুল কিছুতেই ভুলতে পারছি না। কেবল মনে হচ্ছে সে ভুল আমাকে শোধরাতেই হবে।

0: Muşay? Uğur Muşay.
1: তুমি এসে গেছো তনুকা?
0: একটা জিনিস এনেছি আপনার জন্য, বলুন তো পছন্দ হয়েছে কিনা।
1: কি তনুকা, এই যে একেবারে টপ শুদ্ধ একটা গাছ, তনুকা এর কি নাম?
0: ভারী মিষ্টি নাম মুশাই, ক্যামেলিয়া।
1: ক্যামেলিয়া, মনের অন্ধকারে আর একটা নামে যেন ঝলক দিয়ে উঠল আবার, কমলা। ক্যামেলিয়া,
0: জানেন শুভদা, এ ভারী দুর্লভ দামি গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে, একে রাখতে হবে খুব যত্ন করে মশাই।
1: নামটি তো ভারী সুন্দর, ক্যামেলিয়া, এর মন বুঝি সহজে মেলে না?
0: আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ওসব ওসব আপনি বুঝে নেবেন। আমি আমি চললাম শুভদা।
1: কি এই কথায় তনুকার মুখ অমন খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কেন?
0: শুভদা, দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি, আপনার একটুও কষ্ট হচ্ছে না? এমনি করে আবার কবে দেখা হবে কে জানে। কি হলো শুভদা, আমার কথার উত্তর দিলেন না তো?
1: কি বললে তুমি?
0: বলছি দার্জিলিং ছেড়ে আমরা চলে যাচ্ছি, আপনার একটু খারাপ লাগছে না?
1: না তো বলুন, ভালোই লাগছে, কলকাতায় ফিরছি।
0: কলকাতায় ফিরে আপনি তো আবার খেলা নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন, তখন বুঝি একেবারে ভুলে যাবেন আমাকে?
1: কঠিন প্রশ্ন তনুকা।
0: শুভদা, এই ক্যামেলিয়ার গাছটায় রোজ জল দেবেন তো? দেখবেন পুজোর সময় এই গাছে ফুল আসবে, তখন হয়তো মনে পড়বে আমার কথা, মানে আমাদের এই দার্জিলিং এর কথা। আমার এই ক্যামেলিয়ায় রইল দার্জিলিং এর স্মৃতি হয়ে। গাছটার একটু যত্ন রাখবেন শুভদা, এই গাছে ফুলের অপেক্ষা করব আমি। কি হলো শুভদা, এখনো অন্য মনুষ্ক একটাও কথা বলবেন না?
1: আমার বলার অভ্যাস বরাবরই কম তনুকা।
0: সত্যি মানুষটার মন বলে কি

0: কোথায় চললে শুভ?
1: যাই, টবটাকে একটা ভালো জায়গায় রাখবার ব্যবস্থা করে আসি। চোখেও একটু জল দিয়ে আসবো, বড্ড চালা করছে। তারপর শুয়ে পড়বো, বড় ক্লান্ত আমি।
2: মানুষটা সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। কত কথা বলবার ছিল ও।

সেই সাঁওতাল পরগনা। কমলার মামা এখানে থাকেন, রেল ইঞ্জিনিয়ার। এখানে তার একটা বেশ বড় সড় বাড়ি আছে আমি জানি। পূজোর ছুটিতে কমলা মাকে নিয়ে মামার বাড়িতে এসেছে তাও আমি জানি। এবার নিশ্চিত জেনেই এসেছি, কিন্তু এত খুঁজলাম একটাও তো বাসা বাড়ি কোথাও পেলাম না, কি করি এখন, কোথায় যাই আমি? আচ্ছা দেখি, আরো একটু ভেতরের দিকটা এগিয়ে

0: বাহ, ভারী সুন্দর জায়গাটিতে, একেবারে মনের মতো শান্ত নিরিবিলি ছোট্ট জায়গা, কিন্তু প্রকৃতির আপন হাতে গড়া যেন
1: অপূর্ব,
0: ঠিক যেমনটি চেয়েছিলাম। শালবনের ছায়া ছায়া ঘেরা, সেখানে কাঠবিড়ালিদের চঞ্চল লেজ তুলে কি যে ব্যস্ততা কাজের, যেন ওদেরই পাড়া। চারিদিকে মেঠো ফুল ভরে গিয়েছে, বালির ভেতর দিয়ে একটা ক্ষীণ জলের ধারাও চলেছে। ওই দিগন্তে নীল পাহাড়, এখান থেকে যতদূর দেখা যাচ্ছে কেবলই পলাশের বন। পলাশের বনে কেমন যেন একটা নেশা।
2: ও মা, এ বাবুটি কেমন একেবারে পথের ধারে তাবু খাটাইছে, ঘর দোর কিছু নাই নাকি রে
3: বাবু? ও বাবু, তুই এই পথের ধারে একেবারে নির্জনে তাবু খাটাইছিস কেন রে? কোনো ঘর মিলে নাই বুঝি? তুই বুঝি একা বাবু?
0: হ্যাঁ।
3: মুই কি তোর কোনো কামে লাগবে নাই? মুই সব কাম পারি রে বাবু।
0: হ্যাঁ তা তো লাগবে, তবে আজ আর দরকার নেই, তুই বরং কাল থেকে যাই।
3: তাহলে আমি এখন যাই কেন বাবু?
0: হ্যাঁ আয়। দিন গড়িয়ে বিকেল হয়ে এলো, পড়ন্ত সূর্যের আলোয়। আচ্ছা, এই শেষ বিকেলে রোদের আলোয় আমার কমলকে কেমন দেখাবে? নিশ্চয়ই মনে হবে কোন রূপময়ী আপন ধ্যানে মগ্ন, যেন আমার অনেক দিনের মনের মানুষ কেউ, আমার অনেক কালের বিস্মরণের কোন স্বপ্ন। এখানে কোনো সঙ্গী নেই আমার, না ওই ক্যামেলিয়া, ওই ক্যামেলিয়া ছাড়া। এই গাছটির সামনে এলে আমার মনের অন্ধকারে ওই একটি নামই চমক দিয়ে ওঠে। একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যায় বুকের এই ভেতরটাতে, কেমন যেন যন্ত্রণা অনুভব করি। কাউকে বলা যায় না সে যন্ত্রণার কথা, বোঝানো যায় না, একে কাউকে বোঝানো যায় বলা যায়। এই বেদনা যে নিভৃত গোপনে যতনে শৈবার, নীরবে শৈবার। যেদিন ক্যামেলিয়া প্রথম ফুটবে আমার মনে হবে যেন ওর গন্ধই বয়ে নিয়ে আসবে আমার চির অজানা চির দূরবর্তিনের বারদা। আরে কাকে দেখছি আমি? কমলা! কতদিন পর, যেন কত যুগ পরে, ও কতদিন ওকে দেখিনি। হয়তো ওর মাকে নিয়ে শালবনের ভেতর দিয়ে চলেছে। কমলারা তাহলে এই কাছাকাছি থাকে।

0: রে, আজ এত ভোরে নদীর ধারে হঠাৎ এত কোলাহল কিসের?
1: ও, অনেক নারী পুরুষ একসঙ্গে মিলে পিকনিক করতে এসেছে।
2: হইতো কমলা, হইতো রাখ
3: কমলা। এই কমলা, একবার এদিকে আয় না।
2: এখন তো তোর মনের মানুষ একেবারে তোর সামনেই।
3: যা বলেছি,
2: একবার এদিকে এসে দেখ।
3: আয় না বাবা।
0: কি বলছে ওরা? কার কথা বলছে? কমলাকে তাহলে আমার কথা ওদের কিছু। আমার ভেতরটা যেন তোলপাড় করছে, এমন উত্তেজিত লাগছে।
2: জয়দা, আপনি বরং জানুন কাছে।
4: আমি
2: দেখছেন না, উনি এদিকে আসবেন না, কিন্তু দেখবেন দুটিতে মিলে একেবারে ভাবের অতলে ডুব মার।

0: কেমন আছো?
1: ভালো, তুমি?
0: আমি যেমন রেখেছো তুমি, সেই ফাংশনের পর আর তোমার দেখাই পেলাম না। অবশ্য চিঠি পেয়েছি, সেগুলি জপের মন্ত্রের মতো রোজ একবার করে পাঠ করছি। আরে ওরা এত করে ডাকছে তোমাকে, তুমি যাচ্ছ না কেন?
1: ডাকছিল তো নতুন অতিথিটির জন্য, তাই আমিও বসে আছি, ভাবলাম তুমি এখানে আসবে।
0: আমি তো এলাম, কিন্তু এতদিনে তোমার একটিবারও দেখা পেলাম না কেন?
1: কি করব বলো, পরীক্ষা চলছিল যে, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমার পরীক্ষা শেষ হতে ভাইয়ের পরীক্ষা শুরু হলো। তুমি তো জানো জয়, বাড়িতে মাকে নিয়ে আর তাছাড়া বাড়ির কিছু কাজও ছিল, একেবারে সময় পাইনি। তুমিও তো মাঝে ছিলে না, বাইরে গিয়েছিলে, তাই আর কোনো যোগাযোগ করা হয়নি।
0: বারে তাই বলে এত দিনের অদেখা।
1: তুমি তো জানো জয়, তেমন অবকাশ না মিললে তোমাকে দেখা দিতে দেখা পেতে কোনোটি ইচ্ছে করে না আমার। আমাদের দেখা হওয়ার জন্য আমার চাই বেশ একটা একান্ত অবকাশ।
0: আমি তো জানি কমল, তাই তো নিজে থেকে তোমাকে বিরক্ত করিনি, একটিবার দেখতেও চাইনি, শুধু অপেক্ষা করেছি কবে তোমার ডাক পাবো। কিন্তু
1: তারপরেও দেখো না, এই ছুটিতে মাকে নিয়ে আবার মামার বাড়িতে আসতে হলো। সেও তো তোমাকে চিঠিতে জানিয়েছি, আসার কথাও তো কতবার লিখেছিলাম, তোমার কোনো অসুবিধা হবে না ভেবেই লিখেছিলাম, কিন্তু তুমি।
0: কমল, আমি আমি আসলে একটু বুঝতে পারিনি, মানে
1: তুমি আরো কিছুদিন আগে এলে না কেন? প্রতি মুহূর্তে আমি যে তোমারই অপেক্ষা করেছি জয়, শালবনের কাঁপনে পাতার শব্দে কেবলই মনে হয়েছে এই বুঝি তুমি এলে, তুমি এলে, সেই এলে, অথচ এমন ভিড়ের মাঝখানে। যাক, তুমিও তো এসেছ, চলো তোমাকে নদীর ওই ধারটা একটু ঘুরিয়ে নিয়ে আসি।
0: ওইদিকটা চলো। বারে অপূর্ব জায়গাটা কমল, ও তাই বুঝি এমন সুন্দর জায়গায় এসে আমায় ভুলে বসেছিল।
1: একেবারে ভুলে বসেছিলাম, সত্যি খুব চিনেছো তোমার কমলকে। তোমাকে ভুললে যে আমি নিজেকেও ভুলে যাব জয়, সেটুকু কি বুঝতে পারো না?
0: পারি কমল, সত্যি পারি। তবু মাঝে মাঝে আমার কমলের মনটা তো জানতে ইচ্ছে করে।
1: জানার কি আর শেষ আছে জয়, মনের মাঝে যে কত অজানা, কত রহস্য, কত সংশয়।
0: আজ আর কোনো উদাসীনার সুর তুলো না। তোমার কি এখনো আমাকে জানা হয়নি কমল?
1: আমি তো তোমার কথা বলিনি জয়, আমি বলেছি আমার মনের কথা, আমার নিজের কথা।
0: কি কথা?
1: আপনাকে এই জানা আমার ভুড়াবে না।
0: সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। তুমি চেনা দিয়েও এমন অচেনায় মিশে থাকো, তাই তো তোমার আকর্ষণ এত প্রবল। কমল কমল, আমি কখনো তোমাকে আমার মতো করে সাজাতে চাইনি, তুমি তোমার মতো করেই আমার কাছে ধরা দিতে বার বার।
1: জয়,
0: আচ্ছা কতদিন পরে আমাদের দেখা হলো বলো তো?

0: সমাজের অন্য কোনো কথা নয়, আজ শুধু তুমি, এই মৌন প্রকৃতি আর কবিতা।
1: তাই ভালো, কতদিন তোমার আবৃত্তি শুনিনি জয়, তুমি শুরু করো।
0: আমি শুরু করবো? না না না, শুরুটা তুমিই করো না কমল।
1: না, তুমি শুরু করো।
0: আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি, কিন্তু শেষ তোমাকেই করতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাই হবে, কই শুরু করো।
0: সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন ঝাড়িধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে।
1: দুঃখী কেন?
0: বারে দুঃখী নই, কতদিন পর আমাদের দেখা হলো বলতো। অবশ্য অবশ্য আজ বলা যেতেই পারে, দুজনে মুখোমুখি গভীর সুখে সুখে, আকাশে না জগতে, জগতে জগতে জগতে কেহ যেন নাহি আর।
1: বাহ, বেশ মনের মতো লাইনগুলোই বলে যাওয়া হচ্ছে, কেমন?
0: না না কমল, সত্যি না, মানে আমার সত্যি মনে পড়ছে না। এর পরে কি জানো, তুমি বলো না বাবা।
1: সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে রীতি অনুভব।
0: তারপর?
1: তারপর তুমি পড়ে নিও, নাও খুব হয়েছে, এখন এসো ওই শিশু গাছটির তলায়, একটু চুপটি করে বসো আমার পাশটিতে।

0: শোনো, কত রকমের পাখি ডাকছে, ওরা কি বলে জানো? ওরা ওদের প্রিয়জনকে খুঁজে বেড়ায়। ওদের ডাকে আমি তোমাকেও যে কতবার দেখেছি জয়, কতবার।
1: সত্যি কমল, এখন দেখছি যে কদিন আসিনি সে কদিন আমার পাওনার ছুলিতে অনেকটা ফাঁক থেকে গেছে। কমল, এ সমস্ত ফাঁকটুকুই না হয় আমার ছুরিতে থাক, অন্যভাবে জমা। তোমার ভাবনার মাঝে আমি তো ছিলাম, সে যে আমার নিজেকেই অনেক বেশি করে পাওয়া। কমল,
0: বাহ, এই কমাসে দেখছি বেশ গুছিয়ে কথা বলতে শিখেছ।
1: শিখিনি কমল, শিখিনি, কিছুই শিখিনি। আসলে কি জানো, দুজনের মাঝখানে যখন প্রেম এসে দাঁড়ায় তখন প্রেমই কথা বলে, তার ভাষাটুকু মনের মাঝে শুনতে পাই সেগুলোই বলে যায় কেবল। আর কমল, তোমাকে দেখলে যে কেউ অন্য মানুষ হয়ে যেতে পারে।
0: জয়,
1: তুমি যে আমাকে দিয়েছো অন্য রূপ, আমার নতুন জন্ম। কমল, আরে কি ভাবছো, একেবারে চুপচাপ?
0: ভাবছি, ভাবছি অনেক কিছু।
1: বলা যায় না বুঝি?
0: কেন বলা যায় না? তোমার আমার ভাবনা আজকে আর আলাদা। জয়, ভাবনা তো তোমায় আমায় নিয়ে। জানো, ভাবছি সেই প্রথম দিনটির কথা, যেদিন প্রথম তুমি আমাদের বাড়ি।
1: থাক থাক কমল, প্রথম দিনের স্মৃতির বন্ধন আজ থাক। কমল, আমি যখনই তোমার কাছে আসি আমার মনে হয় আমি এই এই প্রথম তোমার কাছে আসছি। তুমি যে কখনো অতীত হও না কমল, তুমি আমার প্রতিদিনের নতুন করে পাওয়া। অতএব আমার আজও প্রথম দিন, আমি থাকি তোমাকে বিভোর হয়ে, আর তুমি আরো কিছুক্ষণ থাকো তোমার স্মৃতির অতলে। আমি বসে বসে চেয়ে চেয়ে দেখি আমার পাশের ধ্যান মগ্না মূর্তিটিকে।
0: যা, কি যে বলো। তবে এসো জয়, এই স্তব্ধতার মাঝে আরো কিছুক্ষণ চুপটি করে বসে থাকি। আচ্ছা জয়, কালের স্রোতে আমরা একদিন হারিয়ে যাব না? সকলেই তাই যায়, কিন্তু আজকের এই মুগ্ধ সকাল, এই স্তব্ধ প্রকৃতির কোলে আমাদের এই মুহূর্তটি কোন অনন্ত লোকে সঞ্চিত থাকবে বলতো?
1: আরো কিছুক্ষণ না হয়।

0: বসিও পাশে, আরো যদি কিছু কথা থাকে তাই বলো। শরৎ আকাশ হেরমলান হয়ে আসে, বাষ্প আভাসে দিগন্ত ছল ছল।
1: জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে, তাই তো প্রভাতে এসেছিলে মোর দ্বারে। হে পথিক বলো বলো, সে মোর অগম অন্তর পাড়া বাড়ি, রক্ত কমল তরঙ্গে টলমল।
0: কমল
1: জয়
0: কমল
1: জয়।

কিদেক আমি ওই দলের একজন যুবক এসে বসেছে কমলার প্রিয় শিশু গাছটির তলায়। কমলা কেমন পরম নিশ্চিন্তে বসে রয়েছে ছেলেটির পাশে। ছেলেটি কমলার একেবারে কাছটিতে পা ছড়িয়ে বসে হালানা চুরুট খাচ্ছে। ওদের কাছাকাছি বসবার ভঙ্গিটিও কেমন স্বচ্ছন্দ। কমলের পাশে রয়েছে বিলিতি মাসিক পত্র, আর অন্যমনে কমলার টুকরো টুকরো করে চলেছে শ্বেত জবার পাঁপড়ি। মনে হচ্ছে পলাশের সমস্ত রং এসে লেগেছে কমলার চোখে মুখে। এই কোন কমলাকে দেখছি আমি, কিন্তু আজ একে অপূর্ব রূপ কমলার একে দেখলাম। কেন দেখলাম আমি? বেশ তো ছিলাম আমার মুগ্ধতা নিয়ে, নিজের স্বপ্নে নিজেই বিভোর হয়ে, কিন্তু এখন কোন স্বপ্নের আশ্রয়ে মনকে বাঁচিয়ে রাখবো আমি? কোন স্বপ্নের অবলম্বনে? মাথা ঝিমঝিম করছে, পায়ের তলে মাটি যেন সরে যাচ্ছে। আমি যে ভেবেছিলাম ওর সামনে গিয়ে দাঁড়াবো একবার, এখন কি করি আমি, কোথায় যাই আমি? আমি যেখানে একেবারে অতিরিক্ত, কিন্তু একটা কাজ এখনো বাকি। আমার সবটুকুই কমলার কাছে না বলা রয়ে গেল, তবু আমার প্রথম ক্যামেলিয়া ফুল আমার প্রথম স্বপ্নের কাছে সঁপে দিতে পারলে তবেই তো আমার ছুটি। ওই ক্যামেলিয়া কাল শালপাতার পাত্রে কমলাকে পাঠিয়ে দেব মুনিয়ার হাত দিয়ে। আর কিছু না হোক, আমার নিজের যত্নের ক্যামেলিয়া, সে তো শুধু তারই জন্যে।

0: বাবু এখনো উঠিস নাই কিনেক রে, শিকারে যাবি না? মুই তোর জন্য রান্নার কাঠ এনেছি।
1: তুই যা পারিস কর মুনিয়া, আজ আর বেরোবো না, একটা গল্পের বই পড়ছি। ও ও শোন মুনিয়া, যাবার সময় একবার দেখা করে যাস, তোকে একটা একটা জায়গায় পাঠাবো। হ্যাঁ
0: বাবু। ওই বাবু বল, ডেকেছিলি কেনে?
2: দাঁড়া, তাঁবু থেকে বেরিয়ে বলছি। মুনিয়া শোন,
1: একই মুনিয়া একই করেছে, সদ্য ফোটা ক্যামেলিয়া ফুলটা তুলে ওর চুলের পাশে কানে লাগিয়েছে, ওর কালো গালের উপর ক্যামেলিয়া কেমন আলো করে আছে জানো। তবু আমার এতদিনের প্রতীক্ষা, যাকে তিল তিল করে পালন করে এসেছি এতদিন, সেই একটি মাত্র ফুল।
0: কই বাবু, সে কখন থেকে দেখেছিস, কিছু বলছিস নাই যে? দেখ না বাবু, তোর ক্যামেলিয়া আমার কেমন মানাইছে। এইবার বল, দেখেছিস কেনে?
1: এমনি মুনিয়া, ওই ক্যামেলিয়া তোরই মুনিয়া, তোরই জিত হলো।

0: রবীন্দ্র কবিতা অবলম্বনে ক্যামেলিয়া নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ মুনমুন ঘোষ, অভিনয় করেছেন শুভ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তনুকা শিপ্রা লাহিড়ি, মা শিপ্রা মিত্র, মোহনলাল পার্থ সারথী দেব, বান্ধবী ঝিলমিল চক্রবর্তী, রামুদা ফকির দাস কুমার, মুনিয়া সুমিতা বসু, ট্রামযাত্রী পীযূষকান্তি দাস পুরকায়স্থ, ত্রিদীপ কুমার দাশগুপ্ত ও দিলীপ কুমার গোস্বামী, জয় সতীনাথ মুখোপাধ্যায় এবং কমলার ভূমিকায় নন্দিনী মালিয়া, শব্দগ্রহণ ও সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর, অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। NDA জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার NDA অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে NDA নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশি মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে LPG সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো LPG ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51% বেশি রয়েছে।

0: সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্টার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালি, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে যে ডাক দিয়েছিলেন, আজ তার ৬ বছর পূর্ণ হল। ২০২০ সালের আজকের দিন অর্থাৎ ১২ই মে এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদাসহ ৫টি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূর প্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এয়ার নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ১৫ জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্যমন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল ৫.৫ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত ৯টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসু শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত ১৫০ লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন, সেই ১৫০ জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্ডি ফিল্ম বা বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। ১৯৩৯ সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে ১৯৪৬ সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত, আরও ২জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী ৩৬ ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার ২০২৬ সালে ICC পুরুষদের টি-20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন,
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई टी20 विश्व कप से बांग्लादेश ने अपना नाम वापस ले लिया था। यह फैसला तब लिया गया जब अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद ICC ने सुरक्षा चिंताओं के कारण बांग्लादेश के मैच भारत से श्रीलंका स्थानांतरित करने की मांग को ठुकरा दी। विवाद तब शुरू हुआ जब भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड BCCI ने कथित तौर पर कट्टरपंथी समूहों से धमकियों के बाद बांग्लादेश के तेज गेंदबाज मुस्ताफिजुर रहमान को IPL से बाहर कर दिया। इसके के बाद अमीनुल इस्लाम के नेतृत्व वाले बांग्लादेश क्रिकेट बोर्ड ने भारत जाने वाले खिलाड़ियों, अधिकारियों और पत्रकारों की सुरक्षा को लेकर चिंता जताई।

0: गई। अंतरिम सरकार ने बीसीबी को टूर्नामेंट से हटने का निर्देश दिया। इस फैसले की कई पूर्व क्रिकेटर और खेल विश्लेषकों ने कड़ी आलोचना की। नवल संघ परमार, आकाशवाणी समाचार, ढाका।
1: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এখন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, সঙ্গে থাকব হৈমন্তী রায়।

ছয়ের দশকে দুনিয়া কাঁপিয়েছিল বিটলস, আর সাতের দশকে এই বাংলার বুকে জন্ম নিল মহিনের ঘোড়াগুলি। গৌতম চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাড়িতে, যে বাড়িটির নাম দিয়েছিলেন বেকার হাউস, সেখানেই কিছু বাউন্ডুলে বন্ধুদের নিয়ে তিনি শুরু করলেন এক গানের দল। না, আজকের বাংলা ব্যান্ডের গান শুধুই মহিনের ঘোড়াগুলির গান দিয়ে সাজানো অবশ্যই নয়, কিন্তু প্রথম গানটি অবশ্যই মহিনের ঘোড়াগুলি থেকে বন্ধুদের জন্য।

মালার একদম শেষ অক্ষরটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বুঝতে পেরেছেন, বলছি চন্দ্রবিন্দুর কথা। এই যে চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু নতুন বাংলা গানের ধারাকে অনেকটাই বদলে দিয়েছিল, বদলে দিয়েছিল একদল কলেজ পড়ুয়া। উপল, চন্দ্রিল, অনিন্দরা তখন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। নতুন বাংলা গানের শরিক হয়ে তারা তখন লিখছেন নিজেদের গান, সুরও করছেন, গাইছেন কলেজ ফেস্টে। কিন্তু সে গান যে একদিন অ্যালবাম বন্দি হবে এবং ছড়িয়ে যাবে দেশ বিদেশের নানান বাংলা গানের শ্রোতার কাছে, তা কিন্তু তখন তাদের বিশ্বাস ছিল না। তাহলে এবারে আজকের এই যে বেলার বাংলা গানের অনুষ্ঠান, সেখানে রইল চন্দ্রবিন্দুর এই গানটি।

চন্দ্রবিন্দুর অনিন্দের কথায়, তাদের এই ব্যান্ডের যে প্রথম অ্যালবামটি বেরিয়েছিল সেটির নাম তারা দিয়েছিলেন আর জানি না। কেন এমন অদ্ভুত নাম তার কারণ বলছেন যে এই যে অ্যালবামটি বেরোলো, এই অ্যালবামের পরে আদেও আর কিছু হবে কি না, আর গান গাইব কি না, তার উত্তর তো জানা ছিল না। সেই জন্য প্রথম অ্যালবামের নাম দেওয়া হয়েছিল আর জানি না। ভাবুন দেখি, এমন একটি ব্যান্ড যার গানে আমরা সকলে পাগল হয়ে যাই, আনন্দে মেতে উঠি, এবং চন্দ্রবিন্দুর গানে যে একটা ওদের কথায় যে একটা স্যাটারিক্যাল টাচ থাকে, সেটার জন্য আরও বোধহয় বেশি জনপ্রিয় হয় এই গান। তাহলে চন্দ্রবিন্দু থেকে আরেকটি গান বন্ধুদের জন্য।

আজকে বাংলা ব্যান্ডের গানে মোহিনের ঘোড়াগুলি থেকে যেমন গান শোনালাম, তেমন চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে ছিল দুখানি গান। আরও কিছু গান শোনানোর ইচ্ছে তো নিশ্চয়ই ছিল মনের মধ্যে, কিন্তু না, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবার যাওয়ার সময় হলো। তাই আজকের মৈত্রীর প্রথম অধিবেশনের যে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, সেটি এবার শেষ করার পালা। যেতে যেতে বলি, এই যে চন্দ্রবিন্দু ব্যান্ড, তার কিন্তু পথ চলা শুরু হয়েছিল 1989 সালে, এবং এই ব্যান্ড এখনও আমাদের উজ্জীবিত করে এবং তাদের নতুন নতুন গানের সৃষ্টির মধ্যে দিয়ে আমরা মুগ্ধ হই, অনুপ্রাণিত হই। এবং আগামীতে নিশ্চয়ই এমন আরও অনেক সুন্দর সুন্দর গান তারা আমাদের উপহার দেবে। আর বন্ধুদের কাছে আমাদের প্রত্যাশা, কেমন লাগছে মৈত্রীর অনুষ্ঠান, কেমন লাগছে বাংলা ব্যান্ডের গান, আমাদের জানান। জানানোর উপায় তো বন্ধুরা জানেন, তবু একবার বলি, চিঠির মাধ্যমে অথবা আমাদের ইমেল করতে পারেন, বা আমাদের ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত। আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু আমরা সব সময় অধীর অপেক্ষায় থাকি। তাহলে এভাবেই পাশে থাকুন মৈত্রীর সঙ্গে, জুড়ে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, আর অবশ্যই বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠান শুনুন। সঙ্গে ছিলাম হৈমন্তী, এবার বিদায় নিচ্ছি, আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো বাংলা ব্যান্ডের গানের আসরে।

বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই অ্যাম ভালসা উইলিয়ামস উইথ দ্য মিড ডে নিউজ। The headlines: NEET exam for admission to undergraduate medical education cancelled over paper leak allegations, CBI probe ordered. Himanta Biswa Sarma takes oath as Chief Minister of Assam for second consecutive term. CBI takes over probe into murder of West Bengal Chief Minister Shubhendu Adhikari's aide Chandranath Rath. President Draupadi Murmu confers National Florence Nightingale Awards on 15.

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:53। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 88% ও 54%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মৈত্রী।

জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজ দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আজ দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 4:05 মহিলাদের আসরে বিষয় মন নিয়ে উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, 4:35 শুনবেন অন্বেষা, প্রথমে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন এবং তারপরে জাতীয় উন্নয়নে উদ্ভাবনের গুরুত্ব, এ বিষয়ে কথা বলবেন মোহিত রায়। অরণ্য সংরক্ষণ বিষয়ে অধ্যাপক তপন কুমার মিশ্রের সাক্ষাৎকার নিয়েছেন মানস প্রতিম দাস, শুনবেন তারপরেই। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রানা, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন ভুট্টা চাষ বিষয়ে ডক্টর কৃষ্ণেন্দু রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবস, এ সম্পর্কে কথা বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী, সন্ধ্যে 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান অনাদি অতীত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 7:45 শুনবেন কবি কণ্ঠে কবি সৌভিক ঘোষ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষ্যদীপা সরকার, শুনবেন দ্বিতীয় পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বাদে। রাত 8:15 এক মাটি এক সুর অনুষ্ঠানে লোকশিল্পী আকাশ লীনা আমিনের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় দীপান্বিতা দাস, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, থাকছে রবীন্দ্রভারতী মিউজিয়াম প্রসঙ্গে কথা, ঈশ্বর সম্পর্কে কথা বলবেন শ্রেয়া দত্ত রায়, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কৌশিক কানাড়া রাগে শরৎ পরিবেশন করবেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় দীপান্বিতা দাস, রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম মৈত্রী প্রচার তরঙ্গের আজ দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আপনাদের সঙ্গে অনেক দিন পরে অনুরোধের আসরের ডালি সাজিয়ে যুক্ত হয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। আশা করি সকলে খুবই ভালো আছেন। আমরা আজ আসর শুরু করব যে গান দিয়ে, সে গান গুপি গাইন বাঘা বাইন ছবির। আজ 12ই মে বিশিষ্ট লেখক শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন, সেই উপলক্ষে তাঁরই সৃষ্ট চরিত্রের কাহিনী নিয়ে যে ছবি, সেই ছবি থেকে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন চন্দন কুমার রায় ও রাজ্যশ্রী রায় খানাকুল হুগলি থেকে। চলে যাচ্ছি অনুরোধের আসরের প্রথম গানে।

এরপর যে গানটি শুনব সেই গানটির জন্য অনুরোধ এসেছে দু জায়গা থেকে। অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত গোলাহাট বর্ধমান থেকে, এবং আরও অনুরোধ করেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা থেকে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রইল অনুরোধের আসরের দ্বিতীয় গান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। আর এরপরে যে গানটি, সে গানটির জন্য অনুরোধ এসেছে জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে। মান্নাদের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান। এবং আরও অনুরোধ এসেছে মারু মানকর পূর্ব বর্ধমান থেকে, ঐশিকা রেবা বাণী অম্বরীশ সজীব মিঠু ছুটি লালি ও দুলাল, এনাদের তরফ থেকেও অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে মান্নাদের কণ্ঠে একটি গান শোনানোর অনুরোধ রয়েছে। তাই আপনাদের জন্য এই একই গান রইল আমাদের তরফ থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ভৌমিক, অমর বন্দ্যোপাধ্যায়, স্বপন চক্রবর্তী ও স্বপন সরকার মিরছোবা শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে আপনারা সকলে শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে আপনাদের সেই প্রিয় গানটি।

অসীম ও প্রমীলা মণ্ডল এবং প্রকাশ ও সুচিত্রা বিশ্বাস ভক্তনগর কৃষ্ণনগর নদিয়া থেকে শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে তাঁদের পছন্দের গান। রইল আমাদের মৈত্রীর সকল শ্রোতাবন্ধুদের জন্য।

অনুরোধের আসরের সবচেয়ে বড় মজা হল শ্রোতাদের বিভিন্ন ধরনের পছন্দ। এই যেমন ছবির গান, আধুনিক গান, এইসবের মাঝে হঠাৎ একটা পুরাতনী গানের অনুরোধ দেখতে পেলাম, তাই না শুনিয়ে উপায় নেই। রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অরহন জানা বরজাগুলি নদিয়া থেকে। রইল সকল শ্রোতা বন্ধুদের জন্য তার সেই পছন্দের গান।

রংপুর থেকে সেলিম রাজ অনুরোধ করেছেন তার পছন্দের গান শুনতে চেয়ে আমরা তাকে তার পছন্দের গান শোনাব ফরিদা পারভিনের কণ্ঠে।

দেখতে দেখতে অনুরোধের আসরে সময় প্রায় শেষ হয়ে এসেছে, তাই যাবার আগে আবারও একটি গান শুনিয়ে যেতে চাই। মে মাস মানেই মনের মধ্যে কবিগুরু যেন ডাক দিয়ে যায়, তাই শেষ করব রবীন্দ্রসঙ্গীতে। পীযূষকান্তি সরকারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে সাধন বিশ্বাস। রইল আপনার পছন্দের গান আজকের অনুরোধের আসরের শেষ গান হিসেবে সকল শ্রোতা বন্ধুদের জন্য। সকলে ভালো থাকুন বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র।

একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর মানব পুত্র তীব্র ব্যথায় কহে নহে ঈশ্বর হিপানু পাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও তারা একদিন যারা মেরে

শুনছিলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

নমস্কার, আমার দুই বাংলার বন্ধুরা, আমি সুমা মুখোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে মহিলাদের আসরে। আর আজ মহিলাদের আসরের বিষয় মন নিয়ে। মনের অনেক স্তর থাকে, প্রত্যেকটা স্তরের মধ্যে আমাদের

0: নানান ক্ষোভ, নানান আনন্দ, নানান দুঃখ অনেক কিছু জমা হয়, আর জমতে জমতে হয়তো কোনো একদিন কোনো একটা সামান্য ঘটনায় তা বড় আকার ধারণ করে। আচ্ছা, এই সব কিছুর মধ্যে একটা জিনিস আমরা কিন্তু করতেই পারি, আমরা গান শুনতে পারি, আমরা বেছে নিতে পারি এমন একজনকে যিনি সব কিছুর উপরে প্রলেপ দিয়ে যান। তিনি অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বৈশাখ মাস মানেই তাঁর কথা বলা, কিন্তু আজকে এই মন নিয়েতে তাঁর কথা কিভাবে বলি বলুন তো, মানে তার কথা কি না বলি। আসলে তিনি মনের এই সমস্ত স্তরের উপরে কাজ করে যান, তাঁর সাহিত্যের প্রত্যেকটা দিক, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। আর আজকে মন নিয়েতে বিষয় মানসিক স্থিতি রক্ষায় রবীন্দ্রসঙ্গীতের প্রভাব। চলে যাব সরাসরি আজকে অতিথির কথায়, কারণ আজকে যিনি রয়েছেন ডক্টর দেবদুলাল দত্ত রায়, তিনি একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ, আর তিনি কাজ করছেন মূলত রবীন্দ্রসঙ্গীত কীভাবে মানসিকভাবে মানুষকে আরও শক্তিশালী করতে পারে, মানসিক অসুস্থতা থেকে মানুষকে বার করে আনতে পারে, তার ওপরেই তার গবেষণা প্রতিনিয়ত চলছে। তাই আজকে একদম আর সময় নষ্ট না করে সরাসরি তাঁর কথায় চলে যাব। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন এবং সাইকোলজি তার সাবজেক্ট ছিল, তাই নিয়েই তিনি পড়িয়েছেন। তিনি আজকে এক অন্য দর্শনের কথা বলবেন। তিনি যে দর্শনের কথা বলবেন তা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে আমরা জড়িয়ে নিতেই পারি যদি আমরা সেই উত্তরণের পথে যেতে চাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর দেবদুলাল দত্ত রায়। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ সমস্ত শ্রোতাকে, আমার অজস্র শুভেচ্ছা।
0: আজকে আমাদের যে বিষয় অর্থাৎ মানসিক স্থিতি রক্ষায় রবীন্দ্রসঙ্গীত, থেকে আপনার দীর্ঘদিনের অধ্যাপনার একটা জগৎ, আপনি বহু এরকম মানুষকে সত্যি জীবনের পথে ফিরিয়ে এনেছেন, এবং এখন যখন আপনি অবসর গ্রহণ করেছেন, আপনি আবার কাজটাকে অন্য রকম ভাবে করার কথা ভাবছেন বা প্রতিনিয়ত করে যাচ্ছেন, রবীন্দ্রনাথের দর্শন নিয়ে গবেষণার কাজটা করার কথা আপনার কেন মনে হলো? যেখানে সাইকোলজি আপনার সাবজেক্ট, সাইকোলজি নিয়ে আপনি বিভিন্ন সময় বহু লেকচার দিয়েছেন বা বহু মানুষকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন, রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের দর্শন কোথায় আপনাকে মনে হলো যে এইটা বোধহয় আপনাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে?
1: প্রথমেই বলে থাকি যে সাধারণত সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং যদি আপনি করতে চান, তার একটা এফেক্টিভ রেজাল্ট পেতে গেলে যে রিসার্চ বলে মোটামুটি 10টা সিটিং লাগে। এবারে আমি লক্ষ্য করে দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত প্রয়োগের মাধ্যমে আমার সেখানে সেশন লাগে একটা কি দুটো। সেই জন্য আমার যেটা মনে হলো, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যম দিয়ে যদি আমি সাইকোথেরাপি করি বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং যদি আমি করি, তবে আমার সময়টা অনেক কম লাগবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাকে কথা বলতে হবে অনেক কম। সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা থেরাপি করতে গেলে আমাদের অনেকটা কথা বলতে হবে, অনেক কিছু চিন্তা করে করে ভেবে ভেবে বলতে। কিন্তু যদি আমি রবীন্দ্রিক সাইকোথেরাপির মডেলটাকে যদি ফলো করি, তবে সেক্ষেত্রে আমাকে কিন্তু কথা বলতে হচ্ছে কম, কারণ সেখানে আমি কিন্তু ফেসিলিটেটর, আমি সেখানে অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ হচ্ছে যিনি আমার ক্লায়েন্ট, তিনি এক। সুতরাং টাইমটাকে কমিয়ে দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে আমাকে কথা বলতে হচ্ছে অনেক কম, এবং রবীন্দ্রসঙ্গীতের ভেতরে যে মূল্যবোধের কথা আছে বা যে মেটাফোরগুলো আছে, সেই মেটাফোরগুলো সাহায্য করে একজন ক্লায়েন্টকে তার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ সেগুলোকে দূর করে দিতে। এ প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি। মেয়ে, সে 18 ঘন্টা বাথরুমে থাকত, সে 9টার সময় বাথরুমে ঢুকত, আর রাত্রি 1টা কি 2টো নাগাদ তাকে বাথরুম থেকে প্রায় টেনে হিঁচড়ে বের করা হতো। এইভাবে দীর্ঘদিন ধরে চলছিল। এবার যখন আমার কাছে খবরটা আসলো, তারা যখন আমাকে ডাকলো, আমি তখন তাদের

কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ওই ভদ্র মহিলা, তিনি আমাকে বলছেন যে আগের দিন উনি একটা নাইট ড্রেস পরে লোকের বাড়িতে বাড়িতে হাত জোড় করে জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়িতে কি আমি একটু টয়লেট করতে পারবো, মানে কতটা কষ্ট হলে এরকম ধরনের একটা অবস্থা হয়। সেখানে উনি কিন্তু কারোর কোনো সাহায্য পাননি। এবারে আমি যখন ওনার সঙ্গে কথা বলছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যখন কলেজে পড়তেন তখন আপনি কি করতেন, তখন তো আপনার এই অসুখটা তখন তো আসেনি, তখন আপনি কি করতেন? বলে তখন আমি কলেজের ফাংশন গুলো করতাম এবং রবীন্দ্রসঙ্গীত আমি ফাংশনে গাইতাম। আর যে কোনো ডাক্তারবাবুর কাছেই আপনি তার ব্রিফকেসে একটা স্টেথোস্কোপ পাবেন। আমার স্টেথোস্কোপ হচ্ছে গীতবিতান, তো আমি আমার গীতবিতানকে ওনার সামনে দিলাম, দিয়ে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম এখানে অনেক তো গান আছে, আপনি যে গানটা গাইতে পারবেন আপনি সেই গানটা আপনি গান। এবারে উনি অতগুলো গানের ভেতরে একটা গানকে সিলেক্ট করলেন, সেটা হচ্ছে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমি বললাম আপনি গানটা গান, তখন উনি আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও ধুইয়ে দাও ধুইয়ে দাও ধুইয়ে দাও এভাবে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন, উনি কিছুতেই বেরোতে পারছেন না। তারপরে আমি বললাম যে আপনি এবার পরের লাইনটায় যান, পরের লাইনটা থেকে এবার করুন, উনি সেটাও করছেন কিন্তু যখন ধুইয়ে দাও চলে আসছে তখন উনি আর সেখান থেকে বেরোতে পারছেন। আমার তখন হঠাৎ করে মনে পড়ল এই যে ধোয়ার ব্যাপারটা, এখানে উনি স্টিক হয়ে যাচ্ছেন, তার মানে বাথরুমে যখন উনি ধুইয়ে দাও কথাটা ইমেজ করবেন, যখন তার মনের মধ্যে আসবে ধোয়ার কথাটা, আমাকে ধুতে হবে কিছু জিনিস, তখন তো স্বাভাবিকভাবেই উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। তার মানে এই গানটার মধ্যেই কিছু একটা লুকিয়ে আছে। আমি তখন বসে বসে গানটা ভালো করে পড়লাম, পড়ে আমি দেখলাম যে ওই গানের যতগুলো কথা আছে সেই গানের কথাগুলো ওনার জীবনের সঙ্গে পুরো মিলে যাচ্ছে। তখন আমার মনে হলো রবি ঠাকুর কত বছর আগে হয়তো এই মেয়েটির জন্যই এই গানটা লিখে গেছেন। আমি তখন ওকে বললাম যে দিদি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো একটু পরে বাথরুমে যাবেন, তো বাথরুমে যাওয়ার আগে থেকে আপনি এই গানটা গাইতে আরম্ভ করবেন এবং গাইতে গাইতেই আপনি বাথরুমে ঢুকবেন, গানটা কিন্তু আপনি কখনো বন্ধ করবেন, আপনার যতক্ষণ ইচ্ছা থাকার দরকার থাকবেন, কোনো অসুবিধা নেই। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে এক মাস পরে হঠাৎ করে ওই ভদ্রমহিলা আমাকে ফোন করলেন, তখন সেটা ছিল বিকেলের দিক, ওই 3-4 এরকম নাগাদ। আমার একটু খটকা লাগলো, আমি বললাম পাশে কে আছে, বলে আমার বৌদি আছে। তা আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম দিদি আপনি এই সময়টা তো ও থাকে বাড়িতে বাথরুমের মধ্যে, কিন্তু এখন এখন ওই বৌদি বললেন ডাক্তারবাবু আপনি নিজেই জানেন আপনি কি করেছেন ওকে, এখন ওর কিন্তু 1 ঘন্টা টাইম, যেহেতু 1 ঘন্টা টাইম লাগে তার মানে আমরা ঠিক করলাম যে ওর তাড়াতাড়ি করে আমরা বিয়ে দিয়ে দিই। থেকে শাড়ি কিনতে এসেছিলেন, যা হয় ফেব্রুয়ারি মাসে ওই মহিলার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে উনি আমাকে ফোন করলেন, ফোন যখন করলেন আমি তখন উনাকে বললাম যে এখন আপনার কিরকম সময় লাগে, তখন উনি বললেন যে আমার এখন 8 ঘন্টা সময় লাগে। এবার আপনারা ভেবে দেখুন 18 ঘন্টা যে থাকতো বাথরুমে সেখানে তার এখন লেগে গেল 8 ঘন্টা, কতটা সময় বেঁচে গেল। এবার এই যে অসুখটা, এই অসুখটার নাম আপনারা নিশ্চয়ই জানেন, অসুখটার নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পেশেন্টকে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচে, বিশেষ করে ধরুন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলুন বা এমনি বিহেভিয়ার থেরাপি বলুন, সারাতে আপনার 10টা সিটিং তো লাগবেই, কিন্তু এখানে আমার সেই সিটিং গুলো অতগুলো লাগলো না, তার পরিবর্তে ওই গানটাই কিন্তু কাজে লাগলো। এবার আমি তখন স্টাডি করতে বসলাম যে এই গানটার ভেতরে কি কি আছে যার জন্য এই ভদ্রমহিলার মধ্যে পরিবর্তন এলো। তখন আমি দেখলাম ওই গানের মধ্যেই একটা কথা লেখা আছে, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, অর্থাৎ এই যে স্নানের জলটা সেটা যদি আমার আলোকের ঝর্ণা ধারা হয় তবে তো সেটা কখনোই অপবিত্র বা কিছু নেই। হ্যাঁ, সুতরাং এটা ইন্ডিকেট করছে যেটা সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলা চাইছেন
তার সারস্বত লেয়ারে

পৌঁছতে। আর উনি রয়েছেন মূর্ত লেয়ারে, মূর্ত লেয়ারে যখন আপনি থাকবেন, এখানে হচ্ছে আমার এর থেকে আমি থিওরি গুলো বের করি যে আমাদের যে মন, এই মনের মধ্যে অনেকগুলো স্তর আছে। এই স্তরের প্রথম যে স্তর সেটা হলো মূর্ত স্তর, যেখানে আমি কিছুকে অবজার্ভ করছি, অর্থাৎ ওই ভদ্রমহিলা চারদিকে তখন শুধু অবজার্ভ করছেন, নোংরা নোংরাটাকে অবজার্ভ করছেন, তাই জন্য ওটা মূর্ত লেয়ারে। এবারে আপনি মূর্ত লেয়ার থেকে যাচ্ছেন রাগ লেয়ারে, রাগ লেয়ারে কি হয় আপনি সেখানে ইমোশনাল হয়ে যাচ্ছেন, তার মানে নোংরাটা হচ্ছে অত্যন্ত খারাপ জিনিস, সেটা যদি আমার শরীরে প্রবেশ করে তবে আমার অনেক ক্ষতি হবে, এই ধারণাটা আপনার মনের মধ্যে স্ট্রং হয়ে যাচ্ছে। এবার যদি কেউ মূর্ত এবং রাগ লেয়ারে অবস্থান করে, তখন আমাদের যেটা কাজ হবে তাকে রাগ লেয়ার থেকে সারস্বত লেয়ারে পৌঁছে দেওয়া। এই সারস্বত লেয়ারে যখন আপনি পৌঁছাতে চাইছেন, তখন এই রবীন্দ্রসঙ্গীত আমাকে সাহায্য করছে একটা মানুষকে রাগ লেয়ার থেকে সারস্বত লেয়ারে পৌঁছতে। সারস্বত লেয়ারের মধ্যে গেলে তখন কি হবে, আপনার মনের মধ্যে একটা হারমোনি তৈরি হবে, আপনি কোনো কিছুর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না, একটা টোটাল কনসেপ্ট বেরোবে এবং সেখানে কোনো পবিত্র অপবিত্র এরকম কিছু কোনো ব্যাপার নেই, যেটা রবি ঠাকুর শ্যামাতে বলেছেন উত্তীয়র ভেতর দিয়ে, যেটা হচ্ছে ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে, শুধু তোমারে জানি তোমারে জানি। তার মানে এই জায়গাটায় যখন আপনি সারস্বত লেয়ারে পৌঁছে যাবেন, তখন আপনার মধ্যে ন্যায় অন্যায় এরকম বা ভালো মন্দ এই সমস্ত ভাব কিচ্ছু থাকবে না। তো এই হচ্ছে আমার তিনটে লেয়ার। এখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন রাবিন্দ্রিক সাইকোথেরাপি অ্যাপ্লাই করব, তখন আমাদের এই তিনটে লেয়ারের ভেতর দিয়ে স্টাডি করতে হবে, তাকে ভাবতে হবে যে যে ক্লায়েন্টকে আমি স্টাডি করছি সেই ক্লায়েন্ট কোন লেয়ারে অবস্থান করে। সে যদি মূর্ত লেয়ারে অবস্থান করে তাকে আপনি রাগ লেয়ারে নিয়ে যান, রাগ লেয়ার থেকে উনি সারস্বত লেয়ারে চলে যেতে পারবেন। এবার সেই যে লেয়ার গুলোতে আপনি যে যাবেন তার জন্য দরকার হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ভেতর দিয়ে যে সুর গুলো আসছে বা কথাগুলো আসছে সেইগুলোর ভেতর দিয়ে কিন্তু একটা আপনার ইমেজটা যে আছে সেই ইমেজটা আপনার বারে বারে চেঞ্জ হয়ে যাবে। মূর্ত লেয়ারে আপনি যাকে যেভাবে দেখবেন, রাগ লেয়ারে তাকে আরেকভাবে দেখবেন, আবার সারস্বত লেয়ারে গিয়ে তাকে আরেকভাবে দেখবেন। গৌতম বুদ্ধের কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন, তার সন্তান মারা গেছে এবং গৌতম বুদ্ধকে উনি জিজ্ঞাসা করলেন যে প্রভু তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। তখন উনি বললেন যে হ্যাঁ তোমার সন্তান বেঁচে যাবে, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটু তিল তুমি নিয়ে আসো এমন কারোর বাড়ির থেকে যে বাড়িতে কেউ মারা যায়। তখন ওই ভদ্রমহিলা এরকম তার এলাকাতে সবার বাড়িতে বাড়িতে গেলেন, কিন্তু সবাই বলল আমাদের বাড়িতে তিল আছে তোমাকে আমি দিতে পারি, কিন্তু এটা তো হয় না যে তার আমার বাড়িতে কেউ কখনো মারা যায়নি। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ওনার মধ্যে একটা ধারণা তৈরি হলো যে মানুষ মরণশীল, এটা হলো সারস্বত লেয়ার। এই সারস্বত লেয়ারে যখন উনি পৌঁছে গেলেন, তখন উনি বুদ্ধদেবের কাছে এসে বললেন আমি আমার সন্তানের প্রাণ চাই না, আমি চাই না। তখন বুদ্ধদেব বললেন এটা কেন তোমার এরকম মনে হলো, বলে আমি সমস্ত বাড়িতে ঘুরেছি, গিয়ে দেখলাম যে সব বাড়িতে কেউ না কেউ মারা গেছে, সুতরাং আমি ওই তিল এনে দিতে পারলাম না। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনি প্রথমে ওই মহিলা ওই তার যে ছেলে মারা গেছে তাকে তো তিনি অবজার্ভ করছেন, এই অবজার্ভ যে স্তরটা সেটাকে বলছি আমি মূর্ত স্তর, এরা শুধু অবজার্ভ করে, এর মধ্যে কোনো আবেগের গল্প নেই। তারপরে উনি যখন কান্নাকাটি করছেন যে আর আমার ছেলেকে পাবো না খুঁজে, সেইটা কিন্তু রাগ লেয়ারে চলে গেল, রাগ লেয়ারটা হচ্ছে ইমোশনাল, এটা ভীষণ টার্বুলেন্স। তারপরে যখন উনি একটা উপলব্ধির জায়গায় গেলেন, একটা মিনিং খুঁজে পেলেন, সেইটা কিন্তু হচ্ছে সারস্বত লেয়ার। সেই সারস্বত লেয়ারে যখন উনি পৌঁছে গেলেন তখন তার মধ্যে কিন্তু আর কোনো বিভেদ থাকলো না। এরকমই আরেকটা ঘটনা আপনাদের বলতে, এক ভদ্রমহিলা আমার কাছে এলেন, তিনি সবসময় হাতটাকে মুঠো করে থাকতেন এবং আমার যে টেবিলটা আছে সেই টেবিলের ওপরে উনি

হাত মুঠো করেই থাকলেন। ওনার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, উনি কোনো কিছুতেই কোনো উত্তর দিচ্ছিলেন না। আমার কি মনে হলো আমি নিজেও জানি না, সেটা হচ্ছে আমি হঠাৎ করে আনন্দলোকে মঙ্গলালোকে ওই গানটা আমি গাইতে আরম্ভ করলাম, এমন ভাবে যে হাতের মধ্যে দিয়ে, ডান হাতের ভেতর দিয়ে কিছু স্টেপ দিয়ে দিয়ে, যেমন আনন্দলোকে আমি বললাম, তারপরে একটা হাত একটু করে তুললাম, মঙ্গলালোকে এমনি করে যখন হাতটা আমার মাথার উপরে উঠে আসছে, আমি দেখলাম উনিও হঠাৎ করে উনি ওইভাবে আমি যে স্টেপ গুলো ফেলছি সেরকম স্টেপ ফেলতে ফেলতে উনিও করছে, কিন্তু হাতটা মাথার উপরে চলে যাচ্ছে। তারপরে যখন আমি শুরু করলাম গ্রহ তার চন্দ্র তাপন ব্যাকুল দ্রুত বেগে, যখন আমি বলছি তখন আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি, এবং দাঁড়িয়ে পড়ে আমি কিন্তু হাতটা এমনি করে ঘোরাচ্ছি, কিভাবে এই গ্রহ তারক চন্দ্র তাপন ব্যাকুল দ্রুত বেগে এইভাবে তারা ঘুরছে। ওই ভদ্রমহিলাও কিন্তু সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে পড়লেন, উঠে পড়ে আমার হাত ধরে তিনিও কিন্তু ওই আমার সঙ্গে নাচ করছেন, এবং বুঝতেই পারছেন একটা পলিক্লিনিকের মধ্যে এরকম ঘটনা ঘটছে। ওর গার্জেন দরজাটা খুলেছেন, খুলে দেখছে যে আমার সঙ্গে ওনার যে রিলেটিভ তিনি কিন্তু এরকম ভাবে আমার সঙ্গে নাচ করছেন। ওনারা দেখে অবাক হয়ে গেছেন, তার কারণটা হচ্ছে যে ওই ভদ্রমহিলা সবসময় হাত মুঠো করে থাকেন, তিনি কিন্তু কখনো হাত খোলেন, হয়তো ওনার একান্ত প্রয়োজনীয় যখন যেটা হয় সেই সময় হয়তো হাত খোলেন, তাছাড়া উনি কিন্তু কখনো হাত খোলেন, কারণ ওনার সবসময় ধারণা হচ্ছে হাতের মধ্যে নোংরা এসে যাবে, চারদিকে নোংরা রয়েছে সেই নোংরা গুলো ওর হাতে চলে আসবে, সেই জন্য উনি কখনো হাত খোলেন। আর ওনার এটাই ছিল মেন অসুখ। তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমি যখন টেবিলে বসলাম, টেবিলে বসে আমি আমার হাতটাকে রাখলাম, যেভাবে রাখে সবাই সেইভাবে রাখলাম, দেখলাম যে ওই ভদ্রমহিলাও কিন্তু আমার টেবিলে ওইভাবেই হাতটা রাখলেন, উনি কিন্তু হাতটা মুঠো করলেন, মানে হাতটা যে বন্ধ করে থাকেন সেটা উনি করলেন না। এইটা আমাকে কিন্তু অবাক করে দিল যে উনি তার মানে হাতটা কেন খোলেন না, তার কারণটা হচ্ছে মূর্ত লেয়ার থেকে উনি রাগ লেয়ারে অবস্থান করছেন। রাগ লেয়ারে কি হচ্ছে যে আমার এই চারদিকে যে নোংরা গুলো আছে, জীবাণুগুলো আছে, সেইগুলো আমার হাতে স্পর্শে যদি চলে আসে তবে আমার ক্ষতি হবে, আমার শরীরের ক্ষতি হবে, এই ভাবনাটা উনার মনের মধ্যে তখন চলে আসবে। এবার উনি যখন আমার সঙ্গে আনন্দলোকে মঙ্গলালোকে ওই গানটা গাইলেন, এবং গান গাইতে গাইতে উনি যে কনসিয়াসনেস মানে ওনার যে চেতনাটা, যে সবসময় নিজেকে স্টিক করে থাকা, সেটা কিন্তু উনি করতে পারলেন না, করে উনি একটা অল্টারনেট কনসিয়াসনেসে চলে গেলেন। এই অল্টারনেট কনসিয়াসনেস আমরা হিপনোটিজমের মধ্যে পেয়ে থাকি, যারা হিপনোটিক থেরাপি করে তারা মানুষকে অল্টারনেট কনসিয়াসনেসে নিয়ে চলে যেতে পারে। সেরকম রবীন্দ্রসঙ্গীতও আপনাকে একটা অল্টারনেট কনসিয়াসনেসে নিয়ে গিয়ে সেইখানে আপনার মনের মধ্যে যে কালিমাগুলো আছে, যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সেইগুলো কিন্তু আপনাকে দূর করে দেবে, একটা বাফার জোন হিসাবে আপনি এটা দেখতে পারেন। আরেকটা কেস আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে একটি ছেলে, তার মেন প্রবলেম হচ্ছে সে বাড়িতে তার মা বাবাকে প্রচন্ড মারধর করছে, এবং বাড়ির যে আয়না ভেঙে দিয়েছে, টিভি ভেঙে দিয়েছে, এরকম একটা ভায়োলেন্ট ছেলে আমার কাছে এসেছে। আমি সব কথাগুলো শুনলাম, শুনে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে যখন অবসর সময় থাকে তখন তুমি কি করো, তখন বলছি আমি রবীন্দ্রসঙ্গীত গাই। আমি একটু অবাক হলাম যে তুমি রবীন্দ্রসঙ্গীত শিখছ কোথা থেকে, বলছি আমার মা রবীন্দ্রসঙ্গীত শেখায়, তো আমি ওই গানগুলো শুনি, শুনে শুনে আমি এই গানগুলো আমি গাই। তো আমি তখন বললাম যে তুমি আমাকে একটা গান বলো, যে কোনো একটা গান, তোমার মনে যা কোনো গান আসে বলো। তখন ওই ছেলেটি গাইতে আরম্ভ করলো, যদি তারে

0: ശേഖിയമായി ওর মেন প্রবলেম যেটা ছিল যে ও সারাদিন বই পড়ে কিন্তু ওর পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, তাই জন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম বই যদি তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করে তখন তুমি বইকে কি বলবে? তখন ও বলল জানি নে। জানি নে বলার সময় আমি একটু অবাক হয়ে গেলাম, জানি নে এর কথাটা তো রবি ঠাকুরের গানের ভেতরে থাকবে, ও তো বলবে জানি না, কিন্তু সে তো বলল না। তার মানে রবি ঠাকুরের যে গানটা, রবীন্দ্রসঙ্গীতের যে ভাবটা, তার মধ্যেও ঢুকে পড়েছে। তখন আমি ওর মাকে বললাম, দিদি আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। তা এইটুকু করতে কত সময় লাগে? খুব বেশি হলে 10 মিনিট, আরো বেশি হলে ধরুন 15 মিনিটই লাগলো আমার ওইটুকু টাইম। তারপরে এক সপ্তাহ পর ওই ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছেন, ডাক্তারবাবু আপনি কি করলেন আমরা কিছুই বুঝতে পারলাম না, কারণ ও বাড়িতে এসে ও ওর পড়াগুলো লিখতে শুরু করে দিল। এবং তারপর মনে হয় ওর কয়েক মাস পরে ওর ফাইনাল পরীক্ষা ছিল এবং তাতে ও পাশও করে গেল, ভালো রেজাল্টও করেছিল। সেই কথাটা ওই ভদ্রমহিলা পরে আমাকে বলল। এবারে প্রশ্নটা হচ্ছে, দেখুন সাইকোথেরাপি করতে গেলে আমরা সবসময় যেটা বলি যে একটা গোল সেট করে নিতে হবে তোমাকে, ক্লায়েন্টকে আমরা বলি একটা গোল সেট করো। এবার সেইটা কিন্তু আমার ক্লায়েন্ট নিজে থেকে গোলটাকে সেট করে নিল, ও শুধু বলেছিল যেটা জানি নে। তার মধ্যে ঢোকার ফলে আমি শুধু কি করলাম, আমি শুধু ফেসিলিটেট করলাম, আমি শুধু ওকে বললাম যে যদি বই তোমাকে এই কথাটা বলে তবে তুমি কি বলবে। তখন সে বলল জানি নে। এবারে গোলটা কি ছিল? গোলটা হচ্ছে যে আমি সারাদিন বই পড়ি কিন্তু আমি কখনো কিছু লিখি না, লেখাটা হচ্ছে সেটিং। অর্থাৎ ওর রিডিং মোটিভেশন আছে বাট রাইটিং মোটিভেশনটা কিন্তু ছিল না। রাইটিং মোটিভেশনটা কে তৈরি করে দিল? ওই গানটা। সুতরাং রবীন্দ্রসঙ্গীতের ভেতর দিয়ে একটা মানসিক উত্তরণটা ঘটে, সেটা আপনারা নিজেরাও রবীন্দ্রসঙ্গীত যখন গাইবেন তখন চেষ্টা করবেন পুরো গানটা গাইতে। তা না হলে আপনারা ওই মূর্ত থেকে রাগ, রাগ থেকে যে সারস্বতের উপলব্ধি, সেইটা কিন্তু আসতে অনেক দেরি হয়ে যায়। আর সারস্বতে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার মধ্যে কোনো রকম বিভেদ থাকবে, কোনো ডিসক্রিমিনেশন থাকবে।
1: অপূর্ব সুন্দর করে বললেন, আসলে সত্যি তো, মানে হে নূতন দেখা দিই কারবার, এই নিয়েই তো কিন্তু বিতান। আর আমাদের অসময়ের সঙ্গী, দুঃসময়ের আলো, বিপদের আশ্রয় সবই কিন্তু এই গীতবিতান। মন খারাপ হলে যদি আমরা হাতে গীতবিতান তুলে নিই তাহলে কোথাও একটা আমাদের প্রাণের আরাম। আর সব দুঃখের কারণ এবং প্রতিকার কিন্তু ওই গীতবিতানেই আমরা পেয়ে যাই। এবং জীবনের যা কিছু সমস্যা, জীবনের যা কিছু ভাবনা, তার যে পথ সেটা কিন্তু আমরা খুঁজে নিই রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন গান থেকে। যেমন অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, কিংবা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, কিংবা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে গান, এই বিভিন্ন গান, আরো অনেক অনেক গান আছে, এইসব গানের মধ্যে দিয়ে কথাগুলোকে যদি আমরা ভাবি তাহলে এই যে আমরা সবসময় বলি যে ভয়হীন থাকা, নিজেকে আবিষ্কার করা, যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, নিজেকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখা, এই সবই বোধহয় তাঁর গান থেকে আমরা উপলব্ধি করতে পারি বা তাঁর গানের মধ্যে দিয়েই আমাদের এই মানসিক গুণগুলো আরো বিকশিত হতে পারে।
0: এটা সম্পূর্ণ যেটা আপনি বললেন, অন্তরমম বিকশিত করো অন্তরতরকে, ওই যে গানগুলো ওরা সিলেক্ট করলো সেগুলো কিন্তু ওদের অন্তরের গান। আমি কিন্তু বাইরে থেকে কাউকেই কোনো গান দিয়ে দেই। এবারে আমি এই রবীন্দ্রিক সাইকোথেরাপির কথা পাকিস্তানে গিয়ে বলেছি, পাঞ্জাব ইউনিভার্সিটি লাহোর সেখানে আমি বক্তৃতা দিয়েছি, আমি দুবাইতে গিয়ে বক্তৃতা দিয়েছি, মালয়েশিয়াতে বলেছি, আমি ব্যাংককে গিয়ে বলেছি, আমি চায়নাতে সাংহাই ইউনিভার্সিটিতে বলেছি, শ্রীলঙ্কায় বলেছি, বাংলাদেশে গিয়ে বলেছি, এবং সব জায়গাতে আমি লক্ষ্য করেছি যে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সুতরাং ভাষা এখানে কোনো মাধ্যম না, ভাষাটা কোনো

0: জাপান, সেখানে গিয়েও তো আমি এই রবীন্দ্রিক কারু সিস্টেমের কথা বলেছি, আর বিভিন্ন পত্র পত্রিকা জার্নালে সেগুলো তো পাবলিশ হয়েছে। আমি নিজে একটা ইনস্টিটিউট করে নিয়েছি
1: পাথ ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড, এবং তার মধ্যে দিয়ে একটু উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দেন।
0: যেমন ধরুন একটা গান আছে, সংকোচেরও বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। এবার যদি আপনি গানটাকে অ্যানালিসিস করেন, তখন আপনি যেটা পাবেন, সংকোচেরও বিভলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। তার মানে আমি ম্রিয়মান হব না, আমি নিজেকে অপমানিত বলে বোধ করব না, তার জন্য আমার পথটা কি? পথটা হচ্ছে আমার ভেতরে কোনো সংকোচ থাকবে না। ওকে, আমি তারপরে পরের যে লাইনগুলো আছে সেইগুলোতে গিয়ে আপনি দেখবেন যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পথ আর একটা হচ্ছে গোল। অর্থাৎ আমার মনের মধ্যে যে মূল্যবোধটা আছে, সেই মূল্যবোধকে আমি দুভাবে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে পথটা কি হবে, কোন পথে আমি যাব। যেমন ধরুন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। তার মানে কোনটা আমার পথ আর কোনটা আমার গোল, এইটা আমাকে ভাবতে হবে। আমি সেইভাবে জিনিসটাকে, একটা হলো পাথ ওরিয়েন্টেড, একটা হচ্ছে গোল ওরিয়েন্টেড। পাথের মধ্যে যেমন প্রথম ভ্যালুটাকে আমরা বলে থাকি সেলফ অ্যাওয়েকেনিং, অর্থাৎ আত্মজাগরণ। সেইটা যেটা আসবে সেটা হচ্ছে আমার মনের মধ্যে কি কি অ্যাসেট আছে আর আমার জীবনের কি কি লায়াবিলিটি আছে, এই দুটো জিনিস আমাকে কিন্তু ভাবতে হবে, সেইভাবে আমার জীবনটাকে সাজাতে হবে। এটাকে আমরা বিভিন্ন রকম ক্যারিয়ার কাউন্সেলিং যে প্রোগ্রামগুলো হয় আমাদের, তার মধ্যে আমরা এই গানটাকে রাখি। সেরকম পরের ভ্যালুটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল, রেজোলিউট, যেটা নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে আমরা সবচেয়ে বেশি পাই, যে আমি একটা প্ল্যান করলাম, আমি একটা প্রতিজ্ঞা করলাম, আমি এটা করে দেখাবই, তার জন্য সবকিছু আমি স্যাক্রিফাইস করতে পারি। পথের ঠিকানা রেজোলিউট, বা তারপরে আছে নিষ্কাম কর্ম, যে আমি কর্মের ভেতর থেকে আনন্দটা পাব, কর্ম করে আমি কি লাভ করলাম সেটা আমার কাছে বিষয়। তারপরে আছে ইউনিভার্সালাইজেশন, আমার সাথে তোমার, কারোর সাথে কারোর কোন রকম বিভেদ থাকবে না, কোনো বিভেদ থাকবে না, অর্থাৎ সামাজিক বৈষম্য এগুলো কিচ্ছু থাকবে না। তো সেইভাবে এগুলো হচ্ছে আমার গোল। এরকম আমি 14টা পাথ ওরিয়েন্টেড আর 14টা গোল ওরিয়েন্টেড ভ্যালুস বের করেছি। রবি ঠাকুর এরকম প্রচুর জিনিস সৃষ্টি করে গেছেন, ওই সৃষ্টিগুলোকে নিয়ে যত বেশি আলোচনা যত বেশি করবেন, রবীন্দ্র চক্র পাড়ায় পাড়ায় তৈরি করুন, করে সেখানে একটা দিন রেখে দিন, মাসের একটা দিন সবাই মিলে সমবেত হবেন, রবীন্দ্রসঙ্গীতকে গাইবেন এবং রবীন্দ্রসঙ্গীতকে সেখানে, সেই রবীন্দ্রসঙ্গীত আপনার মনের মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করছে সেইগুলো নিয়ে সবাই আলোচনা করুন।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, নমস্কার। আজকে সেই দিন যেদিন আমরা কিন্তু মন নিয়েতে মানসিক স্থিতিরক্ষায় রবীন্দ্রসঙ্গীতের প্রভাব নিয়ে শুনলাম, এবং অতিথি হিসেবে বললেন ডক্টর দেব দুলাল দত্ত রায়, তিনি একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ। আজকে সময় একেবারে শেষ, তাই বিদায় নেব। আমি ছিলাম সোমা মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে, নমস্কার।

0: করেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেলজয়ী রিচার্ড ফেইনম্যান। তার জন্মের তারিখ 11ই মে। আবার এই 11ই মে আমরা ভারতবর্ষে পালন করি ন্যাশনাল টেকনোলজি ডে। সে সম্পর্কে আমরা আজকে শুনব কথিকা ডক্টর মোহিত রায়ের কাছ থেকে। তবে সেখানে যাওয়ার আগে বিজ্ঞানের টুকরো খবর শুনি, আসুন শোনা যাক।
1: ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিপ্লব আসতে চলেছে এবার। ভারতীয় সহ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল অ্যানোফেলিস মশার জিনগত পরিবর্তন করে এমন নতুন প্রজাতির মশা তৈরি করেছেন যেগুলো ম্যালেরিয়া ছড়াতে পারে না। বিজ্ঞানীরা জিন ড্রাইভ প্রযুক্তি ব্যবহার করে মশার জিনোমে সুনির্দিষ্ট পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। গবেষণায় দেখা গেছে এই মশাগুলো ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামকে দেহে বহন করতে বা লালার গ্রন্থিতে পৌঁছে দিতে পারছে না, ফলে মানুষের রক্তে ম্যালেরিয়া সংক্রমণও ঘটাতে পারছে না। এই নতুন প্রজাতির মশার সঙ্গে সাধারণ মশার মিলন হলে এদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগ মশা এই নতুন বৈশিষ্ট্যযুক্ত জিনটি পাবে। এই জৈবিক পদ্ধতি প্রয়োগে আফ্রিকা ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেতে পারে, বিশেষ করে যেসব এলাকার মশার প্রজাতিগুলো কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেখানে এই পদ্ধতি কার্যকর হতে পারে। ওষুধের উপর নির্ভরতাও কমিয়ে দিতে পারে এটি। এই গবেষণাটির খবর 2025 সালের ডিসেম্বর মাসে নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আগেই বলেছিলাম ন্যাশনাল টেকনোলজি ডে 11 তারিখে পালন করি মে মাসে। তার তাৎপর্য সে সম্পর্কে বলছেন ডক্টর মোহিত রায়।
2: ভারতে প্রতি বছর 11ই মে পালিত হয় ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালে পোখরান-2 পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার স্মরণে এই দিনটি উদযাপিত হয়। এই সাফল্যের মাধ্যমে ভারত প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছয়। বর্তমান সময়ে এই দিবসের গুরুত্ব আরও বেড়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারত প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এবছরের জাতীয় প্রযুক্তি দিবসের বিষয় হল রেসপন্সিবল ইনোভেশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সবার উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল উদ্ভাবন। সবার উন্নয়ন বলতে আমরা বুঝি যেমন আমাদের উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে নিজস্ব উন্নয়ন করতে হবে, আবার পাশাপাশি একেবারে সাধারণ গ্রামীণ ক্ষেত্রেও উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্ভব করতে হবে। এরকম কিছু উদাহরণ দিয়েই আজ আলোচনা করা যাক। শুরু করা যাক উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা দিয়ে। ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আদিত্য L1 সূর্য পর্যবেক্ষণ মিশন সফলভাবে মহাকাশে স্থাপন করেছে, যা সূর্য গবেষণায় নূতন দিগন্ত খুলেছে। এটি ভারতের প্রথম সৌর অধ্যয়ন প্রকল্প, যার লক্ষ্য সূর্যের বহিঃস্তর ও মহাকাশ আবহাওয়া সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা। L1 এমন একটি স্থিতিশীল স্থান যেখানে মহাকর্ষীয় ভারসাম্যের কারণে স্যাটেলাইটটি সূর্যকে নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে, কোনো গ্রহণ বা বাধা ছাড়াই। এটি শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয়, প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক মর্যাদাও বৃদ্ধি করেছে। 2025 সালে ভারত সফলভাবে স্পেস ডকিং প্রযুক্তি প্রদর্শন করেছে, ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে এই সক্ষমতা অর্জন করেছে। স্পেস ডকিং হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে দুটি মহাকাশযান কক্ষপথে একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। ভারত ভবিষ্যতে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, গগনায়ন মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রা প্রকল্প, যার লক্ষ্য ভারতীয় নভোচারীদের মহাকাশে পাঠানো। 3 জন ভারতীয় নভোচারী

0: এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: কে পৃথিবীর নিম্নকক্ষে পাঠানো হবে। ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যে নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মহাকাশযান পরিচালনা ও রোবোটিক প্রযুক্তির উন্নয়ন ঘটছে, বিশেষ করে চন্দ্রযান মিশনে এআই এর ব্যবহার উল্লেখযোগ্য। মহাকাশ ছেড়ে এবার আসা যাক মাটির কাছে। ভারতে সাম্প্রতিক সময়ে গ্রামীণ জীবনের উন্নয়নের জন্য বিভিন্ন কারিগরি উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তিগুলি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শক্তি ও প্রশাসনের ক্ষেত্রে গ্রামীণ জনগণের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করছে। আমরা কয়েকটি উদাহরণ দেখাতে পারি। প্রথমত, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রিসিশন এগ্রিকালচারে ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাটির অবস্থা, আবহাওয়া ও ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ সম্ভব হচ্ছে এবং উৎপাদন বাড়ছে। এছাড়া মোবাইল ভিত্তিক অ্যাপ কৃষকদের তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সৌরচালিত সেচ পাম্প ও বায়োগ্যাস প্ল্যান্ট গ্রামে বিদ্যুৎ ও রান্নার জ্বালানির বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে খরচ কমছে এবং পরিবেশও রক্ষা পাচ্ছে। তৃতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে টেলিমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বড় পরিবর্তন এনেছে। সোয়াসা নামক এআই প্রযুক্তি কাশির শব্দ বিশ্লেষণ করে যক্ষা শনাক্ত করতে পারে, যা দূরবর্তী গ্রামে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করছে। চতুর্থত, ডিজিটাল প্রযুক্তি গ্রামীণ প্রশাসন ও শিক্ষায় বিপ্লব ঘটিয়েছে। ভাষিণী এর মতো বহু ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম গ্রামীণ মানুষকে সহজে সরকারি পরিষেবা গ্রহণে সাহায্য করছে। অনলাইন শিক্ষা ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও গ্রামে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। পঞ্চমত, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। যেমন কৃষিজ অবশিষ্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে বায়োব্রিক ও অ্যাগ্রোপ্লাস্টিক ব্লক তৈরি করা হচ্ছে, যা পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি নির্মাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ফুলের বর্জ্য পুনর্ব্যবহার, জৈব প্যাকেজিং ও বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রযুক্তিও জনপ্রিয় হয়ে উঠছে। ষষ্ঠত, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বৃষ্টির জল সংরক্ষণ, স্মার্ট জল ব্যবস্থাপনা ও জলাধার পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে জল সংকট মোকাবিলা করা হচ্ছে। ক্যাচ দ্য রেইন এই উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ জল সংরক্ষণ কাঠামো তৈরি হয়েছে। সপ্তমত, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি পরিবেশ রক্ষায় সহায়ক। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও ড্রোনের মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং কম জল ও রাসায়নিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এবার সারসংক্ষেপ করে বলা যায়, আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তি ভারতে দূষণ হ্রাস, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্ভাবনগুলি ভবিষ্যতে একটি সবুজ ও সুস্থ পরিবেশ গঠনে সহায়ক হবে। এই উদাহরণগুলি প্রমাণ করে যে প্রযুক্তি আজ শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং মহাকাশ থেকে স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতএব জাতীয় প্রযুক্তি দিবস কেবল অতীতের সাফল্য উদযাপন নয়, বরং ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য অনুপ্রেরণা। এটি নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে এবং আত্মনির্ভর ভারত গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
1: ডক্টর মোহিত রায়ের কথিকাটি শুনলেন। আরও একবার ফিরে যাই, এই মে মাসে কোন বিজ্ঞানীদের জন্ম তারিখ রয়েছে সেই কথায়। 2 মে জার্মানির একাধারে রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী হাইনরিখ গুস্তাভ ম্যাগনাসের জন্মদিন রয়েছে। ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম কিংডন ক্লিফোর্ডের জন্মদিন 4 মে। 9 তারিখে নোবেলজয়ী মাইকেল লেভিট, তিনি জীবপদার্থবিজ্ঞানী হিসেবে খ্যাত। একই সঙ্গে ওই দিনে জন্ম তারিখ রসায়নবিদ

0: জয়ী ম্যানফ্রেড আইকেনের। মে মাসের 23 তারিখে যার জন্ম তার কথা বাদ দিয়ে তো জীববিজ্ঞানের কথাই বলা চলে না। উদ্ভিদবিজ্ঞানী ট্যাক্সোনমিস্ট, অর্থাৎ যিনি শ্রেণীবদ্ধ করেছিলেন, নাম দিয়েছিলেন বিভিন্ন জীবকে, সেই কার্ল লিনিয়াস, তিনি জন্মেছিলেন 23শে মে। ওই দিনেই নোবেলজয়ী জীববিজ্ঞানী জোশুয়া লেডারবার্গের জন্মদিন। কয়েকটি জন্ম তারিখ আমরা উল্লেখ করলাম বিজ্ঞানের অনুষ্ঠানে, জানা অজানায় অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানীদের জীবন কাহিনী, তাদের অবদান, তাদের উদ্ভাবন, তাদের আবিষ্কারের কথা। অন্বেষাতেও আপনারা মাঝে মাঝে শুনেছেন তেমন কিছু বর্ণনা, তেমন কিছু আলোচনা। যাই হোক, আজকে অন্বেষায় আমরা শুনব অন্য একটি আলোচনা। অরণ্য নিয়ে সাক্ষাৎকার অধ্যাপক তপন কুমার মিশ্রের সঙ্গে। আমরা জানব অরণ্য নিয়ে, অবশ্যই আমাদের মনোনিবেশ ঘটবে ভারতবর্ষের অরণ্যের উপরে, ভারতবর্ষে অরণ্যের পরিমাণ কতটা, অরণ্যের ধ্বংস বা হানি কতটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং অরণ্যকে বাঁচানোর প্রয়াস আমাদের কতটা সবল, কতটা নিবিড়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের অতিথি অধ্যাপক তপন কুমার মিশ্র, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ এবং দীর্ঘদিন ধরে যিনি অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন, তার ছাত্ররাও আজকে গবেষণা করছে অরণ্য নিয়ে। এইখানে ভূমিকাটা আর না বাড়িয়ে সরাসরি যদি আমি তার কাছে প্রশ্ন রাখতে পারি, যে এই আলোচনার শুরুটা বোধহয় করা উচিত এইভাবে যে ভারতবর্ষে অরণ্যের পরিমাণ এখন কতটা। আমরা আইডিয়ালি আদর্শ যে অবস্থাটা সেটা জানি, যে কোনো ভূমিভাগের 1/3 অরণ্য থাকা উচিত। ভারতবর্ষের অবস্থাটা কিরকম?
1: হ্যাঁ, ভারতবর্ষের অবস্থাটা খুব খারাপ বলবো না আমরা, উন্নতি আমাদের হচ্ছে অরণ্য যে পরিমাণের, এখন হচ্ছে 23.81%। এটা হচ্ছে 2011 সালে আমাদের যে স্যাটেলাইট ইমেজারি FSI মানে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যা করেছে তার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আর কি।
0: তো এই যে তথ্যটা আপনি বললেন, এটা কি শুধুমাত্র স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহের সাহায্যেই হয় নাকি?
1: কৃত্রিম উপগ্রহ তো সবচেয়ে বড় টুল, কিন্তু তার সঙ্গে গ্রাউন্ড ট্রুথিং হয় আর কি, মানে GPS নিয়ে, গ্লোবাল পজিশনিং সিস্টেম নামক একটা যন্ত্র নিয়ে দেখতে হয় যে গ্রাউন্ডে সত্যিকারের অবস্থা কি হচ্ছে, স্যাটেলাইট ইমেজারির সঙ্গে সেটা মেলানো হয়, তারপরে ওই যে ট্রু কালার, ফলস কালার এইসব তার ইন্টারপ্রিটেশন করতে হয় আর কি, কোন রংটা কিসের জন্য, সেইটার থেকে পাওয়া গেছে। এবং আমাদের দেশের যে প্রযুক্তি যেটা আমরা ব্যবহার করি সেটা সর্বোচ্চ মানের প্রযুক্তি আর কি।
0: আচ্ছা, একটু যদি ব্যাখ্যা করেন, এই যে একটা শতাংশের হিসাবে আপনি বললেন, তো একটু যদি ভেঙে কিছু বলেন।
1: হ্যাঁ, এটা বলতে গেলে যেটা দাঁড়ায় যে বিগত 20 বছর, শুধু এই বছরটা বাদ দিলে বিগত 2 দশক ধরে, এটা আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতবর্ষে বনভূমির পরিমাণ বাড়ছে, কিন্তু একটা জায়গায় একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে আমাদের 4 রকমের ফরেস্ট যদি আমরা বলি, যে একটা ডেন্স ফরেস্ট বা হাইলি ডেন্স ফরেস্ট যেটা, সেটার পরিমাণ কমছে, কিন্তু আমাদের যে ওপেন ফরেস্ট এবং ডিগ্রেডেড ফরেস্ট, যেগুলো 4 রকমের ফরেস্টের কথা আমরা বলছি FSI ক্লাসিফিকেশন অনুযায়ী, এই পরিমাণ কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে, সেই জন্য এইখানটাই উন্নতিটা ঘটছে আর কি।
0: আচ্ছা, FSI যেটা বলেন, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, আরেকবার যদি 4টে শ্রেণীবিভাগ বলেন আমাদের।
1: ওরা যেটা বলছেন যে 70% যদি গ্রাউন্ড কভার আর কি, আমরা বলি ক্যানোপি কভার, মানে উপর থেকে দেখলে কতটা মাটি দেখা যাচ্ছে আর কি, যদি 70% বেশি যদি গ্রিন কভার হয় তাকে আমরা বলি ভেরি ডেন্স ফরেস্ট, 70-40% হলে তাকে আমরা ডেন্স ফরেস্ট বলি,
0: তাহলে খুব গহন গহন।
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: তারপরে 40-10% মধ্যে হলে তাকে সাধারণত বলা হয় ওপেন ফরেস্ট, আবার 10% কম হলে তাকে ডিগ্রেডেড ফরেস্ট বলা হয় আর কি।
0: আচ্ছা, তার মানে সেই অরণ্য ছিল কিন্তু এখন অবস্থা খারাপ যে কোনো কারণে।
1: কিন্তু একটা বিষয় এখানে আমি উল্লেখ করি, যে ভেরি ডেন্স ফরেস্ট বা ডেন্স ফরেস্ট হলে যে ইকোসিস্টেমের দিক দিয়ে, ইকোলজির দিক দিয়ে সেটা খুব ভালো তা নয়, কিন্তু কারণ আপনি সূর্যালোক যদি মাটিতে না পৌঁছয় তাহলে যে বায়োডাইভার্সিটি সেটা তো হবে না, কারণ অন্যান্য গাছগাছরা আসবে না, সেটা সবসময় যে ভেরি ডেন্স ফরেস্ট ডেন্স ফরেস্ট ভালো সাইন্টিফিক্যালি সেটা নয়।
0: আচ্ছা, তাহলে যে আমরা রেইন ফরেস্ট যাকে বলি, সে ব্রাজিলই হোক, ইন্দোনেশিয়া হোক, সেক্ষেত্রেও তো একদম ঘন উপরে কভার থাকে, সূর্যের আলো পৌঁছতে পারে না, সেখানে কি বাস্তুতন্ত্র?
1: হ্যাঁ, সেখানে প্রাণীর বাস্তুতন্ত্র, আমরা যাকে বলি অ্যানিমাল ডাইভার্সিটিটা অনেক বেশি আর কি।
0: আচ্ছা,
1: কিন্তু প্ল্যান্ট ডাইভার্সিটিটা যত ক্যানোপি কভার বেশি হবে নিচে যে আমাদের হার বা স্রাব আর কি, সেইগুলো কিন্তু কমতে থাকবে, এটা তো সন্দেহ নেই।
0: বিশেষ একটা আগ্রহের জিনিস হলো আমাদের কাছে, যেখানে উপরে কাভারটা আচ্ছাদনটা অনেক বেশি, সেখানে নিচে যেহেতু সূর্যের আলো পৌঁছতে পারছে না, খাবার তৈরির পথ নেই, তাই ছোট ছোট গাছপালা ঝোপঝাড় এগুলো বাড়তে পারে না, কিন্তু প্রাণীর যে বৈচিত্র্য সেটা বাড়তে পারে, সেটা ভারতের ক্ষেত্রে সত্যি সর্বত্র
1: সর্বত্র।
0: এখন এই অরণ্য নিয়ে যখন কথা বলি, খুব স্বাভাবিক যে আপনি যদিও বললেন ধীরে ধীরে বাড়ছে অরণ্যের পরিমাণটা, কিন্তু পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বিপুলভাবে অরণ্য নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়াটার সঙ্গে আমাদের উন্নয়নের একটা সম্পর্ক আছে, কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটা। ধরুন খনি, খনি খনন করা হবে, তার জন্য বিপুল একটা জমি দরকার হয়। শুধু যেটুকু খনন করা হবে তা নয়, তার আশেপাশেও অনেকটা জমি দরকার হয়, কেননা খনি থেকে যে মাটিটা তোলা হবে সেগুলো ফেলবো কোথায় ইত্যাদি প্রভৃতি। এছাড়াও হয়তো রাস্তা বানানো হবে একটা, শুধুমাত্র যেটুকু রাস্তার এলাকা তা নয়, তার বেশি অরণ্য নষ্ট হয়। তো এমন উন্নয়নের জন্য অরণ্য নষ্টের পরিমাণ সম্পর্কে আপনার মতামত কি?
1: হ্যাঁ, এটা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে 1955 থেকে 1980 সাল পর্যন্ত একটা সমীক্ষা বলছে যে আমাদের দেশে প্রায় 45 লক্ষ হেক্টর জমি উন্নয়নের কারণে ধ্বংস হয়েছে। কিন্তু আমি যেটা গুরুত্ব দিতে চাইছি যে উন্নয়ন হলে যে অরণ্য ধ্বংস হবে, বা কেউ কেউ আবার আপনি যেটা বললেন, আপনি যেটা বলেননি আর একটা প্রশ্ন আছে যে জনসংখ্যা বৃদ্ধি হলে অরণ্যের উপর চাপ বাড়বে, সেই জন্য অরণ্য পরিমাণ কমবে, এইটা কিন্তু ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ আর কি, এটা অসত্য বলে প্রমাণ করেছেন। কারণ তারা নিজেরা যুক্ত থেকেছেন বন
0: সৃজনের ক্ষেত্রে,
1: সৃজন বলবো না, বন রক্ষার ক্ষেত্রে,
0: সংরক্ষণের
1: ক্ষেত্রে, এবং তারা সেটাকে ভুল বলে প্রমাণ করেছেন।
0: আচ্ছা,
1: কিন্তু আপনি যেটা বললেন যে মানে উন্নয়নের কারণে বনভূমি ধ্বংস হচ্ছে, এই পরিমাণটা কিন্তু অ্যালার্মিং, মানে খুব খারাপভাবে বেড়ে যাচ্ছে আর কি। কারণ হচ্ছে যে এখন ওই গ্লোবালাইজেশনের জন্য বেশি আপনার খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি আহরণ হচ্ছে, মানুষের লোভ বেড়ে গেছে এই আহরণ করে বিদেশে বিক্রি করা ইত্যাদি, এই কারণে কিন্তু অরণ্যভূমি কমছে। আর একটা উদাহরণ শুধু দেবো, সেটা হচ্ছে যে এইবারে যেটা বনভূমি কমেছে, সেটা বলছেন যে যেটা কমেছে সেটা হচ্ছে হিল এবং ট্রাইবাল এলাকায় অনেকটা কমে গেছে আর কি আমাদের অরণ্যভূমি, এর জন্য আলাদা সমীক্ষা হয় আর কি।
0: আচ্ছা,
1: মূলত হিল এবং ট্রাইবাল এলাকায়।
0: এখন উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন আমাদের সামনে একটা খুব জটিল পরিস্থিতি উপস্থিত করেছে। এই বিশ্ব উষ্ণায়ন তো একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে ঘটছে, বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, আর এই উষ্ণায়নের ফলে আমাদের আবহাওয়ার যে গতি প্রকৃতি সেটা একটু এলোমেলো হয়ে পড়ছে, তার প্রত্যক্ষ প্রভাব পড়তে বাধ্য গাছের উপর, অরণ্যের উপর। উষ্ণায়নের কারণে অরণ্য কতটা প্রভাবিত হতে পারে বলে আপনার মনে হয়?
1: ভারতবর্ষে এই ধরনের স্টাডি কম আছে, এই ধরনের গবেষণা কম, কিন্তু আমাদের দেশে হয়নি তা নয়। আমাদের দেশে মূলত ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কিছু বিজ্ঞানীরা তারা কিছু করেছেন, ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের, তারা ভারতবর্ষে কয়েকটা গ্রিডে ভাগ করে তারা দেখছেন যে ফরেস্ট শিফটিং, মানে উষ্ণায়ন হলে অরণ্যভূমি কতটা সরে যেতে পারে আর কি। আসলে অরণ্যভূমি তো ওইভাবে সরে না, উষ্ণায়ন হলে যেটা হবে, অসুবিধা হবে, সেটা হচ্ছে যে বৃক্ষ প্রজাতি তার যে শিফটিং সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। যত সহজে হার্ব এবং স্রাব তার যেখানে তাপমাত্রা তার পক্ষে উপযুক্ত নয় বলে মনে হচ্ছে, সে সরে যেতে পারে, অন্য জায়গায় জন্মাতে পারে।
0: আচ্ছা, এই জিনিসটা একটু আমরা আলোচনা করিনি। শিফটিং বলতে আমরা বুঝছি যে ধরা যাক সমতলে যে গাছ জন্মাতো, সে গাছ দেখছে সমতলে তাপমাত্রার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, তার ফলে আরেকটু উচ্চতায় যদি জন্মানো যায় তবে সেখানে বেঁচে থাকা সম্ভব, তাপমাত্রা একটু কম, এটাকেই শিফটিং বলছে।
1: মানে
0: এই প্রজাতি কোনোভাবে বীজ যদি ওখানে ছড়িয়ে যায় ওখানেই ভালো জন্মাবে। ঠিক আছে,
1: এটার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যাবে আপনি যদি মানে তরাই ডুয়ার্স থেকে হিমালয়ের উপরের দিকে ওঠেন আর কি। ওরা যেটা বলছেন যে তরাই ডুয়ার্সের যে শাল বনাঞ্চল দেখা যায় আর কি, সেটা আস্তে আস্তে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কারণ উপরে যে পাইন বনাঞ্চল আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হবে আর কি।
0: আচ্ছা,
1: এইটা এখনই হবে তা নয়, কিন্তু এটা 2050 সাল পর্যন্ত একটা স্টাডি আমাদের কিছু পেপার এসছে আর কি, আমাদের দেশে হয়েছে, খুব কম হলেও হয়েছে কিন্তু স্টাডি কিছু আর কি।
0: আচ্ছা, সুতরাং উষ্ণায়নের কারণে অরণ্যের উপর প্রভাবটা এইভাবে পড়ে,
1: এইভাবে।
0: আরেকটা জিনিস যেটা হয়তো অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত মানে খরা, এই ধরনের ব্যাপার কি অরণ্যকে প্রভাবিত করবে?
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই ধরনের করবে। এটা হচ্ছে আপনার মানে মূলত যেখানে যে প্রজাতি জন্মায় আর কি, অতিরিক্ত বৃষ্টি হলে ধরুন রাজস্থান আর গুজরাটে ওই দুবছর আগে প্রচন্ড বৃষ্টিপাত হলো আর কি, সেখানে যে প্রজাতি সাধারণত জন্মায় সেগুলো কিন্তু হচ্ছে যেগুলো কম জলে জন্মানোর মানে জেরোফাইটিক আমরা বলি আর কি, জাঙ্গল বৃত্তীয় উদ্ভিদ, সেইগুলো কিন্তু পরিমাণ কমে গেল।

0: আমি বলবো না এরকম কোনো কাজ হয়নি, কিন্তু সেগুলো কিন্তু অসুবিধায় পড়বে আর কি, সেগুলো সেখানে জন্মাতে অসুবিধায় পড়বে। এগুলো তো মানে আমরা যেটাকে বলি যে আমাদের যে বায়ুমণ্ডল তার যে ব্যবহার, সে ব্যবহারটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই পরিবর্তনের জন্য যে প্রভাবটা অবশ্যই পড়বে। সুন্দরবনে যেরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে আর কি, সুন্দরবনে এই কারণেই কিছু প্রজাতি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দরী বলে আমরা যেটাকে বলি সেটা তো সাধারণভাবে এখন আর দেখা যায় না আর কি, খুব কমে গেছে আর কি, এটাই তার প্রভাব আর কি।
1: আচ্ছা, এখন অরণ্যকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, নানাভাবে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের উন্নয়নকে যতটা সম্ভব অটুট রেখে বাঁচাতে চাই, সেখানে সামাজিক বনসৃজন একটা বড় ভূমিকা নিয়েছে। কিন্তু একই সাথে আমাদের যেটা মনে হয়, গহন অরণ্য হোক বা কম গহন অরণ্য হোক, তার তুলনায় কিছু আকাশমণি ইউক্যালিপটাস পুঁতে দেওয়া, সেটা কি সত্যিই অরণ্যের জায়গা নিতে পারে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা?
0: অবশ্যই না, এখানে তো বিতর্ক বলবো না, বিতর্ক একসময় ছিল, এখন আর বিতর্ক নেই, এটা একদমই সমাধান হয়ে গেছে ব্যাপারটা। সেটা হচ্ছে মনোকালচার বা একটা প্রজাতি লাগানো, আপনি যেখান থেকে শেষ করলেন সেইখানটা বলি, একটা প্রজাতি লাগানো কখনই অরণ্যের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেই জন্য মাল্টি স্পিসিস প্ল্যান্টেশন সেই ব্যাপারটা আসছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সামাজিক বনসৃজন এটা সরকারি একটা প্রোগ্রাম ছিল, একটা কর্মসূচি ছিল, সেটা 1990-91 সেই সময় শেষ হয়ে গেছে আর কি। কিন্তু 1988 সাল বা তার আগে পশ্চিমবাংলা তো রাস্তা দেখালো, মানে সামাজিক মানে যৌথ বন পরিচালন ব্যবস্থার, সেটা 1972-73 থেকে একটা পরীক্ষামূলকভাবে একটা কাজ শুরু হয়েছিল আড়াবাড়িতে, তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে গেল। 1988 সালে ভারত সরকার একটা নতুন বননীতি ঘোষণা করেন, সেই বননীতিতে ওরা বলেন যে যৌথ বন পরিচালন ব্যবস্থা এইটা হচ্ছে স্বীকৃত ব্যবস্থা আর কি, সেখানে মানুষকে, সাধারণ মানুষকে কিছু দিতে হবে বনের, বন সম্পদের অধিকার, এবং তার পরিবর্তে তাই বলতে হবে যে বনকে সংরক্ষণ করো এবং বন পরিচালনার সঙ্গে যুক্ত থাকো। এইটার ফলে কিন্তু বনভূমির পরিমাণ বেড়ে গেল। এই যে যৌথ বন পরিচালন ব্যবস্থায় মানুষকে যুক্ত করা হলো, এইটা কিন্তু আমি যেটা বলছিলাম না, ডিগ্রেডেড ফরেস্ট এবং ওপেন ফরেস্ট এই জায়গায় করা হলো। রিজার্ভ ফরেস্টে আমাদের দেশে তো আমরা মানে FSA আমাদের যে ফরেস্ট অ্যাক্ট আছে 1927-এর, যেটা এখন 1927-এ, সে তিন রকমের ফরেস্টের কথা বলা হয়, একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, আরেক ধরনের ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্ট, আরেক ধরনের ফরেস্ট হচ্ছে ভিলেজ ফরেস্ট বা আনক্লাসড ফরেস্ট বলে। রিজার্ভ ফরেস্টে কোনো ধরনের যৌথ পরিচালনের ব্যাপার নেই, কিন্তু মানে কোথাও স্বীকৃত নয়, কিন্তু এই প্রোটেক্টেড ফরেস্টে এই যৌথ পরিচালন ব্যবস্থা, এবং এইখানে যে বনভূমি যেটা নষ্ট হয়েছিল সেইটা কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে সামাজিক বনসৃজন যা হয়েছে হয়েছে, সেটা তো আউটসাইড ফরেস্ট হয়েছে, কিন্তু বনের মধ্যে যে আবার বন নতুন করে তৈরি হওয়ার ব্যাপারটা আর কি, আমরা যেটাকে টেকনিক্যালি বলি ANR, মানে অ্যাসিস্টেড ন্যাচারাল রিজেনারেশন।
1: আচ্ছা,
0: আপনি কোনো গাছ লাগাবেন না, আপনি শুধু অ্যাসিস্ট করবেন যাতে গাছটা নিজের থেকে ওঠে আর
1: পরিবেশটা তৈরি করবে,
0: নিজে হ্যাঁ সেই পরিবেশটা তৈরি করা, একটু প্রোটেকশন দেওয়া, গ্রেজিং যাতে না হয়, গরু ছাগল যাতে প্রথম অবস্থায় না ঢোকে সেটা দেখা, এইটার জন্য কিন্তু বনভূমির পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর কি।
1: আচ্ছা, এই যে রিজার্ভ ফরেস্টে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রয়োগ নেই, এতে কি কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, এটা একটা সারা ভারতবর্ষে একটা বিতর্কিত ব্যাপার আর কি। পশ্চিমবাংলায় কেবলমাত্র রিজার্ভ ফরেস্টে যৌথ বন পরিচালন ব্যবস্থার একটা মানে আমি বলবো একটা রূপান্তরিত পদ্ধতি চালু আছে, সেইটা হচ্ছে যে অন্য জায়গায় আমরা বলি ফরেস্ট প্রোটেকশন কমিটি, কিন্তু ওইখানে ইকো ডেভেলপমেন্ট কমিটি বলা হয়।
1: আচ্ছা,
0: পশ্চিমবাংলায় কেবলমাত্র এই অধিকার দেওয়া আছে গ্রামবাসীদের, তারা ইকো ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে যুক্ত থাকবেন এবং তারা কোনো ধরনের গাছ ফাছ কাটতে পারবেন না, তারা সেখানকার ইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এবং তার বিনিময়ে সেখানে যে ট্যুরিজম ইত্যাদি হবে সেখান থেকে যা আয় হবে তার একটা অংশ মানুষ পাবেন আর কি।
1: আচ্ছা,
0: তো এইটা না করার জন্য বেশ কিছু জায়গায় রিজার্ভ ফরেস্টের পরিমাণ কিন্তু কমেছে, এটা অস্বীকার করার কারণ নেই।
1: আচ্ছা, সুতরাং এই জায়গাটা মানে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন রকম মতামত আছে।
0: আচ্ছা, অবশ্যই।
1: এখন একটা জিনিস ধরুন, আপনারা যখন কাজ করেন, গবেষণা করেন, সবসময় তো এই নীতির প্রসঙ্গটা আসে না, আপনার মাইক্রো এরিয়া মানে ক্ষুদ্র এক একটা অঞ্চল নিয়ে কাজ করেন, আপনাদের নিজেদের কাজ সম্পর্কে যদি দু একটা কথা বলেন, যে অরণ্য সংরক্ষণ বা অরণ্যকে বাঁচানোর প্রশ্নে কি ধরনের কাজ গবেষকরা করছেন?
0: হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, আপনি জানেন যে ভারতবর্ষে অরণ্যভূমির বৈচিত্র্য যতটা বেশি, পৃথিবীর খুব কম দেশ আছে এতটা বেশি অরণ্যভূমির বৈচিত্র্য আছে। আমি ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি হচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলার যে শাল বনাঞ্চল আর কি, সেইখানে মূলত আমরা মানে উৎপাদন কতটা হচ্ছে, নন টিম্বার ফরেস্ট প্রডিউস বলতে আমরা যা বুঝি আর কি, অকাষ্ঠল বনজ সম্পদ যেটার উপরে মানুষ সাধারণত বেশি করে নির্ভর করেন, তার উৎপাদন

0: উৎপাদন কতটা হচ্ছে, কতটা সেই অকাষ্টল বনজ সম্পদের অধিকার যেহেতু মানুষের অধিকার তার উপরে আছে আধুনিক আইন অনুযায়ী, তাই কতটা উৎপাদিত হচ্ছে মানুষকে কতটা সাহায্য করতে পারে তার দৈনন্দিন বেঁচে থাকার জন্য, সেই উৎপাদনটা আমরা অনেক জায়গায় কাজ করেছি তার উপরে আর কি। আর হচ্ছে যে মানুষ নিজেরা বন পরিচালন করতে পারেন কিনা, শুধু প্রোটেকশন দেওয়া মানে পরিচালন নয়, তার সঙ্গে আরো অনেক ম্যানেজমেন্টের কোয়েশ্চেন আছে আর কি। এই যে মাইক্রো প্ল্যান তৈরি করা, এখন আপনার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা কাজ হচ্ছে, প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনুপরিকল্পনা তৈরি করা, যে ভূমিখণ্ডটা বা অরণ্যখণ্ডটা সেই গ্রামের মানুষজন ব্যবহার করেন বা তাকে সংরক্ষণ করেন, সেখানে কি গাছ লাগাবেন, কবে গাছ কাটবেন বা কাটা উচিত হবে, কোন ধরনের প্রজাতি তারা কাটবেন বা কোন ধরনের প্রজাতি কাটবেন না, এই যে পরিকল্পনা তাকে মাইক্রো প্ল্যান বা অনুপরিকল্পনা বলে আর কি। সেইটা মানুষ তৈরি করতে পারছেন কিনা, মানুষের বোধ বুদ্ধি সেখানে যুক্ত হতে পারছে কিনা বন পরিচালন সঙ্গে, এই ধরনের কাজ আমরা করেছি আর কি।
1: এখন কিছু ব্যক্তিগত উদ্যোগও কিন্তু বেশ একটু উজ্জ্বল আলোকবর্তিকা তৈরি করে, সেক্ষেত্রে আমরা উপকৃত হই, কেননা সবসময় যে বিরাট একটা গোষ্ঠী একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় তা তো নয়, অনেক সময় কোনো একজন ব্যক্তি পথ দেখান, তার সঙ্গে বহু মানুষ যোগ দেন, তখন ব্যাপারটা আরো ভালো হয়। দু একটা উদাহরণ কি আপনার মনে আসছে এ প্রসঙ্গে?
0: অবশ্যই, একজনের কথা তো আমার খুবই মনে আসছে, সেটা তো 1971-72 সালে ডক্টর অজিত ব্যানার্জি আর কি, যিনি তখন মেদিনীপুর সিলভিকালচারাল ডিএফও ছিলেন আর কি। সিলভিকালচার মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বন বিভাগের যেটা গবেষণা, তার ডিএফও ছিলেন তিনি। আরাবাড়িতে যে কাজটা শুরু করলেন আর কি, একটা ছোট গবেষণা প্রকল্প নিয়ে তিনি শুরু করলেন যে গ্রামের মানুষকে বন পরিচালন সঙ্গে যুক্ত করা যায় কিনা, তাদের নিজেদের যে জ্ঞান আছে আমরা যেটা বলি ইন্ডিজেনাস নলেজ আর কি, সেই নলেজটাকে ব্যবহার করে বনের উন্নতি করা যায় কিনা, এবং সেইটা তো একটা খুবই ভালো ফল পাওয়া গেল 10-11 বছর পরে, এবং সেইটা সাফল্যের উপরে তো পুরো যৌথ বন পরিচালনার সাফল্য, সারা ভারতবর্ষে কেন বলবো সারা পৃথিবীতে যৌথ বন পরিচালনার সাফল্যটা কিন্তু তার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে। সেই জন্য অন্য কোনো ব্যক্তি কোনো জায়গায় তার কথা বলার আগে আমি বলবো যে এই উদ্যোগটা ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা বন পরিচালনার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সৃষ্টি করলো আর কি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম অধ্যাপক তপন কুমার মিশ্রর সঙ্গে, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ, দীর্ঘদিন ধরে অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন। তার কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করলাম অরণ্য সম্পর্কিত নানা তথ্য, অরণ্যকে বাঁচানো সংরক্ষণের নানা প্রয়াস এগুলো। আলোচনাটি শুনলেন, এই সঙ্গে শেষ হল সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। বিদায় নেওয়ার আগে বলে যাই যে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা শুনছেন ধুলোমুঠি সোনামুঠি, এই বিজ্ঞান ধারাবাহিক শুনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

ঘড়ির কাঁটা 5:05 পার করেছে, আর সঙ্গে সঙ্গে আপনাদের নিয়ে গান গল্পের আসর জমাতে সেজেগুজে প্রস্তুত হয়েছে আজ সন্ধ্যায়ের আসর। আজকের পর্বে দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাতে রেডিও রেপারে হাজির হয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। আসর শুরু হোক গানে গানে।

শুরুতেই চলে যায় লস্ট হিল অফ ফেসেস এ। সেটা আবার কি? লোক কথা আর রহস্য রোমাঞ্চের আস্তরণে ঢাকা উনকোটি। আগরতলা থেকে প্রায় 178 কিলোমিটার দূরে অবস্থিত এই জেলা পাহাড় আর সবুজ গাছগাছালির এক সুন্দর সহাবস্থান। তবে তার নাম এমন অদ্ভুত কেন? আসলে নামকরণের আড়ালেই তো লুকিয়ে আছে যত গল্প। এখানের পাহাড়ে পাহাড়ে খোদাই করা আছে অসংখ্য দেবতার মূর্তি ও মুখাবয়ব। তার মধ্যে 30 ফুট লম্বা শিবের মুখাবয়ব তো নজর কাড়বেই। সমস্ত মূর্তি ও মুখাবয়বের মধ্যমণি এই শিবের মূর্তিটি। স্থানীয়রা বলেন উনকোটিশ্বর কাল ভৈরব। তার একদিকে সিংহের উপরে দাঁড়ানো মা দুর্গার ভাস্কর্য আর অন্যদিকে দাঁড়িয়ে

মা গঙ্গা, নজর কাড়বে বিশাল আকৃতি গণেশের খোদাই করা প্রতিকৃতিও। কোথাও বড় বড় এক একটা পাথর কেটে এক এক দেবতার মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, তো কোথাও পাহাড়ের গায়ে একই সঙ্গে অনেক দেবতার সহাবস্থান। এখন প্রশ্ন হল, পাথর কেটে এই সব অসাধারণ শিল্পকর্ম কে তৈরি করলেন? এই প্রশ্নেই রয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। ঐতিহাসিকরা বলছেন, সপ্তম থেকে নবম খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল এই ভাস্কর্য। কে করেছেন তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু জানা যায় না। পৌরাণিক এক তথ্যমতে ভগবান শিব নাকি একবার এই পথেই কাশী যাবার সময় তার সঙ্গে যোগ দিয়েছিলেন 99,99,999 জন দেবতা, অর্থাৎ 1 কোটির থেকে একজন কম। যাত্রাপথে ত্রিপুরার এই পার্বত্য এলাকাতেই তারা বিশ্রাম নেন। কথা ছিল ভোর হবার আগেই উঠে ফের তারা রওনা দেবেন, কিন্তু শিব ছাড়া আর কোনো দেবতারই ঘুম ভাঙল না। তাই কথিত আছে, মহেশ্বর নাকি রেগে গিয়ে সেই সব দেবতাদের ওইখানেই পাথরে পরিণত করে দেন। এইখানেই শেষ নয়, প্রচলিত আছে আরও একটি লোককথা। কাল্লু গুর্জর নামে এক শিল্পী সেই গল্পের নায়ক, তিনি ছিলেন পরম শিব ভক্ত। কথিত আছে, তিনি নাকি একবার শিব পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে যেতে চেয়েছিলেন। শিব শর্ত দেন, কাল্লু যদি এক রাতের মধ্যে 1 কোটি দেবতার মূর্তি সেখানে খোদাই করতে পারেন, তাহলে তার কৈলাস যাত্রা সম্ভব হবে। ভোর হবার আগে 9 কোটি, অর্থাৎ 99,99,999 জন দেবতার মূর্তি খোদাই করেন কাল্লু, একটি পারেননি, আর সেই কারণেই তাকে ফেলে এগিয়ে যান শিব পার্বতী। সেই 9 কোটি দেবতার মূর্তি থেকেই জায়গার নাম হয় 9 কোটি। আগে এই জায়গা যে শিব ভক্তদের তীর্থক্ষেত্র ছিল তা বহু প্রাচীন সাহিত্য থেকে জানা যায়, কিন্তু ক্রমশ তার জৌলুস ফিকে হতে থাকে। তারপরে এএসআই এর সংরক্ষণের দায়িত্ব নেয় এবং 2022 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তাই 9 কোটি আবার তার শীত গৌরব ফিরে পাচ্ছে, আবার বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। তবে মূর্তি খোদাইয়ের রহস্য, এই বিপুল ভাস্কর্য, এটা কিন্তু একটা আনসলভড মিস্ট্রি হয়ে আজও রয়ে গেছে। আবারও সময় হয়ে গেছে গান শোনার, তাই পরের কথাতে যাবার আগে রইল গান আপনাদের জন্য, জকের ধন ছবি থেকে শানের কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: মে মাসের শুরুতেই আমাদের মহারাজার জন্মদিন সত্যজিৎ রায়। গুপিবাঘা যাঁর হাত ধরে জায়গা করে নিয়েছে সিনেমার পর্দায়, জনপ্রিয় হয়েছে ঘরে ঘরে। আজ জন্মদিন সেই গুপিবাঘার জন্মদাতার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, পিতৃদত্ত নাম কামোদারঞ্জন রায়। 5 বছরেরও কম বয়সে তাকে দত্তক নেন তাদেরই এক দূরসম্পর্কের জ্ঞাতি অপুত্রক জমিদার হরিকিশোর রায়চৌধুরী, নাম রাখেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার ভাইঝি লীলা মজুমদার তার স্মৃতিকথায় লিখেছেন, ছেলে তো নয় হরিকিশোর, সিংহের বাচ্চা ঘরে এনেছিলেন। জমিদারের উত্তরাধিকারের প্রয়োজনেই হরিকিশোর তাকে দত্তক নিলেও জমিদারের প্রতি কোনো আগ্রহ ছিল না তার। ছোট ভাই নরেন্দ্রর ওপর জমিদারির পুরো ভার ছেড়ে দিয়ে তিনি বিদ্যাচর্চাতেই মন দেন। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলেও বালক বয়স থেকেই ছিল ছবি আঁকার ঝোঁক, লেখার হাতও ছিল সুন্দর, বাঁশি বেহালা সঙ্গীতের প্রতি সহজাত আকর্ষণ তো ছিলই। এই সাধনাই একসময় সেই ছোট্ট ছেলেটিকে পরিচিত করে তুলল তার সৃজনশীল কাজের মাধ্যমে। গুপি গাইন বাঘা বাইন কিংবা টুনটুনির গল্পের মতো জনপ্রিয় শিশু সাহিত্যের অমর স্রষ্টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম আজ 12ই মে। তার প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হলে তিনি এর মুদ্রণ নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি, তাই নিজেই লেগে পড়লেন কিভাবে মুদ্রণের কাজ আরও বাড়ানো যায় তা নিয়ে। 1885 সালে বিদেশ থেকে আনলেন মুদ্রণ যন্ত্র, প্রতিষ্ঠা করলেন ইউ রায় অ্যান্ড সন্স নামক ছাপাখানা। তিনি ছিলেন বাংলা ছাপাখানার অগ্রপথিক। 1913 সাল থেকে শিশু কিশোরদের জন্য সন্দেশ নামে একটি পত্রিকা বের করা শুরু করেন তিনি। মানসম্পন্ন সাহিত্য, হাস্যকৌতুক রস, বিজ্ঞান সম্পর্কে তথ্যবহুল লেখার সাথে সাথে অসাধারণ অলঙ্করণ সমৃদ্ধ এই পত্রিকাটি সহজেই পাঠকদের হৃদয়ে জয় করে নেয়। টুনটুনি, পিঁপড়ে, হাতি, চড়াই, বাঘ, শিয়াল সহ আমাদের চারপাশের অতি পরিচিত পশু পাখিদের মুখে ভাষা দিয়ে আজব সব মজার গল্প লিখেছিলেন তিনি। প্রতিটি গল্পের সাথে জুড়ে দিতেন তাঁর নিপুণ হাতে আঁকা ছবি, যাতে কল্পনার চরিত্রগুলো জীবন্ত হয়ে পাঠকের মানসপটে আঁকা হয়ে যেত চিরদিনের মতো। এর পরেও তিনি ছিলেন শখের জ্যোতির্বিদ, বেহালা ও বাঁশি বাদক, সুরকার ও চিত্রকর। কলকাতার কর্নওয়ালে স্ট্রিটের 13 নম্বর বাড়িতে একটা অন্ধকার ঘর ছিল, উপেন্দ্র কিশোরের ছবি তোলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলত সেখানে। অন্য ঘরের এক কোণে থাকত বেহালা, ইজেলে টাঙানো থাকত ক্যানভাস। যখন যে কাজটা করতেন বিশ্বজগৎ ভুলে গিয়ে করতেন। প্রতিভার সঙ্গে তার ছিল আপ্রাণ চেষ্টা, ছিল না আলস্য, ছিল না বিশ্রাম। আজও তার সৃষ্ট চরিত্ররা যখন শিশু মনে বিস্ময় জাগায়, সেই বিস্ময়ের দৃষ্টির মধ্যেই বেঁচে থাকেন চিরকিশোর সেই স্রষ্টা। পুরনো হবার কোনো উপায় যে তার নেই, সেই চিরকিশোর স্রষ্টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী পরিবার জানায় শ্রদ্ধাবনত প্রণাম। গানের সুরে এবার নিবেদিত হোক সেই শ্রদ্ধা, সমবেত কণ্ঠে রইল এই রবীন্দ্রসঙ্গীত।

0: আরো অনেক গল্পে গানে আসর এগিয়ে চলবে, তবে এখন সময় হয়েছে সামাজিক সচেতনতার বার্তা দেবার, মৈত্রী প্রচার তরঙ্গের উদ্যোগে সুস্থ ও সুন্দর সমাজের লক্ষ্যে।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
4: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
5: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না, পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
6: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: কাঠের বড় বড় পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে গোটা শহরটা, চারদিকে শুধু জল আর জল, লোকজন যাতায়াত করে নৌকোয়। এমনই একটি

আশ্চর্য শহর ইতালির ভেনিস। আমরা সকলেই জানি যাওয়ার ইচ্ছে অনেকেরই থাকলেও সাধ ও সাধ্যের মধ্যে বাধে বিরোধ। তবে জানেন কি, ভারতেও রয়েছে এমন শহর যার চারপাশে অথই জল। পূবের ভেনিস নামে খ্যাতিও আছে তার। প্রকৃতি এই ভূমির উপর তার সৌন্দর্যের সব উপহার ঢেলে দিয়েছে। এটা আমার বক্তব্য নয়, প্রাক্তন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জনের এই বিবরণ একেবারে নির্ভুল। গডস ওন কান্ট্রি নামেও পরিচিত সেই ভূমি। কেরালার বুকে অবস্থিত সেই শহরের আঞ্চলিক নাম আলাপ্পুঝা, পরিচিত নাম আলেপ্পি। শান্ত জলপথ, সবুজে মোড়া লেগুন আর বিস্তীর্ণ ধান ক্ষেত জুড়ে ছড়িয়ে থাকা স্বর্গীয় সৌন্দর্যে আলেপ্পি হল এক অপূর্ব স্বপ্ন নগরী। বিখ্যাত ব্যাকওয়াটারের বুক চিরে ধীরে ধীরে ভেসে চলে হাউস বোট। নারকেল গাছের শাড়ি আর প্রকৃতির স্নিগ্ধতায় দৈনন্দিন জীবনের ব্যস্ততার কথা ভুলে যেতে বাধ্য সকলে। প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস এই আলেপ্পি শহরে ভেনিসের মতোই রয়েছে অসংখ্য খাল, হ্রদ, লেগুন। সব মিলিয়ে জলপথের জাল দিয়ে বিস্তৃত এই রহস্যময় শহর একেবারে যেন একটা গোলক ধাঁধা। আলেপ্পি বিচের সোনালি বালি, সমুদ্রের ঢেউ এবং শান্ত পরিবেশ সূর্যাস্ত উপভোগ করার জন্য যেমন মনোরম, তেমনি কাছেই থোট্টাপল্লি সমুদ্র সৈকতের কালো বালি প্রকৃতির আরও এক অনন্য উপহার। আলেপ্পির কুমারাকাম বার্ড স্যাংচুয়ারি পক্ষি প্রেমীদের স্বর্গ। তাছাড়াও হাতির উৎসব, বোট রেস, অষ্টাদশ শতকের কৃষ্ণাপুরম প্যালেস সত্যিই উপভোগ্য। ইতালির ভেনিস তো বহু দূরে, হাতের কাছেই প্রাচ্যের ভেনিসকে একবার বেড়ানোর তালিকায় জুড়তে চান নাকি? ভাবতে ভাবতেই পরের গানে একটু নৌকোয় ভ্রমণ হয়ে যাক। ক খ গ ঘ ছবি থেকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

পুষ্টিগুণ আর সহজলভ্যতা, এই দুই বৈশিষ্ট্যের জন্যই সারা বছর তার চাহিদা তুঙ্গে। ভারতীয় রান্নাঘরে অথবা টিফিন বক্সে কম বেশি তার দেখা মিলবেই, তবে কাল ঘাম ছোটায় গরমকাল। সকালে যাকে টাটকা হলদে রং দেখে বাড়ি নিয়ে এলেন, বিকেলে তাতেই ধরেছে কালো ছোপ। বলছি কলার কথা, টাটকা শক্ত কলা সকালে কিনে আনলেই গরমকালে তা বিকেলের মধ্যেই যে কালো ছোপযুক্ত হয়ে নরম হয়ে যায়, তার প্রধান কারণ কি জানেন? ইথিলিন গ্যাস। প্রাকৃতিকভাবেই এই গ্যাস নিঃসরণ করে কলা খুব দ্রুত পাকতে থাকে। যত গরম বাড়ে সেই প্রক্রিয়াও চলে ততই দ্রুত। তবে আজ আমরা জানব এর থেকে বাঁচার উপায়। সবার প্রথমে অন্যান্য ফলের থেকে কলাকে দূরে রাখুন, না হলে ইথিলিন গ্যাস বাকি ফলকেও দ্রুত পাকিয়ে দেবে। আর আলাদা রাখলে কলার নিজের পাকার গতিও কিছুটা স্তিমিত হয়। আরেকটা উপায় হলো কলার কাঁদির উপরের যে অংশ, সেই জায়গাটা দিয়েই সবচেয়ে বেশি গ্যাস নির্গত হয়, তাই ওই অংশ প্লাস্টিক বা ফয়েল পেপার দিয়ে যদি মুড়ে রাখা যায়, এতে সতেজতা দীর্ঘস্থায়ী হবে। সমতলে বা থালায় না রেখে যদি হুক দিয়ে কলা ঝুলিয়ে রাখেন, তাহলে ভালো বায়ু চলাচলের ফলে ফলটি অনেকক্ষণ তাজা থাকে। অতিরিক্ত উত্তাপে ফল দ্রুত নষ্ট হয়, তাই ঘরের অপেক্ষাকৃত শীতল ও শুকনো জায়গায় এটি সংরক্ষণ করুন। যদি কলা একেবারে খাওয়ার উপযোগী হয়ে পেকে যায়, অথচ আপনি দু তিন দিন রাখতে চান, তবে তা ফ্রিজে রাখুন। তাহলে খোসা কালো হয়ে গেলেও ভিতরের অংশ দু তিন দিন পর্যন্ত টাটকা থাকে। তবে বেশি পেকে যাওয়া নরম কলা ফেলে না দিয়ে স্মুদি, প্যানকেক বা বানানা ব্রেড বানিয়ে দিন। স্বাদ এবং স্বাস্থ্য দুদিকেই বেশ লাভজনক ব্যাপারটা। আবারও শুনবো একটা গান, বাকি কথা গানের ওপারে। হামি ছবির গান এবারে রইল সমন্তক এবং অরুণার কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে আর কিছুতেই ঘুম আসছে না, এমন সমস্যায় নিশ্চয়ই অনেকেই ভোগেন। আজ এই সমস্যা থেকে বাঁচারও কিছু উপায় আমরা জানব। চিকিৎসকরা বলছেন, ঘুম ভেঙে যাওয়ার পরে ঘুম না আসলে 8 থেকে 1 উল্টোভাবে মনে মনে গুনতে হবে। সেই সময় কিন্তু কোনোভাবেই ফোনে বা ঘরে আলো জ্বালিয়ে ঘড়ি দেখা যাবে না, আর প্রতিটি সংখ্যা গোনার সময় গভীরভাবে শ্বাস নিতে হবে। তবে যদি এই পন্থা ব্যর্থ হয়, তাহলেও অন্য উপায় আছে। অন্ধকার ঘরেই ধ্যান করুন, শুয়ে শুয়েও তা করতে পারেন। কিরকম? এক মনে কোনো বিষয় নিয়ে ভাবতে হবে, হালকা আলো জ্বালিয়ে কিছু পড়াশোনাও করা যেতে পারে, তবে মোবাইল নিয়ে কিন্তু ঘাঁটাঘাঁটি চলবে না কোনোভাবেই। আসলে মেলাটনিন নামক একটি হরমোন ঘুম আসতে সাহায্য করে, কিন্তু মোবাইলের ব্লু লাইট বা স্ক্রিনের আলো হরমোনের নিঃসরণে প্রভাব ফেলতে পারে, ফলে ঘুমের চক্র নষ্ট হতে পারে। এই কারণেই মোবাইল দেখলে আমাদের ঘুম আসতে কিন্তু দেরি হয়। তা সত্ত্বেও যদি একান্তই দেখতে হয়, তবে তা একটু দূর থেকে দেখা ভালো, যাতে চোখে আলো কম লাগে। তাছাড়া হালকা গরম জলে যদি স্নান করে ঘুমোতে যান, তাহলে ঘুম কিন্তু খুব ভালো হয়। ঘুমোতে যাওয়ার অন্তত 1/2 ঘন্টা আগে থেকে মোবাইল দূরে রাখলে ঘুম আসা সহজ হয়। প্রতিদিন ঘুমোতে যাওয়া আর ঘুম থেকে ওঠার এই এই যে সময় দুটো, সেই সময় দুটো যদি নির্দিষ্ট থাকে, তাহলেও কিন্তু ঘুম আসা এবং নিরবচ্ছিন্ন ঘুম সম্ভব হতে পারে। আরও কিছুটা সময় রয়েছে আমাদের আড্ডার আসরে, তবে পরের কথায় যাবার আগে একটা সুন্দর গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আরে আরে না না, এক্ষুনি ঘুমিয়ে পড়বেন না, এই কথাগুলো মনে রাখুন, আজ রাতে বরং একটু চেষ্টা করে দেখবেন। তা এবার তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আসরের একেবারে শেষ বেলায়। ভালো ঘুমের উপায় তো বললাম, যাবার আগে ভালো ত্বক পাবার উপায় বলবো না তা কি করে হয়। ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত খাওয়া দাওয়া, অতিরিক্ত মানসিক চাপ আর পরিবেশ দূষণ, ত্বকে অকাল বার্ধক্য, ব্রণ ও কালচে দাগের মতো সমস্যা সৃষ্টি করে, আমরা সকলেই ভুক্তভোগী। ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা বজায় রাখতে এবং একে আর্দ্র রাখতে সঠিক খাদ্যাভ্যাসের কথা বলে থাকেন পুষ্টিবিদরা। এমনই ছটি খাদ্যাভ্যাসের কথা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব আসরের শেষ বেলায়। প্রথমেই বলি, ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখতে শশা খাওয়া উচিত। এর 95-96% জল, ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক টানটানও সজীব থাকে। নিয়মিত শশা খেলে চোখের নিচের ফোলা ভাব ও কালচে দাগ দূর হবে, শরীর ঠান্ডা করে ভিতর থেকে শরীরকে ঔজ্জ্বল্য দেয় শশা। এরপর বলি তুলসী বীজ বা সবজা দানা, এটি কিন্তু ত্বকের একটি সুপার ফুড। শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয় সবজা বীজ। অনেক সময় শরীরের অতিরিক্ত তাপের কারণে ব্রণ হয়, সবজা বীজ সেই তাপ নিয়ন্ত্রণ করে ত্বককে সারাদিন আর্দ্র রাখতে পারে। হলুদ মেশানো দুধ বা গোল্ডেন মিল্ক, এর অভ্যাসও কিন্তু করতে পারেন। এর অ্যান্টি ইনফ্লামেটরি গুণ ব্রণর লালচে ভাব কমায়। নিয়মিত খেতে পারলে ত্বকে ইভেন টোন ফিরে আসে এবং স্বাভাবিক আভা ফুটে ওঠে। আমলকি ভিতর থেকে ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়াকে মন্থর করে দেয়। এর অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কালচে দাগ বা পিগমেন্টেশন দূর করে, তাই ভিটামিন সি সমৃদ্ধ আমলকিকেও রাখা যেতে পারে খাদ্য তালিকায়। ত্বককে ভিতর থেকে আর্দ্র ও নরম রাখে ঘি। ক্ষতিগ্রস্ত স্তর মেরামত করার পাশাপাশি এটি ত্বককে অতিরিক্ত শুষ্কতা ও বলিরেখা থেকে বাঁচায়। আখরোট ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ইতে ভরপুর। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। খসখসে ত্বকের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে 4-5টা আখরোট খাওয়া কিন্তু খুব কার্যকর। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়, তাই সঠিক পরিমাণ বুঝে সবকিছু খাওয়া জরুরি। আর বিশেষ কোনো শারীরিক সমস্যা বা অ্যালার্জি থাকলে অবশ্যই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া জরুরি। সময় একেবারেই শেষ, তাই যাবার আগে মতামত জানানোর কথা মনে করিয়ে দিয়ে যাই। মৈত্রী বন্ধু 23 MAITRWBANDHU23@gmail.com আমাদের ইমেল করার ঠিকানা, এবং আকাশবাণী মৈত্রী AKASHBANIMAITRWE আমাদের একমাত্র ফেসবুক পেজ। ইমেল করে অথবা ফেসবুক পেজের নির্দিষ্ট পোস্টে কমেন্ট করে জানান আপনার মতামত। আজ এ পর্যন্তই বন্ধুরা। আজ সন্ধ্যার আসরে আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। যেতে যেতে রেখে গেলাম আরও একটি গান, হেমলক সোসাইটি ছবি থেকে শিলাজিৎ মজুমদারের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও আমরা এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে।

0: ek nojuri.
1: টি-টোয়েন্টির পাশাপাশি একদিনের ক্রিকেটেও শীর্ষস্থান ধরে রাখল ভারত। 2026-27 মরশুমে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পেয়েছেন একমাত্র ভারতীয় নিতিন মেনন এবং একমাত্র ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ

পেয়েছেন ভারতের কোমল কোহার। এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে চীনের মেয়েদের কাছে হেরে গেল ভারতের মেয়েরা। সচিন যাদবের অভিষেক হতে চলেছে ডায়মন্ড লিগে। আইএসএল এ ইন্টার কাশির বিরুদ্ধে আজ জিততে মরিয়া মোহনবাগান। অন্যদিকে ইস্ট বেঙ্গল গতকাল গোলশূন্য ড্র করেছে পাঞ্জাব এফসির সঙ্গে। ফিফা বিশ্বকাপের সেরা কারা তারা বেছে নেবেন সে কথা জানিয়ে দিল ফিফা। 55 জনের দল ঘোষণা করে ফেলেছে ব্রাজিল আর্জেন্টিনা। এখান থেকেই বেছে নেওয়া হবে শীর্ষ 26 জন খেলোয়াড়কে। এছাড়াও আজকের ক্রীড়াঙ্গনে থাকছে বাইরে ঘুরে অনুষ্ঠান, আর তার সঙ্গে আইপিএল এর খবর অবশ্যই থাকছে। এই সবকিছু নিয়েই কিন্তু সাজানো আমাদের আজকের ক্রীড়াঙ্গন।

0: আতশ কাঁচের তলায়।
1: বন্ধুরা, আতশ কাঁচের তলায় আজ আমরা বিস্তারিত আলোচনা করব টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবার কিন্তু ভারতের র্যাঙ্কিং নিয়ে। একদিনের বিশ্বকাপ সামনের বছরই আসছে, সেখানে ভারতের র্যাঙ্কিং কিন্তু এখনও পর্যন্ত শীর্ষস্থানই রয়েছে। টি টোয়েন্টির পাশাপাশি একদিনের ক্রিকেটের ক্রমতালিকাতেও শীর্ষস্থান কিন্তু ভারত ধরেই রেখেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে রেটিং কমলেও জায়গা ধরে রেখেছেন শুভমান গিলরা। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের দাপটের কিন্তু অন্যতম প্রতিফলন এই তালিকা। আগের ক্রমতালিকায় ভারতীয় দলের রেটিং ছিল 119, নতুন তালিকায় তা কমে হয়েছে 118। তাতে অবশ্য সমস্যা নেই কিছু, কারণ এক নম্বর জায়গা ধরে রেখেছে গত বছরের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, কিউইদের রেটিং 113। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং 109। এক ধাপ উঠে চতুর্থ স্থানে আগামী বছরের একদিনের বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়াদের রেটিং 102। 2025 সালের মে মাস থেকে হওয়া ম্যাচগুলির ওপর ভিত্তি করে ক্রমতালিকা প্রকাশ করেছে ICC। এর উপর নির্ভর করবে আগামী একদিনের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে কোন কোন দল। 2027 সালের 31 মার্চ ক্রমতালিকায় প্রথম 8টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ এমনিতেই পাবে। দক্ষিণ আফ্রিকা প্রথম 8টি দলের মধ্যে থাকায় ক্রমতালিকায় 9ম দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আবার জিম্বাবুয়েও যদি প্রথম 8-এর মধ্যে ঢুকে পড়ে, তখন ক্রমতালিকায় প্রথম 10টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তবে এসব কিছুই কিন্তু সময়ের অপেক্ষা, দেখা যাক সময় কি বলে, কোন কোন দল শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে সক্ষম হয়।

গতকাল গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে আয়োজক ভারতের পদক তালিকার সূচনা করেছেন কোমল কুহার। টোকিও অলিম্পিক্সের রজত পদক জয়ী মীরাবাই চানুর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করে 23 বছর বয়সী এই ভারোত্তোলক শান্ত এবং সংযত পারফরমেন্সের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দেন। তিনি স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন হ্যান্ড চার্কে 99 কেজি, মোট 177 কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ক্লিন হ্যান্ড চার্কে তার এই কৃতিত্বের জন্য তিনি এই বিভাগেও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। এশিয়ান ওয়েটলিফটিং এর বেশ কয়েকজন হেভিওয়েট তারকা খচিত এই প্রতিযোগিতায় চাইনিজ তাইপে দাপটে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে নিজেদের আধিপত্য বিস্তার করে। হুয়ান ই চেন 193 কেজি উত্তোলন করে স্বর্ণপদক নিশ্চিত করেন এবং তারই স্বদেশীয় ফাং ওয়ান লিং 192 কেজি উত্তোলন করে রজত পদক লাভ করেন। এএফসি অনূর্ধ্ব

অনূর্ধ্ব ১৭ মহিলা জাতীয় ফুটবল দলের অতি ঐতিহাসিক ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল। ম্যাচের বেশিরভাগ সময় ভারত কঠোর লড়াই করলেও শুরু থেকে শেষ পর্যন্ত চীনের আধিপত্য এবং অবিরাম চাপই শেষ পর্যন্ত জয়ী হয়। খেলার ৩৮ মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি, ওই সময় প্রথম গোলটি হয়। দ্বিতীয় গোল হয় মধ্যাহ্নবিরতির ঠিক আগে। শেষ গোল হয়েছে ৯০ মিনিটে। ভারতের অনূর্ধ্ব ১৭

উট পর্বে উঠে ভবিষ্যতের আশার আলো দেখিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মেয়েরা। ভারতের অন্যতম শীর্ষ জ্যাভলিন থ্রোয়ার সচিন যাদব 4 জুন রোমে তার ডায়মন্ড লীগ অভিষেক করতে চলেছেন, যা হবে 2025 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সম্মানজনক চতুর্থ স্থান অর্জনের পর তার প্রথম আন্তর্জাতিক ইভেন্ট। 26 বছর বয়সী এই খেলোয়াড় মর্যাদাপূর্ণ ডিএল সিরিজের রোম পর্বের 8 জন প্রতিযোগীর সঙ্গে তালিকাভুক্ত হয়েছেন। তার অন্যান্য প্রতিপক্ষরা হলেন গ্রেনাডার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স, জার্মানির জুলিয়ান ওয়েবার এবং টমাস রোলার, চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেদ, যুক্তরাষ্ট্রের কার্টিস থমসন, পোল্যান্ডের ডেভিড ওয়েগনার এবং শ্রীলঙ্কার রমেশ থারাঙ্গা পথিরাগে। এরা সকলেই কিন্তু ডায়মন্ড লীগে অংশগ্রহণ করবেন।

আমরা এবার চলে যাব আইএসএল এর আসরে। আইএসএল এর শেষ ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ড্র করায় চাপ বেড়ে গেছে মোহনবাগানের। ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে সের্জিও লোবেরার দল। এই পরিস্থিতিতে আজ ইন্টারকাশির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা ঠান্ডা রেখে তিন পয়েন্ট ঘরে তোলাই লক্ষ্য মোহনবাগান কোচের। লোবেরা মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়, তাই নিজেও চাপ নিচ্ছেন না আর ফুটবলারদেরও চাপ নিতে বারণ করছেন। আইএসএল এ ইন্টারকাশি ভালো অবস্থায় নেই, দশটি ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে তারা। তার উপর ইন্টারকাশির কোচ অ্যান্টনিও লোপেস হাবাস গত রবিবার রাত্রেই ইস্তফা দিয়েছেন। সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহনবাগান কোচ। এফসি গোয়া ম্যাচের পারফরমেন্সে অসন্তুষ্ট হলেও জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, রবসনদের ওপর আস্থা রেখেছেন লোবেরা। গোয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা নিয়েও কোনো অজুহাত দিতে চান না তিনি। বাকি সব ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করাই তার লক্ষ্য। আগামী আজ ঘরের মাঠ থেকেই লীগ জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন সবুজ মেরুন কোচ লোবেরা।

পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করে নিজেদেরই চাপে ফেলে দিলেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে দু দলের খেলা শেষ হল গোলশূন্য অবস্থায়। মোহনবাগানের পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারল না ইস্ট বেঙ্গল। আজ ইন্টারকাশির বিরুদ্ধে মোহনবাগান জিতলেই আবার দু পয়েন্টে এগিয়ে যাবে সবুজ মেরুন। আইএসএল জয়ের দৌড়ে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে গেল অস্কার ব্রুজোর দল। পাঞ্জাব ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল কোচ হিসেবে ব্রুজোর 50তম। এমন একটা ম্যাচে কোচকে 3 পয়েন্ট উপহার দিতে পারলেন না সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী, মিগুয়েলরা। ম্যাচের অধিকাংশ সময় দাপট ছিল পাঞ্জাবের ফুটবলারদের, বেশি সময় তাদের দখলেই ছিল বল। ঘরের মাঠেও ইস্ট বেঙ্গলকে খানিকটা দিশে হারাই দেখিয়েছে যেন। গোলরক্ষক প্রভসু খান সিং গিল বেশ কয়েকবার দলের পতন রোধ করেছেন। ইস্ট বেঙ্গলের দুটি শট অবশ্য পোস্টে লেগে ফিরে আসে। লাল হলুদ ফুটবলাররাও গোলের একাধিক সুযোগ নষ্ট করেন। ব্রুজো দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করেও দলের খেলা বদলাতে পারেননি। ম্যাচের অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতে হয় ইস্ট বেঙ্গল গোলরক্ষককে। সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের সামনে থাকা দলের যেমন ফুটবল খেলার কথা ছিল, ইস্ট বেঙ্গল কিন্তু একেবারেই সে খেলা দেখাতে পারেনি।

আবার ঘরোয়া ফুটবল থেকে ঘরোয়া ক্রিকেটে, অর্থাৎ আইপিএল এর মাঠে। দল জিতলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একের পর এক সদস্য কিন্তু শাস্তি পেয়েই চলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচের মাঝে অশালীন কথা বলে শাস্তি পেতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। এবার অশালীন অঙ্গভঙ্গি করে শাস্তি পেলেন বেঙ্গালুরুর অলরাউন্ডার টিম ডেভিড। মুম্বাইয়ের বিরুদ্ধে টানটান ম্যাচ জেতে বেঙ্গালুরু, শেষ বলে জেতার পর ডাগ আউটে বসে হাতের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন ডেভিড, সেটি আবার ক্যামেরায় ধরাও পড়ে, তার ফলে শাস্তি পেতে হয়েছে ডেভিডকে।

আইপিএলে টানা চারটি ম্যাচে হেরে গেল পাঞ্জাব কিংস। অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালস এর কাছেও হেরে গেলেন শ্রেয়াস আয়াররা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে 210 রান করে পাঞ্জাব, জবাবে দিল্লি করে 19 ওভারে 7 উইকেটে 211 রান। গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে প্লে অফের আশা জিয়ে রাখলেন অক্ষর পটেলরা। এই ম্যাচের পর পাঞ্জাবের 11টি ম্যাচে 13 পয়েন্ট, দিল্লি 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এলো। কলকাতা নাইট রাইডার্স নেমে গেল আপাতত 10 নম্বরে।

বিশ্বকাপের ঠিক এক মাস বাকি থাকতেই ফিফা জানিয়ে দিল গোল্ডেন বল বাছাই করবেন কারা। প্রতি ফুটবল বিশ্বকাপে ফিফা একটি ফুটবল স্টাডি গ্রুপ তৈরি করে। এই কমিটি গোটা টুর্নামেন্ট দেখে সিদ্ধান্ত নেয় সেরা ফুটবলার, সেরা গোলকিপার এবং অন্যান্য পুরস্কার কারা পাবেন। শুধু তাই নয়, এই কমিটির ওপর দায়িত্ব থাকছে ম্যাচ দেখে নানা রকমের রিপোর্ট তৈরির। এই কমিটির তত্ত্বাবধানে থাকছেন আর্সেন ওয়েঙ্গার এবং কমিটির প্রধান সুইজারল্যান্ডের বিশ্বকাপার পাস্কার জুবেরবুলার। এই কমিটির বাকি সদস্যরা হলেন জুর্গেন ক্লিন্সম্যান, পাবলো জাভালেতা, জন ডাল টমসন, জিলবার্টো সিলভা, অ্যারন উইন্টার, পাওলো ওয়ানচোপ, অটো অ্যাডো, টবিন হিথ, জেন লুডল, মাইকেল ও নীল। এই কমিটির সদস্যরা কখনো থাকবেন মাঠে, কখনো মায়ামির টেকনিক্যাল সুইটে, যেখানে ছটি অ্যাঙ্গেল থেকে খেলা দেখতে পাবেন তারা। ফিফার তরফ থেকে তারা পাবেন অনেক ডেটা, খেলার বিশ্লেষণও করতে পারবেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে। এমনভাবেই ফিফা নির্বাচন করেছেন কমিটির মেম্বারদের।

আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শিরোপা রক্ষার লক্ষ্যে 2026 ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা তাদের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। 2022 কাতার বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করার লিওনেল মেসিকে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বিশ্বকাপে তার খেলার সম্পূর্ণ সিদ্ধান্ত ইন্টার মায়ামির এই ফরওয়ার্ডের নিজস্ব সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে 55 জন সদস্যের এই প্রাথমিক দল থেকে পাওলো দিবালা কিন্তু বাদ পড়েছেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা যে গ্রুপে পড়েছে, সেখানে তাদের সঙ্গে রয়েছেন আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবেন। দেখা যাক এখন মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলেন কিনা।

স্যান্টোসের হয়ে দারুণ ছন্দে থাকায় নেইমারের ওপর ভরসা রেখেছেন ব্রাজিলের প্রশিক্ষক আনসেলোতি। এই অভিজ্ঞ কোচ আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, শারীরিকভাবে ফিট এবং ছন্দে থাকা ফুটবলারদেরই ডাকা হবে বিশ্বকাপের দলে। সান্টোসের হয়ে সাম্প্রতিক পারফরমেন্সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন নেইমার। শেষ ১২টি ম্যাচে করেছেন ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। এবার জায়গা পেলেন তিনি ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে। শেষবার ২০২৩ সালে ব্রাজিলের

জাতীয় দলের হয়ে খেলেছিলেন নেমার, তার অভিজ্ঞতা অ্যান্সেলোতির বড় অস্ত্র হয়ে উঠতে পারে। স্যান্টোসে ফেরার পরে নেমারের মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলার ভূমিকায় কিন্তু দেখা গেছে তাকে, সেক্ষেত্রে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। প্রত্যাশা মতোই এই প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন ভিনিসিয়াস, রাফিনিয়া, এনড্রিক, ম্যাথিউস, কুনহা, এস্তেভাও, হুয়াও পেড্রোরা। তবে বড় চমক তারকা উইঙ্গার অ্যান্টনির ডাক পাওয়া। মিডফিল্ডারদের মধ্যে ডাক পেয়েছেন ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতারা। ডিফেন্ডারদের মধ্যে বড় নাম মার্ক উইনহোস, থিয়েগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহাসরা। গোলকিপারদের মধ্যে আছেন অ্যালিসন এবং এডিসন।

বাছাই পর্বের বৈতরণী পার হতে ঘাম ঝরাতে হয়েছিল বেশ। একদম শেষ দলগুলোর একটি হিসেবে 2026 বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছিল বসনিয়া এবং হার্জেগোভিনা। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় প্রথম হল বলকান অঞ্চলের এই দেশটি। অভিজ্ঞতা, তারুণ্য এবং নতুন মুখের মিশেলে আজ 26 জনের স্কোয়াড ঘোষণা করেন বসনিয়া কোচ সের্গেই বারবারেজ। স্কোয়াডে অভিজ্ঞতায় ঋদ্ধ 40 বছর বয়সী স্ট্রাইকার এরিন জেকো যেমন আছেন, তেমনি নতুন মুখ 21 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিজকেও রাখা হয়েছে। তবে বসনিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং গোলের রেকর্ডধারী জেকোই এই দলের মূল তারকা। বসনিয়া এর আগে একবারই বিশ্বকাপ খেলেছে। 2014 সালের সেই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি থেকে শুধু জেকো এবং আটলান্টা ডিফেন্ডার সিট কোলাসিচকে রেখেছেন কোচ সের্গেই বারবারেজ। শেষ পর্যন্ত দেখা যাক বসনিয়া এবার দ্বিতীয় পর্বে যেতে পারেন কিনা।

0: বন্ধুরা, এবার আমরা চলে যাব আজকের বিশেষ অনুষ্ঠান বাইরে ঘুরেতে। আজ বাইরে ঘুরেতে আমরা শুনব খেলাধুলার সঙ্গে ফিটনেস ব্যাপারটা অঙ্গাঙ্গীভাবে জড়িত, আর এই ফিটনেসের কারণে, ফিটনেস ধরে রাখতে গেলে কি কি করতে হয় বা কিভাবে চলতে হয় সে কথা আমাদের জানিয়েছেন ফিটনেস বিশেষজ্ঞ লায়লা দাস। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা। আসুন শুনি বাইরে ঘুরে অনুষ্ঠান।
1: বাইরে ঘুরে

0: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন মানুষের কথা যিনি খেলোয়াড় তৈরির নেপথ্যে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ বন্ধুরা, স্পোর্টস নিউট্রিশিয়ান এবং স্পোর্টস মেডিসিন নিয়ে দীর্ঘ 30 বছর ধরে পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রারম্ভিক সূচনা লগ্ন থেকে আজও সংযুক্ত এই সংস্থার সঙ্গে ডক্টর লায়লা দাস। প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই। এই যে খেলার মাঠে খেলোয়াড়দের সুস্থ রাখতে যে নিউট্রিশন বা স্পোর্টস মেডিসিনের যে দরকার হয়, এটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন।
1: দেখুন, আগের দিনে যে কনসেপ্টটা ছিল যে খেলোয়াড় তৈরি হয় তাদের ট্যালেন্ট এবং খেলার মাঠে, ট্যালেন্ট নিয়ে খেলার মাঠে ট্রেনিংটা এখনও আছে, ট্যালেন্ট ছাড়া বা প্রপার ট্রেনিং ছাড়া কিছুই হয় না। কিন্তু এখন ল্যাবেও অ্যাথলিট আর স্পোর্টস পার্সন তৈরি করা হচ্ছে, ওয়েস্টে বলুন, ইস্টে বলুন, ইভেন ইন্ডিয়াতেও আমাদের যে খেলোয়াড় তৈরি কারখানা, মেইনলি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমাদের ন্যাশনাল বডি, তারা যেটা করে সেটা রিসার্চ, ডেটা, টেকনোলজি এবং সায়েন্টিফিক ট্রেনিং, এই সবের সংমিশ্রণে খেলোয়াড় তৈরি করছে। ট্যালেন্ট সার্চ করা হচ্ছে প্রথম লেভেলেই, তারপরে তাদের গ্রুম করা এবং তাদের খেলাতে খেলাতে অনেক দুর্বলতা বেরোয়, আংশিক কিছু দুর্বলতা, আংশিক কিছু প্রতিবন্ধকতা, যেটার জন্যে তারা মানে আশার

0: কোনোরূপ পারফরমেন্স দিতে পারে না, সেগুলোও সাইন্টিফিক ওয়েতে ডিটেক্ট করে সেগুলোর ডেভেলপমেন্ট এবং ইম্প্রুভমেন্টের চেষ্টা করা হয়। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা শুধু একজন ডাক্তার বা একজন সায়েন্টিস্টকে দিয়ে হয় না, দিস ইজ এ টিম ওয়ার্ক। এটা সায়েন্সের নানা ডিপার্টমেন্ট থেকে সবাই একসাথে হয়ে এগুলো করা হয়।
1: পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জবে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই শুরুর সময় থেকে আপনি এটার সঙ্গে যুক্ত আছেন। আপনার এই দীর্ঘ কর্মময় জীবনের মধ্যে দিয়ে বহু প্রতিভাবান খেলোয়াড় এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণ থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই যে খেলোয়াড়রা তাদেরকে শারীরিকভাবে যেটা বললেন যে সুস্থ রাখার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ধরনের বিজ্ঞান কাজ করে, সেইটার কতটা প্রাসঙ্গিক, মানে স্পোর্টসের সঙ্গে কতটা রিলেট করছে?
0: স্পোর্টসের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনি হয়তো একটা ট্যালেন্টেড বাচ্চা গ্রামগঞ্জ থেকে নিয়ে এলেন, একজন ভালো কোচ তার পিছনে তার সমস্ত ডেডিকেশন দিয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু করতে করতেই তার একটা ছোট চোট হলো, সেই চোট যদি সময়ের মতো না ডিটেক্ট না করা হয়, সারানো না হয়, তাহলে সে

0: সেটা অনেক বড় হয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। যদি ধরুন একটু কোনো ইনফেক্টিভ ডিজিজ হোক, অন্য কোনো সাধারণ জ্বর জারির মতন সামান্য জিনিস হোক, তাকে কিছুদিনের জন্য বেডরিডেন করে দেয়, খেলার মাঠে বাইরে করে দেয়, সেই সময়টা তাদের সেট আপ করা গোলগুলো অনেক পিছিয়ে যাবে। ওই যে অ্যাবসেন্স ফ্রম স্পোর্টস, এটা অনেকটা ওই ছোটোবেলায় আমরা যে একটা অঙ্ক করতাম না, তেল মাখানো বাসে বাদরটা উঠছে তিন হাত, নামছে দু হাত, কখন উপরে গিয়ে পৌঁছবে, এইটা সেই রকম অবস্থা হয়ে যায়। তাদের ট্রেনিং করে আমরা যতটা মাসে পর মাস ইয়ে করে একটা জায়গায় আনছি, পারফরমেন্সটা ইম্প্রুভ করছি, যদি তারা দু উইক, চার উইক, ছ উইক, সে হাত পা ভাঙার জন্যই হোক বা যে কোনো কারণে মাঠ থেকে বাইরে থাকে, তাহলে তারা আবার ওইখানে পিছিয়ে গিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। তারপরে কোচেরা যেগুলো ঠিক করেন, শর্ট টার্ম গোল, এবারে হয়তো বেঙ্গল খেলবে, এরপরে হয়তো পরের বছরে গিয়ে ইন্ডিয়া খেলবে, সেই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। আর লং টার্ম গোল, যারা আমাদের লম্বা রেসের ঘোড়া, যাদের আমরা ইন্টারন্যাশনাল ফিগার করবো ভাবছি, তাদেরও অনেক অনেক পিছিয়ে যাচ্ছে। আর প্রপারলি যদি তার রিকভারি না হয় সময় মতো, তাহলে তার আশানুরূপ ইয়েটা কিছুতেই হবে না। এই জায়গাতেই আমাদের মানে সার্থকতা যে আমরা এই ছোটোখাটো জিনিস থেকে প্রপার মনিটরিং কন্টিনিউয়াস করে তাদের সুস্থ রাখার চেষ্টা করি, প্লাস রিকভারি প্ল্যানিং, সেটাও একটা বড় জিনিস। আজ আপনি খাটিয়ে তাকে দিনের শেষে সে আর একটা পা ফেলবার মতন অবস্থায় থাকলো না, শিয়ালদার মুখের চেয়েও বেশি পরিশ্রম করলো, পরের দিন সকালে আবার উইলোড নেবে কী করে এসে মাঠে, তাকে তার জন্য রেডি করা, রিকভারি ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, প্রত্যেকটা গেমের নিজস্ব ডিমান্ড আছে, সেই বুঝে তাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন ঠিক করতে হয়, সবার একরকম হয় না। আর এগুলো সমস্তই আমাদের ইয়েতে প্ল্যান করা হয়, এবং পিরিয়ডিক যে হিউম্যান পারফরমেন্স টেস্টিংগুলো হয় ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যালি, সেগুলো এদের নিজস্ব স্পোর্টসের অ্যাক্ট থাকার বা ইম্প্রুভ করার জন্যে যা যা দরকার সেগুলো ডিটেক্ট করে তার প্যারামিটার, সেখানে কোথাও পিছিয়ে থাকলে তার সেই মতো ট্রেনিং দিয়ে সেগুলো ইম্প্রুভ করা হয়।
1: পেশাগত দিক থেকে যারা এই পেশাটাকে মানে স্পোর্টস নিউট্রিশন এবং স্পোর্টস মেডিসিন নিয়ে যারা এগোতে চাইছে, তাদের জন্য কী উপদেশ দেখবেন এবং কতটা সেটা সুরক্ষিত পেশা?
0: দেখুন, পেশা হিসেবে খুব ভালো, যারা স্পোর্টস লাভার্স, যারা দেশের কিছু করে দেখাতে চান, তাদের জন্য ভীষণই ভালো। তেমনি ফাইন্যান্সিয়ালি যদি দেখেন, একজন ডাক্তার যেটা করতে পারেন, আমি রোজগারের দিক দিয়ে বলছি, তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এখানে আমাদের ইভেন এমপ্লয়মেন্ট ইজ ভেরি লিমিটেড, সারা ইয়েতে নজন, আমি যখন ছিলাম তারপরেও মাত্র নজন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ছিল, রিক্রুটেড বাই, আই এম টকিং অ্যাবাউট কোয়ালিফাইড পিপল, যারা রিক্রুটেড বাই সাই, তার মধ্যেও আবার কোয়ালিফিকেশন হিসেবে স্পোর্টস মেডিসিন হয়তো অর্থোপেডিক সার্জন, হয়তো প্যাথোলজিস্ট, তারাও কিন্তু কাজ করেছেন এইসব লাইনে। আর সেখানে বাইরে তো বুঝতেই পারছেন কী অবস্থা, এবং সেই সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের আলাদা। যদি আপনি প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাবেন, এখনকার, তখন তো কিছুই ছিল না, আমাদের অনেক সময় পকেট থেকে টাকা বের করেও টেস্টের জন্য পাঠাতে হতো, এখন তো একটু ইম্প্রুভ করেছে, কিছু তারা চাকরি পায়, কিছু তারা ইনসেন্টিভ পায়, সেই সেই থেকে কিছু কিনতে পারে, কিছু দিতে পারে। কিন্তু যে লেভেলে আমরা আশা করি, আমরা অন্য ইয়েতে, আমি ফার্স্ট স্পেশালিটি ওয়াজ গাইনোকোলজি, সেখানে থাকলে আমি যে লেভেলে পৌঁছতে পারতাম, এটার সঙ্গে কোনোভাবে কম্পেয়ার হয় না। আর যারা দিতে পারে, আমাদের মধ্যেও এখন ইন্টারন্যাশনাল লেভেলে ভীষণ মানে বলবো কি রিচ প্লেয়ার্স এসে গেছে, কিন্তু তারা যেহেতু তাদের ক্ষমতা বেশি, তারা অস্ট্রেলিয়া গিয়ে ট্রিটমেন্ট করবে, সাউথ আফ্রিকায় ট্রিটমেন্ট করবে, তারা আমার কাছে আসবে না, দ্যাট ইজ নট ফ্যাশনেবল। সুতরাং টাকার দিক দিয়ে যদি বলেন, আমাদের ওই গ্রাসরুট লেভেল মিডিয়াম মিডিয়াকার ইয়ে তাদেরই করতে হয়, ফাইন্যান্সিয়ালি বি দে আর অলসো ভেরি ট্যালেন্টেড, আলটিমেটলি তারা কোথাও একটা গিয়ে পৌঁছো। আর আমরা বাইচুং ভুটিয়াকেও দেখেছি, নেডিকেও দেখেছি, বা বিজেন সিংকেও দেখেছি ওই লেভেলে, কিন্তু এখন যারা হচ্ছে তারা আসবে না। এখন যারা ক্রিকেটে আছে তারা যখন কিছুই পেত না তখন আমাদের কাছে দেখাত, কিন্তু এখন যারা ক্রিকেটে বড়, তারা এত পয়সার মালিক, তারা আমাদের মতন ছোটোখাটো ডাক্তারের কাছে আসবে না, তারা স্পোর্টস মেডিসিনে যেতে হলে দূরে যাবে বিদেশে।
1: আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম স্পোর্টস মেডিসিন ডক্টর লায়লা দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজার।

0: মিত্রা প্রযোজনা সৌর্য চৌধুরী।
1: বন্ধুরা, আপনারা শুনলেন বাইরে ঘুরে অনুষ্ঠান। এবার আমরা চলে যাই বাংলাদেশের একটা খবরে। আসলে সরকার বদলে বাংলাদেশ ক্রিকেটেও কিন্তু বদল এসেছে। অন্তর্বর্তী বোর্ডের সভাপতি হয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। এবার বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত হবে। এবছর সুরক্ষার কারণে কারণ দেখিয়ে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ থেকে বয়কট করা হয়েছিল। সে বিষয়ে এবার শুরু হবে তদন্ত। বাংলাদেশ সরকার 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশের যুব এবং ক্রীড়া দপ্তরের সচিব মাহবুব উল ইসলাম সংবাদ সংস্থাকে জানিয়েছে একটি বিশেষ কথা, যে ভারতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব এবং ক্রীড়া দপ্তর। তারাই এবার খুঁজে বের করবে বাংলাদেশের ভারতে না আসার আসল কারণ। আজ অবশ্য ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে সে বিষয়ে আমাদের ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। এই আইডিতে আপনারা আপনাদের যাবতীয় মতামত ক্রীড়াঙ্গন সম্পর্কে আমাদের জানাতে পারেন। ক্রীড়াঙ্গনের সময় আজ একেবারেই শেষ। বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা যখন কোথাও ঘুরতে যান বা যদি আমাদের তরুণ বন্ধুদের কথা বলি, যখন কখনো আপনার সঙ্গীকে নিয়ে সিনেমা দেখতে যান, তখন একটি জিনিস আপনাদের কাছে খুবই জনপ্রিয় এবং বলা ভালো মুখরোচক কিনা জানি না, বেশ ভালো লাগে আর কি, সিনেমা হলে বসে যদি পপকর্ন টাইপের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো যদি একটু খেতে খেতে সিনেমা দেখতে পারা যায়, তাহলে বেশ জিনিসটা মজাদার হয়ে ওঠে। আবার রাস্তাঘাটে চলতে গিয়ে কখনো কখনো আস্ত একটি ভুট্টা, যে সমস্ত দোকানদার থাকেন তারা নুন লেবু আরো নানান রকম সামগ্রী মিশিয়ে আপনাদেরকে একটু সেঁকে দেন আগুনে, সেটাও বেশ মজাদার। কিন্তু এই ভুট্টা যারা চাষ করেন, সেই সমস্ত কৃষক বন্ধুদের চাষ করতে গিয়ে কি কি ভাবে তাদের বিভিন্ন পদক্ষেপ পার করতে হচ্ছে, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো কি কখনো ভেবে দেখেছেন? তারা চাষ করতে গিয়ে কি ধরনের রূপপোকার সম্মুখীন হচ্ছেন, কিংবা চাষ করার সঠিক পদ্ধতি কি রয়েছে, সেই ব্যাপারগুলো যদি একটু সঠিকভাবে জানতে পারেন, তাহলে আমাদের কৃষক বন্ধুরা তো বটেই, আর যারা একটু ভুট্টা খেতে পছন্দ করেন তাদেরও একটা সম্যক ধারণা হবে যে এটা কেমনভাবে হয়, বা ভুট্টার বিভিন্ন ধরন হতে পারে। এই আমি যে পপকর্নের কথা বললাম, এছাড়াও রয়েছে বেবিকর্ন, সুইটকর্ন, এগুলো ঠিক কি জিনিস, এগুলো কি একই জিনিস নাকি অন্য জিনিস? তাই এই ভুট্টার বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু, বিভিন্ন বিষয় বলতে ভুট্টা চাষ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আধুনিকভাবে যদি ভুট্টা চাষ করা যায়। হ্যাঁ, আজকের আমাদের আলোচনার বিষয় আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। আমি যে কথা বলছিলাম যে ভুট্টার বিভিন্ন ধরন অনেক কিছুই রয়েছে, সেগুলো আমরা আলোচনা পরপর আসব, তবে তার আগে যদি একটু বর্তমানে আমাদের রাজ্যে যদি ভুট্টা চাষের চালচিত্রটা আপনি একটু তুলে ধরেন।
2: হ্যাঁ, বিগত কয়েক বছর ধরেই ভুট্টা চাষের কিন্তু এলাকা আমাদের দেশে এবং রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আমাদের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তথ্য যদি দেখি, তাহলে বিশ্বের যে সমস্ত দেশগুলো ভুট্টা উৎপন্ন করে তাদের মধ্যে আমাদের দেশ এলাকার নিরিখে চতুর্থ এবং উৎপাদন

0: দিকে সপ্তম, এবং তারই সাথে আমাদের রাজ্যেও কিন্তু গত এক দশকে ভুট্টা চাষের যে চালচিত্র সেখানে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। আমাদের রাজ্যে 2011-12 সালে যেরকম ভুট্টার উৎপাদন ছিল তার থেকে 21-22 সালে এই 10 বছরে কিন্তু প্রায় 8 গুণ ভুট্টার উৎপাদন বেড়েছে, এবং সারা দেশের যে উৎপাদনশীলতা ভুট্টার গড় উৎপাদনশীলতা তার তুলনায় বলতে গেলে আমাদের রাজ্যের উৎপাদনশীলতা বেশি বর্তমানে।
1: আচ্ছা,
0: তো এই সমস্ত দিক থেকে বিচার করে কিন্তু ভুট্টা চাষ এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক।
1: বেশ, একটা মোটামুটি একটা সামগ্রিক চিত্র আপনি তুলে ধরলেন। এবারে আমরা তো বাজারে বিভিন্ন ধরনের ভুট্টা দেখি, যেটা আমি শুরুতে বলছিলাম যে বেবিকর্ন, পপকর্ন, সুইটকর্ন, এই যে জিনিসগুলো, এগুলোর কি কোনো বিশেষত্ব রয়েছে বা পুষ্টিগুণ, মানুষের এত চাহিদাটা বাড়ছে কেন, সে ব্যাপারে কি বলবেন?
0: ভুট্টা এমন একটি ফসল, ভুট্টা দানাশস্যের রানী হিসাবে পরিচিত, এবং ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। অন্যান্য যে সমস্ত তণ্ডুল জাতীয় শস্য যেমন ধান, গম, তার থেকে বেশি পরিমাণ প্রোটিন ভুট্টায় থাকে। তবে হ্যাঁ, আমাদের মাছ মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে সেটা এখানে পাওয়া যাবে না, কিন্তু যে প্রোটিন থাকে সেই প্রোটিনটা যথেষ্ট পরিমাণ, এবং তার সাথে সাথে ভুট্টায় ভিটামিন বি, সি, ভিটামিন এ, এগুলো তো থাকেই, এবং গুরুত্বপূর্ণভাবে ফাইবার থাকে, যেটা যারা ডায়াবেটিসে আক্রান্ত, কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য খুবই উপকারী। তো ভুট্টার নানা রূপে আমরা ভুট্টাকে পাই বাজারে, সুইটকর্ন হতে পারে, বেবিকর্ন হতে পারে, পপকর্ন হতে পারে। তো যদি একটা করে বলি যে সুইটকর্ন, যেমন সুইটকর্ন এর মধ্যে মিষ্টত্ব খুব ভালো রয়েছে, খেতে খুবই সুস্বাদু। সুইটকর্নে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং তার সাথে সাথে ভিটামিন, মিনারেলস এগুলোও থাকে, আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু ব্যবহার করা যেতে পারে এই সুইটকর্ন। আবার কি হয় যে খুব বেশি পরিমাণে যদি কেউ খেয়ে ফেলেন তাহলে আবার হজম করতে অসুবিধে হতে পারে। ঠিক সেরকম বেবিকর্ন, বেবিকর্ন আমরা জানি যে বেবিকর্ন অত্যন্ত মুখরোচক একটি খাবার, কিন্তু যাদের খাওয়ার খুব সহজে পাচ্য হয় না তখন নিয়মিত অভ্যাসে কিন্তু বেবিকর্ন না রাখাই ভালো।
1: আচ্ছা,
0: আর বেবিকর্নে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ইত্যাদি থাকে, মিনারেলস থাকে, এবং সবচেয়ে বড় কথা এতে কোনো রকম ফ্যাট থাকে না। ফলে কি হয়, আমরা যে লো কার্ব ডায়েট বলি, ক্যালোরি কম খাবার বলি, সেগুলোর মধ্যে কিন্তু বেবিকর্নটাকে আমরা নিতে পারি। এরপরে পপকর্নের কথা বলতে পারি। পপকর্ন আমরা সকলেই জানি, আপনি বলছিলেন যে পপকর্ন বিভিন্ন সিনেমা হলে, রেস্টুরেন্টে, অনেক জায়গায় ব্যবহার করা হয় এই সমস্ত জিনিসগুলো। এবার পপকর্ন একটা হেলদি স্ন্যাক্স অবশ্যই, এবং তার সাথে সাথে আরেকটি বিষয় আছে যে পপকর্নের স্বাদটাও ঈষৎ নোনতা। ফলে কি হয়, এতে ফ্যাট যেমন কম থাকে, নোনতা স্বাদের জন্য কি হয়, যারা হয়তো ট্রাভেল করছে, একটু উপরে পাহাড়ের দিকে যাচ্ছে, মুখে যদি ওই নোনতা খাবারটা কিছুটা রাখে, বমির ভাব যদি থাকে সেটা অনেকটা প্রতিহত করা যায়।
1: আচ্ছা,
0: এছাড়াও গুরুত্বপূর্ণভাবে ভুট্টায় তেল পাওয়া যায়, 4% তেল থাকে। বর্তমানে রাইস ব্র্যান অয়েলের সাথে ভুট্টার তেলের ব্লেন্ডিং করেও কিন্তু বাজারে আসছে, কারণ এতে কি হয় যে আমাদের লিনোলেনিক অ্যাসিড এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেকটা বেশি পরিমাণে থাকে, ফলে হার্ট হেলদি যে তেলগুলোর মধ্যে বলি তার মধ্যে কিন্তু ভুট্টার তেল পড়ে।
1: আচ্ছা,
0: এই বিবিধ ব্যবহার হতে পারে।
1: আচ্ছা ডক্টর রায়, একটা ব্যাপার একটু জানি আপনার থেকে, এই যে বেবিকর্ন, পপকর্ন বা সুইটকর্ন যেগুলো বলছেন, এবং আমরা যে ভুট্টা, এটা কি ভুট্টার বিভিন্ন স্টেপ, ছোট বড় মাঝারি এইরকম ভাবে নাকি?
0: না, একদম এদের প্রত্যেকের আলাদা আলাদা জাত রয়েছে। পপকর্নের আলাদা জাত রয়েছে, সুইটকর্ন যেগুলো যাতে প্রায় 13-15% মতো সুগার পাওয়া যায় সেগুলো সুইটকর্ন হিসেবে ব্যবহার হবে। বেবিকর্নের আর একটা জাত রয়েছে, যারা 45-55 দিনের মধ্যে যারা আমরা তুলতে পারি এরকম একটি জাত। তো আর হাইব্রিড ভুট্টার জাত তো রয়েছে, এছাড়াও গবাদি পশুর জন্য এক ধরনের ভুট্টার জাত রয়েছে।
1: ও, এগুলো প্রত্যেকটা আলাদা জাতের?
0: একদম, প্রত্যেকটা আলাদা জাতের।
1: আচ্ছা আচ্ছা, মানে আমাদের অনেকের ধারণা, ইভেন আমারও ছিল, যে হয়তো ভুট্টার ছোট ছোট ধাপে ধাপে এদের বিভিন্ন নামকরণ করা হয়েছে। আচ্ছা বেশ, এই ব্যাপারটা পরিষ্কার হলো। আর আপনি যে বললেন হাইব্রিড ভুট্টা, তাহলে আমাদের এখানে যে সমস্ত ভুট্টা চাষ করেন কৃষক বন্ধুরা, সেগুলো কি কোন জাতের?
0: মোস্টলি আমরা যে, আমাদের কৃষকরা যেই ধরনের জাত ব্যবহার করেন সেটা হাইব্রিড ভুট্টা।
1: হাইব্রিড ভুট্টা, বেশ। তাহলে চাষের কথা যখন এলোই, তাহলে একটু যদি আমরা চাষের প্রসঙ্গটা আসি, যে ভুট্টা চাষ করতে গেলে আমাদের কৃষক বন্ধুরা বা আমাদের রাজ্যের যে বিভিন্ন অঞ্চল রয়েছে, কোন অঞ্চলগুলোতে বেশ উপযোগী?
0: হাইব্রিড ভুট্টার যদি চাষের কথা বলি, আমরা নর্থ বেঙ্গলে হাইব্রিড ভুট্টার চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে। আমরা যদি উত্তর দিনাজপুরের জেলাগুলোতে দেখি, দার্জিলিংয়ে দেখি, এই জায়গাগুলোতে এদের প্রচুর এলাকা রয়েছে। এছাড়াও নদিয়া, মালদা, মুর্শিদাবাদেও ব্যাপক এলাকা রয়েছে, কারণ হাইব্রিড ভুট্টার বর্তমানে যেই ধরনের ব্যবহার মোস্টলি কৃষকরা করছেন সেটা হলো পোলট্রি ফিডের জন্য ব্যবহার হচ্ছে, কিংবা আমাদের গবাদি পশুর খাবারের হিসাবে এদেরকে ব্যবহার করা হচ্ছে, যে

0: এই দানাটাকে গুঁড়ো করে মেশ করে তৈরি করা হচ্ছে। এছাড়া সাইলেজ করছেন অনেকে, যে পাতাগুলোকে কেটে বা গোটা গোখাদ্য হিসাবে ছোট ছোট করে কেটে যেই সময় অন্য কোনো খাবার পাবো না সেই সময় এই খাবারটাকে যাতে ব্যবহার করতে পারি। বিশেষত বর্ষাকালে যখন অন্য কোনো চাষ আমি করছি না, করতে পারছি না, কোনো সবুজ খাবার পশুকে খাওয়াতে পারছি না, শুধু খড়ের উপর ডিপেন্ড করছি, তখন কিন্তু এই সাইলেজগুলোকে ব্যবহার করতে পারেন।
1: এই যে হাইব্রিড ভুট্টা চাষের কথা যখন আমরা চাষ করছেন, আপনি বললেন উত্তরবঙ্গের দিকে বেশ ভালোই হচ্ছে, আমাদের এখানে যদি চাষ করতে চান সেক্ষেত্রে কিরকম জমি তৈরি করার ব্যাপার থাকে বা সার জল ওষুধ সেগুলো কেমনভাবে হওয়া উচিত?
0: একদম, ভুট্টা চাষের জন্য সাধারণত আমরা বলি যে জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমি সবসময় দরকার, কারণ ভুট্টার একটা সমস্যা হচ্ছে ভুট্টার গাছের গোড়ায় জল জমে যাবে এইটা সে সহ্য করতে পারবে না, এটা একটা অসুবিধে, নিকাশি ব্যবস্থা থাকতে হবে। আর তার সাথে সাথে আরেকটি বিষয় যে সামান্য যদি ক্ষারীয় মাটি হয় তাহলেও চলবে, ভুট্টা চাষ কিন্তু খুব ভালোভাবে হবে। আর লবণাক্ততা, বিশেষত আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই যে সুন্দরবন এলাকা বা লবণাক্ত দূষিত যে জায়গাগুলো রয়েছে সেই মাটিগুলোতে কিন্তু ভুট্টা চাষ খুব ভালোভাবে হতে পারবে, কারণ এই ভুট্টার যেহেতু শেকড়টা অনেকটা মাটির গভীর অবধি যায়, ফলে লবণাক্ততার যে সমস্যাটা মাটির একদম শ্যালো লেয়ারে যেটা থাকে তার অনেক ডিপ লেয়ার থেকে কিন্তু ভুট্টা খাবার সংগ্রহ করতে পারে সূর্যমুখীর মতোই। ফলে এই ধরনের জায়গাগুলোতেও কিন্তু লবণাক্ততা সহ্য করার বেশ খানিকটা ক্ষমতা কিন্তু ভুট্টা রয়েছে, এবং আমরা দেখতেও পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভুট্টা চাষের এলাকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে লাস্ট কয়েক বছর ধরে।
1: এর কি কোনো বিশেষ উন্নত জাত রয়েছে?
0: তো মানে যে জাতগুলো রয়েছে বেশিরভাগই হাইব্রিড জাত, একটা সময় কম্পোজিট জাতগুলো ছিল কিন্তু বর্তমানে যাদের ফলনটা অপেক্ষাকৃত কম ছিল, কিন্তু বর্তমানে যে জাতগুলো আছে সকলেই হাইব্রিড জাত। এবং সেক্ষেত্রে যদি আমি খারিফ বা রবি মরশুমের জাতগুলো বলি, বেশ কিছু পায়োনিয়ারের জাত রয়েছে, 35-22 রয়েছে, 33-96 রয়েছে, রাজকুমার রয়েছে। বর্ষাকাল, একদম বর্ষাকালেও ভুট্টা চাষটাকে করা যায়, কারণ ভুট্টা হলো ডে নিউট্রাল প্ল্যান্ট বলি আমরা, মানে এই দিন রাতের যে তারতম্য আমাদের যে কতটা দিন থাকছে বা কতটা আলো থাকছে এটার উপরে ডিপেন্ড নয়, ফলে আমরা যদি বর্ষাকালে চাষ করতে যাই সেটাও সম্ভব। সেক্ষেত্রে পায়োনিয়ারের 33-77 বলে একটি জাত বেশ জনপ্রিয় রয়েছে। আর গ্রীষ্মকালীন জাতের মধ্যে তো অলরাউন্ড 900 এম গোল্ড এগুলো রয়েছে।
1: হাইব্রিড ভুট্টা যারা চাষ করছেন তো করছেন, কেউ যদি বেবি কর্ন যে অন্য প্রজাতির গাছ যেগুলো রয়েছে সেগুলো চাষ করতে গেলে তারও কি এই রকম জল আবহাওয়া বা মাটি জমি?
0: হ্যাঁ, একটু কিছু পার্থক্য রয়েছে। যেমন বেবিকর্ন, প্রথমেই বলা বাহুল্য যে বেবিকর্ন হলো 45-55 দিনের ফসল, যদি বিশেষত খারিফ খন্দে আমরা করি, আর একদম রবি খন্দের দিকে চলে গেলে একটু বেশি সময় লাগবে, সেটা 60-75 দিনের মধ্যে হয়ে যাবে। এই এই বেবিকর্নের যে আমাদের সারের ব্যবস্থাপনা বা আমাদের যে বীজ কতটা দূরত্বে বুনবো, এটা একটু সামান্য পার্থক্য রয়েছে হাইব্রিড ভুট্টার ক্ষেত্রে। যেমন হাইব্রিড ভুট্টায় আমরা সারি থেকে সারি

0: হবে সেটা গুরুত্বপূর্ণ, কিংবা যখন ট্যাসেল বা পুরুষ ফুলটা আসছে একদম মাথার উপরে যে ফুলটা থাকে পুরুষ ফুল সেটা যখন আসছে সেটা গুরুত্বপূর্ণ, কিংবা যখন আমাদের মোচা আসছে সেই মোচার সামনে যে ফুলটা আসছে রেশম বলি যেটা সেটা যখন আসছে সেটা গুরুত্বপূর্ণ, আর দানায় যখন দুধ গঠন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। এগুলো হলো গুরুত্বপূর্ণ দশা, সংকটজনক দশা। এর বাইরেও প্রয়োজন হতে পারে, তখন আমাদের অবশ্যই জলসেচের ব্যবস্থা করতে হবে, কিন্তু বেবিকনের ক্ষেত্রে এতগুলো সেচ লাগছে না, আমাদের 3 থেকে 4টে সেচে কিন্তু আমাদের ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কিন্তু আমরা করে ফেলতে পারবো, একটা ফুল আসার আগে, একটা যখন ফুল আসছে সেই সময়, আর একটা ফুল এসে যাওয়ার পরে। এই 3টে সময় খুব গুরুত্বপূর্ণ বেবিকনের ক্ষেত্রে। আর সারের ক্ষেত্রে অবশ্যই যখন হাইব্রিড ভুট্টা চাষ করছি, হাইব্রিড ভুট্টার ক্ষেত্রে আমরা কিন্তু সারের সুপারিশে বলি যে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরিয়েট অফ পটাশ যথাক্রমে 14.5 কেজি, 50 কেজি এবং 14 কেজি, এটা একদম যখন ফসল বুনছি, বীজ
1: জমি তৈরির সময়,
0: একদম জমি তৈরির সময় আমরা প্রয়োগ করছি। এরপরে যখন প্রথম চাপান দেব আমরা, সেটা দেব গাছ যখন হাঁটু উচ্চতায় আসছে, মানে যখন মোটামুটি ভাবে 40 দিন আসছে, সেই সময় আমরা প্রথম চাপানটা দেব, ইউরিয়ার চাপান দেব, এবং সেটা 29 কেজি মতো। এবং তারপরে দ্বিতীয় যে চাপানটা সেটা প্রায় 80 দিনের মাথায় গিয়ে আমরা দিচ্ছি, যখন পুরুষ ফুল জাস্ট আসা শুরু করেছে, মানে ট্যাসেলটা আসা শুরু করেছে, সেই সময় আবার 14.5 কেজি দিচ্ছি। এটা গেল হাইব্রিড ভুট্টার ক্ষেত্রে। এবং এর সাথে প্রয়োজন অনুসারে আমরা জিঙ্ক দিচ্ছি, যদি আমাদের 3 কেজি জিঙ্ক সালফেট হেপটাহাইড্রেট দিতে পারি বিঘা প্রতি, সেটা দিচ্ছি, বা কিছু স্প্রেও করছি, যেমন বোরন যদি থাকে বোরনের স্প্রে করছি। জিঙ্কেরই আমরা কিন্তু 1% হিসাবে জিঙ্কের স্প্রে করতে পারি, 0.5 থেকে 1%, কারণ ভুট্টা হলো জিঙ্কের ইন্ডিকেটর প্ল্যান্ট, মানে মাটিতে জিঙ্কের অভাব আছে কিনা এটা ভুট্টা বলবে, ভুট্টা বলে দেবে এটা। তো ঠিক সেইভাবে কিন্তু বেবিকর্নের ক্ষেত্রে এতটা প্রয়োজন হবে না। বেবিকর্নের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে যখন একদম শুরুতে চাষ করছি তখন বিঘা প্রতি আমরা 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেটের সাথে 9 কেজি মিউরিয়াটা পটাশ দিচ্ছি, আর মাত্র 10 কেজি মতো আমরা ইউরিয়া দিচ্ছি। আর এরপরে যদি দুটো চাপান আমরা দিতে পারি, একটা 25 থেকে 30 দিনের মাথায়, সেই সময় 10 কেজি আর একবার ইউরিয়া দিচ্ছি, আর একদম 40 দিনের মাথায় আর একবার ইউরিয়া দিচ্ছি।
1: বেশ,
0: এই কটা বেসিক জিনিস পার্থক্য। আর একটা ইম্পর্টেন্ট পার্থক্য হলো যখন আমরা হাইব্রিড ভুট্টা চাষ করছি, 2.5 থেকে 3 কেজি মতো বিঘায় আমার বীজ লাগছে, কিন্তু যখন বেবিকর্ন করছি প্রায় 5 কেজি মতো আমার বীজ লাগবে।
1: আচ্ছা, এই যে ভুট্টার যে গাছগুলো, ধরুন হাইব্রিড ধরি বা বেবিকর্ন ধরি, এবং এই গাছ থেকে কি যে গোখাদ্য বা সাইলেজ যেটা বলা হয় সেগুলো হতে পারে?
0: একদম, গোখাদ্য বা সাইলেজের জন্য ভুট্টার আমরা যখন করি, যে যদি একদম দানাটাকে গোখাদ্যের জন্য ব্যবহার করি, তাহলে আমরা দানাটাকে শুকোনোর জন্য ওয়েট করব, যেটা হাইব্রিড ভুট্টা আমরা করে থাকি, সেটা প্রায় 120 থেকে 130 দিনে গিয়ে আমার সে শুকনো দানাটা পাবো, যেটাকে গুঁড়ো করে আমি ব্যবহার করব। এটা মেশ হিসাবে ব্যবহার হয়, এবং এটা পোলট্রির খাবারে তো খুবই জনপ্রিয়, এবং গবাদি পশুর খাবারেও এটাকে ব্যবহার করা হয়।
1: আচ্ছা,
0: আবার যদি আমি গোখাদ্য যেটা কথা বলছি, গোখাদ্য ভুট্টার কিছু জাত রয়েছে যেগুলোকে আমরা অল্প দিনেই সেগুলো প্রচুর পাতা তার উৎপন্ন হবে, এবং সেই পাতাটাকে আমরা কেটে নিতে পারি। এবার হাইব্রিড ভুট্টাকেও আমরা গোখাদ্যের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু কিছু ফাইবারের তারতম্য দেখা যায় এবং অন্যান্য পুষ্টিগুণের কিছু পার্থক্য থাকে, যেটা গোখাদ্য ভুট্টায় অনেকটা বেশি থাকে। এবং যখন আমরা হাইব্রিড ভুট্টাকেই আমরা গোখাদ্যের জন্য ব্যবহার করব, তখন আমি দানা পাবো না, দানা অবধি আমি যেতে পারছি না, তার আগেই তাকে কেটে নিতে হচ্ছে সবুজ অবস্থায়। আমরা একটা বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা প্রযুক্তি আমরা দেখেছি কৃষকদের জমিতে চেষ্টা করে, সেটা কিন্তু খুব ভালো ভাবে ব্যবহার করা যেতে পারে, যে হাইব্রিড ভুট্টা যখন রেশম আসার বয়স হচ্ছে, যখন 50% গাছে যখন রেশম চলে এসছে, ঠিক সেই সময় গাছটা কিন্তু সবুজ থাকছে, সেই সময় আমরা ওই যেখানে রেশমটা আসছে, যেইখানে মোচাটা আসছে, তার তলার পাতাগুলো, তারা কিন্তু শালক সংশ্লেষে খুব বেশি কন্ট্রিবিউট করছে না, ওই পাতাগুলোকে কিন্তু আমরা কেটে নিয়ে সেগুলোকে কিন্তু আমাদের যারা ছোট পাকস্থলী, যে আমাদের আমাদের পশু রয়েছে, যেমন আমাদের ছাগল, ছাগলের খাবার হিসাবে কিন্তু তাকে সাইলেজ করে আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা,
0: তাহলে কি হচ্ছে, আমরা ওই অবস্থায় ছাগলের খাবার হিসাবে তাকে ব্যবহার করতে পারলাম, আমার বাড়ির যে কয়টা ছাগল থাকলো তাদের প্রতিদিন হয়তো 100 থেকে 150 গ্রাম করে আমরা ব্যবহার করলাম। আর গাছটা তো বাড়ছে, দানাটাও আসছে, সেই দানাটাকে আমরা পরে আবার কিন্তু ফাইনালি ব্যবহার করতে পারবো, দুটো ডুয়াল পারপাস।
1: মানে এগুলো যে সমস্ত আমরা বেবিকর্নের গাছ লাগাচ্ছি বা হাইব্রিড গাছ লাগাচ্ছি সেগুলো তো ব্যবহার করছি, এছাড়াও আরেকটা আলাদা প্রজাতি রয়েছে শুধুমাত্র গোখাদ্য করার জন্য।
0: হ্যাঁ হ্যাঁ, সেটাও
1: সেটা থেকেও আমরা
0: করছি। আর বেবিকর্নে একটা সুবিধে হচ্ছে যে বেবিকর্ন যখন আমি 45-55 দিনে কেটে নিচ্ছি সেই সময় গাছ পুরোটা সবুজ থাকছে, আমরা গোটা গাছটাকে গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করতে পারি, সাইলেজ করতে পারি। সাইলেজ করা মানে আমি

0: রেখে দিচ্ছি ওটাকে অ্যানারোবিক
1: অবায়বীয়
0: অবস্থায় সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে ওটাকে রেখে দিচ্ছি দীর্ঘদিন ধরে রেখে মজুত করে রাখছি।
1: এটা তো গেল ধরুন আপনার হাইব্রিড এবং বেবিকর্ন, আরেকটা যেটা রয়েছে যে সুইটকর্ন, এটাও কি এর কোনো উন্নত জাত বা চাষ পদ্ধতি কোনো ডিফারেন্স রয়েছে নাকি একই রকম?
0: একদম, সুইটকর্নেরও আলাদা জাত রয়েছে, যেমন সুগার 75 জাতটা এখন খুব চলে, গোল্ডেন বেবি বলে আরেকটি জাত রয়েছে, পানের কিছু পান 24,000 বলে একটি জাত রয়েছে, এই জাতগুলোকে আমরা সুইটকর্নের জাত হিসাবে ব্যবহার করতে পারি। বেবিকর্নের ক্ষেত্রে আমি একটা জাত বলা হয়নি, G5414, G5417, এই জাতগুলো এখন খুব জনপ্রিয়, এই জাতগুলো কিন্তু বেবিকর্নের জন্য খুব ব্যবহার হচ্ছে। তো এই সুইটকর্নের এই যে জাত রয়েছে সেখানে আমি প্রথমেই বললাম যে যদি অপরিপক্ক দানা হয় সেখানে প্রায় 13-15% কিন্তু সুগার থাকে, তো এই জন্য এতটা মিষ্টত্ব, এবং এটাই বেসিক ডিফারেন্স।
1: আমাদের যে সমস্ত ভুট্টা দেখা যায় মার্কেটে আর কি, সেগুলো থেকেই পপকর্ন হচ্ছে না এরও আলাদা কোনো?
0: না, পপকর্নেরও আলাদা জাত রয়েছে, মানে ওই যে পপিং হবে শুকনো অবস্থায় যখনই আমি ওকে হিট দেব, হিট দেওয়ার সাথে সাথে দানাটা ফেটে যাবে, এই পপিং প্রসেসটা সব ভুট্টার হবে না, এর জন্য আলাদা জাত রয়েছে। আমাদের আলমোড়া ভিএল পপকর্ন রয়েছে, মহাশ্বেতা বলে একটা জাত রয়েছে যেটা গুজরাতের আনন্দের একটা জাত, এই জাতগুলো পপকর্নের জন্য, এবং একদম একদম তেলের কোন রকম ব্যবহার না করে বায়বীয় পদ্ধতিতেও এই পপিং প্রসেসটা করা যায়, সেটা কিন্তু হেলদি, যথেষ্ট হেলদি খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি পপকর্নে।
1: এবারে আমাদের এখনকার কথা যদি ধরি যে খারিফ খন্দের কথা, সেক্ষেত্রে যারা ধান বুনেছেন, ধান উঠে যাচ্ছে, এই ধান উঠে যাওয়ার পরে কি আমাদের কৃষক বন্ধুরা ভুট্টা লাগাতে পারেন? বা এখন অনেক সময় শোনা যায় জিরো টিলেজে চাষ হচ্ছে, বিভিন্ন চাষ হয় জিরো টিলেজ, এক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে কি জিরো টিলেজ সম্ভব, বিনা কর্ষণে চাষ যেটা?
0: একদম, এবং ভুট্টার ক্ষেত্রে জিরো টিলেজে খুব ভালো কাজ আমাদের নর্থ বেঙ্গলে বা আমাদের জেলাতে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা করেছি। এইটা ভুট্টার জিরো টিলেজের একটা স্পেশাল মেশিনই রয়েছে, জিরো টিল সিড কাম ফার্টিলাইজার ড্রিল রয়েছে ভুট্টার ক্ষেত্রে, যার মাধ্যমে ভুট্টার বীজ এবং সার দুটো আলাদা আধারের মধ্যে, একই যন্ত্রে দুটো আলাদা আধারের মধ্যে রাখা থাকবে, এবং মাঠে যখন নিয়ে যাব দানা এবং সার একই সাথে পড়বে, মানে আমাদের খরচ অনেকটা কমবে, সময় বাঁচবে এই, এবং অবশ্যই আমন ধান কাটার পরে সাধারণ পদ্ধতিতে ভুট্টা চাষের জন্য জমিতে জো আসার পর 2-3 বার চাষ দিয়ে আমরা বুনি সাধারণত, ফলে এক্ষেত্রে কি হয় বীজ বুনতে অনেকটা দেরি হচ্ছে এবং চাষের খরচও অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ ধান কাটার পরে জমি তৈরি মানে সেটা যথেষ্ট খরচ সাপেক্ষ। কিন্তু জিরো টিলেজ পদ্ধতিতে দেখা যাচ্ছে যে জো আসার 15-20 দিন আগে আমরা বুনতে পারছি, যদি আমি ওই ধানের যে খড়টা রয়েছে মানে কাটা হয়ে গেছে যে অবশিষ্টাংশ রয়েছে সেই অবস্থাতেই আমি বুনে দিচ্ছি। ফলে শুধু কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আগাছানাশকের ব্যবহার বা আমাদের সারের ব্যবহার, জলের ব্যবহারগুলো একটু মাথায় রেখে এটাকে করতে হবে, এর জন্য যে মেশিন আছে সেই মেশিন আমি ব্যবহার করতে পারি। প্রায় সাধারণত সেই মেশিনগুলোতে 6-11টা অবধি হয়, 6টা বা 9টা বা 11টা ফলাযুক্ত এই মেশিনগুলো থাকে, এবং সেই ফলাগুলোর অ্যাডজাস্ট করতে পারি আমি। ফলাগুলো সাধারণত একটার থেকে আরেকটার দূরত্ব 20 সেন্টিমিটার হয় এবং দুদিকে 2.5 সেন্টিমিটার করে সেটাকে সরানো যেতে পারে।
1: আচ্ছা,
0: বলে আমি যেরকম ভুট্টা বুনবো বা যেরকম ভাবে বুনতে চাই, যেরকম ডিস্টেন্সে, সেটা আমি করে নিতে পারবো।
1: কোয়ালিটি প্রোটিন ভুট্টার কথা বলছিলেন যে কোয়ালিটি প্রোটিন ভুট্টা, এবং ভুট্টার এটা নিশ্চয়ই কোনো প্রোটিন জাতীয় কিছু বিষয় নাকি?
0: হ্যাঁ,
1: বা এই জিনিসটা কি
0: কোয়ালিটি প্রোটিন ভুট্টা? সাধারণত আমাদের অনেকদিন আগে ভুট্টার যে অ্যাকচুয়ালি প্রোটিনের কথা আমরা বলছি, সেই প্রোটিনে লাইসিন এবং ট্রিপটোফ্যান নামে দুটো অ্যামিনো অ্যাসিড, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে নেই। আসলে ভুট্টার প্রোটিনের অ্যালকোহলে দ্রাব্য যে অংশটা সেটাকে আমরা জেইন বলি, জেইন প্রোটিন বলি। এই জেইন প্রোটিনের বিশেষত্বই হলো যে এর মধ্যে লাইসিন এবং ট্রিপটোফ্যান, এই দুটো অ্যামিনো অ্যাসিডের পর্যাপ্ত পরিমাণে নেই, এবং আইসোলিউসিন যেগুলো রয়েছে সেগুলোও অসামঞ্জস্যপূর্ণভাবে রয়েছে। ফলে কি হয়, এই জেইন প্রোটিনটাই যেহেতু ভুট্টার দানার 50%-এরও বেশি জায়গা দখল করে থাকে, ভুট্টার প্রোটিনে অটোমেটিক্যালি কি হচ্ছে যে আমাদের লাইসিন এবং ট্রিপটোফ্যানের পরিমাণটা ঠিকঠাক নেই। ফলে যখন আমরা বায়োলজিক্যাল ভ্যালুর কথা বলবো একটা প্রোটিনের, যে কতটা খাবার গ্রহণ করলাম এবং কতটা প্রোটিন শরীরে পৌঁছলো, সেক্ষেত্রে কিন্তু পুরনো যে ভুট্টার জাতগুলো রয়েছিল সেখানে কিছু সমস্যা আছে, মানে বায়োলজিক্যাল ভ্যালুটা ঠিকঠাক নেই। ফলে নতুন করে ব্রিডিং এর মাধ্যমে কি করা হচ্ছে, যে নতুন যে ভুট্টার বেশ কিছু জাত তৈরি করা হয়েছে, যেগুলো কি হয় যে যার মধ্যে এই লাইসিন ট্রিপটোফ্যানের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকছে, বা আইসোলিউসিন যেগুলো রয়েছে তাদেরও সামঞ্জস্যপূর্ণ অবস্থান সেখানে থাকবে। ফলে এটা করতে গিয়ে প্রথমে OPAC-2 বলে একটা জাত বেরোলো ভুট্টার, এটা

0: আমেরিকার পারডু ইউনিভার্সিটি থেকে এটা প্রথমে বেরিয়েছিল, এটাতে কি ছিল, দানাটা একটু নরম ছিল এবং অস্বচ্ছ ছিল, কিন্তু প্রোটিনের যে প্রবলেমটা ছিল অ্যামিনো অ্যাসিডের সেইটা কিন্তু সেখানে কারেক্টেড হয়েছিল, কিন্তু এই নরম অস্বচ্ছ হওয়ার ফলে দানায় পোকা টোকা লাগার সম্ভাবনা বেশি থাকছিল। ফলে এর পরবর্তীকালে সিমিট মানে গম এবং ভুট্টা উন্নয়ন যে সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, তারা কি করলো, তারা এই ওপ্যাক টুর যেটা নরম ছিল সেই নরম থেকে শক্ত ওপ্যাক টু তৈরি করলো, মানে ভুট্টার যে এন্ডোস্পার্ম আছে সেই এন্ডোস্পার্মটাকে আরো শক্ত করলো, দানার এন্ডোস্পার্মটাকে শক্ত করলো, ফলে প্রোটিনেরও বায়োলজিক্যাল ভ্যালুটা বাড়ানো সম্ভব হলো এবং আমাদের ফলন বাড়লো বা আমাদের রোগ পোকার আক্রমণটাও বেশ খানিকটা কমানো সম্ভব হলো। এইটাই হলো কোয়ালিটি প্রোটিন মিক্স।
1: আচ্ছা, এই যে ডক্টর রাই, ভুট্টা চাষ করতে গিয়ে আমরা তো বিভিন্ন কোয়ালিটি, উন্নত জাত, সার সবকিছু শুনলাম, কিন্তু এক্ষেত্রে কি বিশেষ কোন অন্যান্য চাষের ক্ষেত্রে যে একটা বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা, শুরুতে যেটা বললাম যে কৃষক বন্ধুদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, ভুট্টা চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা ঠিক কি কি সমস্যার মুখে পড়েন?
0: একটা বড় সমস্যা ভুট্টা চাষের ক্ষেত্রে মার্কেটিং, মার্কেটিংয়ের একটা বড় সমস্যা ভুট্টা চাষের ক্ষেত্রে বরাবরই থেকেছে, কারণ মালদা মুর্শিদাবাদের যে কৃষকদের কথা বলছি আমরা, বিহার সংলগ্ন বেশ কিছু জায়গা যেখানে সরাসরি গোখাদ্যের একটা বড় ডিমান্ড রয়েছে, সেখানে তারা ডিরেক্ট একটা মার্কেট অ্যাক্সেস করতে পারে, কিন্তু আমাদের এই যে দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্যান্য জায়গা কলকাতা সংলগ্ন হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু ভুট্টা চাষের আগ্রহ এখন আসছে, কিন্তু এখনো কৃষকরা মার্কেটিংয়ের যে চ্যানেলটা সেটা নিয়ে কিছুটা তারা একটু চিন্তিত যে কোথা থেকে মার্কেটিংটা হবে। আর তাছাড়া এই আগাছা বা এইসবের কিছু সমস্যা ছিল আগে, যেমন ভুট্টার ক্ষেত্রে গাছ বড় হওয়ার পরে 35-40 দিনের মাথায় কোন আগাছানাশক দেবো সেটা নিয়ে একটা বড় কোশ্চেন ছিল, কিন্তু বর্তমানে সেই ধরনের বিভিন্ন আগাছানাশক চলে এসছে, আমরা টেম্বোট্রায়নের ব্যবহার করছি, বর্তমানে মেসোট্রায়নের ব্যবহার করছি, যেগুলো পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক সুপারিশ মেনে ব্যবহার করলে আগাছানাশকের কিন্তু যথেষ্টই কাজ করবে এবং ফলন দমন হবে, এইগুলো রয়েছে। আর রোগ পোকা বা ইত্যাদি যেগুলো রয়েছে ভুট্টার ক্ষেত্রে, খুব বেশি রোগ পোকার সমস্যা দেখা যায় না, ফল আর্মি ওয়ার্মের সমস্যা ছিল, সেটা এখন বর্তমানে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হয়েছে। আর বেবিকনের ক্ষেত্রে স্পেশালি বলা যে বেবিকনে খুব বেশি রোগ পোকার সমস্যা হয়ই না, কারণ মোচাটা আবৃতই থাকে বরাবর, ফলে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হয়,
1: এবং যেহেতু অল্প সময়ের
0: সেক্ষেত্রে যদি একান্ত ফসল কেটে দেওয়ার যে পাতা কেটে দেওয়ার যে রোগের পোকার যে সমস্যা হয় সেক্ষেত্রে অনেকে ল্যামডা সাইহ্যালোথ্রিন বা এই ধরনের কিছু এখন আরো নতুন কীটনাশক যেগুলো এসছে সেগুলো ব্যবহার করলে কিন্তু সহজেই এটা নিরাময় করা সম্ভব।
1: বর্তমানে আমাদের তো প্রতিটা চাষের ক্ষেত্রে জৈব চাষের উপরে জোর দেওয়া হয়, এক্ষেত্রে কি এরকম ভাবে কৃষক বন্ধুরা জৈব চাষে ঝুঁকতে পারেন?
0: ভুট্টা চাষের ক্ষেত্রে জৈব চাষটা একটু সমস্যা এই জন্যই, তার কারণ যে ভুট্টার অনেকটা পরিমাণে সার মাটি থেকে তোলে, এবার সেই পরিমাণ সার জৈব চাষের মাধ্যমে যোগান দেওয়া সম্ভব কিনা সেই নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলছে। একটা খুব ভালো চেষ্টা চলছে যে ভুট্টার সাথে সাথী ফসল সবসময় যাতে কৃষকরা করে, সেই বিষয়ে কিন্তু অনেক প্রচার চালানো হচ্ছে যাতে কৃষকদের উদ্বুদ্ধ করা যায়, কারণ যখন আমি জৈবভাবে চাষ করব শুধু ভুট্টা চাষে হয়তো সম্পূর্ণ লাভ নাও পেতে পারি, সেক্ষেত্রে সাথে আমরা বরবটি বা চীনাবাদাম এই ধরনের ফসলগুলোকে নিলাম। জৈব চাষের ক্ষেত্রে অবশ্যই আমরা বীজামৃত, জীবামৃত, ঘনজীবামৃত এগুলো আমরা ব্যবহার যাতে করতে পারি সেই বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো চলছে, এবং তারই সাথে যাতে মালচিং বা আচ্ছাদন দিয়ে ভালোভাবে ঢেকে রাখা যায় যাতে করে কিনা আমাদের যে ময়েশ্চার সেটা যাতে মাটিতে সংরক্ষিত হয় এবং আগাছারও যাতে প্রকোপটা অনেকটা কমানো যেতে পারে, সেই জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ধানের খড় ভুট্টার লাইনগুলোর, কারণ ভুট্টা লাইনে বোনা হচ্ছে বলে মালচিং করাটা কিন্তু যথেষ্টই সহজ এবং অন্য যে কোনো রকম অন্তর্বর্তী পরিচর্যা করা ভুট্টার ক্ষেত্রে সম্ভব, তো সেই জন্যই সেই মালচিংয়ের ব্যবস্থা করা এটা একটা সুবিধে দিতে পারে।
1: ঠিক, তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় যে আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ, এবং আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করতে গেলে ভুট্টার যে বিভিন্ন ধরন, উন্নত জাতের কথা উনি বললেন, এবং কিভাবে চাষ করা যেতে পারে বা করা হচ্ছে বা আগামীতে পরিকল্পনা রয়েছে বিভিন্ন রকমভাবে, বা জৈব উপায়ে চাষ করার দিকে ঝুঁকবেন কেন, এবং সেক্ষেত্রে কী করণীয় সাথী ফসল হিসেবে আপনারা কী লাগাতে পারেন, সে ব্যাপারে খুব বিস্তারিতভাবে বললেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ডক্টর রায়, আজকের আমাদের সময় বলছে এখানেই থামতে হবে, আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আজকের আমরা আলোচনা করলাম আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন।

0: অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো নমস্কার।
1: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতার কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন আপনার স্বাস্থ্য, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজ জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবস, সেই উপলক্ষে শুনবেন কথিকা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
2: আজ স্কুল ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, তাই দল বেঁধে স্কুলের দশম শ্রেণীর একদল ছাত্র স্কুল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি বিরাট পুরনো বাড়ির সামনের মাঠে ফুটবল খেলতে এসেছে। এই অঞ্চলে ওই মাঠটিতে এমনিতে বেশি লোকজন আসে না, একটু নির্জন, কেমন যেন গা ছমছমে একটা ভাব। তবে ওরা তো অনেকে এসেছে, তাই ওসব কথা না ভেবে খেলায় মেতে ওঠে। খেলতে খেলতে বলটি হঠাৎ চলে যায় একটা ভাঙা জানলার মধ্যে দিয়ে ওই বাড়ির মধ্যে। যদিও ওই বাড়িটাতে ঢোকার ইচ্ছা ওদের কখনোই ছিল না, তবুও বাধ্য হয়েই বল আনতে ওদের ঢুকতে হয় সেখানে। বন্ধ দরজাটা ঠেলতেই খুলে যায়, ঘরে ঢুকতেই নাকে আসে একটা তীব্র গন্ধ। অন্ধকারের ঘোর কাটিয়ে যখন ওরা একটু একটু আবছা দেখতে পাচ্ছে যে ঘরের ভিতর কি কি আছে, তখন ওরা ওদের খেলার বলটাকে খুঁজতে থাকে। বলটা নিতে গিয়ে ওদের চোখে পড়ে ঘরের একপাশে ছড়ানো কিছু হাড়গোড়ের দিকে। আপাত দৃষ্টিতে তা মানুষের হাড়গোড় বলেই মনে হয় ওদের। এক ছুটে ঘর থেকে বেরিয়ে এসে ওরা ওই স্থান ত্যাগ করে। বেশ খানিকটা দূরে একটা বাড়ি, গ্রামাঞ্চলে যেমন হয় আর কি। ওরা এসে তাদের ঘটনাটা জানায়। তারা সাথে সাথেই পঞ্চায়েত সদস্যকে খবর দেন, তিনি পুলিশকে জানান। পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করে ওই হাড়গুলি এবং নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সবচেয়ে কাছের মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে পরীক্ষার জন্য তা পাঠানো হয়। হাড়গুলি পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত দেন যে তা মানবদেহেরই হাড়, তবে সব হাড় সেখানে নেই। যা হাড় পাওয়া গেছে তা থেকে বোঝা যাচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা ও একটি বাচ্চা ছেলের হাড় সেখানে মেশানো রয়েছে। তাদের আনুমানিক বয়সের একটি ধারণাও দেওয়া হয়। যদিও মৃত্যুর কোনো কারণ সেই শুকিয়ে যাওয়া হাড় থেকে বলা যায়নি, কারণ কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো কারণ সেখানে খালি চোখে ধরা পড়েনি, তাই হাড়গুলি রাসায়নিক পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। আর অবশ্যই DNA পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

0: যাতে পুলিশের অতীত রেকর্ড অনুযায়ী কোনো নিরুদ্দেশ ডায়েরি বা মিসিং ডায়েরি কেসের পরিবারের লোকজনের সাথে এই উদ্ধার হওয়া হাড়ের কোনো রক্তের সম্পর্ক আছে কিনা তা দেখা যায়। যে ঘটনাটি বললাম তা হল ফরেন্সিক মেডিসিন বিভাগের কাজের একটি উদাহরণ। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন বিশেষ প্রয়োজনে কোনো জীবিত ব্যক্তির বা অপরাধীর বয়স নির্ধারণ, যৌন অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ও নির্যাতিতার শারীরিক পরীক্ষা, ডিএনএ পরীক্ষার দ্বারা কোনো শিশুর পিতৃত্ব নিরূপণ, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়না তদন্ত করে তার কারণ নির্ধারণ ইত্যাদি। এর সাথে সাথেই চলে এই সব বিষয়ে ডাক্তারি ছাত্রদের শিক্ষাদান। কালে ভদ্রে কোনো অস্বাভাবিক মৃত্যুর কারণ ভালোভাবে বোঝার জন্য এই বিশেষজ্ঞরা অকুস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে থাকেন। তবে সাধারণত কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর পর অকুস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ এই বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা করেন না, সেটা ফরেন্সিক সায়েন্সের বিজ্ঞানীরা করে থাকেন। যে আলোচনা এখনো পর্যন্ত হল তার থেকে বোঝা যাচ্ছে যে ফরেন্সিক মেডিসিন মানে হল চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে প্রয়োগ করে আইন ও বিচার ব্যবস্থাকে সাহায্য করা, যাতে সমাজ ন্যায় বিচার পায়। পুলিশ বা বিচার বিভাগে কর্মরত অফিসার, বিচারক বা আইনজ্ঞ তো চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী নন, তাই চিকিৎসকের ভূমিকা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারা যে মেডিকো লিগাল অটোপসি রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে জমা দেন সেটা কোর্টে জমা পড়ে এবং বিচার প্রক্রিয়ার একটা ধাপে এসে ওই চিকিৎসককে কোর্টে গিয়ে তার রিপোর্টটিকে বুঝিয়ে বলতে হয়। সে সময় সরকারি কৌঁসুলি, ডিফেন্স লয়ার বা অভিযুক্ত পক্ষের আইনজীবীরা সেই চিকিৎসককে প্রশ্ন করেন, বিচারকও কোনো কোনো বিষয়ের ব্যাখ্যা চান, তারপর সেই রিপোর্টটি কোর্টে প্রামাণ্য সাক্ষ্য হিসেবে গৃহীত হয়। তাই ফরেন্সিক মেডিসিন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার কাজের উপর অপরাধীর শাস্তি বা নিরপরাধীর মুক্তি নির্ভর করে। আজ জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবসে তাই এই বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের শপথ নেবার দিন। সততার সাথে চিকিৎসা বিজ্ঞান নিষ্ঠ হয়ে সমাজকে অন্ধকার থেকে আলোয় আনার সংগ্রামে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে এগিয়ে যাবার দিন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবস উপলক্ষে কথিকা বললেন চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী। শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সূচি। আজ ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান অনাদি অতীত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 শুনবেন কবি কণ্ঠে, কবি সৌভিক ঘোষ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষ্যদীপা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দূরবাদে। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর অনুষ্ঠানে শুনবেন লোকশিল্পী আকাশ লীনা আমিনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তনয়া বিশ্বাস। রাত 9টায় শুনবেন কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস। নটা বেজে ১৫ মিনিটে শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন কলকাতা কলতান, থাকবে রবীন্দ্রভারতী মিউজিয়াম সম্পর্কে আলোচনা, কথা বলবেন শ্রেয়া দত্ত রায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কৌশি কানাড়া রাগে শরদ পরিবেশন করবেন শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। রাত ১০:45 শুনবেন

উপমহাদেশের খবর এবং রাত ১১টায় শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় দীপান্বিতা দাস। মৈত্রী প্রচার তরঙ্গের সমাপ্তি ভারতীয় সময় রাত ১২টায়। শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকে দ্বিতীয়ার্ধের বাকি অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজ রাতের হারানো দিনের গানের বিষয়। পরিবর্তন জগতের ধর্ম। জাগতিক অন্যান্য বিষয়ের মতোই গানের জগতেও বিভিন্ন সময়ে এসেছে পরিবর্তন এবং বিবর্তন। একসময় লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের চালচিত্র পাল্টে ভারতীয় সঙ্গীত জগতে আসে রক, জ্যাজ, ডিস্কো, রক অ্যান্ড রোল ইত্যাদি। এর পরবর্তীতে ফিউশন মিউজিক। মূলত ভারতীয় চলচ্চিত্রের হাত ধরেই ফিউশন মিউজিক ভারতে আসে এবং যেই মানুষটি মূলত ফিউশন মিউজিককে ভারতে অতি জনপ্রিয় করে তোলেন তিনি রাহুল দেব বর্মণ। রাজা যেমন সাম্রাজ্য গঠন করেন, তেমনি রাহুল দেব বর্মণ ভারতীয় সঙ্গীত ধারায় নিয়ে আসেন ফিউশন মিউজিক। আবার রাজার যেমন যোগ্য উত্তরসূরি দরকার, ঠিক তেমনি রাহুল দেব বর্মণ পরবর্তীতে ফিউশন মিউজিককে আরও জনপ্রিয় করার জন্য আমরা পেয়ে গেলাম বাপ্পি লাহিড়িকে। হারানো দিনের গানে সময়ের কাঁটা পেছনে ঘুরিয়ে আমরা চলে যাব বাংলা গানের সেই ফিউশন যুগে, যেখানে আর ডি বর্মণের উত্তরসূরি হিসেবে আমরা পেলাম বাপ্পি লাহিড়িকে। কথায় গল্পে গানে আপনাদের সঙ্গে দীপান্বিতা। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত ১১টায় হারানো দিনের গান শুনতে ভুলবেন না। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অনাদি অতীত। উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন সন্ধে, আর সন্ধেবেলার এই আড্ডায় তোমার সঙ্গে গল্প হবে বেশ কিছুক্ষণ। কিন্তু গল্প হবে কি নিয়ে? অনাদি অতীত অনুষ্ঠানে যখন রয়েছি তোমার সঙ্গে, তখন তোমাকে নিয়ে ফ্ল্যাশব্যাকে পাড়ি তো দিতেই হবে। তবে না, তোমাকে নিয়ে আজ হেঁটে যাব না কোনো পুরনো রাস্তা ধরে, নিয়ে যাব না কোনো প্রাচীন জনপদ বা সভ্যতার কাছে। আজ বরং চলো না একটু জলের কাছে যাই, দেখি ছলাচ্ছল শব্দে সে আমাদের কি গল্প বলে। এই যে তোমার বা আমার বাড়ির কয়েক কিলোমিটার দূর দিয়ে বয়ে যাওয়া হুগলি নদী, যার ঘাট ছুঁয়ে ছুঁয়ে হয়তো কত সময় গেছো কত সময় যাও, সেই সব ঘাট আবার একদিন ছুঁয়েছিল কত জাহাজ, কোথাও বা ছিল বন্দর। বিশেষ করে এই হুগলি নদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল বন্দর, ব্যবসা বাণিজ্য, কত দেশ বিদেশের মানুষের আনাগোনা ছিল। চলো আজকে তাহলে তোমাকে শোনাই সেই সব বন্দরের ইতিকথা। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। তবে বন্দরের গল্প তোমাকে শোনাবো, শোনাবো কিভাবে, সেই বন্দরের পথে এসেছে কত মানুষ এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে। কিন্তু তার আগে অবশ্যই তোমাকে শোনাবো একটা গান, কারণ যে আড্ডাই আমাদের দিতে হয় না কেন, তার

মধ্যে একটা গান যদি না থাকে, যদি একটা গান আমি তোমাকে না শোনাই, তাহলে কিন্তু আড্ডাটা একেবারেই জমে ওঠে না। তাই আড্ডার একেবারে শুরুতে রূপঙ্কর বাগচির কণ্ঠে একটা গান তোমাকে শোনাবো, শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

আমার তো গল্প বলা কাজ, আর সেই গল্পই বলছি তোমাকে আজকে যুববাণীর অনাদি অতীত অনুষ্ঠানে। আজকে শুনছো বন্দরের ইতিকথা। হুগলি নদী আমাদের খুব পরিচিত নদী, সেই নদীর দুধারে গড়ে ওঠা বন্দর, ব্যবসা বাণিজ্য, সেই সমস্ত নিয়ে কথা বলছি আজকে, ফিরে এলাম গানের পর। আর এই যে নানান জানা অজানা গল্প বলছি, দেখবে আজকে যে জায়গাটাকে হয়তো আমরা দেখছি যেখানে আমাদের নিত্য আনাগোনা, এখনকার সঙ্গে সেই অতীতের অনেক কিন্তু পার্থক্য। যেমন ধরো আজকে হুগলি জেলার খুব ছোট্ট একটা জায়গা আদিসপ্তগ্রাম, সেটাকে যদি আমরা দেখি দেখব বরাবরই কিন্তু আদিসপ্তগ্রাম এইরকম ছিল না। ঠিক কেমন ছিল সেই জায়গাটা জানতে গেলে আমাদের যেতে হবে বেশ কয়েক শতক পিছনে। আজকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া সরস্বতী নদী, যখন একেবারে পূর্ণ যৌবনা ছিল বলা যায়, তার জলরাশি ছিল অগাধ, মানে হুগলি নদীর থেকেও বেশি, সেই সময়কার কথা। ঐতিহাসিক নিহার রঞ্জন রায় বলছেন যে একটা সময়ে সরস্বতী ছিল গঙ্গার মূলধারা, আর তার তীরবর্তী সপ্তগ্রাম তখন ছিল একটা অতি সমৃদ্ধ বন্দর নগর। এমনও মনে করা যায় যে সরস্বতী শুকিয়ে না গেলে হয়তো আজকের কলকাতার এই মহানগর হিসেবে গড়ে ওঠার প্রয়োজনই পড়তো না, ভাবতে পারো। এবং প্রাচীন বাংলা সাহিত্যের দিকে যদি আমরা দেখি, দেখবো ভীষণ ইন্টারেস্টিং এই সপ্তগ্রামের কথা উল্লেখ করা রয়েছে। যেমন মনসা মঙ্গল কাব্যে বলা হয়েছে যে চাঁদ সদাগরের বাণিজ্য তরী সপ্তগ্রাম বন্দর হয়ে নাকি সমুদ্রের পথে যেত। আবার ষোড়শ শতাব্দীতে চণ্ডী মঙ্গল কাব্যে মুকুন্দরাম লিখছেন যে সপ্তগ্রাম থেকে বণিকেরা কোথায় না যায়, সেই সপ্তগ্রাম। 1800 সাল তখন, সেই সময় কিন্তু সেই সপ্তগ্রামকে ঘিরে ব্যবসা বাণিজ্য ছিল ভীষণ রকম সমৃদ্ধ। আমরা যদি আরও একটু পিছনে চলে যাই, ধরো এই 1563 বা 1581 সাল, সেই সময় না ওই সময়টায় ভেনিসীয় পর্যটক সিজার ফ্রেডরিক বলে একজন, তিনি প্রাচ্য ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণ বিবরণী থেকে ভারত আর বাংলার বহু শহর বন্দর এই সমস্তর কথা জানা যায়। তো তিনি লিখছেন যে সপ্তগ্রাম বন্দরে নাকি 30 থেকে 35টি জাহাজে মাল তোলা হতো, এর থেকেই তার বিশাল যে ব্যাপ্তি সেটার একটা অনুমান করা যাচ্ছে। আবার যেমন ধরো ইংরেজ পর্যটক বণিক রাল্ফ ফিচ, তিনি বলছেন যে উত্তর আফ্রিকার শহরগুলির তুলনায় সপ্তগ্রাম রূপকথার নগরী। সেই সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম যাকে আমরা বলছি হুগলি নদীর তীরে, তাকে সম্বোধন করছেন রূপকথার নগরী বলে। শুধু এই যে বিদেশি বাণিজ্য, মানে আরব, পারস্য, তুরস্ক থেকে পর্যন্ত বণিকেরা এখানে বাণিজ্য করতে আসতেন, তবে শুধু এটাই নয়, জানো আরও একটা কারণে এই সপ্তগ্রামের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মোহাম্মদ বিন তুগলাকের মুদ্রানীতির কথা তো আমরা সকলেই কম বেশি জানি। তো তার সময়ে প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম ছিল দিনার, আর রূপোর মুদ্রার নাম ছিল আদিল। তো রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত হওয়ার পর এই সপ্তগ্রামেই কিন্তু তুগলক রূপ্য মুদ্রার টাঁকশাল তৈরি করান। কারণটাও সহজেই অনুমান করা যায়, সামনে বন্দর, আর সেই সময়ে দেশে রূপোর যোগান খুব একটা ভালো ছিল না, ফলে বিদেশ থেকে ওই বন্দর দিয়ে রূপো আমদানি হবে আর রূপোর মুদ্রা তৈরি হবে। মানে এই যে পুরো ব্যবসা বাণিজ্য অর্থনীতি, এইটা কিন্তু জড়িয়ে ছিল সপ্তগ্রামের সঙ্গে, এবং এতটাই সমৃদ্ধ ছিল যে আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভাবলে কিন্তু আমাদের বেশ অবাক হতে হয়। তবে হ্যাঁ, চিরদিন তো আর সকলের সমান যায় না, তাই কালের প্রভাবে একটা সময়ে পলি জমে জমে সরস্বতী নদীর গভীরতা কমতে শুরু করে। তখন আদি গঙ্গার পথ ধরেই সমুদ্রগামী জাহাজগুলো চলাচল করতে থাকে। আস্তে আস্তে বণিকেরা অন্যদিকে সরতে থাকেন, শেঠ বা বসাক যারা সেখানে থাকতেন তারা চলে আসছেন গোবিন্দপুর গ্রামে, অনেক পরে সুতান উঠতে আসছেন জপচা।

সপ্তগ্রাম বন্দরের সম্পূর্ণ পতন যখন হচ্ছে, ঠিক তখনই উত্থান ঘটছে আমাদের কলকাতা মহানগরীর। তাই সপ্তগ্রামের কথা শেষ করে কলকাতার কথায় আসতেই হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বন্দর গড়ে তুলবার আগে জায়গাটাকে স্থানীয় তাঁতি এবং কারিগরেরা নদী বন্দর হিসেবে ব্যবহার করত। বাংলায় তখন একে একে ইউরোপীয় বণিকেরা পা রাখছেন, তারা সাম্রাজ্য বিস্তার করবেন এমনটাই উদ্দেশ্য। তো ভাগীরথী আর সরস্বতী নদীর সঙ্গম স্থলে পর্তুগিজরা ব্যবহার করতেন ওই যে বলছিলাম তোমাকে সাতগাঁও বন্দর, যেটাকে আমরা এখন সপ্তগ্রাম বলছি। ধীরে ধীরে তো সেই নদীর নাব্যতা কমতে থাকে, তোমাকে বললাম এবার 16 শতকের শেষে পর্তুগিজ জাহাজগুলো সমুদ্র থেকে কলকাতার কাছাকাছি বেতর নামে একটা জায়গায় এসে থেমে যেত। সাতগাঁও থেকে ছোট্ট ছোট্ট নৌকোয় পণ্য বোঝাই করে ওই বেতরে এনে সেগুলোকে বড় বড় জাহাজের মধ্যে তোলা হতে থাকে। সাল কিরকম হবে ধরো 1570, তখন পর্তুগিজরা সাতগাঁও থেকে মোহনার দিকে এগিয়ে তাদের বাণিজ্য কুঠি গড়ে তুলছে হুগলিতে। ওদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ততদিনে মানে বাংলার জমিতে বলতে পারো বেশ পাকাপাকিভাবে বসতে শুরু করেছে। বাংলা বা ভারতীয় উপমহাদেশের সমুদ্রকে ঘিরে যে বাণিজ্য, তার ধরনও বদলাচ্ছে তখন। একদিকে ইউরোপের সঙ্গে যোগাযোগ বাড়ছে, আবার ইংরেজরা সমুদ্রপথে তখন চীনের সঙ্গে বাণিজ্য করছে। এই সময়টায় ধীরে ধীরে গড়ে উঠতে থাকে আধুনিক কলকাতা বন্দর। বাংলা থেকে যে সমস্ত পণ্য জাহাজে করে পাড়ি দিচ্ছে সমুদ্রে, তার পরিমাণ ছিল মাদ্রাজ বা বোম্বের থেকে অনেক বেশি। ইতিমধ্যে বাংলার মসনদও চলে গিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে, ফলে কলকাতা বন্দরের গুরুত্ব কিন্তু তখন ক্রমশই বাড়ছে। কিন্তু তখনও কোনো নির্দিষ্ট বন্দর কর্তৃপক্ষ ছিল না সেখানে। 1870 সাল অক্টোবর মাস, সেই সময় তৈরি হচ্ছে কলকাতা বন্দর কমিশন। ওই বছরটাকেই কলকাতা বন্দরের জন্মসাল ধরা হয়। এরপর কলকাতা বন্দর ক্রমেই উন্নত হতে থাকে, ধীরে ধীরে গড়ে উঠছে খিদিরপুর ডক, বজবজ পেট্রোলিয়াম ঘাট চালু হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই বন্দরের আমদানি রপ্তানি খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। এবং সত্যি 1975 সালে কলকাতা বন্দর কিন্তু তখন জমজমাট তার দায়িত্বভার গ্রহণ করছে এখনকার যে পোর্ট ট্রাস্ট, সেই পোর্ট ট্রাস্ট। ফলে এই যে দীর্ঘ ইতিহাস, এর দিকে তাকাতে গেলে সত্যি ফিরে যেতে হয় অনাদি অতীতে, যখনকার ছবিটা একটু অন্যরকম ছিল, যখন সত্যি আমরা হয়তো ছিলাম না, কিন্তু সেই দিনগুলোয় ফিরে যেতে বড্ড ইচ্ছে করে, তাই না? সেই কথা তোমাকে শোনাচ্ছি, বন্দরের কথা। সেই বন্দরের কথা শোনাতে শোনাতে একটা গান আমার মনে পড়ল, সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটা তোমাকে শুনে আবারও ফিরব বন্দরের গল্পে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু স্বাগতা, শুনতে থাকো।

সেই পারের গল্পই শুনেছি আজকে তোমাকে যুববাণীর অনাদি অতীত অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। ফিরে এলাম একটা গানের পর। ঠিক যেরকম সাতগাঁও বন্দর ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে শুরু করলে কলকাতা বন্দরের রমরমা হয়, ঠিক তেমনি কলকাতা বন্দর যখন ভীষণ চাপের মুখে পড়ে, মানে তার বাণিজ্যের এত বেশি চাপ পড়ে কলকাতা বন্দরের উপর যে ধীরে ধীরে কিন্তু আরও একটা বন্দর তৈরি হয়, সেটা হচ্ছে হলদিয়া বন্দর। যে সময় কলকাতা বন্দর চলছে হই হই করে, সেই সময়ে খুব দ্রুত শিল্পায়ন ঘটছিল আর উন্নয়ন এবং ভীষণ রকম বাণিজ্যের একটা লেনদেন চলছিল, বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বাড়ছিল, ফলে সমুদ্রপথে বাণিজ্যও কিন্তু ছিল ভীষণ ব্যয়বহুল খরচ সাপেক্ষ একটা ব্যাপার। পরিচালন ব্যয় কমাতে বা পণ্য ওঠানো নামানোর ব্যাপারটা একটু সহজ করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কলকাতা বন্দরের কাছাকাছি কোথাও আরও একটা বন্দর যদি স্থাপন করা যায় তাহলে খুব ভালো হয়। ভীষণ রকম পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের পর নতুন একটা বন্দর স্থাপনের জন্য হলদিয়া ডক কমপ্লেক্সকে উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয় এবং তৈরি হয় আজকের হলদিয়া বন্দর। সেই বন্দর কিন্তু পেট্রোলিয়াম আনা নেওয়া এই সমস্ত কাজগুলো সেই বন্দরের মাধ্যমে হতো এবং সেখানে বন্দরের ধারে জেটি স্থাপন করা হয়, আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হলদিয়া বন্দর এবং সেখানে ভারতীয় এবং বহু বৈদেশিক বাণিজ্যিকরা কিন্তু সেখান থেকে ব্যবসা বাণিজ্য করতেন। এবং আজকের দিনে যদি আমরা দাঁড়িয়ে বলি তাহলে দেখব যে হলদিয়া পূর্বাঞ্চলের ভীষণ একটি জনপ্রিয় শিল্প অঞ্চলও হয়ে উঠেছে, তার পিছনে বোধহয় সেই হলদিয়া বন্দর তৈরি হওয়ার এবং সেই বাণিজ্যের ইতিহাসটাও একটা বড় ভূমিকা পালন করছে। আর হুগলি নদীর তীরে দক্ষিণ চব্বিশ পরগনার একটা অন্যতম বন্দর, সেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার বন্দর, যেটার নাম ছিল চিংড়িখালি। এই ডায়মন্ড হারবার নামটা কিন্তু ভীষণ মজার। কেন ডায়মন্ড হারবার নাম? তার কারণ হচ্ছে যে এই অঞ্চলে প্রচুর লবণ উৎপাদিত হতো, এবার সেটাকে নদীর তীরবর্তী অঞ্চলে চূড়া করে রাখা হতো। ইংরেজরা বিভিন্ন নথিপত্রে এটাকে ডায়মন্ড হারবার

বলছেন, কারণ ওই দূর থেকে ওই নুনের চূড়া চিকচিক করছে, খানিক হীরের মতোই যেন ঝকমক করে উঠছে, তাই এর নাম ডায়মন্ড হারবার। 1851 খ্রিস্টাব্দে কোম্পানির গেজেটিয়াররা যখন লিখছেন যে ডায়মন্ড হারবারে একটা বিপুল পরিমাণে আমদানি রপ্তানি চলে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে ততদিনে জায়গাটা বন্দর হিসেবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং 1851 সালে এই ডায়মন্ড হারবারের সঙ্গে কলকাতা টেলিগ্রাফ যোগাযোগ গড়ে তুলছেন ইংরেজরা, এবং এটাই সম্ভবত ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা। ফলে বন্দর এবং সেইটাকে ঘিরে জনবসতি স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সমস্তটাই কিন্তু জড়িয়ে গিয়েছিল। ফলে ডায়মন্ড হারবারের কথা না বললেই নয়, আরও একটা বন্দরের কথা আমার মনে পড়ছে। হুগলি নদীর একেবারে দক্ষিণ প্রান্ত ধরে যদি যাই, তাহলে দেখা যাবে যে একেবারে শেষ প্রান্তে এসে না নদীটা ইউটার্ন নিয়ে এঁকে মেঁকে একটা গ্রামকে যেন আলিঙ্গন করছে। আর সেই গ্রাম, সেই ঘাট এতটাই পছন্দের হয়ে উঠেছিল এককালে চীন থেকে আসা মানুষদের, যে সেইখানে গড়ে উঠেছিল একটা গুরুত্বপূর্ণ বন্দর, আচিপুর বা অচিপুর ঘাট। চীনা বণিক, তার নাম ছিল টং আচিউ, তার নামেই কিন্তু এই ঘাটটা গড়ে উঠেছিল। আর আচিপুরের গল্প বেশ ইন্টারেস্টিং জানো। আচিপুর ছিল একটা ইতিহাস সমৃদ্ধ ছোট্ট গ্রাম, এখানে ভারতের প্রথম নথিভুক্ত হওয়া চীনা বসতি স্থাপিত হয়েছিল। ওই যে ব্যবসায়ীর কথা তোমায় বললাম, তিনি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বজবজে এসে পৌঁছন সেই বন্দরে, এবং তিনি একটা চিনি কল স্থাপন করেন আর আখের ক্ষেত তৈরি করেন। এবং সত্যি দেখো, সেই সময়ে ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তিনি আচিউকে বার্ষিক 45 টাকা খাজনায় 650 বিঘা জমি কিন্তু দেন, এবং চিনি কল নির্মিত হয়, সেখান থেকে বাণিজ্য চলতে থাকে, এবং চীন দেশ থেকে চুক্তিবদ্ধ শ্রমিক এনেছিলেন আচিউ ওই জলপথেই। এর ফলে সেখানে একটা ছোট্ট চীনাদের বসতি অঞ্চল কিন্তু গড়ে উঠেছিল, এবং অবশেষে 1781 সালে একটা চীনা মন্দির তৈরি হয়েছিল। আচিপুর বন্দরের সঙ্গে জড়িত ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, ব্রিটিশ শাসনামলে বঙ্গোপসাগর থেকে কলকাতাগামী যে জাহাজগুলো, সেখানে বারুদ বহন করা হতো, সেই জাহাজগুলো ছিল বারুদবাহী। তো সেই বারুদগুলো না বারুদঘর নামে একটা গুদামে মজুদ রাখা হতো। বলা হয় যে নিরাপত্তার কারণে জাহাজগুলোকে নাকি কেবল 100 পাউন্ড বারুদ একসঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হতো। তো ফেরার পথে তারা এই বারুদঘর থেকে তাদের জমা রাখা বারুদ ফেরত নিয়ে আবার যাত্রা শুরু করত। হ্যাঁ, আজ হয়তো গেলে দেখা যাবে যে সেখানে জেটিতে এপার ওপার করছে একটা লঞ্চ, মানুষের ভিড়, নিত্যযাত্রীর ভিড়। কিন্তু একটু যদি আমরা কান পাতি, অনাদি অতীতের দিকে যদি কান পাতি, তাহলে দেখব যে ইতিহাস কিন্তু আজও সেখানে কথা বলে যায় চুপিসারে। শুধু সেখানেই নয়, ওই যে বললাম হুগলি নদীর তীর ছুঁয়ে ছুঁয়ে এমন বহু ঘাট রয়েছে, বহু বন্দর রয়েছে, যার নাম বা হদিশ হয়তো আমরা জানি না, সেই ঘাটগুলো কিন্তু আজও ইতিহাসের হয়ে কথা বলে যায় চুপিসারে। তবে আপাতত ঘড়ির দিকে যখন চোখ পড়ছে, তখন দেখছি যে সময় প্রায় শেষ। আজকের মতো এই বন্দরের ইতিকথা বোধ হয় এখানেই শেষ করতে, অন্য কোথাও অন্য কোনোখানে আজকে যুববাণীর অনাদি অতীত অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে ছিলাম, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। শুনছিলে বন্দরের ইতিকথা। আজকে বিদায় জানাবো ভূমির এই গানে গানে।

শুনলেন যুববাণী থেকে অনুষ্ঠান অনাদি অতীত। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী। মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

সেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक, लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है बल्कि पाकिस्तान से और उनके इशारों पर चलता है। अब यह उन राष्ट्रों को ही तय करना है, उन पर ही निर्भर करता है, जो स्वयं को जिम्मेदार मानते हैं कि वे इस बात पर आत्मचिंतन करें।

0: आत्मचिंतन करें कि क्या आतंकवादी ढांचे को बचाने के प्रयासों का समर्थन करना उनकी प्रतिष्ठा और वैश्विक साख को प्रभावित करता है।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026-এ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সালা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
2: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
1: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে

0: সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘনসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুডুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনবেন কবি কণ্ঠে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজ শুনবেন কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তাঁর সঙ্গে কথা বলেছেন সাক্ষ্যদীপা সরকার।

0: তাহলে দেখতে দেখতে অপেক্ষার অবসান। শ্রোতা বন্ধুরা, আবার ফিরে এলাম কবি কণ্ঠ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় কবি সৌভিক গুহ সরকার। আজ আমাদের দ্বিতীয় পর্ব। অনেক কথা জেনেছি কবির থেকে, অনুপ্রেরণা, অনুভব, কিন্তু আরও জানব, কবিকে আরও চিনব আমরা। তাই আবারও সৌভিক আপনাকে স্বাগত জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ। আগের এপিসোডেও অনেক কথা হলো এবং আপনি চমৎকারভাবে পুরো জিনিসটা, আসলে কথা এমন জিনিস যেটা বলতে বলতে যদি একবার মিলে যায় তাহলে কথা আপনি
0: আর আমাদের আড্ডা একেবারে জমে উঠেছে। যেখানে আমরা কথা শেষ করেছিলাম সেটা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া। সেই ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনার পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে, বাংলাতে আপনি কবিতা লিখছেন, আপনার আকর্ষণ সংস্কৃত সাহিত্য নিয়ে, কোনটি আপনার মনের কাছে?
1: তিনটি আমার মনে
0: এবং আরো একটি বিষয় যে আপনার মহাভারতের অনুষঙ্গ কিন্তু আপনার অনেক লেখা এবং কবিতায় এসেছে, এই বিষয়টা একটু।
1: আসলে যেটা হয়েছে যে যত বয়স বেড়েছে ইংরেজি সাহিত্য পড়েছি, ইংরেজি সাহিত্যে যখন আমাদের প্রত্যেকেরই উপর শেক্সপিয়ারের তো একটা প্রবল প্রভাব রয়েছে, এই একটি মানুষ যার যার কোনো কাল নেই, যার কোনো দেশ নেই,
0: রবীন্দ্রনাথ বলতে পারি আমরা।
1: আসলে শেক্সপিয়ার একদম একটা ব্যতিক্রমী মানুষ, একজন মানুষ যিনি যার কোনো দেশকাল নেই। আমি ওকে পশ্চিমের মানি না, আমি ওকে আমার বলি, আমার শেক্সপিয়ার। আমি ওকে অন্য দেশের বলে দেবই না, আমি দিতেই পারবো।
0: আসলে আমরা এক একজন তাকে এক এক ভাবে খুঁজি।
1: হ্যাঁ, মানে কিছু কিছু যেরকম আরেকজন খুব খুব প্রভাব আমার উপর, আমার গদ্যের উপর তার প্রভাব, তিনি হচ্ছেন কাফকা। আশ্চর্য মানুষ, ভয়ঙ্কর, তাকে আমি কিছুতেই বিদেশি বলে মানতে রাজি নই, আমি ভাবতে পারি না, আমার মনে হয় তিনি আমার।
0: তার লেখা মানে বিপ্লব।
1: হ্যাঁ, মানে আমার ভিতরে রক্তের মধ্যে ঢুকে গেছে, এটা বার করা যাবে না। তো তেমনি যেটা হয়

0: এসেছে ইংরেজি সাহিত্য থেকে বাংলা। এটা এটা তো আমাদের বাংলা সাহিত্যের বহু মানুষ যারা ইংরেজি সাহিত্য পড়েছেন, পড়ে বাংলা সাহিত্য করেছেন,
1: হ্যাঁ
0: এটা খুব একটা আনকমন নয়।
1: নয়।
0: আর সংস্কৃত সাহিত্যটা আমাদের প্রজন্মে একটু আনকমন আগে ছিল না। আগে যারা বাংলা সাহিত্য পড়তেন তারা প্রত্যেকেই সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন, ব্যুৎপত্তি ছিল মারাত্মক। কিন্তু আমাদের প্রজন্ম থেকে এই সংস্কৃত পড়াটা আমাদের স্কুলে আমরা পড়িনি, পড়িনি বলে কি হয়েছে আমাদের একটা আমরা যুক্ত হতে পারিনি। আমরা যদি ছোটবেলা থেকে সংস্কৃত একটু পড়তুম, যেটা আমার এখনো মনে হয়, কারণ একটা অসাধারণ ভাষা তো, আর আমাদের দেশের বহু আকরিক গ্রন্থ এই ভাষায় লেখা, তাহলে ভাষাটা যদি একটু জানা যায় তাহলে সেই গ্রন্থগুলোকে একদম তাদের মূলে পড়া যাবে। তো যাই হোক, আমাদের তো সেইভাবে খণ্ডিত স্বল্প, অতি স্বল্প জ্ঞান তো, কিন্তু তার বঙ্গানুবাদ সংস্কৃত সাহিত্যে এত ভালো ভালো হয়েছে যে সেগুলো প্রায় সংস্কৃতের মতোই, অন্যটুকু বাদ দিলে। তো সেই জায়গা থেকে যখন হরিদাস সিদ্ধান্ত বাগীশের মহাভারত পড়তে শুরু করলুম, তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলুম, আমরা মহাভারত বলতে উপেন্দ্রকিশোর পড়েছি, তারপর রাজশেখর পড়েছি, এগুলো ঘটনা বহুল। কিন্তু যখন হরিদাস সিদ্ধান্ত বাগীশ পড়ছি তখন দেখছি যে মহাভারত শুধুমাত্র ঘটনার কথা নয়, চিন্তন, দর্শন। মানে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, এবার তার ঠিক পর তাঁরা কাম্যক বনে তাঁরা বিতার চলে গেলেন। এবারে একটা দৃশ্য রয়েছে, যে দৃশ্যটা অদ্ভুত দৃশ্য, একটা অগ্নিকুণ্ড, পাঁচ ভাই দ্রৌপদী বসে আছেন। এবার দ্রৌপদী বলছেন যুধিষ্ঠিরকে, আপনার রাগ হয় না, আপনার ক্রোধ নেই? যুধিষ্ঠির বলছেন, দেখো পাঞ্চালী, ক্রোধ জিনিসটি কিন্তু মোটেই ভালো নয়, ক্রোধ যদি করো তাহলে এই এই এই এই ঘটনা ঘটবে। তার পাল্টাতে দ্রৌপদী বলছেন যে না, ক্রোধ করে এই এই এই এই লাভ হয়েছে। তখন কি হলো, তখন কিন্তু মহাভারত তার ঘটনা থেমে গেছে, শুরু হয়ে গেল আলোচনা, ক্রোধ ভালো না ক্রোধ খারাপ, ক্রোধ প্রয়োজনীয় না ক্রোধ অপ্রয়োজনীয়, ক্রোধের ভালোই বা কি, ক্রোধের মন্দই বা কি, দুটো পার্সপেক্টিভ পাওয়া যাচ্ছে। এই যে একটা যে কোনো মহৎ সাহিত্য একটা কথা বলে না, অনেকগুলো কথার সামনে দাঁড় করিয়ে দেয়, যাতে মানুষ নিজের চেতনাটা তৈরি করতে পারে। আমি যদি বলি না এটাই আমি বলতে চেয়েছি, আমি আটকে দিচ্ছি, আমি দেয়াল তুলে দিচ্ছি, কিন্তু আমি একটা মাঠে নিয়ে গিয়ে যার চারদিক খোলা, আমি বললাম বুঝে নাও, এটা বুঝে নাও, তুমি তোমার মতো করে মাঠ বোঝো, ওই যে দূরের গাছটা তুমি তোমার মতো করে বোঝো, ওই যে নদীটা বয়ে গেছে তাতে যে নৌকো চলেছে তোমার মতো করে বুঝে নাও, আমি একে দিয়ে চলে যাচ্ছি।
1: সাহিত্য কবিতাই বোধহয় তাই,
0: এই এই যে মুক্ত করে দেওয়া।
1: হ্যাঁ,
0: তো
1: তুমি তোমার মতো খুঁজে নাও,
0: তোমার মতো খুঁজে নাও, আমার মানেটা নিও না, আমি আমার জায়গা থেকে এঁকেছি কিন্তু তুমি তোমার জায়গা থেকে বোঝো। এই যে মুক্তির জায়গাটা, যে যে মানুষ যাদের সাহিত্যে লেখায় আমি এটা পেয়েছি তাদের আমি কৃতদাস হয়ে গেছি, চাকর হয়ে গেছি, আজীবন তাই থাকবো। তো সুতরাং যেভাবে কালিদাসের আমি রক্তের মধ্যে ঢুকে গেছে, আমি তো তাকে আর বার করতে পারবো না। আমার অনেক লেখায় চলে আসে, আমি বুঝতে পারি যে আমার হাত দিয়ে ওই ওই চেতনা প্রবাহিত
1: হচ্ছে।
0: তো সেই আর কি,
1: মহাভারতের পাতা,
0: মহাভারতের পাতা, হ্যাঁ ওটা কিশোর কাহিনী একটা লেখা,
1: কিন্তু ওখানে অনুসঙ্গ রয়েছে
0: অনেক। হ্যাঁ হ্যাঁ, ওটা একদম ভীষণ ভাবে।
1: আরেকটি বই, সেটি হলো মহামায়ার পাড়া। ওটি পড়তে পড়তে দুটি কবিতা দেখলাম, রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে লেখা। তাহলে কি বলবো, কবি সৌভিক গুহ সরকার খুব আধ্যাত্মিক, কি এই ব্যাপারটি তাকে অন্যভাবে আকর্ষণ করে?
0: ভীষণ আকর্ষণ করে আধ্যাত্মিকতা, সেভাবে একটা ধর্মের রিচুয়ালিস্টিক সাইড আছে, আরেকদিকে তার ফিলোসফিক সাইড আছে। ধর্মের দর্শনটা আমাকে আকর্ষণ করে, এবং যে সমস্ত মানুষ যারা সাধক, আমি বুঝবার চেষ্টা করি, আমি বুঝবার চেষ্টা করি বলতে বুঝতে তো পারবো না সেভাবে, তাদের জীবন আমাকে স্পর্শ করে। একজন খ্রিস্ট তার মন কেমন ছিল, দাঁড়িয়ে বেড়ায় ভাবি,

0: এমনই এই মহামায়ের পাড়া যখন লিখছি, ওই ওই চেতনাগুলো এসেছে পরমহংসদেব, এক দুর্ভেদ্য সাধক। কি ভয়ঙ্কর তার সাধনা, কি সহজ! ওই ওই ওইটাই কথা, ওই কি কি মারাত্মক জটিলতা থেকে তিনি কি সহজতায় সারল্যে নিয়ে এসেছেন সেইটা নিয়েই। ধরা যাক মহামায়ের পাড়ার দুটি কবিতা পড়ছি। ওই গুরুটি টলমল, কথার ভেতর জবা খুলে দেয়, জবার ভেতর আলো, শিষ্যরা হাসে, নট হাসে, মাস্টার অবাক হয়, সাত ঘাটের সাধনা করা গুরু এত সহজ, শিশুর মতো হেঁটে বেড়ায় চন্দ্রালোকে, যে ছেলেটি যেদি অশ্ব সে হেদুয়া থেকে ক্রমশ জবায় ঢোকে।
1: এত বড় কথা কি সহজভাবে লিখেছেন, সত্যি তো উনি শিশুর মতোই
0: টানছেন, নরেনকে টানছেন কোথা থেকে কি ঘটছে। এই যে একটা, এটা শুধু রামকৃষ্ণের জীবনে ঘটেছে তা নয়, চৈতন্য, মহম্মদ, বুদ্ধ, এই যে জীবনগুলো লালন, এদের জীবনগুলো দুর্ভেদ্য, দুর্গেয়। একবার বিবেকানন্দ চৈতন্যের ব্যাপারে বলতে গিয়ে বলছেন,
1: জীবনে
0: দুর্গেয়, এইটা কবিতার মধ্যে কোনোভাবে চলে এসছে। ধরা যাক এত সাধনার দাপট, কে অপেক্ষায় তবু সহধর্মিনী, সাধকের সহধর্মিনী, তিনি চুপচাপ ঘুমটাবৃতা থেকেও নেই, দূর থেকে পাগল স্বামীকে দেখেন, সত্যিকারের মানুষ, আকাশ, নক্ষত্র, শিশু, সহস্রার ভাঙা লোক, তিনি মুদ্রামগ্ন, বলছেন চৈতন্য হোক।
1: এটা কিন্তু সত্যি, মানে সত্যিকারের তারা দুজন, মানে অভেদ্য, মানে রামকৃষ্ণ এলেই সারদা আমার কথাটা আসে, মানে প্রকৃত সহধর্মিনী।
0: এবারে অনেকে সাধনার ক্ষেত্রে তারা একা হয়ে গেছেন, বুদ্ধের মতো এক বিরাট বিরাট বিপুল মানুষ, তার সাধনার পন্থা এক, প্রত্যেকের সাধনার পন্থা আলাদা। এই যে সাধনার পন্থাগুলো আলাদা, এই পন্থাগুলো কেন আলাদা হয়, কিভাবে আলাদা হয়, এগুলো পড়ি, ভাবি, মনের মধ্যে আঘাত করে। এত উচ্চ মানুষ, তারা যে স্তর স্পর্শ করেছেন চেতনা দিয়ে, তা তো অতুলনীয়, আমাদের পক্ষে ভাবাটাও শক্ত।
1: আর ওই যে একটা চুম্বকের যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাদেরও যেন আছে, টানে।
0: তো এই আর কি, আধ্যাত্মিক আমি সেভাবে নই, খুব একটা ওই পূজো পার্বণ,
1: কিন্তু আপনি সাধনাকে খোঁজে।
0: আমি, সাধকরা আমাকে বিস্মিত করে, তারা আমাকে আমাকে ওই চুম্বকের মতো টানে।
1: মেঘমূলক আপনার পত্রিকা, এটি মূলত কিশোর সাহিত্য পত্রিকা, এবং আপনি কিশোরদের জন্য বই লিখছেন। কোথাও না কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে আজকালকার কিশোর কিশোরীরা কিছুটা বিমুখ বইয়ের থেকে, তাই আপনি তাদের আবার ফিরিয়ে আনতে চাইছেন?
0: এটা আমি একা, মানে যেটা হচ্ছে চারপাশে দেখছি, আমার ছেলেকে দিয়েও তো দেখতে পাচ্ছি, যে আমরা যে পৃথিবীতে বড় হয়েছি, আর এখনকার পৃথিবীটা একদম আলাদা হয়ে গেছে, এবং একটা বাঙালি আনা যার মধ্যে আমরা বড় হয়েছি, সেই বাঙালি আনাটা একটু কমে গেছে। এবার দোষ তাদের দেওয়া যায় না সম্পূর্ণভাবে, পরিবর্তন হচ্ছে, পৃথিবী পাল্টাচ্ছে। এখন আমার প্রচেষ্টা এটা যে যতটুকু হোক আমার সামান্য সামর্থ্যের মধ্যে, আমাদের একটা দল আছে, তো আমরা কয়েকজন মিলে একটি পত্রিকা বের করি, এবং এটা ধরা যাক 10 বছর থেকে 14 বছর এই এই বয়সটা, তাদের জন্যে তাদের সহজ করে জিনিস বোঝানোর চেষ্টা করি। মানে আমরা চেষ্টা করেছি যেরকম কোনো লেখা 4 পাতার বেশি হবে না, কারণ তারা পড়তে চাইছে না, আমি তো দেখতে পাচ্ছি
1: এখনকার দিনের বাচ্চারা বেশি পড়তে চায়,
0: 2 পাতা আগে পড়ুক, আগে প্রথমে বাংলাটা পড়ুক, বাংলাকে ভালোবাসুক, একটু যদি তাদের বাংলার দিকে এগিয়ে দেওয়া যায়, শক্ত বাংলা নয়, সহজ। এখানে কিন্তু আমাদেরও বুঝতে হবে, আমরা যদি প্রথমেই তাদের খুব ভারী ভারী বাংলা, খুব শক্ত বাংলার দিকে তাদের নিয়ে যাই, তারা পড়বে না। তাদের কাছে বাংলাকে খেলার জিনিস করে তুলতে হবে, করুক না ভুল, চারটি বানান ভুল।

0: হলো তো কি হলো, সেটা বড় কথা নয়। আবেগটা তৈরি হবে, এটা আমার ভাষা, আমরা কি করে তৈরি হয়েছি। বাংলা আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা, আমার মাতৃভাষা। এই যে আমার, এই আমার বোধটা তৈরি করতে হবে।
1: এবং আমাদের বোধহয় অনেক অপশনও ছিল যে কোন বয়সে কোনটা পড়তে হবে, এই বোধটা।
0: হ্যাঁ, এবং সেটা তৈরি হয়েছে তাদের আগের প্রজন্ম, আমার যারা পিতামহ স্পেশালি, তিনি এগিয়ে দিয়েছেন, এটা পড়, এটা পড়। এবং তারপর কি হয়েছে, পড়তে পড়তে পড়তে পড়তে ভালো লেগেছে। এবং এই জিনিসটা প্রতি প্রজন্মে কাউকে না কাউকে তো করতেই হবে, এবং একা তো হবে না। এবং আমি অনেকগুলো কিশোর সাহিত্য পত্রিকা দেখতে পাই, পুজোর সময় প্রকাশিত হয়, পড়ছে তো মানুষ, বই তো বিক্রি
1: হচ্ছে সবাই।
0: কারণ আমরা তো বই বিক্রি দিয়ে বুঝতে পারি, বই তো পড়ে নেই, বই তো কিনে নিয়ে যাচ্ছে। তাহলে কারা কিনছে? যারা কিনে নিয়ে যাচ্ছে তারা পড়ছে
1: নিশ্চয়ই।
0: একেবারে কিছু হবে না বা না, আমি নই, আমি একেবারেই
1: আশাবাদী,
0: আশাবাদী। এবং যদি না হয় করতে হবে, ধরা যাক পড়ছে না, পড়াতে হবে, মানে লড়াইটা করতে হবে,
1: করতে হবে, কাউকে ইনিশিয়েটিভটা নিতে হবে,
0: চেষ্টা তো করতে হবে।
1: তাহলে একটা ছোটদের কবিতা বা কিছু শুনে।
0: আমি ছোটদের কবিতা তো আজকে আনিনি, আমি যেটা বলতে পারি, ফরিদপুর বিক্রমপুর,
1: হ্যাঁ,
0: এই বইয়ের পাতলা চটি বই, এর কবিতাগুলো লেখা হয়েছে আমার দিদা দিদিমা, তিনি ফরিদপুরে তার জন্ম এবং তিনি বেশ অনেক বছর ফরিদপুরে কাটিয়েছেন। তো তার মুখে আমি শুনেছি তার ছেলেবেলার কথা, মানে 1932 সালে তার জন্ম, তিনি অনেকটা সময় ওখানে কাটিয়েছেন, খোলা মাঠ দৌড়চ্ছেন। তো তাঁর ছেলেবেলার গল্পগুলো আমি এত শুনেছি, সেইখান থেকে কবিতা কিছু উঠে এসছে। আমার দাদামশাই বিক্রমপুরের সোনারং গ্রাম, তো তাদের মুখেও শুনেছি, ঢাকা, তো সেইখান থেকে সেই সেই কথাগুলো চলে এসছে। তো সেই একটা কবিতা একটু পড়ছি। মুখে মুখে দুপুর এসেছে, মুখে মুখে স্টিমার ভেসেছে, গল্প কথা স্মৃতি কথা সার, মাঝে কাঁটা তার, জ্যোৎস্না দিয়েছে মুছে রক্তের স্রোত, হাড়ের কপোত, উড়েছে বাতাবি বনে গুঢ় নিশি ডাকে, আমের ছায়ায় কত লাশ ঝুলে থাকে, ভ্রমরের মতো নদী গুঞ্জন করে গেছে কানে, যা দেখিনি তা দেখেছি রক্তের টানে, মুখে মুখে মাতামহপুর, মুখে মুখে মাতামহী গ্রাম, সেইখানে আমলকি বনে চোখ পাতলাম।
1: শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান শুনছি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন কবি শৌভিক গুহ সরকার। এই দুয়ের মধ্যে কিন্তু একটি মিল রয়েছে, মৈত্রী যেমন এপার বাংলা ওপার বাংলাকে জুড়েছে, কবির লেখাও কিন্তু জুড়েছে এপার বাংলা ওপার বাংলাকে। এই যে আপনার কবিতার বই ফরিদপুর বিক্রমপুর, যেখানে আপনার দিদিমা এবং দাদুর স্মৃতি জড়িয়ে আছে, তাদের গল্প, আপনার কি সেইখানে কখনো যাওয়া হয়েছে?
0: না, যাওয়ার ইচ্ছে হয়েছে কিন্তু যাওয়া হয়নি।
1: কিন্তু আপনি গল্পে তো পৌঁছে,
0: গল্পে পৌঁছেছি,
1: সেটা কিন্তু আপনার লেখায় উঠে এসেছে।
0: মানে আমার ছোটবেলায় যদি কখনো নাও যাই, কখনো নাও যেতে পারি, আমি চোখে আমার আমার আমার শৈশব ভরে আছে তাদের শৈশবের গল্পে, আমার দিদিমার শৈশবের গল্পে ভরে আছে আমার শৈশব।
1: কতটা সুবক্তা ছিলেন তাহলে, আপনার ভেতর গল্পগুলো ঢুকিয়ে দিয়েছে।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে ঢুকে যায় আমার আমার নিজের পিতামহ, তার কাছ থেকে তাঁর ছোটবেলার গল্প ঢুকে গেছে পুরনো কলকাতা, তখনও ঘোড়ার গাড়ি চলত, দাদু গিয়ে ডেকে আনছেন ঘোড়ার গাড়ি, টক টক টক করে আমাদের পুরনো ভবানীপুরের বাড়িতে যাচ্ছে, সেই ঘোড়ার গাড়ি করে তারা চলে যাচ্ছেন খিদিরপুর, একটা পুরনো কলকাতা, 1926, 1927, 1930, 1932, এগুলো এত শুনেছি যেগুলো এখন আমার জীবনের অংশ হয়ে গেছে, এগুলোই কোনো না কোনোভাবে কবিতার মধ্যে ছাপ ফেলে যায় বা যাবে। সব কথা হয়তো এখনও বেরোয়নি, কখন যে কিভাবে কোন কথা বেরিয়ে আসে তো বলা যায় না।
1: এই যে সুন্দরভাবে ছোট্টবেলা থেকে আপনি গড়ে উঠেছেন, আপনি তো বলতে গেলে মাল্টিটাস্কার, কবিতা লিখছেন, গল্প লিখছেন, গল্প পড়ছেন, কোনটি আপনার আপনাকে খুব আনন্দ দেয়, একেবারে মনের খুব কাছে?
0: লেখা বলতে হয়,
1: লেখা,
0: লেখা,
1: কবিতা,
0: কবিতা লেখা
1: বা গল্প লেখা,
0: কবিতাই,
1: কবিতাই,
0: কবিতাই, কারণ এটা

0: মুক্তি দেয়। গল্প লিখতেও আমার খুব ভালো লাগে, সেটাও আছে। গল্পে একটা গল্প লাগে, কবিতায় গল্প লাগে না,
1: ভাবনা লাগে,
0: ভাব লাগে। এই যে ভাব লাগে, ভাবের মধ্যে দিয়ে যে শব্দগুলো উঠে আসে, এটা মনকে শান্ত করে।
1: এটা অদ্ভুত ব্যাপার যে একটা ভাবনা নিয়ে আমরা কিন্তু একের পর এক কবিতা লিখে যেতে পারি, কিন্তু গল্পের একটা শেষ হয়।
0: গল্পের তো একটা একটা স্ট্রাকচার থাকবে, গল্প তো ওরকম হতে পারে না। আর গল্প তো শুধু আমাকে নিয়ে চলতে পারে না, গল্পের চরিত্র থাকবে, সেটা একটা অন্য রকমের, সেটাও খুবই আনন্দদায়ক। নতুন নতুন চরিত্র সৃষ্টি করা, নতুন প্রেক্ষাপটে তাদের স্থাপন করা, তারপর একটা জটিল প্রবাহ তৈরি করা।
1: কিন্তু কবিতায় মুক্তি,
0: কবিতায় মুক্তি। সে কবিতা ছাপি বা না ছাপি, এরকম অনেক কবিতা থাকে যেগুলো হয়তো আর কোনোদিনই ছাপবো না, পরে মনে হয়েছে খুব জুলো, কবিতা হয়নি, কিন্তু একটা বেরোনো দরকার, বেরোনো দরকার।
1: এটা বোধ হয় জীবনানন্দের অনেক কবিতা হারিয়ে গেছে, আমরা পাইনি।
0: এবার সেগুলো এখন আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে এবং সেখানে উনি মক্ষ করেছেন। এখন যেগুলো আমরা কবিতা বলছি ওগুলো মক্ষ করা, তো একটা লাইন লিখছেন, আরেকটা লাইন লিখছেন, ভাবছেন, লিখছেন, ছাপছেন না।
1: না,
0: আমার মনে হয় যে কবিতা লেখার ক্ষেত্রে না ছাপা কবিতার অংশ বিপুল হতে হবে। প্রকাশিত কবিতা বেশি না হলেও চলবে, আসল জায়গাটা তো নিজেকে মুক্তি দেওয়া, নিজের সত্যের সামনে নিজেকে এনে দাঁড় করানো, এইটা এইটা যদি করা যায় ব্যাস।
1: আচ্ছা, এটা কি কোনোভাবে ওইখানে থেমে যায় যে ডেডলাইন 10 দিনের মধ্যে দিতে হবে দুটো কবিতা?
0: সেটা কখনো কখনো হয়, কিন্তু তাতে যে সবসময় খারাপ কবিতা হয় তাও নয়। ওটা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে জানি না লেখা হয়, লিখতে হয়, সেটা 6 মাস 1 বছর 2 বছর পর পড়লে বুঝতে পারি যে আদৌ হয়েছিল না হয়নি, তখনই তো বোঝা যায় না। একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা কবিতা লেখা হয়েছে, তারপর তখনই তার একসঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু অ্যাটাচমেন্টটাকে কাটতে হবে। আমার কবিতা বললে চলবে না, কারণ আমি তো থাকবো না, কেউ তো থাকে না, থাকে তার সৃষ্টি। সৃষ্টির উচ্চ মানের হলো কিনা, আদৌ তা শিল্প হলো কিনা, আদৌ তা কবিতা হলো কিনা। একজন কবি রবীন্দ্রনাথ এটা জানতেন না, তিনি শত শত কবিতা লিখেছেন, তিনি জানতেন যে কোনগুলো হলো না, উনি জানতেন না, উনি বুঝতেন না, উনি অবশ্যই বুঝতেন, ছেপেছেন, ছেপেছেন, অনেকে করেন, যা লেখেন তাই ছাপেন। এবারে তার মধ্যে থেকে কিছু, তারপর তো সেখান থেকে উনি সঞ্চয়িতা করছেন, করলেন কেন? যদি সবই ওর মনে হতো যে হ্যাঁ উত্তীর্ণ হয়েছে, তাহলে সঞ্চয়িতার দরকার ছিল না। এবার সেটা থেকে ভেঙে আরো ছোট করা হচ্ছে, যে অতগুলো কবিতা থেকে আস্তে আস্তে পাতলা হয়ে আসছে। তাই হয় যত দিন যায় কোনটা কবিতা হলো কোনটা হলো না সেটা বোঝা যায়,
1: বোধটা জন্ম,
0: বোধটা তৈরি হয়।
1: আরেকটি কবিতা শুনে নি, তারপরে আমরা অন্য প্রশ্নে ফিরব।
0: আচ্ছা,
1: বা আমাদের আড্ডায় ফিরব
0: নিশ্চয়ই। একটা প্রেমের কবিতা পড়ি?
1: হ্যাঁ একদম। এই সদ্য বসন্ত পেরিয়ে এলাম, তাই একটু প্রেমের রেশ থাকুক এই গ্রীষ্মের দাবদাহে।
0: নিশ্চয়ই। যে শরীর ভালোবেসে সুর হয়ে গেছে, এই কবিতাটি পড়ছি। যে শরীর ভালোবেসে সুর হয়ে গেছে তার মন বোঝো তুমি, সে যেন ঘুঙুর কোনো ঘোর লাগা যুবতীর পায়ে, ময়ূর পালক রোদ পড়েছে শরীরে যার, সে বুঝেছে একবার সুর লেগে গেলে কতটা আকাশ ঘটে যায়। হাজার হাঁসের ঝাঁক রসমতি বিল ছুঁয়ে উড়ে যায় জ্যোৎস্নার দেশে, ভালোবেসে কতবার অশ্রুজল ছাড় খার, তবু সে শিক্ষা নিল না।
1: অপূর্ব। আচ্ছা, ওই কথাতে ফিরি, আপনি বললেন যে ধীরে ধীরে এটা আমরা বুঝতে পারি যে কোনটা আমার কবিতা হচ্ছে কোনটা হচ্ছে। এখনকার দিনে আপনি দেখবেন হয়তো কিছুটা এই জন্য আমরা কবিতা থেকে বিমুখ হয়ে যাচ্ছি, খুব কঠিন কবিতা লেখার একটা চল এসে গেছে, আমার এটা অনেকটা মনে হয়। এটা কি সত্যি তাই?
0: না, এটা সত্যি তাই নয়। আসলে কোনটা কি কঠিন বলবো, হ্যাঁ দুরূহ কবিতা নিশ্চয়ই লেখা হয় যা সহজে বোঝা যায় না, প্রতীকী, সিম্বলিক, কিন্তু কবিতার মজাটাই হলো যে পুরোটা বোঝা যাবে না,

0: বা এক একজন
1: এক একভাবে বুঝবেন। পুরোটা বোঝা যাবে না এটা বলছি, তার কারণ হচ্ছে কবিতার যে ইমোশন, ধরে যাক আমি একটা কবিতা লিখলাম, এবার কবিতাটা যখন লেখা হয়ে গেল সেটা আপনার কাছে গিয়ে মনে হচ্ছে কঠিন, এটা কি লিখলো, তার মানে আমার ইমোশন ওই অবধি যাচ্ছে না, আপনি শব্দগুলো দিয়ে যে ইমোশনটা তৈরি হচ্ছে সেটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না। অনেক সময় হয় অনেক কবিতা আমি বুঝতে পারিনি,
0: সেটা কি এই জন্য যে আমাদের বাস্তবটাই কঠিন হয়ে যাচ্ছে?
1: না, এটা অনেক সময় অন্যয়, আমি যে অন্যয়েতে লিখছি, আমার আমার বাক্য গঠন, আমার শব্দ প্রয়োগ, আমি কিভাবে একটা বিশেষ্য ব্যবহার করছি, কিভাবে একটা বিশেষণকে ব্যবহার করছি, আমি কতটা নিজেকে ইলিউসিভ রাখতে চাইছি। কবি চান না যে বুঝুক, কবি ইশারা দিতে চান, কবি অ্যাকচুয়ালি হয়তো চানই না যে তার ওই পার্টিকুলার কবিতাটি কেউ বুঝুক, কারণ তার মধ্যে গোপন কিছু রয়েছে, তিনি ইশারা ছড়িয়ে যাচ্ছেন। আপনি বুঝেন, এইটুকু বেশি দূরে শোনা, এটা বলে গেল। এবার যার ফলে কি হয়, ওটারও একটা মজা আছে। হ্যাঁ, কিছু কবিতা আছে যেগুলো দেয়ালের মতো, কিছুই বোঝা গেল না, সেরকম কবিতাও আছে। এবারে সেটা কবি কিভাবে চান পাঠকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, সেটার উপরেই নির্ভর করে তার লেখার স্টাইলটা। এবারে অনেক ক্ষেত্রে হয় যে কবি জটিলতা চান, সব কবিতা চান না, তো ওভারঅল বাংলা কবিতা জটিল লেখা হচ্ছে বা বোঝা যায় না, এটা বলাটা ঠিক হবে না। বাংলা কবিতায় বহু কবি রয়েছেন এখন যারা লিখছেন, অনেকে খুবই ভালো লিখছেন, তাদের বহু কবিতা কিন্তু সহজ বলবো না, খুব সহজ হয়ে গেলে তা কবিতা থাকে না, তা একেবারেই আর কবিতার মূল ধর্ম থেকে সরে যায়।
0: কিন্তু একেবারে না বুঝতে পারলেও সেটা
1: ধরা যায়, ধরা যায়। রবীন্দ্রনাথের সব গানের সব শব্দ কি মানুষ বুঝেছে? অতটাই কি সহজ? বোঝাটা একটা অন্য জিনিস, আন্দাজ করা একটা অন্য জিনিস। আমি এটা আন্দাজ করে নিলাম, পাঁজরে দাঁড়ের শব্দ শঙ্খঘোষের, মানে কথার অর্থ কি, পাঁজরে দাঁড়ের শব্দ, এটা কি খুব সহজ কথা হলো? না তো। আপনি ওর গান্ধর্ব কবিতা গুচ্ছ পড়বেন, খুব সহজ লেখা
0: না,
1: একেবারেই নয়। সুতরাং
0: শক্তিও সহজ
1: না, শক্তি অনেক জায়গায় জটিল, অনেক জায়গায়। সুতরাং একজন কবি তিনি তার জীবনের বিভিন্ন পরতে গিয়ে জটিল হয়ে যান, আবার সহজও হন। এবার যে
0: শঙ্কর যেমন অনেক কবিতা খুব সহজ,
1: জয়েরও আছে,
0: জয়েরও আছে
1: অসংখ্য কবিতা,
0: অসংখ্য কবিতা, হ্যাঁ,
1: যেগুলো সহজ নয়। উৎপল কুমার বসুর কবিতা রয়েছে যেগুলো জটিল দুরূহ, কিন্তু তার পাশাপাশি তাঁদের লেখা অসামান্য অপূর্ব সমস্ত কবিতা রয়েছে। তো সুতরাং এইটা সম্পূর্ণভাবে নির্ভর করবে কবি কি চান তার উপর।
0: এই যে এই আলাপচারিতা, এর তো কোনো শেষ হয় না, না মানে এটা মনে হয় চলতেই থাকুক, এখানে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো হয় না। তাই কিন্তু ওই যে আমরা সময়ের কাছে খুবই বাধা,
1: নিশ্চয়ই,
0: হ্যাঁ, তাই এখানে শেষ করব, কিন্তু সেই কবি কণ্ঠে আপনার, মানে আমাদের প্রিয় কবি সৌভিক গুহ সরকারের কবিতা দিয়েই আজকে আমাদের কবি কণ্ঠের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব শেষ করব।
1: অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো আলোচনা হলো। আমি একটি ছোট্ট কবিতা পড়ছি। রাত আর বাতাসের গল্প, রাত যখন বাতাসকে গল্প বলে তখন আমি সে গল্পে জোনাকি ওড়া ঘাসের পথ হয়ে উঠি। তুমি এসে হেঁটে যেও অনেক রাতের পাশে ফুল, মেঘের কিনারে কত হাওয়া, সে হাওয়ায় তোমার চুল উঠছে, দেখি আমার পথের ধারে তোমার নরম মুখ। তোমার মুখ যখন তারায় ভরা রাতের আকাশ হয়ে ওঠে, আমি তখন তার কবি, খাতার পাতায় বাতাস লিখে যাই।
0: আপনি শুধু খাতার পাতায় বাতাস লিখে গেলেন না, আমাদের এই মৈত্রী স্টুডিওতেও এক দমকা বাতাস খেলিয়ে গেলেন। অনেক ধন্যবাদ আমাদের মৈত্রী প্রচার তরঙ্গে আসার জন্য। বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের কবি কণ্ঠ। আমাদের সঙ্গে ছিলেন কবি সৌভিক গুহ সরকার। আবার কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন। ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

কবি কণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তাঁর সঙ্গে কথা বলেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা দুর্বা দেব।

0: শুনলেন কবি কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 সঙ্গে। মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণ পরেই শুনবেন এক মাটি এক সুর।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: এখন শুনবেন এক মাটি এক সুর।

0: আপনারা শুনছেন অনুষ্ঠান একমাটি এক সুর আকাশবাণী মৈত্রীতে, এবং আজ আমাদের সঙ্গে গত পর্বে যে অতিথি ছিল আকাশলীনা আমিন, আকাশবাণী কলকাতার বিহাই আর্টিস্ট। আকাশলীনা, আরেকবার স্বাগত জানাচ্ছি।
1: একদম।
0: আমরা যেখানে দাঁড়ি টেনেছিলাম গতবার, হচ্ছে তোমার গান শেখা, বিভিন্ন জায়গা থেকে গান সংগ্রহ করার যে নেশাটা রয়েছে তোমার সেই জায়গায়, এই পর্বটা একটু গান দিয়েই প্রথমে শুরু করি।
1: একদম।
0: কোন গান শোনাচ্ছ বলো?
1: একটু উত্তরবঙ্গে যাই, একটা চটকদারি গান, চটকা।

0: আকাশিনা আমাদের গত পর্বে জানিয়েছিল যে যখন প্রয়োজন হয় যে গানটা শেখার দরকার পড়ে সে সেই অঞ্চলে গিয়ে গানটা শিখতে পছন্দ করে, তাতে গানের ফ্লেভারটা তার যে ফিলটা সেটা আসে ভীষণভাবে এবং সেটা তার পক্ষেও খুব উপকারী হয়। এবং সেরকমই বোধ হয় একটা গান আমাদেরকে ও উপহার দিল উত্তরবঙ্গ থেকে। কিন্তু আবার আমরা ফিরে আসছি দক্ষিণবঙ্গে এবং তোমার যে যাত্রাপথ সেই যাত্রাপথে আসি রিয়ালিটি শো। তুমি তো রিয়ালিটি শো এর মাধ্যমে আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ। তো এই যে গুরুর কাছে গানগুলো শেখা এবং তার পরবর্তীতে মঞ্চে গান গাওয়া, সেখান থেকে রিয়ালিটি শো এর এত বড় একটা মঞ্চে যাওয়া যেখানে সকলের সামনে তোমার একটা এক ধরনের আত্মপ্রকাশ হলো বলা যায়, কতটা আলাদা ছিল মানে এতদিন মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা আর রিয়ালিটি শোতে গাওয়ার অভিজ্ঞতা?
1: আমি পার্সোনালি বলবো আমি কোনো আলাদা কিছু পাইনি। ভালো দেখলে অবশ্যই ভালো, কেন

0: অনেক কিছু শেখার থাকে। রিয়েলিটি শোতে যে শুধু রিয়েলিটি শো এর মাধ্যমে যে শুধু গান প্রকাশ করা তা নয়, তার আগে আমাদের গ্রুমিং করানো হয়। এই গ্রুমিং এর মাধ্যমে নানান রকম, সেটা শারীরিক মানে আচরণ বহিঃপ্রকাশ এবং কথাবার্তা, তারপরে গান, তারপরে গান সম্পর্কিত কথা, গানের উচ্চারণগত দিক, সুরগত দিক, সব রকমের গ্রুমিং করানো হয়ে থাকে ওখানে।
1: সেটাও এক ধরনের আলাদা, সেটাও একটা প্রশিক্ষণ,
0: একটা প্রশিক্ষণ। এছাড়াও নানান বন্ধু বান্ধবদের সাথে আলাপ, গান বন্ধুদের সাথে আলাপ, এবং তাদের থেকেও নানান কিছু শেখা, নানান কিছু জানা। অবশ্যই ছোটদের থেকেও অনেক কিছু জানার থাকে, আবার বড়দের থেকে তো থাকেই, আবার সমবয়সী বন্ধুদের থেকেও থাকে। তো ওইখানে আমার একটা আলাদা অভিজ্ঞতা বলতে, আমার একটা পরিবারের মতন, ওটাও একটা সেকেন্ড পরিবারের মতো। তো ওই বন্ডিংটা একটা আলাদা রকমের, অনেকগুলো বছর তো হলো, তাও তাদের সাথে যে আমার যে বন্ধুত্বটা সেটা কিন্তু এখনো অবধি কমে যায়নি। ওটা একটা পরিবারের মতন, হয়তো প্রতিদিন দেখা হয় না বা প্রতিদিন কথা,
1: প্রতিযোগী হয় না, তখন তারা বন্ধু হয়ে যায়।
0: একদমই, কেননা খাওয়া শোয়া ওঠা বসা গান নানান কিছু শেয়ার করা, হ্যাঁ তিক্ত অভিজ্ঞতা তো থাকেই, এবার সেটার বাইরে ভালো দিকটাই বেশি। আমি ওই দিকটা দেখার চেষ্টা কোনোদিন করিনি, কেননা যা নিয়ে আসবো সেটাই আমার সাথে সাথে আসবে
1: নিশ্চয়ই, এবং ভালোটাই যদি আমরা ক্যারি করি তাহলে আমরা দেখবো আমাদের সঙ্গে ভালোটাই হবে।
0: একদমই তাই,
1: তাই না? এইবার আসবো আকাশবাণীর সঙ্গে যোগ, সম্পর্ক স্থাপন হলো
0: সঙ্গে যোগাযোগ বলতে, এটা আমার একটা, এটা তো একটা পুণ্যভূমি, এখানে অনেক বড় বড় শ্রদ্ধেয় শিল্পীরা সব গেয়ে গেছেন এবং এখানে তাদের পদচিহ্ন পড়েছে। তো এই জায়গাটা আমার একটা স্বপ্ন, আমি দাদুর কাছে, আমার নিজের দাদুর কাছে, ঠাকুমার কাছে, মা বাবার কাছে শুনে বড় হয়েছি যে অল ইন্ডিয়া রেডিও একটা জায়গা, ওই জায়গাটা যে অ্যাচিভ করতে পারবে সেটা তার স্বপ্নের জায়গা, যারা গান করে সঙ্গীত জগতে। তো সেটা আমার একটা স্বপ্ন ছিল। তো হঠাৎ আমার বাবার কাছে আমি বলেছিলাম যে যদি কোনো সুযোগ থাকে এখানে করার তাহলে একটুখানি আমাকে জানিও। তো বাবা খেয়াল করে অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন যখন হয়েছিল তখন আমাকে বাবা অডিশনের জন্য, 2017-তে,
1: আচ্ছা,
0: তো আমার ওইভাবেই আসা, অডিশন দিতে আসা। আমার কাছে একটা ব্যাপার ছিল যে হব কি হব না আমি জানি না, তো এইখানে যে আমি একবার পাটা রাখতে পারবো, আমার গলাটা এখানে আমি উপস্থাপন করতে পারবো, বা এই জায়গাটা কেমন এক্সপ্লোর করা, বা নিজেকে একটা জায়গা দেওয়া যে হ্যাঁ আমি এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে একটা খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমি কখনোই ভাবিনি যে এখানে আমি ফার্স্ট হব বা কিছু হব, আমি মনের আনন্দে গিয়েছিলাম।

0: এবং আমি বাবাকে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আমি বাবাকে গিয়ে বলেওছিলাম হব কিনা জানি না, তবে তুমি আমাকে যে অ্যাচিভমেন্ট দিলে সেটা আমার কাছে একটা সারা জীবনের মতন পাওনা। তো হঠাৎ করে ফোন আসে একদিন এবং চিঠিও আসে যে আমি বি গ্রেড আর্টিস্ট হয়েছি, ফার্স্ট হয়েছি। তো ওটা একটা জায়গা, ওটা তো আমার কাছে খুব একটা আলাদাই জায়গা। এইভাবেই আমার পথ চলা শুরু।
1: সেখান থেকে আমাদের এখানের বি গ্রেড আর্টিস্ট এবং তারপরে তুমি আবার আপগ্রেডেশন বিহাই
0: অ্যাপ্লাই করলাম এবং বিহাই হলাম।
1: তো এই যে বিহাই হওয়া, এই যে এক একটা ধাপ এগোনো, তো প্রত্যেকটা আর্টিস্টের তো একটা স্বপ্ন থাকে। তোমার পরবর্তী স্বপ্ন কি জানবো, তার আগে একটা গান,
0: একটা রমেশ শীলের মাইজ ভান্ডারি করি।

0: তো আকাশ লীনা, যেটার কথা আমরা বলছিলাম, তোমার স্বপ্ন, ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাইছো?
1: আকাশবাণীর ক্ষেত্রে যদি বলি, তাহলে আমার এর বাইরেও আপগ্রেড করার ইচ্ছা রয়েছে। আমি জানি না আমি পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো, আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো।
0: আকাশবাণীর বাইরে?
1: আর আকাশবাণীর বাইরে সেই ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখি, যবে থেকে লোকসঙ্গীতে আসা, যে লোকসঙ্গীত নিয়ে কাজ করার একটা স্বপ্ন আমি রাখি, একটা পিএইচডি করার স্বপ্ন রাখি। জানি না কতদূর করতে পারবো, তবে স্বপ্ন তো সবাই দেখে, তার থেকে আমিও বাদ যাই না। তো লোকসঙ্গীত নিয়ে কাজ করা এবং যে সমস্ত গানগুলো হারিয়ে যাচ্ছে, মাটির গান, গুটি কয়েক গান নিয়ে তো মাটির গান নয়, তো যেই সমস্ত গানগুলো লোকসঙ্গীতের হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত গানগুলো নিয়ে একটু চর্চা করা, একটু লাইমলাইটে আনা, সেই সমস্ত ব্যক্তিদেরকেও যদি তারা থাকেন, তাদের অবশ্যই কে লাইমলাইটে আনা। তো এইগুলো আমার একটা স্বপ্ন, আমি জানি না কতদূর কী করতে পারবো, সেটা ওয়ার্কশপ ভিত্তিকে হোক বা গান উপস্থাপন করে হোক বা লেখালেখি করে হোক, অবশ্যই সেটা নিয়ে আমার কাজ করার একটা স্বপ্ন আমি দেখি, এটা নিয়ে একটা এস্টাবলিশ করার স্বপ্ন দেখি।
0: আচ্ছা আকাশলীনা, জানতে চাইবো যে এই ধরো নানা রকম পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে, বিশেষ করে লোকগানের ক্ষেত্রে, এই বিষয়টাকে কিভাবে দেখো?
1: এই জায়গাটাকে আমি অন্যভাবে দেখি না, আমি আমার পার্সোনাল মতামত জানাই। হ্যাঁ, অবশ্যই অথেন্টিসিটি মেনটেন করা উচিত, এটা ঠিক, কিন্তু এখন গান আর শুধু অঞ্চল ভেদে আটকে থাকেনি। গানকে লোকের সামনে উপস্থাপন করতে হলে অরিজিনালিটি মেনটেন করার পরেও তার মধ্যে যদি আরও সৌন্দর্য আনা যায় অরিজিনালিটিকে মেনটেন করে, আমি বারবার একটা কথাই বলবো, অথেন্টিসিটিকে মেনটেন করেই তার মধ্যে যদি আরও সৌন্দর্য করা আনা যায় এবং সেটাকে যদি সুন্দরভাবে কাজ করে উপস্থাপন করা যায় এবং লোকসমক্ষে সেটা যদি আসে, তাহলে ওয়াই নট। হ্যাঁ, অবশ্যই গানটাকে যাতে নষ্ট না করা হয়, গানকে ছাপিয়ে যেন মিউজিক না চলে যায়, কিন্তু গানের কথাকে মেনটেন করে, সুরকে মেনটেন করে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। কেননা প্রত্যেকটা অঞ্চলের মানুষ নানান রকমভাবে চিন্তায়, নানান রকমভাবে শিক্ষায়।

0: একটা নতুন জগৎ, মানে সঙ্গীতের জগতের পাশাপাশি আরেকটা নতুন জগতে পদার্পণ করেছো, তো সেই বাড়ি থেকে তোমার এই যে সঙ্গীতের চর্চা, কতটা সহযোগিতা পাচ্ছ?
1: সাপোর্ট তো সবসময় আমি পেয়েছি, গানের সাপোর্টে আমি সবসময় তাদের কাছে একটাই চাহিদা রেখেছিলাম যে আমার সঙ্গীতটা। তো আমি সেক্ষেত্রে বলবো আমি খুব লাকি যে সেক্ষেত্রে আমাকে আমার হাজবেন্ড হোক বা আমার যিনি মা বা বাপি, শাশুড়ি মা বা বাপি, শ্বশুরমশাই বা আমার দাদা বৌদি যারা রয়েছেন, তারা প্রত্যেকেই অবশ্যই সাপোর্ট করে। সাপোর্ট করে বলেই আজকের অনুষ্ঠানটার জন্য যে আমি আসছি তারা এনকারেজ করেছে আমাকে, সবসময় করে থাকে। হয়তো সশরীরে হাজির হতে পারে না সব ক্ষেত্রে, তবে অবশ্যই আমি সেক্ষেত্রে দেখেছি যে আমার গানের ক্ষেত্রে তাদের একটা আলাদাই চাহিদা। আমাকে, আমি যদি নিজে কখনো না বসি প্র্যাকটিসে, তখন আমাকে আমার শাশুড়ি মা বলেন, মানে আমার যিনি মা মামুনি, উনি বলেন যে গান শুনতে পেলাম না, যে অনেকদিন গান শুনতে পেলাম না, যে একদিন না শুনলেই উনি এই আবদারটা করে, অনেকদিন গান শুনতে পেলাম না যে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। বা আমার হাজবেন্ড কখনো আমার সাথে যদি মজা করছে বা ঘুনসুটি করছে, তখনই আমার সাথে সে গান সম্পর্কিত নিয়েই কথাবার্তা হয় যে এই গানটা জানো, এই গানটার পরে ওই গানটা জানো। তো এই জায়গাটা আমার বেশ মজাদার জায়গা।
0: বাহ, তার মানে সাংগীতিক পরিবেশ থেকে আরেকটা সাংগীতিক পরিবেশে যাওয়া হয়েছে।
1: হ্যাঁ, তারা অবশ্যই গুড লিসেনার, তারা না গাইলেও কানের দিক থেকে অনেকটাই প্রখর।
0: না, সেটা তো খুব প্রয়োজনও, যে গান গাইবে তার যদি একটা শ্রোতার গ্রুপ না হয় তাহলে সে কার জন্য গান গাইছে, তাই না? আমরাও কিন্তু তোমার গান শুনতে অধীর আগ্রহে রয়েছি, আর সময় যেহেতু একদম শেষ এই পর্বের, সেজন্য শেষ গান আমাদের আকাশী নাকি উপহার দিচ্ছ বলো। আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমরা আকাশ লীনার আগামী পথ যাতে আরো মসৃণ হয় সেই শুভকামনা জানিয়ে রাখছি।

রবীন্দ্রনাথ ও নজরুলের অসংখ্য গান তো মানুষের মুখে মুখে ফেরেই, দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা কিন্তু কিংবা অতুল প্রসাদের মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা ইত্যাদি গান ভুবনমোহন হয়ে উঠল, রজনীকান্তের অসংখ্য গান এবং কবিতা রয়ে গেছে অশ্রুত কিংবা অল্পশ্রুত। অথচ রজনীকান্তের গানে বাণী ও ছন্দের যে মেলবন্ধন, সুরের যে অপূর্ব লয়, সর্বোপরি ভাবের যে গভীরতা, তা এক কথায় অতুলনীয়। তাঁর রচিত একটি কবিতার দুটি চরণ বললেই আমরা হয়তো সেই ছেলেবেলায় ফিরে যাব, কারণ এটি আমরা প্রত্যেকেই জানি। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের ভরাই। আবারও রজনীকান্তের একটি গান, এবারের শিল্পী নিশীথ সাধু।

1297 বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত আশালতা নামের মাসিক একটি পত্রিকার প্রথম সংখ্যাতেই প্রকাশিত হয় রজনীকান্ত সেনের কবিতা। গান রচনায় অস্বাভাবিক দ্রুত গতিসম্পন্ন ছিলেন রজনীকান্ত। কলেজের কোনো অনুষ্ঠান আয়োজন হলে রজনীকান্তের ডাক পড়ত। রজনীকান্ত অনুষ্ঠান স্থলে এসে অনুষ্ঠান চলাকালীনই গান রচনা এবং তাতে সুর সংযোজন করে তা আবার গানের আসরে গিয়ে আসর জমিয়ে দিতেন। তার বিখ্যাত সব গানের বেশিরভাগই কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রচিত। একবার বিশিষ্ট সাংবাদিক জলধর সেন এরূপ একটি অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একবার রাজশাহী গ্রন্থাগারে একদিন বিকেল 4টার সময় একটি সভার আয়োজন করা হয় এবং 3টার সময় রজনীকান্তকে অনুরোধ করা হয় একটি গান লিখতে। রজনীকান্ত জলধর সেনকে অবাক করে দিয়ে অস্বাভাবিক দ্রুততায় একটি গান লিখে ফেললেন এবং সেটি ছিল তাঁর অসামান্য জনপ্রিয় দেশাত্মবোধক গান। শুনবো এবার সেই গানটি, শিল্পী নীলা মজুমদার।

তিনি বৈষ্ণব ব্রজবুলি ভাষায় রচিত প্রায় 400টি বৈষ্ণব পদাবলীর একটি সংকলন প্রকাশ করেন পদচিন্তামণিমালা নামে। জীবনের সমস্ত আনন্দগুলোতে তিনি ঈশ্বরকে স্মরণ করেছেন। গভীর সংকটেও তিনি যখন নিপতিত হয়েছেন তাকে ঈশ্বর দত্ত আশিস হিসাবেই মেনে নিয়েছেন। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবার উদ্দেশ্যে বিনয় সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে বারবারই নিজেকে দীনহীনভাবে উপস্থাপন করেছিলেন রজনীকান্ত। তাই তাঁর রচিত ভক্তিমূলক নানা গান প্রার্থনা রূপে আজও গীত হয়। কথায় গানে আজকের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করলাম কান্ত কবিকে, আমাদের প্রাণের কবিকে। কথা হবে না হয় আরও পরে, আজ বিদায় নিলাম আমি দীপান্বিতা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, চলতি মাসের 14 এবং 15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠক বসতে চলেছে ভারতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন এই বৈঠকে।
1: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করল সিবিআই, পরীক্ষার ফি ফেরত দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ।
0: বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভূ রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে সারা বিশ্ব প্রতিনিয়ত সংকটের সম্মুখীন হলেও ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করছে।
1: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন।
0: মেসি কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করবে বলেছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক।
1: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
0: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী।
1: 7ই অক্টোবরের হামলায় জড়িত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য ইসরায়েল সামরিক ট্রাইব্যুনাল গঠন করেছে।
0: কুয়েতের একটি দ্বীপে ইরান হামলা চালিয়েছে বলে কুয়েত অভিযোগ করেছে।
1: চলতি বছরে পুরুষদের আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
0: আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। ভারত চলতি মাসের 14 এবং 15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য এবং অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
2: 14 আর 15 তারিখ को ব্রিক্স विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য দুই দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহ সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেছেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইতালি এবং নেদারল্যান্ড সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেছেন, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন।
2: संयुक्त अरब अमीरात दौरे के दौरान भी ऊर्जा सुरक्षा पर बातचीत होगी। जिस प्रकार का हमारी उनसे साझेदारी चल रही है, कैसे इसको और व्यापक किया जाए ताकि हम अपने जो ऊर्जा सुरक्षा हमारी है उसको हम मजबूत कर सके। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्डिक समिट होने वाला है, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है, यहां पर

0: ये देश में से के नवाचार के बहुत बड़ा केंद्र है। इनोवेशन इकोसिस्टम में भारत में बहुत काम हो रहा है और क्लीन एनर्जी टेक्नोलॉजीज में ये लोग और ग्रीन ट्रांजिशन में काफी आगे हैं। तो इन सभी मुद्दे पर हमारी बातचीत होगी और वो सब साझेदारी जो विकसित भारत की तरफ हमको ले आता है उसे कैसे मजबूत किया जाएगा, ये प्रधानमंत्री के दौरे का एक मुख्य आधार है।
1: অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামোকে ধ্বংস করা।
0: অপারেশন সিন্দুর পহলগাম মে হুয়ে আতঙ্কী হমলে কা এক সটিক লক্ষিত ও নপাতুলা জবাব থা। ইসকা উদ্দেশ্য উন আতঙ্কবাদী ঢাঁচো কো নষ্ট করনা থা জো না কেবল পাকিস্তানি রাজ্য দ্বারা প্রায়োজিত হ্যায় বল্কি পাকিস্তান সে অর উনকে ইশারো পর চলতা হ্যায়। অব ইয়া উন রাষ্ট্রো কো হি তয় করনা হ্যায়, উন পর হি নির্ভর করতা হ্যায় জো স্বয়ং কো জিম্মেদার মানতে হ্যায় কি ওয়ে ইস বাত পর আত্মচিন্তন করে, আত্মচিন্তন করে কি ক্যা আতঙ্কবাদী ঢাঁচে কো বচানে কে প্রয়াসো কা সমর্থন করনা উনকি প্রতিষ্ঠা অর বৈশ্বিক সাখ কো প্রভাবিত করতা হ্যায়।
2: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য চলতি মাসে 3 তারিখে অনুষ্ঠিত নিট পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় NTA জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে এবং যে বিশ্বাসের উপর ভিত্তি করে দেশের জাতীয় পরীক্ষা ব্যবস্থা টিকে আছে সেই বিশ্বাসের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। NTA এর মহানির্দেশক অভিষেক সিং বলেন, এই পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে এবং পরীক্ষার তারিখ পরবর্তীকালে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। এই পরীক্ষার জন্য নতুন করে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন হবে না এবং পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত পরীক্ষার ফিও নেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং আরও বলেন যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করবে CBI। CBIকে সর্বতোভাবে সহযোগিতা করার ক্ষেত্রে তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র এবং রেকর্ড দেবে বলে জানিয়েছে তারা। NTA সকল পক্ষের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
3: हमने इस मैटर को CBI को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी। हमने NTA के ऊपर जिम्मेदारी लेते हुए यह भी निर्णय लिया कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे और हमने जो पहली बार जो परीक्षा कराई थी उसके लिए जो फीस ली थी उसको भी हम रिफंड करेंगे।
1: এদিকে CBI নিট UG 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে ইতিমধ্যে একটি FIR দায়ের করেছে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই FIRটি করা হয়। CBIর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা এবং সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে।
2: NCERT CBSE-র নতুন পাঠ্যক্রম স্কুল শিক্ষা সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, NCERT এবং CBSE যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলি খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। তিনি আরও জানান, NCERT নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ্যপুস্তকও প্রস্তুত করা হয়েছে।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত CII বার্ষিক বাণিজ্য শিখর সম্মেলন 2026-এ বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভূ রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে অস্থির পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিনিয়ত সংকটের সম্মুখীন হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর মানদণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার সংরক্ষিত রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, আর এই বিষয়টি বিশ্বমঞ্চে ভারতকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে উন্নীত করেছে। শ্রী গোয়েল আরও বলেন, কোন প্রকার চাপের মুখে ভারত কখনই নতি স্বীকার করেনি, বরং কঠিন সময়েও সবসময় আরও অধিক শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করেছে।
2: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চিলির বিদেশমন্ত্রী ও সেদেশের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, এই বৈঠকে উভয় নেতা ভারত চিলি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা CEP এর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বিস্তৃত করার আরও নতুন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ওমানের বৈদেশিক বাণিজ্য আন্তর্জাতিক সহযোগী

0: প্রতিযোগিতা বিষয়ক উপদেষ্টা পঙ্কজ খিমজির সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, বৈঠকে ভারত এবং ওমানের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ দুদেশের বাণিজ্যিক সংযোগকে আরও সহজতর করে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারত ওমান সুসংহত অর্থনৈতিক কৌশলগত অংশীদারিত্ব আরও বিস্তৃত করার ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে বলে শ্রী গোয়েল জানান।
1: অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান।
2: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
1: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0: তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIADMK বিধায়কের একটি দল পি ভিনুমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুকপাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পারি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
1: পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা পুদুচেরি পৌঁছবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলবেন নীতিন নবীন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং কম খরচে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেছেন।
1: রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
3: আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে জয়ী প্রার্থীরা ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। উল্লেখ্য, 294টির বিধানসভা আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন বাকি আছে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টি আসনে তৃণমূল কংগ্রেস, CPIM 1টি, ISF 1টি, আম জনতা উন্নয়ন পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছিল।
0: বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, নতুন সরকার তা তদন্ত করবে। পশ্চিমবঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে বিভাগীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আজ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ওই ঘটনার ফাইল চেয়ে পাঠানো হয়েছে, সব দিক ক্ষতি দেখা হবে, দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকরা মেসিকে দেখতে এসেছিলেন, কিন্তু তদানীন্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে প্রচুর মানুষ মাঠে ঢুকে পড়ায় মেসিকে দেখতে না পেয়ে ফুটবল প্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। এক শ্রেণীর দর্শক যুবভারতীতে ভাঙচুর করে। তৃণমূল সরকারের আমলে ক্রীড়া ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে তিনি অভিযোগ করেন। সে কারণে অনেক ক্রীড়াবিদকে ভিন রাজ্যে চলে যেতে হয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেছেন, ক্রীড়া

0: নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বিশেষ নজর দেওয়া হবে। এই রাজ্য থেকে ক্রীড়াবিদরা যাতে অলিম্পিকে যেতে পারেন সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। পূর্ববর্তী সরকারের আমলে ক্রীড়াবিদদের জন্য চালু হওয়া কোনো প্রকল্প বন্ধ হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
1: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ সিবিআই এর বিশেষ আদালতে তার 10 দিনের হেফাজত চায় ইডি। উল্লেখ্য, গতরাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে তোলা হয়। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, টাকার বিনিময়ে অন্তত 150 জনকে বিভিন্ন পুরসভায় নিয়োগের সুপারিশ করেছিল সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত অয়নশীলের বয়ান থেকে এই তথ্য মিলেছে। তার অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকার অবৈধ লেনদেনও হয়েছে। অন্তত 50 বার তাকে সমন পাঠানো হলেও সুজিত হাজিরা দেননি বলেও ইডি আদালতে জানায়। অন্যদিকে সুজিত বসুর পক্ষে আইনজীবীরা তার নাম চার্জশিটে না থাকা সত্ত্বেও এতদিন পরে কেন গ্রেপ্তার করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক ইডির আবেদনে সম্মতি দেন।
0: ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে। কলকাতা উত্তরের ডিও থানায় অভিযোগ দায়ের করলে 2 বার নোটিশ দেওয়া হয় তাকে, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই আজ দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 24 রাউন্ড কার্তুজ। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
1: পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনা তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের এই দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের সুপারিশের ভিত্তিতে সিবিআই আজ তদন্তভার গ্রহণ করে। এক বিবৃতিতে এই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ডিআইজি পঙ্কজ সিং এর নেতৃত্বে তদন্ত চলবে।
0: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বিলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা আজ এক সাংবাদিক বৈঠকে জানান, বিলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় 20টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম 15 লক্ষ টাকা ধার্য করেছিল। মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকায় একসময় সক্রিয় থাকলেও 2004-05 সালে সে আত্মগোপন করে। 60 বছর বয়সী নেত্রী বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এদিকে আরেক মাওনেতা মাধাই পাত্র কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবেন।
1: দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছিলেন আজ তার 6 বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12ই মে এর সূচনা হয়েছিল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15ই মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহ, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালিতে তার এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহতে পৌঁছে সেখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 21 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এখন বিদেশের খবর।
0: ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালানো জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লেখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। এই আইনের আওতায় গঠিত ট্রাইব্যুনাল গণহত্যা, ইসরায়েলি সার্বভৌমত্বের ক্ষতিসাধন, যুদ্ধের সময় শত্রুদেশকে সহায়তা করা এবং সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযুক্তদের বিচার করবে। উল্লেখ্য, 2023 সালে 7ই অক্টোবর হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত 5 থেকে 6 হাজার প্যালেস্তিনীয় জঙ্গি স্থল, সমুদ্র এবং আকাশপথে ইসরায়েলে প্রবেশ করে এবং গাজা সীমান্তের কাছে একাধিক স্থানে হামলা চালায়। এই হামলায় প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে পণবন্দী করা হয়।
1: ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের মোকাবিলায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরশাহিতে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং তা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী পাঠিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ইসরায়েলের সামরিক কর্মী মোতায়েনের বিষয়টি এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে স্বীকার করা হল। তবে মাইক হাকাবির এই স্বীকারোক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহি বা ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
0: কুয়েত অভিযোগ করেছে ইরান কুয়েতের একটি দ্বীপে হামলা চালানোর উদ্দেশ্যে তাদের রেভলিউশনারি গার্ড কোরের একটি দলকে পাঠিয়েছে। কুয়েতের এই অভিযোগের বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কুয়েত জানিয়েছে রেভলিউশনারি গার্ড কোরের 6 জন সশস্ত্র সদস্যের একটি

0: ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে একটি ব্রহ্মোত্তরি থেকে সরিয়ে আনা এক স্প্যানিশ যাত্রীর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, হান্টা ভাইরাসের নতুন করে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া এই যাত্রী বর্তমানে মাদ্রিদের একটি সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো জানিয়েছেন, সেদেশের সরকার আজ হান্টা ভাইরাস পরিস্থিতি নিয়ে দুটি জরুরি বৈঠক করছে। প্যারিসের একটি হাসপাতালে ব্রহ্মোত্তরিটি থেকে সরিয়ে আনা এই ভাইরাসে আক্রান্ত এক ফরাসি মহিলা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নেদারল্যান্ডসের একটি হাসপাতালে হান্টা ভাইরাস আক্রান্ত এক রোগীর চিকিৎসা চলছে। সেখানকার 12 জন কর্মীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
1: উগান্ডার প্রেসিডেন্ট 81 বছর বয়সী ইয়োয়েরি মুসেভেনি বিপুল ভোটে জয়লাভের পর টানা সপ্তমবারের জন্য শপথ গ্রহণ করেছেন। এর ফলে আফ্রিকার অন্যতম দীর্ঘস্থায়ী নেতা হিসেবে তার শাসনের মেয়াদ আরও দীর্ঘায়িত হল। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাককালে রাজধানী কাম্পালা জুড়ে সাঁজোয়া গাড়ি মোতায়েন ছাড়াও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মুসেভেনি 70% বেশি ভোট পেয়েছেন। তার এই নতুন মেয়াদে শাসনকাল 2031 সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ববি ওয়াইন নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি ব্যালট বাক্সে ব্যাপক কারচুপির অভিযোগ আনলেও সেদেশে নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করেছে।
0: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার খামারবাড়ির একটি সোফার ভেতর থেকে বিদেশি মুদ্রা চুরির ঘটনাকে কেন্দ্র করে আর্থিক তছরুপের অভিযোগে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। টেলিভিশনে দেওয়া বিবৃতিতে রামাফোসা বলেন, তিনি গত সপ্তাহে আদালতে দেওয়া রায়কে সম্মান জানান, যে রায়ের ফলে বিতর্কের সঙ্গে যুক্ত ইম্পিচমেন্টের প্রক্রিয়াটি পুনরায় চালু হয়েছে। উল্লেখ্য, রামাফোসার ফালাফালা গেম ফার্মের একটি সোফার ভেতর থেকে চোরের দল 580,000 মার্কিন ডলার চুরি করে নিয়ে যাওয়ার পর ফার্মগেট নামে বিতর্কটির সূত্রপাত হয়। রামাফোসা অবশ্য জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ বৈধ উৎস থেকে এসেছিল।
1: ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভেরিয়ার ইন্ডি ফিল্মের বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হয়েছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইস্যান্ড সহ আরও অনেক সুপারস্টার। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় ইন্ডি ফিল্ম উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবহীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়।
0: চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, অগ্নিকাণ্ড হেইয়াং শহরের ইয়ানফিং জেলায় ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এবার খেলার খবর।
1: চলতি বছরে পুরুষদের আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশে সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেদেশের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক কাজকর্ম বিষয়ক অতিরিক্ত সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ এই কমিটির নেতৃত্ব দেবেন। বাকি 2 সদস্য হলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া আয়োজক ফয়জাল দস্তাগির। 15 দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
0: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 169 রানের লক্ষ্য রেখেছে। হায়দ্রাবাদ টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 168 রান করে।
1: কলকাতা নাইট রাইডার্স আগামীকাল আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30।
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টার কাশির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
1: এখন দৃষ্টিকোণ। সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

বাংলার নবজাগরণে ঠাকুর পরিবারের পর আজ যে পরিবারের ভূমিকা সর্বাধিক উল্লেখযোগ্য তা হল রায়চৌধুরী পরিবার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছোটবেলায় তাঁর নাম ছিল কামদারঞ্জন রায়। ময়মনসিংহের কিশোরগঞ্জের জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নামকরণ করেন উপেন্দ্র কিশোর। তখন তার বয়স মাত্র পাঁচ। সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা, খেলাধুলা এমনকি বিজ্ঞান চর্চাতেও তিনি বাঙালির ইতিহাসে এক অগ্রগণ্য নাম। ছোটদের রামায়ণ মহাভারত রচনা ছাড়াও টুনটুনির বই এবং গুপি গাইন বাঘা বাইন তাঁর জীবনের এক স্মরণীয় কীর্তি। প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতার প্রতি আতঙ্কিত হয়ে এক

0: বিরুদ্ধ রচনা গুপি গাইন বাঘা বাইন।
1: আজ আর কাল এ দুদিন পরশু সৈন্য রওনা দেন, যা করণের এর মধ্যে করতে হয় বুঝেছ?
2: জানি জানি
1: বুঝেছ বাঘাটা, আমাদের কবারে না সব রাজকনা টাসকনা নেই, ওই বর পেয়ে যা পাওয়া সেই পাওয়া।
2: খেলেই হলো, মরণ নাই দারাম নাই,
1: না খেলেও হলো ভূত তো।
0: 1969 সালে তার সুযোগ্য পৌত্র বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এটিকে সেলুলয়েডে তুলে ধরেন।

0: উপেন্দ্র কিশোরের অসামান্য অবদানের অন্যতম শিশু সাহিত্য পত্রিকা সন্দেশ। শিশুর মনোজগতে পরিপূর্ণ খোরাক জোগাতে সন্দেশ যে ভূমিকা গ্রহণ করেছিল বিশ্ব ইতিহাসে তা বিরল। সাহিত্য সংস্কৃতির বাইরে উপেন্দ্র কিশোরের বহুমুখী প্রতিভার আরও একটি পরিচয় তাঁর বিজ্ঞান সাধনা। গড়পার বাড়িতেই গড়ে তোলেন তার নিজের নামাঙ্কিত প্রিন্টিং প্রেস। কাঠের ব্লকে হাফটোনের প্রয়োগ করে তিনি এক বিপ্লব এনে দিলেন মুদ্রণ শিল্পে। সত্যজিৎ রায় পরিচালিত একটি তথ্যচিত্রের বিশেষ কিছু অংশ।
1: উপেন্দ্র কিশোরী ছিলেন একমাত্র ভারতীয় যার লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হত। তার সঙ্গে উপেন্দ্র কিশোরের তোলা ছবিও থাকত। 1895 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তাঁর নিজের নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠানের পত্তন করেন। পরে এই প্রতিষ্ঠানের নাম হয় ইউ রায় অ্যান্ড সন্স। উপেন্দ্র কিশোর 1913 বৈশাখে সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার পত্তন করেন। 1914 সালে উপেন্দ্র কিশোর সুকিয়া স্ট্রিট থেকে 100 নম্বর গড়পার রোডে সপরিবারে তাঁর নিজের বাড়িতে উঠে আসেন। এই বাড়ির সামনের অংশে ছিল মুদ্রণ কার্যের যাবতীয় ব্যবস্থা আর পিছনের দক্ষিণ অংশে ছিল বসত বাটি। দুঃখের বিষয়, সন্দেশ প্রকাশের 2 বছরের মধ্যেই উপেন্দ্র কিশোর পরলোক গমন করেন। কিন্তু এই 2 বছরে তিনি সন্দেশকে ছবি, গল্পে ও প্রবন্ধে ভরপুর করে রেখেছিলেন।
0: এ বিষয় নিয়ে বললেন সাহিত্য সমালোচক সমীর বন্দ্যোপাধ্যায়।
2: বই ছাপায় প্রকাশনের ইতিহাস আমার একটা বিরাট অসামান্য সময়কে উনি তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর। সেই ধারাটা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তাই কোথাও শুধুমাত্র ছোটদের লেখা সহজ করে লেখাটাই শেষ।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। চলতি মাসের 14 এবং 15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠক বসতে চলেছে ভারতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন এই বৈঠকে।
4: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করল সিবিআই। পরীক্ষার ফি ফেরত দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ।
3: বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ভূ রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে সারা বিশ্ব প্রতিনিয়ত সংকটের সম্মুখীন হলেও ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করেছে।
4: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় প্রোটিম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন।
3: মেসিকাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করবে বলেছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীত প্রামাণিক।
4: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
3: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী।
4: 7ই অক্টোবরের হামলায় জড়িত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য ইসরায়েল সামরিক ট্রাইব্যুনাল গঠন করেছে।

0: কুয়েতের একটি দ্বীপে ইরান হামলা চালিয়েছে বলে কুয়েত অভিযোগ করেছে।
1: চলতি বছরে পুরুষদের আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশে সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।
3: আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান জোড়াসাগর রবীন্দ্র ভারতী মিউজিয়াম নিয়ে আজকের অনুষ্ঠান। এটি তৈরি করেছেন ডক্টর শ্রেয়া দত্ত রায়।
4: আজ আমি চলে এসেছি ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই বাড়ির ভেতরে রয়েছে একটি মিউজিয়াম, রবীন্দ্র ভারতীয় মিউজিয়াম। সঙ্গে রয়েছেন ডক্টর বৈশাখী মিত্র, ইনি এই মিউজিয়ামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্থাৎ কিউরেটর ইনচার্জ, এছাড়াও মিউজিওলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ইনি। প্রথমেই বৈশাখী দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে। নমস্কার।
5: ধন্যবাদ।
4: শুরুতে আমরা শুনব এই মিউজিয়াম তৈরির ইতিহাস আপনার কাছ থেকে, আর কত সালে তৈরি হয়েছিল এই মিউজিয়াম।
5: জোড়াসাঁকো বাড়িটার 3টি ভাগ আছে। একটা হচ্ছে সবথেকে পুরনো ভাগ, যেটা হচ্ছে রামভবন একদম পেছন দিকে, যেটা আপনারা সামনে ঢুকেই দেখেন যে পোর্শনটা মনসী ভবন, এবং আমাদের বিচিত্রা ভবন সব থেকে যেটা নতুন অংশ। এক একটা পার্ট কিন্তু এক একটা সময় তৈরি হয়েছে। আমরা যদি দেখি রামভবনকে, তাহলে কিন্তু বিল্ডিংটার বয়স 250 বছরের বেশি, তো এটা কলকাতার হেরিটেজ বিল্ডিং লিস্টেড। আর যদি আপনি মিউজিয়ামটার কথা বলেন, এটি স্থাপিত হয় 1961 সালে, এবং ডক্টর বিধানচন্দ্র রায় বাড়িটিকে রিক্লেম করেন।
4: কী কী দেখার জিনিস আছে একটু মিউজিয়ামে?
5: আছে তো অনেক কিছুই, এমনি কোর মিউজিয়াম যেটাকে আমরা বলি, যেটা অরিজিনাল আমরা যেরকম রাখতে চেয়েছি, যেমন বিচিত্রা সভাঘরটি আছে, কবির স্টাডি রুম আছে, ওনার স্ত্রী মৃণালিনী দেবীর নিজের কক্ষটা আছে, এছাড়া ওনাদের ডাইনিং রুম, লিভিং রুম, জন্মকক্ষ, যেটাতে ঠাকুর বাড়ির প্রত্যেকটি সন্তান ওখানেই ভূমিষ্ঠ হয়, তো সেটা এখন আমরা রেখেছি। এটা হচ্ছে কোর এরিয়া, যেখানে আমরা কোনো রকম ইন্টারফিয়ারেন্স করিনি, তো একরকম যেরকম ছিল সেরকমই আমরা রাখতে চেষ্টা করেছি। এছাড়াও আছে কিছু গ্যালারি যেগুলো পরে তৈরি হয়েছে আগেকার ঘরগুলোর ভেতরে, যেমন 2টি আর্ট গ্যালারি আছে আমাদের, ওয়েস্টার্ন আর্টের এবং আমাদের ইন্ডিয়ান আর্টের গ্যালারি, সেগুলো কিন্তু এয়ার কন্ডিশন এবং লাইটিং দিয়ে, সেগুলো অনেক মডার্ন। আর ইদানিং যেটা তৈরি হয়েছে, ইদানিং বলবো না, লাস্ট 10-15 বছরে তৈরি হয়েছে, কনসুলেটগুলো আমাদের খুব সাহায্য করেছে বাড়িটাকে মেনটেন করার জন্য। তারা এক একটা পোর্শনই এক একটা গ্যালারি তাদের তৈরি করেছেন। আপনি তো জানেন রবীন্দ্রনাথ ওজ এ গ্লোবাল অ্যাম্বাসাডার, উনি প্রচুর দেশে গেছেন, এবং তাদের সঙ্গে যে আদান প্রদানগুলো হয়েছে সেগুলোর বেসিসে ওনারা কনসুলেটগুলো গ্যালারি তৈরি করেছে। আমাদের প্রথম গ্যালারি যেটা হয় জাপান গ্যালারি, এছাড়া পরে চীন হয়েছে, আমেরিকা হয়েছে, হাঙ্গেরি হয়েছে, ইদানিংকালে থাইল্যান্ড হয়েছে, ইটালি হয়েছে, আরও কিছু গ্যালারি হতে চলেছে। তো আমরা আশা করছি কিছু 1 বছরের মধ্যে আপনাদের কাছে আমরা আরও 4-5টা নতুন বিদেশি গ্যালারি নিয়ে আসতে পারব।
4: এছাড়া আকর্ষণীয় জিনিস কি রয়েছে? মানে আপনারা তো স্টাডি করেন নিশ্চয়ই, যে প্রত্যেক দিন যারা দেখতে আসেন মিউজিয়াম, তাদের কোন জিনিসটা দেখে ভালো লাগে?
5: আমার তো মনে হয় যে কোনো দর্শকই দ্য মোমেন্ট হি স্টেপস ইনটু জোড়াসাঁকো ক্যাম্পাস, যেটা আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেটা এর পরিবেশটাই অন্যরকম। সে যখন ভেতরে ঢুকছে, প্রত্যেকটা স্থান তার কাছে একটা অন্য অন্য অ্যাপিল আনে। যতটুকু জানতে পেরেছি সবাই খুবই অভিভূত হয়ে যান। এর সঙ্গে যদি আপনি অ্যাডিশন করেন, সন্ধেবেলা আমাদের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমাদের 5:30 থেকে 6টা নাগাদ শুরু হয়, ডিপেন্ডিং অন দ্য সিজন। শীতকালে একটু তাড়াতাড়ি হয়, গরমকালে একটু দেরিতে হয়, অন রেনেস অফ বেঙ্গল অ্যান্ড টেগোর হাউস। মঙ্গল, বৃহস্পতি আর শনিবার হয় বাংলায়, আর বাকি দিনগুলো হয় হিন্দিতে। ইংলিশ ভার্সনটা আমাদের আন্ডার প্রসেস আছে, এখনও তৈরি হয়নি। মিউজিয়াম বন্ধ থাকে সোমবার এবং অল গভর্নমেন্ট হলিডেজ। ভারতীয় দর্শকদের কাছে জোড়াসাঁকো রবীন্দ্রনাথকে নতুন করে চেনা আমার কিছু নেই, এটা রবীন্দ্র ভারতী মিউজিয়াম বলেই চেনে, কিন্তু জোড়াসাঁকো কথাটা অনেক বিদেশি পর্যটকদের কাছে নতুন, তাদের কাছে আবার রবীন্দ্রনাথ বেশি পরিচিত, এবং সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম ধরে তারা এটাকে টেগোর হাউস মিউজিয়াম বলে। তাই জন্য যদি আমাদের ইংরেজি নাম বলতেই হয় মিউজিয়ামের একটা, তাহলে আমরা টেগোর হাউস মিউজিয়ামই বলি। প্রবেশ মূল্য আপাতত ভারতীয় অ্যাডাল্টের জন্য 50 টাকা হয়েছে, বিদেশিদের জন্য 500 টাকা, স্টুডেন্টদের একটা ব্লক বুকিংয়ের ব্যবস্থা আছে, যে 30 জনের বেশি আসলে তাদের আরও একটু কমে যায়, স্টুডেন্টদের 20 টাকা করে হয়েছে টিকিট, আর ওটা একটা ব্লক।

0: বুকিং করলে আরো কমে যায়।
1: বর্তমান সময়ের কিছু জিনিস কি এখানে রাখা রয়েছে?
0: বর্তমান বলতে অরিজিনাল সেরকম তো রিসেন্টলি আমাদের হয়নি, কেননা 1961 যখন মিউজিয়াম তৈরি হয় তখন আমাদের আর্ট পারচেস কমিটির থ্রু দিয়ে অনেক কিছু অ্যাকোয়ার করা হয়েছিল। তার মানে এই সময় হচ্ছে যেটা গিফট হিসেবে আমরা অনেক কিছু পেয়েছি, যেমন আমরা পদ্মা বোর্ডটা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে গিফট পেয়েছি, একটা বড় মডেল আছে। বিভিন্ন সময় বিভিন্ন উৎসাহীরা তারা ফোন করে জানান রবীন্দ্রনাথে, তারা হয়তো ঠাকুরদার কাছে বা ঠাকুমার কাছে কোনো একটা চিঠি আছে, সে তারা দিতে চান, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। এইভাবে ছোটো ছোটো করে কালেকশনগুলো এখনো চলছে। কিন্তু যে মূল কালেকশনটার কথা বলছেন আপনি, সেটা 1961 সালেই হয়েছে। এবং বাংলাদেশের জন্য আমাদের তিনটে বড় ঘর ধরা আছে, কথাবার্তা হয়েছে, শিলান্যাসও হয়ে গেছে, আশা করছি কিছুদিনের মধ্যে আমরা বাংলাদেশ গ্যালারিটাও পাবো। এখানে যে টিকিটিং সিস্টেম আছে সেটা কিন্তু ভারতীয় এবং বাংলাদেশিদের একই টিকিটিং সিস্টেম, অন্য দেশের কিন্তু আলাদা আলাদা রেট আছে। আগে আমাদের আলাদা ছিল, বাংলাদেশিদের বিদেশিদের আমরা তখন ফরেনার হিসেবে ট্রিট করা হতো, কিন্তু আমরা ইদানিং রিভাইজ করে ওটাকে এমন করেছি যাতে ভারতীয় এবং বাংলাদেশিরা একই টিকিট।
1: এবারে আমাকে একটু জানান যে রক্ষণাবেক্ষণ হয় কিভাবে এই মিউজিয়ামের?
0: কনসুলেটের যে গ্যালারিগুলো হচ্ছে, বিদেশি গ্যালারিগুলো, আমরা চেষ্টা করি সেটা রামভবন এরিয়ায় করতে, কেননা অটোমেটিক্যালি দুটো একটা ঘর নিয়ে তারা করলে সেই ঘরের রেস্টোরেশনও তারা করে দিচ্ছে। ছোট ইউনিভার্সিটি যেখানে আমাদের ধরুন ফান্ডিংয়ের প্রবলেম আছে, নানা রকম সমস্যা আছে, একটা হেরিটেজ বিল্ডিং কিন্তু মেনটেন করতে প্রচুর ফান্ডস লাগে, আমাদের নিজেদের কোনো ফান্ডস নেই। তো এইভাবে আমরা চেষ্টা করছি, এটা ফার্স্ট হচ্ছে বিল্ডিং রেস্টোরেশনটা, সেকেন্ডলি যে অবজেক্টগুলো আছে সেগুলো আমরা প্রজেক্ট ওয়াইজ আমরা করি। যেমন আমরা কিছুদিন আগে দ্বারকানাথের স্বাক্ষর সার্টিফিকেট অরিজিনাল ইনচ্যাক্টকে দিয়ে আমরা করিয়েছি, NRLC ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি ফর কনজারভেশন অফ কালচারাল প্রপার্টি লখনউ, ওরা আমাদের প্রায় 50টার বেশি পেন্টিং, অয়েল পেন্টিং রেস্টোরেশন করে দিয়েছে। আর এছাড়া আমাদের নিজেদের ল্যাব আছে, মিৎসুবিশি স্পন্সর করেছে সে ল্যাবটা, সেই ল্যাবে ছোটো করে প্রিলিমিনারি কাজগুলো আমরা নিজেরাই করি, আমাদের স্টাফ আছে ওরাই করে প্রিলিমিনারি। কিন্তু খুব সিরিয়াস কোনো আমরা যখন দেখি অসুখ হয়েছে কোনো অবজেক্টের, তখন আমাদের বাড়ি থেকে স্পেশালিস্ট ডাকতে হয়।
1: আপনি বললেন আগে যে ভবিষ্যতের পরিকল্পনা বেশ কিছু রয়েছে, সেগুলো সম্বন্ধে একটু বিশদে যদি বলেন।
0: ভবিষ্যতের পরিকল্পনা বলতে এই গ্যালারিগুলো যেগুলো আপনাকে বললাম, বিদেশি গ্যালারি, এখন ধরুন প্রায় আমরা 5টা দেশের সঙ্গে এখন ইন কনভারসেশন আছি, সেটা আর্জেন্টিনা আছে, তার মধ্যে রাশিয়া আছে, আরও অনেকগুলি দেশ আছে যারা এখানে খুব ইন্টারেস্টেড গ্যালারি করতে, তো আশা করছি সেগুলো আমরা পারবো করতে। এছাড়া আমাদের প্ল্যানের মধ্যে একটা আছে যে ঠাকুরবাড়ির মেয়েদের তো বিরাট অবদান, সেইটা কিন্তু আমরা এখনও দেখাতে পারিনি কোনো গ্যালারিতে। তো আমাদের ইচ্ছে আছে আমরা যদি কোনো ফান্ডিং পাই বা গভর্নমেন্ট যদি আমাদের একটুখানি স্পন্সর করেন, আমরা একটা পুরো গ্যালারি ঠাকুরবাড়ির মেয়েদের উপর করতে চাই। আর আপনাকে যেটা বললাম লাইট অ্যান্ড সাউন্ডের ইংলিশ ভার্সনটার ভীষণ ডিমান্ড, বিদেশিরা এসে দেখতে চান, আমরা পারি না, কেননা এখনও সেটা তো রেডি হয়নি। তো এইগুলো রয়েছে প্রজেক্টের আন্ডারে।
1: এছাড়া এবার একটু বলুন যে ঠাকুর পরিবারের আর কি কি জিনিস আছে রবীন্দ্রনাথ ছাড়াও?
0: অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু আছে, গগনেন্দ্রনাথের আছে, দ্বারকানাথ আছেন, মহর্ষি আছেন, সুনয়নী দেবীর আছে। রবীন্দ্রনাথের যেটা রয়েছে ওনার 5টা জব্বা আমাদের ডিসপ্লেতে আছে, জব্বাগুলোর অবস্থা খুব একটা যে ভালো সেটা আমি বলতে পারবো না, কিছুটা রেস্টোরেশন দরকার এবং আমরা তার জন্য চেষ্টাও করছি যাতে ফান্ডিং পাওয়া যায়। টেক্সটাইল কনজারভেশন ভারতবর্ষে খুব লিমিটেড হয়, তাই জন্য আমাদের কনজারভেটর ফান্ডিং সব কিছু ব্যবস্থা করে ওটা করতে একটু সময় লাগছে, কিন্তু আমাদের 5টা জব্বা আছে যেটা অন্য কোথাও নেই। এছাড়া আমাদের অবনীন্দ্রনাথের ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র আছে, ওনার লাঠি আছে, এসরাজ আছে, ওনার দুটো ম্যানুস্ক্রিপ্ট আছে আমাদের কাছে, রাগরাগিনী মৌলী উপাসক যেটা এখনও প্রকাশিত হয়নি, সেগুলো আমাদের আন্ডার প্রসেস আছে। তো এগুলো সব কিছু যে ডিসপ্লেতে আছে সেরকম বলতে পারবো না, কিন্তু আছে আমাদের মোটামুটি কালেকশন, বেশ ইংলিশ কালেকশন। মৃণালিনী দেবী ঘরে যদি আপনারা যান, ওখানে অনেক কিছু ডিসপ্লেতে আছে ওনার ব্যবহৃত শাড়ি, পাখা, ওনার পান্দান, এগুলো সব আছে।
1: আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যে মিউজিওলজি এই যে বিষয়টা, এই বিষয়টার সঙ্গে কি মিউজিয়ামের কোনো যোগ আছে?
0: একদম, জানো না মিউজিওলজি এমন একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেটা দিন দিন গুরুত্ব বাড়ছে, এবং এটা শুধু মিউজিয়াম রক্ষণাবেক্ষণ নয়, মিউজিয়াম অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিল্ডিং রেস্টোরেশন সব কিছু এই সাবজেক্টের মধ্যে আছে। তাই জন্য যে একটি মিউজিয়াম কিউরেটরের দায়িত্ব নেবেন তার তো একটা সম্যক জ্ঞান হওয়া উচিত প্রত্যেকটা ব্রাঞ্চের উপরেই। বেশ কিছু বছর আগে পর্যন্ত আমাদের কিন্তু বড় বড় মিউজিয়ামগুলো যখন ডিরেক্টর বা কিউরেটর চাওয়া হতো তখন মিউজিওলজি সাবজেক্টটা থাকতো না, থাকতো কোর সাবজেক্ট যেমন হিস্ট্রি, অ্যান্থ্রোপোলজি। যারা আসতেন হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি দেখে তারা স্কলার হিসেবে খুবই উঁচু মাপের স্কলার, কিন্তু তারা মিউজিয়াম জিনিসটা বুঝতেন না, একটা মিউজিয়ামের কী পারপাস, তাকে কীভাবে চালাতে হয়, এই কিন্তু ল্যাকিউনেটা বন্ধ করেছে মিউজিওলজিস্টরা গিয়ে। তাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ এ মিউজিয়াম, ইট ইজ ফার বেটার দ্যান দ্য সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং। মিউজিওলজি শেখা মানে ইউ বিকাম আ কমপ্লিট কিউরেটর।
1: রবীন্দ্র ভারতী মিউজিয়ামে শুরুতে যখন জিনিসগুলো আপনারা সংগ্রহ করে সাজিয়েছিলেন সে সম্বন্ধে কি কিছু বলতে পারবেন?
0: 1961

0: আমরা কেউ ছিলাম না। আমি ভাই পাওয়ার আগে আমাদের দু তিনজন কিউরেটর ছিলেন, একজন ডিরেক্টর ছিলেন। ফরেন গ্যালারিগুলো ছেড়ে মোটামুটি সেই রূপেই আমরা মেনটেন করেছি মিউজিয়ামটাকে, নতুন কিছু আমরা করিনি। নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে ফরেন গ্যালারিগুলো।
1: সঙ্গে রয়েছেন দেবালী ভট্টাচার্য, যিনি এখানে গাইড হিসেবে কাজ করছেন প্রায় দু বছর মতো। তিনি এবারে আমাদের জানাচ্ছেন এই মিউজিয়ামে থাকা কয়েকটি জিনিস সম্পর্কে বিশদে।
2: আপনারা প্রথমে যখন আসবেন তখন সেখানে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ডাইনিং রুম, যে ডাইনিং টেবিলটা উনি ব্যবহার করতেন সেই টেবিলটা। এছাড়াও হচ্ছে যে টেবিলটা বানিয়েছিলেন সেই সময়কার একজন জাপানি আর্টিস্ট কাশাহারা, এবং বাইরে থেকে যখনই কেউ ভিজিট করতে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সেখানেই ওনাদের খাবার পরিবেশন করা হতো। এখন অনেক অ্যানিমে বা কার্টুনে দেখি যে জাপানিজরা একটু লো হাইটের টেবিল ইউজ করতেন, তো সেই কথা মাথায় রেখেই এটা হচ্ছে একদম নিচু হাইটের একটা টেবিল ব্যবহার করেছিল। এবং আরও একটা বিশেষত্ব হচ্ছে এই টেবিল বানানোতে কোনো পেরেকের ইউজ হয়নি। এছাড়াও একটা চেয়ার আছে যেটাকে পালকির মতো ক্যারি করে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন লাস্ট টাইম শান্তিনিকেতন থেকে, তখন ওনাকে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে নিয়ে আসা হয়েছিল।
1: নানা দেশের গ্যালারি রয়েছে এখানে, তার মধ্যে একটি দেশ হচ্ছে হাঙ্গেরি। সেই গ্যালারিতে একটি বিশেষ জিনিস আমি দেখতে পেলাম, সেটা সম্বন্ধে একটু সেটা দিয়ে জানি।
2: হাঙ্গেরিতে উনি 1926 গেছিলেন, বলা হয় মেনলি ওনার চেঞ্জেসের জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, ওনার শরীর খারাপ ছিল বলে। সেখানেই প্রথমেই যেটা একদম দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে দুই দেশের ন্যাশনালিটিকে একদম একসাথে করে একটা স্ট্যাচু মতো ওখানে করা আছে, যেখানে দেখাচ্ছে যে দুই দেশের যে সম্বন্ধ বা যে বন্ডিংটা সেটা ওখানে দেখানো হয়েছে। যেমন টোপর থেকে যে হাফ পোর্শনটা সেটা হাঙ্গেরির একটা ন্যাশনালিটি, এবং নিচের দিকটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা জানি ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড যেহেতু পিকক, তো সেই জন্য ময়ূর এবং সেই দেশেরই একটা ন্যাশনালিটির কোনো সিম্বলকে একত্রে করে সেটা
1: জোড়া লাগিয়ে তৈরি করা।
2: তো মহর্ষি ভবনের যে বারান্দা শুরু হচ্ছে ভেতর দিকার বারান্দা, তার একদম সামনেই রাখা, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার আমাদের গিফট হিসেবে ওটা পাঠিয়েছিলেন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পার্সোনাল বজরা, যেটা করে উনি বাংলাদেশ থেকে কলকাতা বা কলকাতা থেকে বাংলাদেশ যাতায়াত করতেন। পদ্মা নদীর ওপর দিয়ে সেটা যেত, তাই জন্য ওইটার নাম হয়েছিল পদ্মা বোট। 1961 যখন মিউজিয়াম হয়েছে তারপর থেকে এটা করা হচ্ছে, যেটা হচ্ছে যে দিনগুলোতে ঠাকুরবাড়ির যে সদস্যদের জন্মদিন থাকে তাদের একটা ছবি এবং তাদের সম্বন্ধে কিছু লেখা রেখে আমরা তাদেরকে স্মরণ করি। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আড়ালে অনেক অধিকাংশ এমন ফ্যামিলি মেম্বার্সরা আছে যারা চাপা পড়ে গেছে, তাদের অনেক কৃতিত্বের কথা আমরা অনেকেই হয়তো জানেন না, তো সেগুলোই যাতে পাবলিকরা জানতে পারে তার জন্যই হচ্ছে সেই স্মরণীয়করণটা করা হয়। 22শে শ্রাবণ যে ঘটে পালিত হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত মহর্ষি ভবনের লাস্ট রুম, যেটা ওনার প্রয়াণ কক্ষ, সেখানেও পুরোটা পালিত হয়। 22শে শ্রাবণের মাল্যদান বা ফুল দেওয়া যা সমস্ত কিছু সেখানেই হয়। এবং যেটা জন্মদিনে যেটা উদযাপন হয় 25শে বৈশাখে, সেটা হচ্ছে রামভবন, যেটা আমাদের পুরনো পোর্শন বাড়ির, আর সেই রামভবনের প্রথম যে ঘরটাই হচ্ছে ওনাদের আতুর ঘর, সেখানেই হচ্ছে আমাদের 25শে বৈশাখের অনুষ্ঠান, যেটা আমাদের প্রদীপ জ্বালিয়ে শুরু হয় সেই অনুষ্ঠানটা ওখানেই হয়, ওই ঘরটাতেই হয়।
1: আমি পেয়ে গেছি একজন দর্শককে যিনি দেখতে এসেছিলেন এই মিউজিয়াম অবশ্যই বিদেশ থেকে। নামটা একটু বলুন।
3: নন্দিনী।
1: আপনি কোন দেশ থেকে এসেছেন?
3: আমি বেলজিয়াম থেকে এসেছি।
1: বাহ, আপনারা কি বুঝতে পারছেন ওনার বাংলা শুনে যে উনি বিদেশি মোটেই মনে হচ্ছে না। কেমন লাগলো এই মিউজিয়াম বা এই মিউজিয়াম সম্পর্কে কোথা থেকে শুনলেন?
3: আসলে আমার মা বাবা দুজনেই এখানে পড়তেন, আমার মা বাঙালি, তাও উনি এখানে গানও শিখেছেন, বাবা বাংলা শিখেছেন।
1: আচ্ছা, তো সেই সূত্রেই কি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর,
3: হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে আমার মা গান,
1: আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত
3: গান, সব গান, খেয়াল গান।
1: আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই মিউজিয়াম দেখে কেমন লাগলো বলুন?
3: খুব ভালো, খুব ভালো লাগলো, খুব বড়। দেখা যায় যে রবীন্দ্রনাথ একদম একটা থিঙ্কার ছিলেন, গ্রেট থিঙ্কার।
1: আচ্ছা, কোন জায়গাটা দেখে সব থেকে ভালো লাগলো?
3: না, অনেক জিনিস ভালো লেগেছে। দেখলাম যে ওনার মানে জাপানের যে ইনফ্লুয়েন্স হয়েছেন ওনার থিঙ্কিং এর উপরে, ওইটা দেখলাম আমি। মানে মিউজিয়ামে অনেকটা জায়গাতে আমরা জাপানের ইনফ্লুয়েন্সটা দেখি আসলে।
1: আচ্ছা, আপনি কি একাই এসেছিলেন নাকি?
3: না না, আমি আমার বাবার সঙ্গে এসেছি আর আমার ছেলে আমার স্বামীর সঙ্গে।
4: কলকাতা কলতান অনুষ্ঠানে আজ শুনলেন জোড়াসাঁকোর রবীন্দ্র ভারতী মিউজিয়াম সম্পর্কে। এটি তৈরি করেছেন ডক্টর শ্রেয়া দত্ত রায়।
5: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আদালতগুলিকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আগামী 14 ও 15 মে ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামী দুদিন জয়ী বিধায়করা শপথ নেবেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি জয় দিয়ে অভিযান শুরু করেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের পুর প্রতিনিধি রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে, এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026-এ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মানদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভান্ডার রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্ধু ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভি

0: সরকারের আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড়। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। সফরের প্রথম পর্যায়ে তাঁর সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে আকাশবাণী সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের আদালতগুলি আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বোম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমা শেখর সুন্দরেশন। ভারত চলতি মাসে 14 ও 15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2-24 পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করবেন। রাজ্যে পরবর্তী সময়ে কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। আজ অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানেই বলা হয় বুধবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাগারে আগামীকাল একটি পর্যালোচনা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা আজ এক সাংবাদিক বৈঠকে কথা জানান।
1: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ অ্যান আর্মড স্কোয়াড and regional committee members. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area.
0: এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে আজ দুপুরে আবাসনের ভেতরে থাকা ব্যাগ তৈরির ছোট কারখানায় 30 জন কাজ করছিলেন। সরু তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশ নামে 2 জনের। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো।

0: Por Barta den. ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026 জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মালয়েশিয়ার জুটির মুখোমুখি হবেন তাঁরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। খবর পড়া শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদের পরে এখন জানিয়ে রাখি আমাদের আগামীকাল অর্থাৎ 13/5/2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 শুনবেন সুচিন্তন, শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় শুনবেন সুভদ্র সঙ্গীত, ঠুমরি পরিবেশন করবেন লক্ষ্মীশঙ্কর, রাগ যোগিয়া ও ভৈরবী। 6:30 এই মহাজীবন, কালীপ্রসন্ন সিংহর জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বনানী ঘোষ। 6:55 কৃষক বন্ধুদের জন্য বীজ শোধন ও তার উপকারিতা, এ বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান রণথম্বোর রাজস্থান, উপস্থাপনায় দীপান্বিতা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় দীপান্বিতা। 8:30 শুনবেন বুধ সকালে, বিষয় নতুনত্ব, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশি টোরির আগে শরৎ পরিবেশন করবেন পুষ্পেন দে, তাঁকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়। 9:30 মনের মতন গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 শুনবেন রামধনু, প্রথমে নজরুল গীতি দেবপম দাস, এরপরে লোকগীতি পৌলমী দত্ত। জানিয়ে রাখি আগামীকাল সকাল 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অদৃশা অধিকারী। 12:30 নজরুল গীতি, 1:00 নাটক আপন পর, রচনা সমরেশ রায়, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা শুভ্র প্রকাশ দে। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, মৈত্রীর প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 শুনবেন কলকাতা কলতান, রবীন্দ্র ভারতী মিউজিয়াম নিয়ে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ডক্টর শ্রেয়া দত্ত রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাঁথা। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। এরপরে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, শুনবেন এক পৃথিবী এক স্বাস্থ্য, আলাপচারিতায় ডক্টর রিপন বিশ্বাস ও রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় গর্ভকালীন পুষ্টি, এ বিষয়ে বলবেন ডাক্তার পুষ্পার্গ পাণ্ডা। 7:00 শুনবেন নাটক আপন পর, রচনা সমরেশ রায়, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা শুভ্র প্রকাশ দে। রাত 8:15 থাকছে বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় পরিচালনার নতুন ধ্যান ধারণা। এই বিষয়ে অভিমন্যু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার, শব্দগ্রহণ ও সম্পাদনা পিয়ু দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জয় জয়ন্তীর আগে শরৎ পরিবেশন করবেন পুষ্পেন দে, তাকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে রাখলাম আগামীকাল অর্থাৎ 13 মে 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন কৌশিক কানাডার আগে শরৎ পরিবেশন, শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্যদেব। আজকে শিরোনামে রয়েছে, চলতি মাসের 14 এবং 15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠক বসতে চলেছে ভারতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন এই বৈঠকে।
1: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করল সিবিআই, পরীক্ষার ফি ফেরত দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন।
1: মেসি কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করবে, বলেছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক।
0: পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হল বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
1: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী।
0: চলতি বছরে পুরুষদের ICC T20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশে সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
1: আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 এবং 15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধি জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য এবং অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
2: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
1: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য দুই দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহের সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেছেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। শ্রী মোদী নরওয়ে, সুইডেন, ইতালি এবং নেদারল্যান্ড সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্ন জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামোকে ধ্বংস করা।
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্নাতক স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য চলতি মাসে 3 তারিখে অনুষ্ঠিত নিট পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় এনটিএ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে এবং যে বিশ্বাসের উপর ভিত্তি করে দেশের জাতীয় পরীক্ষা ব্যবস্থা টিকে আছে, সেই বিশ্বাসের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং বলেন, এই পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে এবং পরীক্ষার তারিখ পরবর্তীকালে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। এই পরীক্ষার জন্য নতুন করে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন হবে না এবং পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত পরীক্ষার ফিও নেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং আরও বলেন যে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করবে সিবিআই।
3: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी। हमने एनटीए के ऊपर जिम्मेदारी लेते हुए यह भी निर्णय लिया कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे और हमने जो पहली बार जो परीक्षा कराई थी उसके लिए फीस ली थी उसको भी हम रिफंड करेंगे।
1: এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করেছে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআইর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা এবং সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে।
0: এনসিআরটি সিবিএসইর নতুন পাঠ্যক্রম, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি

0: নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলোর পাঠদান শুরু হবে। তিনি আরও জানান যে NCERT নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ্যপুস্তকও প্রস্তুত করেছে।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত CII বার্ষিক বাণিজ্য শিখর সম্মেলন 2026 বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভূ রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে অস্থির পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিনিয়ত সংকটের সম্মুখীন হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মানদণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা সংরক্ষিত রয়েছে, যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, আর এই বিষয়টি বিশ্বমঞ্চে ভারতকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে উন্নীত করেছে। শ্রী গোয়েল বলেন, কোনো প্রকার চাপের মুখে ভারত কখনই নতি স্বীকার করেনি, বরং কঠিন সময়েও সবসময় আরও অধিক শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করেছে।
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চিলি বিদেশমন্ত্রী ও সেদেশের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, এই বৈঠকে উভয় নেতা ভারত চিলি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা CEP এর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বিস্তৃত করার আরও নতুন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
1: কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ওমানের বৈদেশিক বাণিজ্য আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপদেষ্টা পঙ্কজ খিমজির সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত এবং ওমানের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ দুদেশের বাণিজ্যিক সংযোগকে আরও সহজ করে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারত ওমান সুসংহত অর্থনৈতিক কৌশলগত অংশীদারিত্ব আরও বিস্তৃত করার ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে বলে শ্রী গোয়েল জানান।
0: অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
2: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী, এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
1: রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন।
0: বিশ্ব ফুটবলে তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, নতুন সরকার তা তদন্ত করবে। পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে বিভাগীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আজ একথা জানিয়েছেন। তিনি বলেন, ওই ঘটনার ফাইল চেয়ে পাঠানো হয়েছে, সব দিক খতিয়ে দেখা হবে, দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন।
1: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ CBI বিশেষ আদালতে তাঁর 10 দিনের হেফাজত চায় ইডি। উল্লেখ্য, গতরাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে তোলা হয়। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, টাকার বিনিময়ে অন্তত 150 জনকে বিভিন্ন পুরসভায় নিয়োগের সুপারিশ করেছিলেন সুজিত বসু।
0: ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে EVM নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে। কলকাতা উত্তরের DEO থানায় অভিযোগ দায়ের করলে 2 বার নোটিশ দেওয়া হয় তাকে, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে উদ্ধার হয়েছে 24 রাউন্ড কার্তুজ। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
1: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে জানান, বেলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় 20টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম 15 লক্ষ টাকা ধার্য করেছিল। মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকায় একসময় সক্রিয় থাকলেও 2004-05 সালে সে আত্মগোপন করে। 60 বছর বয়সী নেত্রী বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এদিকে আরেক মাওনেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
0: দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন, তার আজ 6 বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিনে অর্থাৎ 12ই মে এই সূচনা হয়েছিল।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15ই মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: বাংলাদেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। সেদেশের স্বাস্থ্য দপ্তর DGHS এর দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় এই রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত হওয়া মৃতদের মধ্যে ৩ জন হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৬টি শিশু হামের মতো উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ৩টি মৃত্যুর ঘটনায় ঢাকা বিভাগের। একই সময় বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ ৮৭ জনের নতুন করে নিশ্চিত হওয়া হামের রোগী এবং ১১০৫ জন সন্দেহভাজন রোগীকে শনাক্ত করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশ জুড়ে মোট ৭০২৪ জন হামে আক্রান্ত হয়েছেন এবং ৫১৫৬৭ জনের মধ্যে সংক্রমণের সন্দেহ দেখা দিয়েছে।
1: নেপালের জাতীয় পরীক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা CEE ফলাফল প্রকাশ করেছে। সামগ্রিকভাবে পাশের হার ৬৬%। এবছর নেপালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। সেদেশের জাতীয় শিক্ষা পর্ষদের তথ্য অনুসারে লেটার গ্রেডিং পদ্ধতির আওতায় মোট ১,৪৬,৫০৭ জন শিক্ষার্থী কোনো গেট পায়নি।
0: নেপালের লুম্বিনী প্রদেশের আরাঘাংচি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪ জন মহিলা এবং ১জন পুরুষ প্রাণ হারিয়েছেন, আরও ২০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, অন্তত ৩০ জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালি মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুর্গাফন্ত কুডলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ১০০ মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরাঘাংচিন জেলা হাসপাতাল এবং পালপার মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
1: নেপালের অন্যতম পবিত্র তীর্থস্থান মুক্তিনাথ যাওয়ার রাস্তায় মঙ্গলবার সকালে ধস নামার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে মুক্তিনাথগামী পুণ্যার্থী ও পর্যটকরা মাঝ রাস্তায় আটকে পড়েছেন। ম্যাগদি জেলার অন্নপূর্ণা সংলগ্ন মোহভিউরে ধস নামায়ের জেরে এদিন সকাল থেকে মুস্তাংয়ে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা বেনি জোমসম কোরলা সড়কপথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
0: ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভেরিয়ায় ইন্ডি ফিল্মের বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হয়েছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন সহ আরও অনেক সুপারস্টার। উল্লেখ্য, কান বিশ্বের সবথেকে বড় ইন্ডি ফিল্ম উৎসব।
1: চলতি বছরে পুরুষদের ICC T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশে সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেদেশের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক কাজকর্ম বিষয়ক অতিরিক্ত সচিব ডক্টর AKM ওয়ালিউল্লাহ এই কমিটির নেতৃত্ব দেবেন। বাকি ২ সদস্য হলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া আয়োজক ফয়জল দাস্তাগির। ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
0: কলকাতা নাইট রাইডার্স আগামীকাল IPL এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে খেলবে। নব রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে RCB পয়েন্ট তালিকা শীর্ষে রয়েছে। ১০ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে KKR অষ্টম স্থানে রয়েছে।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
0: মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু হৃদরোগ আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাতে ভর্তি হলেও তাঁর জ্ঞান ফেরেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ময়দানে তিনি টুটু বসু নামে পরিচিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের ১৪ এবং ১৫ তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠক বসতে চলেছে ভারতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন এই বৈঠকে।
1: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করল CBI। পরীক্ষার ফি ফেরত দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA।
0: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন।
1: মেসি কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করবে বলেছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক।
0: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
1: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী।
0: চলতি বছরে পুরুষদের ICC T20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ সরকার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন

পরিবর্তন বা বড় পরিসরে বিবর্তন, এটি জগতের ধর্ম। জাগতিক অন্যান্য বিষয়ের মতোই গানের জগতেও বিভিন্ন সময়ে এসেছে পরিবর্তন এবং বিবর্তন। একসময় লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের চালচিত্র পাল্টে ভারতীয় সঙ্গীতের জগতে আসে রক, জ্যাজ, রক এন্ড রোল, ডিস্কো ইত্যাদি। আবার এর পরবর্তীতে ভারতীয় সঙ্গীতে নিজের জায়গা করে নেয় ফিউশন মিউজিক। বর্তমানে এই ধারাটি খুবই প্রসিদ্ধ, আপনারা সকলেই জানেন সেটি। আর এই প্রসিদ্ধির নেপথ্যে রয়েছে কিন্তু ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত বা ফিল্ম মিউজিক। মূলত যার হাত ধরে বা বলতে পারি আমরা যার অধ্যাবসায় এই ফিউশন মিউজিক ভারতের প্রায় প্রতিটি ইয়াং জেনারেশনের মানুষের মুখে মুখে প্রতিধ্বনিত হয়, তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় রাহুল দেব বর্মন বা আদি বর্মন। রাজা তাঁর সাম্রাজ্য গঠন করলেন, এবার চায় যোগ্য উত্তরসূরি। ক্রমবর্ধমান ধারায় ভারতীয় ফিল্ম মিউজিক পেল আর এক ফিউশন কিং মিউজিক কম্পোজারকে, তিনি বাপ্পি লাহিড়ী। হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই এই দুই কালজয়ী মিউজিক কম্পোজার রেখে গেছেন তাঁদের অল টাইম হিট বহু গান। আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে সময়ের কাঁটাকে পেছনে ঘুরিয়ে আমরা চলে যাব সেই বাংলা গানের সেই ফিউশন যুগে, যেখানে আর ডি বর্মনের উত্তরসূরি হিসেবে আমরা পেলাম বাপ্পি লাহিড়ীকে। সঙ্গে থাকছি আমি দীপান্বিতা। হারানো দিনের গানের অনুষ্ঠানের আজকের যে প্রথম গান, সেটি শুনেছিলেন আশা ভোসলেজির কণ্ঠে রাহুল দেব বর্মনের সুরে। এখন শুনব আমরা আর ডি বর্মনের সুরে এবং কণ্ঠে আরও একটি জনপ্রিয় গান, থাকছে শুধু আপনার জন্য।

ভারতীয় সঙ্গীত জগতে সাউন্ডস্কেপ পরিবর্তন বা শব্দ বদল নিয়ে যে কাজ শুরু হয় 70-এর দশকে, তার শুরুটা করেছিলেন রাহুল দেব বর্মণ। পরবর্তীতে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সেই কাজটিকে আরও সম্প্রসারিত করলেন বাপ্পি লাহিড়ী। আর ডি বর্মনের ফিউশন মিউজিক নিয়ে পরীক্ষা নিরীক্ষার আগে ভারতীয়, বিশেষত বাংলা চলচ্চিত্র সঙ্গীত মূলত ছিল সুরনির্ভর বা বলতে পারেন মেলোডি প্রধান। সেখানে সুর, কথা এবং ভাব, এই তিনের সংমিশ্রণের সমীকরণ। এই সমীকরণ বদলালেন আর ডি বর্মন। তিনি এমন গান বানালেন যা শুধু হৃদয় এবং মস্তিষ্ককে নাড়া দেয় না, বরং শরীরে ডোপামিন রিলিজ করে। হৃদয়ের পূর্তির সাথে বাড়ে হাত পায়ের উত্তেজনা। সুর এবং ছন্দ নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট জন্ম দিল ফিউশন মিউজিকের। একথা সত্যি যে 40-এর দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে ক্যাবরে নাচ এবং মিউজিকের ব্যবহার হতে দেখা যায়, কিন্তু সেটি ছিল মূলত পাশ্চাত্য অর্কেস্ট্রার অনুকরণ। ধ্রুপদী সঙ্গীতকে সাথে নিয়েও ভারতীয় ছবির আবহে বিভিন্ন যন্ত্র সঙ্গীত এবং কণ্ঠসঙ্গীতের ব্যবহার এবং বিশেষ করে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন রাহুল দেব বর্মণ। আর এই এক্সপেরিমেন্ট যে কতটা সফল তা আমি আপনি সবাই জানি। রাতের মাদকতায় খোলা জানলার সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার আলতো ছোঁয়ায় মুখে কিছু না বলেও যে প্রিয়জনের সাথে শুধু চোখে চোখে কথা বলা যায়, এই রোমান্টিসিজম বাঙালিকে শিখিয়ে গেলেন মানুষটি। শুনব আশা ভোঁসলের কণ্ঠে আর ডি বর্মনের সুরে আরও একটি অত্যন্ত জনপ্রিয় গান।

গানটি শুনলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। এবার আবার ফিরে আসি কথায়। যে কোনো পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হতে পারে যদি যোগ্য সহকর্মী মেলে। ফিউশন মিউজিক তৈরিতে আরডি বর্মন পেয়ে গেলেন তাঁর দুই যোগ্য সহকর্মী কিশোর কুমার এবং আশা ভোঁসলেকে। একসময় এই থ্রুই তৈরি করে ভারতীয় সঙ্গীতের এক বৈপ্লবিক অধ্যায়। সত্তরের দশক এবং তার পরবর্তীতে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্র পাশ্চাত্য সঙ্গীতের সাথে ভারতীয় সুরের অনবদ্য ফিউশন ঘটাতে সক্ষম হন এই ত্রয়ী। এমনকি রোমান্টিক গানগুলিতেও ভারতীয় সুর এবং পাশ্চাত্যের রিদমের ফিউশন এক অন্য মাত্রা যোগ করে। পাশ্চাত্যের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, ড্রামস ইত্যাদি ব্যবহার করে আর ডি বর্মন তৈরি করতেন আলাদা নতুন ধরনের সাউন্ড ট্র্যাক, বিভিন্ন ধরনের, আর নিজেদের কণ্ঠের বিভিন্ন ধরনের মডুলেশনের এক্সপেরিমেন্ট করে সেই সাউন্ড ট্র্যাককে পরিপূর্ণতা দিতেন আশাজি, কিশোরজি। শুধু সিনেমার গান নয়, বহু পুজোর গান ও আধুনিক গান সেই সময় রেকর্ডবন্দী হয় এই ত্রয়ীর অবদানে। তিনজনের মধ্যে এই যে সুসম্পর্কের ভিত, বা বলতে পারেন সম্পর্কের ভিত, সেটি কিন্তু ছিল মিউজিক বা সঙ্গীত। বন্ধুত্ব, প্রেম, মান অভিমান, ব্যক্তিগত স্তরের কোনো বিষয় কিন্তু মান্যতা পায়নি সঙ্গীতের আগে। তাই মনে থেকে গেছে মনে রাখার সেই সব গান। শুনব রাহুল দেব বর্মনের সুরে এবং কণ্ঠে শচীন ভৌমিকের কথায় অসাধারণ সেই গানটি।

ফিউশন মিউজিক তৈরিতে আর ডি বর্মনের যোগ্য উত্তরসূরি ছিলেন বাপ্পি লাহিড়ি। বাপ্পি লাহিড়ির আগে ডিস্কো মিউজিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলো ধারাবাহিকভাবে, তা কিন্তু সফলতার মুখ দেখেনি। বলা বাহুল্য, বাপ্পি লাহিড়ির হাত ধরে ভারতীয় মিউজিকের এই যে সাফল্য, সেটা কিন্তু শুধু যে মনোরঞ্জনের নিরিখে তা কিন্তু নয়, বরং অর্থনৈতিক সাফল্যের নিরিখেও নজর রাখে। বস্তুত 70-80 দশকে যখন ভারতীয় সঙ্গীত জগতে এই পরিবর্তন আসছে, তখন দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। বা আরও ভালোভাবে বলতে গেলে বলতে হয় যে সেই সময়ের আর্থসামাজিক অবস্থার যে পরিবর্তন, তা খুব গভীরভাবে প্রভাব ফেলেছিল সে যুগের ভারতীয় সঙ্গীত জগতে। বাপ্পি লাহিড়ি তাঁর গানে যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেন, সেই সব যন্ত্র তার আগে অবধি সেভাবে ব্যবহৃত হয়নি, বা বলা যায় যে ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়নি। সেই সময় এই ইনস্ট্রুমেন্টগুলি কিন্তু ছিল যথেষ্ট ব্যয়সাধ্য, আবার একই সাথে সেগুলির ব্যবহার জনমানসে কতটা গৃহীত হবে তা নিয়েও কিন্তু যথেষ্ট সংশয়ের মেঘ ছিল। বাপ্পি লাহিড়ি কিন্তু সেই ঝুঁকিটি নিয়েছিলেন। আর ডি বর্মনের মতন নতুন কিছু করার জেদ, নিষ্ঠা এবং ঝুঁকি নেওয়ার সাহস ধীরে ধীরে বাপ্পি লাহিড়িকে পৌঁছে দেয় সফলতার শিখরে। এবারে শুনব আশা ও ভালোবাসার ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাপ্পি লাহিড়ির সুরে কিশোর কুমার এবং সহশিল্পীর কণ্ঠে আরও একটি জনপ্রিয় গান।

রিদম বা ছন্দ ও লয়ের সঙ্গে তার সখ্যতা বাল্য বয়স থেকেই। তবলার বোলের সাথে সাথে যে গানের সুর তার মধ্যে জায়গা করে নিচ্ছে তা তিনি নিজেই খুব কম বয়সে বুঝতে পারেন। তাই মাত্র 19 বছর বয়সেই মুম্বাইয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি দেন অলোকেশ লাহিড়ি ওরফে বাপ্পি লাহিড়ি। গোড়ার দিকে জোরালো লড়াই ছিল, কিন্তু সেটা থাকলেও দূর সম্পর্কের মামা স্বয়ং কিশোর কুমারের পৃষ্ঠপোষকতা কিছুটা হলেও তার মিউজিক্যাল জার্নিকে সহজ করে দেয়।

পারিবারিক চর্চা, বিশেষত বাবা এবং মায়ের কাছ থেকে ধ্রুপদী সঙ্গীতের শিক্ষা এবং চর্চা পরবর্তীতে তার ফিউশন মিউজিক তৈরির সমীকরণকে করে দেয় আরও নিখুঁত। তাই তো তাঁর কাজে যেমন ছাপ রাখে ডিস্কো মিউজিক, তেমনই ছোঁয়া মেলে ভক্তিগীতির। হ্যাঁ, মনে করুন না, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই বিখ্যাত গান তখন তোমার 21 বছর বোধ হয়। না, আমি গাইতে পারি না। আরও একটি গান মনে করিয়ে দিচ্ছি, তোমার ঘরের পুতুলগুলো, বা মনে করুন অমর সঙ্গীত ছায়াছবির সেই গানগুলি। জানি বন্ধু, জানি আপনারও ঠিক আমারই মতো এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে গান দুটি। না, তাহলে আর বকবক নয়, তাহলে চলুন ব্যাক টু ব্যাক শুনি জমকালো সেই অতি প্রিয় দুটি গান। প্রথম গান সুবীর হাজরার কথায় আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং দ্বিতীয় গান অমর সঙ্গীত ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। দুটি গানই অবশ্যই অবশ্যই সুর করেছেন বাপ্পী লাহিড়ী। শুনছি তাহলে ব্যাক টু ব্যাক দুটি জমকালো গান।

কি কেমন লাগছে বন্ধু, জানাতে ভুলবেন না যে। ফিরে আসি আবার কথায়। সাল 1974, সে সময় রাহুল দেব বর্মণ ভীষণ ব্যস্ত। তার ডেট পাওয়ায় কষ্টকর হয়ে উঠছে প্রযোজকদের কাছে। প্রযোজক হুসেনের ছবি মধোসে গানের সুর দিলেন রাহুল দেব বর্মণ, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় আর তার কিছুতেই হচ্ছিল না। অফার আসে বাপি লাহিড়ির কাছে, তিনি তখন একেবারেই আনকোরা। বাপি লাহিড়ি তো বেজায় খুশি, কিন্তু বাদ সাধলেন স্বয়ং বাবা অপরেশ লাহিড়ি।

প্রযোজক তাহির হোসেনকে বললেন যে তার ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বাপিলাহিরি করতে পারেন, কিন্তু তার একটা শর্ত আছে। তিনি জানান যে আর ডি বর্মনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে সবার আগে, যাতে পরে এ নিয়ে কোনো মতান্তর না ঘটে। অবশেষে তাই হয়। এরপর 1975-এ আরও একটি ছবির ব্রেক, ছবির নাম জখমি। এই ছবিরও প্রযোজক ছিলেন তাহির হোসেন। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। নিজের অদম্য পরিশ্রম, ভালোবাসায় ফিউশন মিউজিকের জগতে তিনি আজও ডিস্কো কিং। তিনিই একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি জোনাথন রসের লাইভ পারফরমেন্সে আমন্ত্রিত হয়েছিলেন 1989 সালে। এছাড়া এর কিছুটা আগে অর্থাৎ 1986 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম নথিভুক্ত হয়। কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম বাপি লাহিড়ি এবং তার বাবার সম্বন্ধে। এবারে সেই জুটি অর্থাৎ বাবা ছেলে জুটি, সুরকার বাপি লাহিড়ি, শিল্পী পিতা অপরেশ লাহিড়ি, গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। শুনবো সেই গানটি।

যন্ত্র মাঝে মাঝে যন্ত্রণা দেয়। যাই হোক, আমরা আবারও সমস্ত রকম যন্ত্রণাকে কাটিয়ে ফিরে আসছি গানে। কথা ছিল বাবা ছেলের জুটির গান, তো সেই গান এবারে আপনার জন্য।

পারিবারিক সূত্রে তাঁরা মামা ভাগ্নে, কিন্তু সেটি হলেও তাদের সম্পর্কের ভিত ছিল মূলত সঙ্গীত। ভারতীয় সঙ্গীত জগতে ফিউশন মিউজিকের বাস্তবায়নে কিশোর কুমার যেমন ছিলেন আর ডি বর্মনের যোগ্য সহকর্মী, তেমনি রাহুল দেব বর্মনের পরবর্তীতে বাপি লাহিড়িকে মিউজিক নিয়ে তার অবাধ এক্সপেরিমেন্টের যথাযথ সাহায্য করেছিলেন কিশোর কুমার। বিভিন্ন লাইভ কনসার্টে কিশোর কুমার তাঁর শেষ গান হিসেবে বেছে নিয়েছিলেন বাপি লাহিড়ির মিউজিক করা সেই বিখ্যাত গান চলতে চলতে। কিশোর কুমার এবং বাপি লাহিড়ির জুটি চিরাচরিত বাংলা আধুনিক গানের গণ্ডি ভেঙে পশ্চিমী ঘরানার সাথে বাংলার শ্রোতাদের পরিচয় ঘটায়। দ্রুত লয়, ড্রামস, সিনথেসাইজার ইত্যাদি যন্ত্রের ব্যবহার বাংলায় ফিউশন মিউজিককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এক সাক্ষাৎকারে বাপি লাহিড়ি নিজেই উল্লেখ করেছিলেন যে কিশোর কুমার ছিলেন তাঁর অন্যতম অনুপ্রেরণা এবং অভিভাবক। বাপি কিশোর জুটি বাংলা গানকে যে কেবল রোমান্টিক আবহ থেকে বের করে এনার্জেটিক করেছিল তা কিন্তু নয়, বরং এই জুটি ভারতীয় সঙ্গীতের জগতে ফিউশন মিউজিককেও আরও বেশি আধুনিকতার রং দিয়েছিল। তাই তো কয়েক দশক পেরিয়ে গেল, বিভিন্ন পুজো প্যান্ডেল বা কোনো বিয়েবাড়ি ইত্যাদিতে আজও হিট বাপি কিশোর জুটির সেসব গান। শুনবো অন্তরালে ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। গানটিতে অবশ্য সুর করেছিলেন বাপি লাহিড়ি, লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। শুনবো সেই বিখ্যাত গান।

জুটির কথা যখন হচ্ছে, তাও আবার ভারতীয় সঙ্গীতের ফিউশন মিউজিক নিয়ে, তখন বাপি লাহিড়ি এবং উষা উত্থুপের জুটি জনপ্রিয়তার নিরিখে সবচেয়ে উপরে। বাপি লাহিড়ির পশ্চিমী ডিস্কো বিটের সাথে উষা উত্থুপের পাওয়ারফুল কণ্ঠ ফিউশন মিউজিককে যেন আরও আরও প্রাণবন্ত করে তুলেছিল। আশির দশকে এই জুটি বাংলা এবং হিন্দি গানের জগতে এক নতুন জোয়ার এনে দিয়েছিল। স্বয়ং উষা উত্থুপের মতে, বাপি লাহিড়ি তাঁকে যে গানই দিতেন তা হিট করত। আসলে এই জুটির কেমিস্ট্রি অদ্ভুত এক জাদু করতে সক্ষম হয়েছিল। 1981 সালে আরমান ছায়াছবিতে রম্বাহো গানে প্রথম সিন্থ ড্রামস ইউজ করেছিলেন বা ব্যবহার করেছিলেন বাপি লাহিড়ি, যা সে সময় একেবারে নতুন ছিল। অন্যদিকে উষা উত্থুপের পাওয়ারফুল গম্ভীর কণ্ঠকে কাজে লাগিয়ে বাপি লাহিড়ি তৈরি করলেন ফিউশন মিউজিকের এক নতুন যুগ, যে যুগ আজও সজীব প্রাণবন্ত। সিনেমা হল বা ক্যাসেট রেকর্ডের গুন্ডি থেকে বাইরে বের করে পুজো প্যান্ডেল থেকে বিয়ে বাড়ি থেকে ক্লাব, বাংলা গানের জনপ্রিয়তাকে সার্বজনীন করে তোলার নেপথ্যে এই বাপি উষা জুটি। এক সাক্ষাৎকারে উষা উত্থু বলেছিলেন, তিনি 50 বছরের ক্যারিয়ারে এমন কোনো শো করেননি যেখানে বাপি তার গান গাননি। তাঁদের এই জুটি শুধু ফিউশন মিউজিকের জগতে নয়, সমগ্র ভারতীয় সঙ্গীতের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। শুনবো বাপি লাহিড়ি এবং উষা উত্থুপের কণ্ঠে বলিদান ছায়াছবি থেকে সেই সেই সেই জনপ্রিয় গানটি। গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী আশা ভোসলে।

0: আপনি গান শুনছেন আশা ভোসলের কণ্ঠে।
1: মেলা যাবে নাকি?
2: হ্যাঁ যাবো, কেক কেনা দিবা?
1: তা কইবা তাই
2: সত্যি?

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী কুমার শানু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গান কুমার শানুর কণ্ঠে।

আজকের আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:00। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমেই জ্যোতি ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার আমার তুমি ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন বাপ্পি লাহিড়ী এবং রিমা লাহিড়ীর কণ্ঠে।

আমার তুমি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন বাপ্পি লাহিড়ী এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবির নাম আশা ও ভালোবাসা। প্রথম গানটি শুনবেন আশা ভোসলে এবং বাপ্পি লাহিড়ীর কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার অমর সঙ্গী ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান অমর সঙ্গী ছায়াছবি থেকে বিজয়তা পণ্ডিতের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:15। এখন শুনবেন নানা রঙের গান।

শাকিরের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই লোকগীতি শুনলেন। এবার শুনবেন ব্যান্ডের গান।

শুনছেন নানা রঙের গান, আর এই মুহূর্তে শুনছেন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে শেষ গান বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ির কাঁটা বলছে 4:01, হয়ে 30 সেকেন্ড, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কালবন্ত।

107 FM Rainbow প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, শুনছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান। আর সময় প্রায় 4টে বেজে গেছে, 4টে পেরিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে শুনলেন ভাটিয়ার রাগে সারেঙ্গি, শিল্পী ছিলেন আল্লা রাখা কালবন্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ঠিক ভোর 5:40, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের

107 FM রেনবো চার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গান বিভিন্ন সময় বিভিন্ন

দারুণ অগ্নিবাণে। আসলে এই যে গ্রীষ্মের এই গান, ঋতু সাহিত্য, ঋতু সৌন্দর্য যেরকম আমরা দেখি এবং সেই ঋতু সাহিত্যের মধ্যে

রবীন্দ্রনাথ কিন্তু দেখেছেন এক কঠিন কঠোর রূপ এই গ্রীষ্মের মধ্যে, এবং তার মধ্যে দেখেছেন অদ্ভুত একটা রসকোমলতা। অর্থাৎ গ্রীষ্মের একদিকে যেমন তিনি দেখেছেন এক অদ্ভুত রুদ্র রূপ, এক অদ্ভুত বৈশাখের প্রলয় নাচন, আবার অপরদিকে মধুর স্নিগ্ধতা, সবকিছু নিয়েই তার জীবনের এক অদ্ভুত সময়ের কথা। কবির কাছে মনে হয় এক কল্যাণের দূত এই গ্রীষ্ম, সে কারণেই বোধ হয় তিনি ধ্বংসের মধ্যেও শুনতে পান এক শান্তির কল্যাণ মন্ত্র, আর সেই কারণেই তিনি লিখেছেন, হে বৈরাগী করে শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। তবে তিনি কিভাবে যে গ্রীষ্মের স্বরূপ বর্ণনা করেছিলেন তার পরিচয় কিন্তু রয়েছে 1306 সালে লেখা বৈশাখ কবিতায়। সেটা কিরকম তিনি লিখেছেন, হে ভৈরব হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটা জাল, কত রকম ভাবে লিখেছেন। আসলে এই যে গ্রীষ্মের একটা গরম, একটা অদ্ভুত, কত কিছু যেন জড়িয়ে আছে তাকে, সেটাকেই বোধ হয় কোথাও একটা পিঙ্গল জটা জাল বলেছেন। যেন অদ্ভুতভাবে এই যে লু বয়ে যাওয়া গরমের সময়টাকে, প্যাচ প্যাচে গরম, সেটাকেই বোধ হয় কোথাও অদ্ভুতভাবে তিনি বর্ণনা করেছেন। আমরা দেখি তার গানে, তার কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্ত এসবের দারুণভাবে বর্ণনা করেছেন। সমস্ত এই ঋতুকে বর্ণনা করেছেন কিন্তু ঋতু নামে। গ্রীষ্মের গানে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, কোথাও হয়তো গ্রীষ্ম বলে কোথাও কোনো সম্বোধন করেননি, সর্বত্রই তিনি বলেছেন বৈশাখ। কি জানি এই গ্রীষ্ম শব্দটা তার কাছে বোধ হয় একটু অন্যরকমভাবে এসেছে। বৈশাখ শব্দের দারুণ ব্যবহার তিনি করেছেন তার লেখার মধ্যে। এই যে প্রচণ্ড প্রখর তপ্ত বৈশাখ গ্রীষ্ম শুরু, এটাই তো আমাদের প্রথম মাস, আর সেই অবিরাম অগ্নিবাণে যখন শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির এই যে অবয়ব, এই যে অদ্ভুত নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তিগুলো।

দারুণ দহন বেলায় ক্লান্ত কপোত যখন অনেক কিছু খোঁজে, তখন এই যে গ্রীষ্মের বর্ণনা, অদ্ভুতভাবে কত রকমভাবে তিনি তার সেই বৈশাখকে আমন্ত্রণ করেছেন, কত রকমভাবে তিনি ডেকেছেন এই বৈশাখকে, প্রখর তপ্ত বৈশাখ, গ্রীষ্ম শুরুর এই প্রথম মাস, অবিরাম অগ্নিবাণে যখন শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়ব, চরাচর জুড়ে যখন নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তি মুক্তির আকুতিতে দিশাহারা, উদ্দামভাবে বাইরের লাবণ্যহীনতা, চারিদিকে তখন নাই রস নাই নারুণ দহন বেলা, খেলো খেলো নীরব ভৈরব খেলা, আর এই খেলার মাঝে তখন তিনি খেলার মধ্যেই বৈশাখকে আমন্ত্রণ করছেন।